0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিন্দিতা ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানা অজানা।
1: জানাও জানায় ধারাবাহিকভাবে শুনছেন প্রফুল্লচন্দ্রের বইপত্র। আজ দ্বিতীয় ও শেষ পর্ব, বলছেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: 1906, 1910 এবং 1919 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় প্রফুল্লচন্দ্রের তিনটি পুস্তিকা, নব্য রসায়নী বিদ্যা ও তাহার উৎপত্তি, বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার এবং রাসায়নিক পরিভাষা। রাসায়নিক পরিভাষা সহলেখক ছিলেন প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ও ইংরাজিতে নিরন্তর পুস্তক রচনা করেছেন প্রফুল্লচন্দ্র। পাঠ্য বই লিখেছেন ইংরাজিতে, এলিমেন্টারি ইনঅর্গানিক কেমিস্ট্রি, প্রকাশিত হয়েছে বেঙ্গলি ব্রেন অ্যান্ড ইটস মিস ইউজেস, মেকার্স অফ মডার্ন ইন্ডিয়া, ডিসকভারি অফ অক্সিজেন, রাধাচরণ পাল এ স্টাডি ইত্যাদি ইংরাজি পুস্তিকা। 1918 সালে মাদ্রাজ থেকে প্রকাশিত হয়েছে ইংরাজি নিবন্ধের সংকলন এসেস অ্যান্ড ডিসকোর্সেস।

বাংলায় লেখা একগুচ্ছ পুস্তিকায় সমাজ ভাবনা সম্পর্কে তাঁর সুচিন্তিত মতামত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। সমাজ সংস্কার সমস্যা, জাতিভেদ ও পাতিত্ব সমস্যা, অন্য সমস্যা, অধ্যয়ন ও সাধনা, জাতি গঠনে বাধা ভিতরে ও বাহিরে, বস্ত্র সমস্যা, মিথ্যার সহিত আপোষ ও শান্তি ক্রয়, চা পান ও দেশের সর্বনাশ, জাতীয় মুক্তির পথে অন্তরায়, বিশ্ববিদ্যালয় তকমা ও শিল্প ব্যবসায় কৃতিত্ব লাভ এই তালিকার অন্তর্গত। ভবেশচন্দ্র রায় কর্তৃক সংকলিত তাঁর লেখা বিখ্যাত পুস্তিকা হিন্দু রসায়নীবিদ্যা বিশ্বভারতী থেকে প্রকাশিত হয় 1937 সালে। পুস্তক পুস্তিকা প্রকাশের পাশাপাশি বিভিন্ন সাময়িক পত্রিকা এবং সাহিত্য পত্রিকায় প্রফুল্লচন্দ্রের বহু প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। তার কিছু কিছু তাঁর জীবদ্দশাতেই সংকলিত হয়ে গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্রের প্রবন্ধ ও বক্তৃতাবলী দুটি খণ্ড সংকলিত হয়েছিল 1938 এবং 1941 সালে। প্রসন্নকুমার রায়ের সংকলিত আচার্য বাণী তিন খণ্ডে সংকলিত হয়ে প্রকাশিত হয় 1953 থেকে 1955 সালে, তাঁর মৃত্যুর পর। প্রফুল্লচন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ ইংরাজিতে লেখা আত্মজীবনী, লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট, এই বইয়ের প্রথম খণ্ড 1932 সালে এবং দ্বিতীয় খণ্ড 1935 সালে প্রকাশিত হয়। বিজ্ঞানী নিজের জীবন এবং সমসাময়িক আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট বুঝতে এইটি একটি আকর গ্রন্থ বলা চলে। 1937 প্রকাশিত হয় তাঁর বাংলা আত্মজীবনী আত্মচরিত। 1936 সালে প্রফুল্লচন্দ্র বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তাঁর নিজের লেখা নিবন্ধ সংকলন করে একটি বই প্রকাশ করেন, অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার। জীবৎ

0: আহার্য বিষয়ে কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয় তাহা সাধারণ লোকে অনেক সময় স্থির করিয়া উঠিতে পারে না। এই অসুবিধা দূর করিবার মানসে খাদ্যবিজ্ঞান প্রণয়ন করা হইল। বইখানি দুষ্প্রাপ্য ছিল, বর্তমানে সেটি পুনর্মুদ্রিত হয়েছে। প্রফুল্লচন্দ্রের মৃত্যুর কিছুদিন পর থেকেই তাঁর একাধিক গ্রন্থ দুষ্প্রাপ্য হতে শুরু করে। তাঁর জন্মশতবর্ষে অধিকাংশ বই পাঠকের কাছে সহজলভ্য ছিল না। অধিকাংশ গ্রন্থেরই প্রাপ্তিস্থান ছিল প্রাচীন ও সমৃদ্ধ গ্রন্থাগারগুলি। জন্মের সার্ধশতবর্ষের বেশ কিছুদিন আগে থেকেই প্রফুল্লচন্দ্রের বিভিন্ন লেখা সংকলিত হয়ে গ্রন্থ প্রকাশ হতে থাকে। অধ্যাপক শ্যামল চক্রবর্তীর সম্পাদনায় 2001 সালে আচার্যের 20টি প্রবন্ধের একটি সংকলন প্রকাশিত হয়। 2002 সালে তাঁরই সম্পাদনায় পুনঃপ্রকাশিত হয় এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির অখণ্ড সংস্করণ। ক্যালকাটা রিভিউ পত্রিকায় 1939 থেকে 1941 সাল পর্যন্ত 17টি সংখ্যায় শেক্সপিয়ারের নাটকগুলির উপর লেখা প্রফুল্লচন্দ্রের 17টি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। 2003 সালে আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর ব্যবস্থাপনায় পিনাকপানি দত্তের উদ্যোগে দ্য শেক্সপিরিয়ান পাজল এন্ডেভার্স আফটার ইটস সলিউশন নামে প্রবন্ধগুলি সংকলিত হয়। রসায়নের অধ্যাপক অনিল ভট্টাচার্যের উদ্যোগে 2006 সালে প্রফুল্লচন্দ্রের সমগ্র গবেষণাপত্র বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থানুকূল্যে সংকলিত হয়। অধ্যাপক ভট্টাচার্যের আরেকটি উল্লেখযোগ্য কাজ খণ্ডে খণ্ডে প্রফুল্লচন্দ্রের রচনা সংকলন প্রকাশ করা। প্রথমে নববারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয় ও পরবর্তীতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রকাশনায় প্রফুল্লচন্দ্রের প্রাপ্ত রচনাগুলি 10টি খণ্ডে সংকলিত হয়েছে। এই কাজ শুরু হয়েছিল 2008 সালে। আচার্য প্রফুল্লচন্দ্র সম্মিলনীর সহায়তায় পিনাকপানি দত্ত এবং শুভেন্দু চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রফুল্লচন্দ্রের প্রবন্ধ সংগ্রহ 2টি খণ্ডে সংকলিত হয়েছে 2012 এবং 2016 সালে। এছাড়াও খণ্ডিতভাবে প্রফুল্লচন্দ্রের বিজ্ঞান রচনা সংগ্রহ ও শিক্ষা সংক্রান্ত প্রবন্ধগুলি সম্পাদনা করে প্রকাশ করেছেন সুবিমল মিশ্র। বারিদবরণ ঘোষ আচার্যের বেশ কয়েকটি প্রবন্ধ ও কয়েকটি চিঠির একটি সংকলন প্রকাশ করেছেন। কিশোর রচনা সংকলন প্রকাশ করেছেন বিভা বসু ঘোষ এবং ছোটদের সেরা বিজ্ঞান রচনা সংকলন প্রকাশিত হয়েছে শ্যামল চক্রবর্তীর সম্পাদনায়। দীপক কুমার দায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছে জাতি গঠনে আচার্য প্রফুল্লচন্দ্রের প্রয়াস। এখন প্রফুল্লচন্দ্রের অনেক রচনাই পাঠকের নাগালের মধ্যে, যা এককালে দুর্লভ ছিল। একটা বিষয় না বললে আলোচনা অসমাপ্ত থেকে যাবে। প্রফুল্লচন্দ্রের নিজের লেখা নয়, কিন্তু বঙ্গভঙ্গের আবহে 1905 সালে প্রফুল্লচন্দ্র সংকলিত দেশাত্মবোধক গান ও কবিতার একটি সংকলন উদ্দীপনা নামে প্রকাশিত হয়েছিল বেঙ্গল কেমিক্যাল স্টিম প্রেস থেকে মুদ্রিত হয়ে। একথা অনেকেরই অজানা।
1: প্রফুল্লচন্দ্রের বইপত্র দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়। বললেন শুভেন্দু চট্টোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন নজরুলগীতি শুনবেন শিখা বসুর কণ্ঠে।

0: নজরুলগীতি শুনলেন শিখা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কথিকা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, বলছেন নন্দিনী রায়।
1: আজ শ্রাবণ পূর্ণিমার রাত, তাঁর স্মৃতিচারণ নির্বাণ রচনাটিতে বলছেন কবি পুত্রবধূ প্রতিমা দেবী, আকাশ স্তব্ধ, লেগেছে রাখি বন্ধনের লগ্ন। সন্ধ্যা থেকেই সকলে জানত আজ তাঁর জীবন সংশয়। আমি তাঁর কানের কাছে গিয়ে ডাকলুম, আচ্ছন্ন হয়ে আছেন। আমি একটু একটু করে জল তাঁর মুখে দিতে লাগলুম, এই আমার হাতে তাঁকে শেষ জলদান। বুঝলুম মহাপুরুষ আজ মহাপ্রস্থানের পথে, আজ তাঁর মৃত্যুর সঙ্গে রাখি বন্ধন লগ্ন। যে মৃত্যুকে তিনি কত বৃহৎ করে গভীর করে অনুভব করেছেন, আজ তারই সঙ্গে তাঁর মিলনের দিন। পাশে বসে বুকের ওপর হাত রাখলুম, তখনও দেহের অনুপরমাণুর সঙ্গে চেতনার নিবিড় দ্বন্দ্ব চলছে বিচ্ছিন্ন হবার জন্য। মুখ দিয়ে আজ আপনি বেরিয়ে এলো, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। দিনের আলো ফুটে উঠছে, অমিয়াদি চাঁপা ফুল এনে দিলেন অঞ্জলি ভরে, সাদা চাদরে ঢাকা গুরুদেবের পায়ের ওপর ছড়িয়ে দিলাম। আত্মীয় স্বজন আসতে লাগলেন সব একে একে। সাতটায় রামানন্দবাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন, শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন, ওং পিতা নৌসি পিতা নো বোধি। বারান্দায় কে যেন গাইছেন গান, কে যায় অমৃত ধাম যাত্রী। বেলা নটায় অক্সিজেন দেয়া শুরু হলো, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে সেই শ্বাস ক্ষীণতর হয়ে এলো। দু পায়ের তলায় হাত রেখে বসে আছি, পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। ঘরের মধ্যে অপরিসীম শান্তি বিরাজমান। বেলা ১২:১০ অন্তিম নিঃশ্বাস পড়ল। মুখের দিকে যেয়ে দেখলাম সেই শান্ত সমাহিত মুখশ্রীতে দেহের কোনো কষ্টের চিহ্ন মাত্র নেই। সাদা বেনারসির জোড়, কপালে চন্দন, আজানুলম্বিত চাদরখানা পাট করে গলায় ঝুলিয়ে দেওয়া, গোড়ে মালার সুগন্ধে ঘর আমোদিত, শুভ্র কেশ শুভ্র বেশ। তার যে বেশ কত উৎসবের কত অনুষ্ঠানকে সার্থক করে তুলত, আজ সেই বেশে তার বিচ্ছিন্ন চৈতন্যের দেহ আধ্যাত্মিক রূপ দীপ্ত হয়ে উঠল। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে, ঘর লোকে লোকারণ্য। দেখি বনমালী এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে। এই অসুখের সময় দিনে রাতে ছায়ার মতো সে তার বাবা মশায়ের ঘরের আশেপাশে ঘুরেছে, যখন যা দরকার করে গেছে। আজ সব মান্য লোকেদের মাঝে তার কোনো অধিকার নেই যেন খাটের কাছে এগিয়ে আসবার। বললাম, বনমালী তুমি গুরুদেবের কাছে এগিয়ে এসে ওকে ভালো করে চেয়ে দেখো। বেচারা ভিড় সরিয়ে খাটের কাজ ঘেঁষে দাঁড়ালো, কতদিন কত সেবাও করেছে। ওর মনিব তো সাধারণ মনিব ছিলেন না। আজ থেকে বনমালীর কাছে এ বাড়ির কাজ নিরর্থক মনে হবে। পরে মিরাদির কাছে শুনেছি বনমালী পেনশন নিয়ে বাড়ি ফিরে গেছে। রথিবাবু এবং কার কার কাছ থেকে কবির লেখা পুরনো বই সংগ্রহ করে একটা লাইব্রেরি করেছে। চালা বেঁধে তার বাবা মশাইয়ের একটা ছবি টাঙিয়েছে, সেখানে প্রতিদিন অনেকে জড়ো হয়ে কবিকে স্মরণ করে। বনমালী নিজে লেখাপড়া কিছু জানে না, কিন্তু কবির প্রতি ওর যে কি ভালোবাসা ও শ্রদ্ধা তা এতেই প্রকাশ পায়।

কি শুধু মাইনে দেওয়া মনিবের জন্য হতে পারত? প্রতিমা দেবী, নির্মল কুমারী, রানীচন্দ অথবা আমাদের রচিত সমস্ত স্মৃতিতর্পণ এখানে এসে স্তব্ধ হোক। বিশ্ববরেণ্য প্রতিভাশালী মানব দরদী সুন্দরীর উপাসক কবি রবীন্দ্রনাথকে ঘিরেছিলেন দেশ বিদেশের বহু জ্ঞানী গুণীজন। আজও তার জন্ম মৃত্যুদিন পালন উদযাপনে আমাদের অক্লান্ত চর্চা। কিন্তু পরিচারক বনমালীর নিবেদনটি সম্ভবত সর্বশ্রেষ্ঠ উপহার। তার সত্যিকারের বেদনা ও ভালোবাসা ফুল হয়ে ঝরে পড়েছে কবির চরণে দুফোটা অশ্রুবিন্দু রূপে। সত্যি করে তুলেছে সে রবীন্দ্রনাথের সেই বাণী, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, অথবা নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে। সত্যি কে বলে যে এই প্রভাতে নেই তিনি? নতুন নামে ডেকে নতুন বাহু ডোরে আমরা বারবার বাঁধতে থাকি তাকে। তিনি বারে বারেই নূতন, ফিরে ফিরেই নূতন। তিনি আছেন আমাদের প্রতিক্ষণ প্রতিপলের সর্বস্ব জুড়ে। আমাদের শোক সুখ আনন্দ বিষাদ প্রাপ্তি হতাশা অপ্রাপ্তি প্রত্যাশা জন্ম মৃত্যু প্রেম বিচ্ছেদ আলো আধার উৎসব সাধনা ধর্ম রাজনীতি জীবনের কোনো একটি অনুভবও সম্ভবত রবীন্দ্রনাথে অনুপস্থিত নেই। তিনি ছাড়া আমাদের উৎসব আনন্দবিহীন, জীবন সৌন্দর্যবিহীন, দৈনন্দিন আশ্রয়বিহীন। সমস্ত সম্পর্কের বন্ধন পাশ থেকে মুক্ত মানবতার পরমের প্রতি অভিসারে রচিত হয়ে চলেছে রবীন্দ্র সাহিত্য জীবন ও দর্শনের গূঢ় ইতিহাস। সেই পরম সত্য কল্যাণ ও সৌন্দর্যময়তায় বিমূর্ত হয়ে আছে। মৃত্যুও সেই পথ নির্মাণের আয়োজন করে। তার গানে গল্পে কবিতায় নাটকে উপন্যাসে পত্রাবলিতে আলাপচারিতায় আচার্যের ভাষণে সর্বত্র বলে গেছেন, যখন মৃত্যু আঘাত আসে প্রাণে তখনও তোমার পরশ আসে। শিশুকালে জননী, বিবাহের পরেই নতুন বৌঠান, স্ত্রী মৃণালিনী, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ, অতঃপর পুত্রকন্যারা, দৌহিত্র, আশ্রম সুহৃদ, প্রিয় কবি, বন্ধু, বন্ধুকন্যা, সারা জীবন ধারাবাহিক মৃত্যু মিছিল দেখতে দেখতে মৃত্যু সম্পর্কিত অনন্য সাধারণ বোধ গড়ে ওঠে তাঁর। দুঃখের তিমিরে মঙ্গল ও আলোক জ্বলে ওঠে। আরও কঠিন সুরে জীবন বিনয় আঘাত সইবার জন্য কবি নিজেকে প্রস্তুত করেন। শান্ত সমাহিতভাবে নিজের মধ্যে গ্রহণ করে নেন যাবতীয় বিষাদ। আমার শোকের দায় আমি নেব, বাইরের লোকে কি বুঝবে তার ঠিক মানেটা। সর্বলোকের সামনে নিজের গভীরতম দুঃখকে ক্ষুদ্র করতে লজ্জা করে, তাই অমল কিংবা রঞ্জন অথবা অভিজিৎ আপন জীবনদানে সঞ্জীবিত করে তোরে চারপাশ। আমরা বিশ্বাস করতে থাকি শেষ নাহি যে শেষ কথা কে বলবে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। জীবনকে একটি সতেজ প্রস্ফুটিত পুষ্পের মতোই গড়ে তুলেছিলেন কবি, তাকে তেমনই সুন্দর অক্ষত ফিরিয়ে দিতে চেয়েছিলেন বিধাতার হাতে। ইউরেমিয়া যখন প্রথম ধরা পড়ে গুরুতর রূপে কালিম্পঙে, ইংরেজ ডাক্তার অপারেশন করতে চেয়েছিলেন। রথীন্দ্রনাথ, প্রতিমা দেবী, মৈত্রেয়ী দেবী, প্রশান্তচন্দ্র, অনিলচন্দ, মীরা দেবী এবং অন্যান্য ডাক্তাররা কবির অনিচ্ছার কথা ভেবেই মত দেননি। পরে যখন স্থির হল অপারেশন হবে 30 জুলাই 1941, তার আগেই ডক্টর নীলরতন সরকার অত্যন্ত দূরদর্শিতা ও সংবেদনশীলতা সহ বলেছিলেন, আমার মনে হয় না এই রিস্ক নেওয়া উচিত হবে, কেননা সাধারণের মতো ওর নার্ভাস সিস্টেম নয়, সুকুমার দেহ ওর, কাজে বাইরের থেকে আঘাত কবিকে বিকল করে দিতে পারে। ডক্টর সরকারের এই দুর্ভাবনা যে অমূলক নয় 4 দিনের মধ্যেই তা স্পষ্ট হল। কিডনি বিকল হল, চৈতন্যহীন আচ্ছন্নতায় মগ্ন হলেন কবি। শেষবেলায় আবারও এসেছিলেন ডক্টর সরকার, পাশে বসে সারাক্ষণ কবির ডান হাতখানির ওপরে পরম মায়ায় হাত বুলিয়ে যাচ্ছিলেন। যাবার সময় ওর একবার ঘুরে দাঁড়িয়ে গুরুদেবকে দেখে কিচ্ছুটি না বলে মাথা নিচু করে ধীর পদক্ষেপে বেরিয়ে চলে যাবার সেই বেদনাহত ছবিটি ঘরের মধ্যে অপেক্ষমান সকলকে বিমূঢ় করে তার তাৎপর্যটি চিরমুদ্রিত করে দিয়ে যায়। মন বলতে থাকে, এমন একান্ত করে পাওয়া এও সত্যজাত, এমন একান্ত ছেড়ে যাওয়া সেও সেই মতো, এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল, নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা হাসি মুখে এতকাল কিছুতে বহিতে পারিত না। তিনি আছেন আমাদের ভাবনায় বিশ্বাসে ভালোবাসায়, আছেন আমাদের আদর্শে চেতনায় অভিলাষায়, আমাদের প্রতিক্ষণের সমগ্র বোধ জুড়ে আছেন তোমার আমার রবীন্দ্রনাথ, অনন্তের অভিসারী পথদিশারী তোমার আমার রবীন্দ্রনাথ, প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি তোমার আমার রবীন্দ্রনাথ। তাই সুরলোকে যে জয়শঙ্খ বেজে ওঠে তা তোমার আমার হৃদয়লোকে নিনাদিত হতে থাকে, আর বুকের মাঝে নতুন করে জন্ম নেন সেই মহামানব তোমার আমার রবীন্দ্রনাথ। মৃত্যুর প্রতিস্পর্ধী হয়ে দৌহিত্রের অসুস্থতা আর মৃত্যু সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে তিনিই বলতে পারেন, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেম, আরও কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। সত্যিই তিনি চলে গেছেন
রেখে গেছেন সুবিস্তৃত আলোকোজ্জ্বল।

0: নীল আকাশ, অনন্ত এক অমর লোক বুকের মাঝখানে, যেখানে ভয় নেই, দুঃখ নেই, শোক নেই, যেখানে দাঁড়িয়ে প্রশান্ত মন গেয়ে ওঠে, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু অনন্ত, তবু আনন্দ জাগে। মৃত্যু স্মরণিকায় তাই আমরা আমাদের সমস্ত মন দিয়ে যেন বলতে পারি, বিরাট বিশ্ব সত্তার মধ্যে তাঁর অবাধ গতি হোক, আমার শোক যেন তাঁকে এতটুকুও পিছনে না টানে। যেমন বলেছিলেন তিনি নিজে, তার প্রিয় কনিষ্ঠ পুত্র, প্রাণোচ্ছলতায় ভরপুর আশ্রম বিদ্যালয়ের আনন্দধন সমীন্দ্রনাথের মৃত্যুর পর, তার যে দেহখানি তুলে ধরতে চেয়েছিলেন কবি, কার যেন দেবালয়ের প্রদীপ করবেন বলে, তার মহাপ্রস্থানের যে পথ খানিকে তারায় তারায় দীপ্ত শিখার অগ্নিজ্বালা আলোকময় করে তুলতে চেয়েছিলেন কবি, যে পথে চলার জন্য সকল উৎসুকচিত্ত আনন্দিত প্রাণকে তিনি আহ্বান জানান, যেতে চান সেই সুন্দরেরও পাদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বলে, সেখানে দাঁড়িয়ে আমরাও যেন উদার চিত্তে বলতে পারি, যাও হে অনন্ত ধামে মোহ মায়া পাশরী, দুঃখ আধার যেথা কিছুই নাহি, জরা নাহি, মরণ নাহি, শোক নাহি, যে লোকে কেবলই আনন্দ স্রোত চলিছে প্রবাহী।
1: শুনলেন কথিকা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, বললেন নন্দিনী রায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার, শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়, রাগ মিয়া কিটোড়ি, তবলায় সঙ্গতে রয়েছেন সমীর নন্দী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গিটার শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়, রাগ মিয়াকি টোরি, তবলায় সঙ্গত করলেন সমীর নন্দী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
3: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
4: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
2: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
3: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
2: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলে এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
5: #YV56।
6: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
7: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। তানসেনের তানপুরা ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। প্রথম গান ঝিমুত রায়ের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলায় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার 13 জন ভারতীয় সহ জাহাজে থাকা 14 জন কর্মী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে খবর সংগ্রহের জন্য এখন থেকে বিদেশি সাংবাদিকদের সরকারের অনুমতি নিতে হবে বলে পাকিস্তান জানিয়েছে। একটানা বৃষ্টি চলতে থাকায় অসমের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, মৃতের সংখ্যা বেড়ে 89। আসছে বিস্তারিত খবরে। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নূরে ওলিয়ার ওপর হামলার ঘটনায় ভারত তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজে থাকা 13 জন ভারতীয় নাগরিক সহ 14 জন কর্মীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জাহাজের নাবিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইয়েমেনের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য মন্ত্রক ইয়েমেনকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে বিদেশ মন্ত্রক আরও বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক জলপথে অবাধ ও নির্বিঘ্ন নৌ চলাচল এবং বাণিজ্য ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করতে হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে আজ বা আগামীকাল ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। তিনি বলেন, নৌ চলাচলের স্বাধীনতা অবশ্যই বজায় রাখতে হবে। উপসাগরীয় এলাকায় আটকে থাকা শতাধিক জাহাজ বেরিয়ে এলে বিশ্ববাজারে পণ্যের দাম আরও কমবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে কাতার নিশ্চিত করেছে। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সে লক্ষ্যে কাজ করার পাশাপাশি উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে আলোচনা চালাচ্ছেন আঞ্চলিক মধ্যস্থতাকারীরা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গতকাল 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করার লক্ষ্যে গৃহীত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সে কারণেই বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে এই পতন। আন্তর্জাতিক বাজারে গতকাল ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 5% কমে ব্যারেল প্রতি 80 মার্কিন ডলারের নিচে নেমে যায়। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের দামও 5% বেশি কমে ব্যারেল প্রতি প্রায় 76 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, খুব শীঘ্রই সংঘাত প্রশমনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। তবে ইরান সরাসরি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে। ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করায় মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। গত মাসে 2 মার্কিন কূটনীতিককে ব্রাজিল ভিসা না দেওয়ায় এবং ব্রাজিলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থীকে অনুমোদন দিতে বিলম্বের প্রেক্ষিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। তবে ব্রাজিলের রাষ্ট্রদূতকে এখনই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল 10টায় মুম্বাইতে এবারের রেপো রেট সহ অন্যান্য বিষয় জানাবেন। ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এবারের সিদ্ধান্ত বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি গত সোমবার থেকে এ নিয়ে 3 দিনের বৈঠকে বসে। উল্লেখ্য, রেপো রেট হল সেই সুদের হার যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেওয়ার সময় তাদের কাছ থেকে আদায় করে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলির মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত প্রচার করতে সুপ্রিম কোর্ট গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলিকে একাধিক নির্দেশ দিয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে, চলবে 12ই আগস্ট দুপুর 3টে পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে সন্ধে 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং কোড জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17ই আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের আগামী 18 তারিখ থেকে 22 তারিখের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23 আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রক পড়ুয়াদের সুবিধার্থে টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির নিয়ম মেনেই পিএইচডিতে ভর্তির নির্দেশিকা জারি করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গবেষণা করতে হলে নেট গেট সহ ইউজিসি অনুমোদিত সর্বভারতীয় পরীক্ষায় সফল হতেই হবে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে, চলবে 7ই আগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশ নেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা একত্রিত হবেন। পাকিস্তান বিদেশি গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বিধি আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী অধিকাংশ এলাকা থেকে খবর সংগ্রহের আগে বিদেশি সাংবাদিকদের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ দমন ও কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে। সেখানে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগের ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করেছে। এতদিন বিদেশি সংবাদদাতারা প্রতিটি ঘটনার প্রেক্ষাপটে আলাদাভাবে অনুমতির আবেদন করতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সাংবাদিকরা কেবল ইসলামাবাদ, লাহোর ও করাচিতে অবাধে কাজ করতে পারবেন। অন্য কোনো এলাকায় সংবাদ প্রতিবেদন, প্রামাণ্যচিত্র, ভিডিও বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির মতো কাজের জন্য সরকারের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সাম্প্রতিক চুক্তির বিষয়েও দ্বিমত পোষণ করেছেন তিনি। ওই চুক্তিতে হামাসের নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ইসরায়েলকে হামলা বন্ধ করার এবং বর্তমানে গাজার যে প্রায় 60% এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহু বলেন, নিজেদের সুরক্ষা, ভূখণ্ড ও নাগরিকদের যা কিছু করা প্রয়োজন ইসরায়েল তা করবে। অসমে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ব্রহ্মপুত্র এবং তার একাধিক উপনদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 24 ঘন্টায় অসমের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। অসম রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় এখনও পর্যন্ত শিবসাগর, ধেমাজি, গোলাঘাট, চড়াইদেও এবং কামরূপ মহানগর সহ 10টি জেলা ক্ষতিগ্রস্ত। গতকাল বন্যা সম্পর্কিত ঘটনায় আরও 2 জনের মৃত্যু হওয়ায় রাজ্যে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 89-এ পৌঁছেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিস্থিতিও পর্যালোচনা করেন। সফরকালে মুখ্যমন্ত্রী ভয়াবহ বন্যায় প্রাণ হারানো 10 জনের নিকটাত্মীয়দের প্রত্যেকের হাতে এককালীন আর্থিক সহায়তা হিসেবে 5 লক্ষ টাকা চেক তুলে দিয়েছেন। অন্যদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ অসম, মেঘালয়ে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কোঙ্কণ উপকূল, গোয়া, মহারাষ্ট্র, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, কর্ণাটক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালাম, মাহে এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। ভারতের ব্যাডমিন্টন তারকা তানভি শর্মা এবং কিদাম্বি শ্রীকান্ত সহ শীর্ষস্থানীয় খেলোয়াড় আজ কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। পুরুষদের সিঙ্গলসে কিরণ জর্জ, রৌনক চৌহান, সানিধ দয়ানন্দ এবং তরুণ মান্যপল্লী খেলতে নামবেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে ভারতের প্রতিনিধিত্ব করবেন আনমোল খাঁড়, মালবিকা বানসোর, আকর্ষী কাশ্যপ, ঈশারানী বড়ুয়া এবং তানিয়া হেমন্ত। অনূর্ধ্ব 20 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 আজ শুরু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন ইউজিনে অবস্থিত হেওয়ার্ড ফিল্ডে। এই প্রতিযোগিতা চলবে 9ই আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতায় ভারতের 36 সদস্যের একটি ট্র্যাক অ্যান্ড ফিল্ড দল অংশ নেবে। বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আগামী 17ই আগস্ট শুরু হচ্ছে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে। প্রতিযোগিতা চলবে 23 আগস্ট পর্যন্ত। মহিলাদের সিঙ্গলসে প্রাক্তন চ্যাম্পিয়ন পিভি সিন্ধু নবম বাছাই হিসেবে অংশ নেবেন। পুরুষদের ডাবলসে পঞ্চম বাছাই হিসেবে নামবেন সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে ডুবে যাওয়া ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা বিদেশ মন্ত্রকের। নিরাপদে উদ্ধার 13 জন ভারতীয় সহ জাহাজে থাকা সব কর্মী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। এবছরের নিট ইউজি কাউন্সেলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন আজ শুরু হচ্ছে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। রথের দিন সকালেই রানীগঞ্জের ঐতিহ্যবাহী সিয়ারশোল রাজবাড়ির রথযাত্রার শুভ সূচনা করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার। ঐতিহ্যবাহী এই রথযাত্রার পাশাপাশি আসানসোল দক্ষিণ বিধানসভার বনপুরে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়। উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পাচনের ছোট ও মাঝারি পুজো কমিটিগুলির মধ্যে প্রস্তুতি তুঙ্গে। রথযাত্রায় জেলাশাসক এস পন্নবলমের উপস্থিতিতে জেলার 4টি ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের 500 বছরের প্রাচীন আড়ার আড়েশ্বর মন্দিরকে কাশী বিশ্বনাথের মতো এবং রাজা সুরথের স্মৃতিধন্য গড় চণ্ডীধামকে বিশেষ পর্যটন সার্কিট হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। শিক্ষা ও মেধার আঙিনায় আসানসোলকে গর্বিত করেছেন নিয়ামতপুরের রেণুকা বানসাল। টানা 10 বছরের কঠোর পরিশ্রম আর চরম প্রতিকূলতা পেরিয়ে ব্রিটেনের ইনস্টিটিউট অ্যান্ড ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিজ থেকে অত্যন্ত জটিল অ্যাকচুয়ারি ডিগ্রি অর্জন করেছেন তিনি। বর্তমানে ডেলয়েট সংস্থায় কর্মরত রেণুকার এই সাফল্য রাজ্যের ঝুলিতে এক বিরাট সম্মান এনে দিয়েছে। শিল্পাঞ্চলের দীর্ঘদিনের যানজট মুক্ত করতে প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। আসানসোলের এসবি গড়াই রোডের যানজটের সমস্যা মেটাতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও তথা পুর প্রশাসক অদিতি চৌধুরীর কাছে নতুন বিকল্প রাস্তা ও স্পাইরাল পার্কিং প্লাজার দাবি জানিয়েছে বণিক সভাগুলি। আসানসোল দুর্গাপুর এরিয়াল মেট্রোর হাত ধরে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হতে চলেছে। বিশেষজ্ঞ সংস্থা রাইটস এই প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে ডিপিআর তৈরি করবে। বার্নপুর ও বাঁকুড়াকে যুক্ত করতে দামোদর নদের উপর নতুন সেতুর সমীক্ষাও প্রায় শেষ। এই বিষয়ে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আসানসোল ও দুর্গাপুরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই এরিয়াল মেট্রো ও সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পানীয় জল ও সড়ক যোগাযোগের হাল ফেরাতে 87 নম্বর ওয়ার্ডের ডামরায় আসানসোল পুর নিগমের জন্য অমৃত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডক্টর অজয় পোদ্দার বলেন, রাজ্যের প্রায় 37,000 গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। পাশাপাশি বর্ষার পরেই সমস্ত রাস্তা সংস্কার করা হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রস্তাবিত কেন্দ্রীয় ফান্ডের অনুমোদন মিললেই দামোদর ও অজয় নদের উপর একাধিক সেতু তৈরি হবে। শিল্পে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড 95 হেক্টর খনি এলাকায় 2,11,000 চারা গাছ পুঁততে বলে ইসিএল এর CMD সতীশ কুমার ঝা জানিয়েছেন। কাজটি সময়মতো ও সঠিকভাবে সম্পন্ন করতে রাজ্য বন উন্নয়ন নিগমের সঙ্গে চুক্তি করেছে ইসিএল। নিগমের বিশেষ দল গাছ রোপণের পাশাপাশি সেগুলির পরিচর্যার দায়িত্বও সামলাবে। আসানসোল সহ সমগ্র শিল্পাঞ্চলের বীমা আওতাধীন কর্মী ও অন্যান্য বাসিন্দাদের আধুনিক চিকিৎসার জন্য আর কলকাতায় বা ভিন রাজ্যে ছুটতে হবে না। দীর্ঘ জট কাটিয়ে আসানসোল ইএসআই হাসপাতালকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ইএসআইসির হাতে হস্তান্তর করার চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে এটি এক পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ইএসআইসি মেডিকেল কলেজ ও গবেষণা কেন্দ্রে পরিণত হবে। প্রথম দফায় 100টি আসন নিয়ে পরিষেবা শুরু হবে। হাসপাতাল সুপার ডক্টর অতনু ভদ্র বলেন, কর্মচারী ও তাদের পরিবার এখন থেকে বিশ্বমানের পরিষেবা পাবেন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই পদক্ষেপে দক্ষিণবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো আরও সুদৃঢ় হবে। দুর্গাপুরে শিল্প বিনিয়োগের জন্য শিল্পমন্ত্রী তাপস রায়, পূর্তমন্ত্রী ডক্টর অজয় পোদ্দার ও বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন। আসানসোল চাঁদমারি রাইফেল ক্লাবে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, কুলটির বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার এবং আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের পরবর্তী অংশ। এখন শুনবেন স্বর্ণ তৃষ্ণা ছায়াছবি থেকে পরের গান কিশোর কুমারের কণ্ঠে।

0: স্বরলিপি ছবির গানের সঙ্গেই শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
2: যুববাণী তোমাকে দেবে সেই

0: সুযোগ মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
0: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
0: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

আমাদের যা ছিল তা সকলে কি আগেই ছিল? কিছুই কি নেই বাকি, নতুন কিছুই কি আর হয় না? অনেকেই বলেন বটে, আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগের সবই ভালো ছিল, এখন আর কিচ্ছুটি নেই। এই হাহুতা, সেই হতাশা।

একটু সময় লাগে বটে, কিন্তু তাতে করে সেই নতুনের পথ চলায় বাধা হয় না কিন্তু কিছুই। সে তার নিজের পথ করে নেয়, পথ খুঁজে নেয়, তার পথে চলতে থাকে। এই যেমন আমরাই ধরুন, স্বর্ণযুগের গান, স্বর্ণযুগের ছবি, বাংলার 50-60-70-এর দশকে মজে আছে বাঙালি এখনও বলা যায়। সেই সময়ের 50-60-70-এর দশকের ছবি, সেই সময়ের গান, গানের সুর, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, সুরকার গীতিকার, তাঁদের নিয়ে সত্যি তাঁদের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা। কিন্তু তার মানে কি এটাই স্বর্ণযুগের পরে আর কিচ্ছুটি হয়নি? মন ছুঁয়ে যাওয়া ছবি তৈরি হয়নি, মন ছুঁয়ে যাওয়া গান তৈরি হয়নি? অনেকে বলবেন, না তেমনটি আর পেলাম কোথা। অনেকে বলবেন, কেন নয়, এই তো কত। আসুন না একটু হাতরে দেখি, একটু খুঁজে দেখি স্বর্ণযুগের পরের সময়টায়, বা বলা যায় এই বিগত 10-20-30-40 বছর সময়ের মধ্যে কত ছবি তৈরি হয়েছে আর কত না গান। ছবির কথায় না হয় অন্য একদিন আসব, বাংলা ছায়াছবির গান শুনবো আজ, এ তো বটেই, যেহেতু দিনটা আজ বুধবার, 10টা থেকে 11টা সকালবেলায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে বাংলা ছবির গান শুনবো বটেই, এবং সেই সকল গান শুনবো যে গান স্বর্ণযুগের পরে তৈরি হয়েছে, যে গানের সময়কালকে আলাদা করে কেউ সোনার সময়, সোনার গান বলে অভিহিত করি না আমরা, কিন্তু তৎসত্ত্বেও তাদের সেই যে অমোক টান এড়াতেও পারা যায় না। এই যেমন এক্ষুনি শোনালাম পাভেলের লেখা গান, হরিশ সাগানি সুর করেছেন আর গেয়েছেন অর্ণব দত্ত। নামটা তাদের প্রত্যেকেরই কতজন মানুষ জানেন, আসলে খোঁজ রাখি না আমরা। খোঁজ না রাখলেও টাপুর টুপুরের মতন এমন মিষ্টি একখানি গান, আরও মিষ্টি, ততোধিক মিষ্টি একখানি ছবি, যার নামখানিতেই মিষ্টি, রসগোল্লা ছবির নাম। এত সুন্দর একটা ছবি তৈরি হলো, এত সুন্দর তাতে গান রইল, আমরা কজন খোঁজ রাখলাম? সেই দায়টা কিন্তু আমাদেরই থেকে যায়, নতুন থাকেই, নতুন সৃষ্টি থাকে। আসুন আজ সেই নতুন সৃষ্টিতে, বরং সবটাই যে নতুন তা নয়, স্বর্ণযুগের পরে, স্বর্ণযুগের পরে যে সকল গান আমাদের মন ছুঁয়ে গিয়েছে তাদের খোঁজ করা যাক। আমি তেমন অনেক গানের একেবারে লিস্ট নিয়ে বসেছি বলা যায়, আপনারাও আসতে পারেন 2213-1342, 0333-2213-1342, 0333-2213-1342 নম্বর খোলা আছে। 50-60-70 এই তিন দশকের পরে, বাঙালির স্বর্ণযুগের গানের পরের সময় থেকে বাংলা ছবির কোন গানগুলি আপনার মন মাতিয়েছে আসুন না জানান ডায়াল করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে। ফোন লাইন খোলা আপনারই জন্য, আর আপনাদের জন্য অনেক অনেক গান সাজিয়ে এই মুহূর্তে রয়েছে শর্মিষ্ঠা সরকার।

অন্য গানের সুর না, অদ্ভুত অহংকার তার মধ্যে নেই বটে, কিন্তু অন্য গানের সুর আছে তো বটেই, যে কারণে বলা যায় নিজের জীবনের একটা একেবারে সেটেলড যাকে বলা হয় কেরিয়ার ইঞ্জিনিয়ার মানুষ, তিনি অত্যন্ত মেধাবী, সুন্দর তার কেরিয়ার গ্রাফ, সবটা ছেড়ে ছুড়ে শুধুই বুকের মধ্যে অন্য গানের সুরটুকু নিয়ে ব্যাঙ্গালোর থেকে কলকাতা চলে এলেন, টলপি তল্পা সব গুটিয়ে। নাগেশ এলেন, এলেন বলেই পরপর আমরা এমন সব গানের সুর পেলাম। ঠিক ধরেছেন অনুপম রায়, সেই অর্থে দেখতে গেলে যার একাডেমিক কেরিয়ার হতেই পারত, ইঞ্জিনিয়ারিং কেরিয়ার হতেই পারত, সবটা ছেড়ে গানকে ভালোবেসে গিটারটিকে সঙ্গে করে, অনেকটা গানের সুরকে সঙ্গে করে চলে এলেন কলকাতা এবং একের পর এক মাতিয়ে দিলেন অনুপম রায় তার সুরে সুরে। সত্যি তার সুর মানে একটু অন্যরকম, কিন্তু সেই সকল সুরে তিনি যখন কাস্ট করছেন, অর্থাৎ কাদের দিয়ে গাওয়াবেন, সেক্ষেত্রেও বাড়ি বাড়ি ছক ভেঙেছেন। কখনো রূপম ইসলাম তাকে দিয়ে গাওয়াচ্ছেন গান, যাকে বাংলার রক ব্যান্ডের গানের জনক বলা হয়। আবার কখনো শিলাজিৎ মজুমদার, যার গানের ধরনও ওই জীবনমুখী গান হিসেবে বাংলা গানের যে চলন সেই চলনে পড়ে, তাদের দিয়েও বাংলা ছবিতে একেবারে অন্য ধারার কিছু গান গাইয়ে নিলেন অনুপম রায়। তারই একটা শুনলাম হেমলক সোসাইটি থেকে, জল ফুরিং, শিলাজিৎ মজুমদার, যাকে আমরা একটু অন্য ধারার গানেই পেয়েছি, পেলাম এখানেও। এভাবেই কিন্তু জয় সরকার বলুন অথবা অনুপম রায়, দেবজ্যোতি মিশ্রের কথা বলুন, কতজন পরপর নাম করতে গেলে অনেক লম্বা নাম সেই লিস্ট আছেই, যে সকল সুরকারীরা একটু অন্য ধরনের সুর বারবার নিয়ে এসেছেন আর আমাদের ভরিয়ে দিয়েছেন অন্য গানের সুরের আমেজে। এবারে যে গানটা শোনাবো, ছবির নাম বাবা বেবি ও, আর সেই ছবিতে ভারী সুন্দর একখানি গান চমক হাসান এবং ফিরোজা বনহি তারা লিখলেন, সুর করলেন চমক হাসান আর গাইলেন অনেকে মিলে, শোনা যাক।

0: নানা দরকার নাই বললে হবে কি করে, দরকার তো আছে বটেই। এমন সুন্দর মেঘলা এক যদি ওয়েদার থাকে আর তার সঙ্গে এমন মন ভালো করা গান, যার মধ্যে বেশ কিছু গান সত্যি ওই আমরা এখন বলি একটা কথা আন্ডার রেটেড, সত্যি আন্ডার রেটেড হয়ে থেকে যায় কত না গান। এখন শুধু নয়, সেই স্বর্ণযুগের গানের সময়ও ছিল, মাঝে মাঝে আপনাদের শুনিয়েওছি কিছু কিছু গান, এত সুন্দর এক একখানি গান, কেন যে সেভাবে মানুষ শুনল না, এত বছর বাদে শুনলে মনে হয় অবাক লাগে যে এই গানখানি এত স্বল্পশ্রুত কেন। ঠিক তেমনটাই কিন্তু এখনও হচ্ছে, আজ বছর দশেক আগে, বছর কুড়ি আগে বা বছর তিরিশেক আগে, স্বর্ণযুগের সময় নয় বটে, কিন্তু শোনা কিছু কম ফলছে না এখনও। বাংলা ছবিতে যে সকল গান তৈরি হচ্ছে আমাদের মনকে নাড়া দিয়ে যাচ্ছে এখনও, সেসব গান সেসব সুর নিয়েই আজকের এই গানের ভেলা। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো, 0333-2213-1342 এই নম্বরে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন। নমস্কার,
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন বলুন।
1: 1999 সাল অর্থাৎ 27 বছর আগে একটি ছবি হয়েছিল স্বপ্ন, অজয় চক্রবর্তী এই ছবির সুর করেছিলেন, এবং প্রত্যেকটা গান যদি গানগুলো আলাদা আলাদা করে শোনা যায় এত সুন্দর গান ছিল। স্বাগতালক্ষ্মী এবং হাসিকান্ত আচার্য গিয়েছিলেন চলে যেতে যেতে, হরিহরণ গিয়েছিলেন কোনোদিন বুঝি ভেবেছিলে, অজয় চক্রবর্তী গিয়েছিলেন কুহু শোনাবে, এবং কবিতা কৃষ্ণমূর্তির গলায় ছিল আমার চোখের পাতায়, এবং গানগুলো লেখাও হয়েছিল অসাধারণ, শঙ্খ বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক বিষ্ণুপাল চৌধুরী লিখেছিলেন, কিন্তু কোনোভাবে হলো সেই গান হারিয়ে গেল। কিন্তু আজও যদি মাঝে মাঝে গানগুলো শোনা যায় 1999 সাল আজকে 27 বছর আগে, এবং অজয় চক্রবর্তীর ম্যাজিক সুর কিন্তু আমাদের মনে দোড়া লাগাবে। এর ঠিক 9 বছর আগে অর্থাৎ 1990 সাল, এবং সেই সময়টা কিন্তু আমাদের কাছে খুব মানে একদম নাকি বেদনা, কারণ কিশোর কুমার চলে গেছেন, শ্যামল মিত্র চলে গেছেন, হেমন্ত মুখোপাধ্যায় চলে গেছেন, তাহলে কারা গান গাইবেন? এবং মানে আমাদের ওই সময়টা হচ্ছে

0: খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের স্কুল জীবনের শেষ এবং কলেজ জীবনের পুরোটাই হচ্ছে 90-এর দশক, এবং ওই বছরেই 1990 সালে এমন কটা সিনেমা এলো যেগুলোর মানে একদম গান আমাদের মাতিয়ে দিয়েছিল। প্রথমে খুব মনে পড়ছে ব্যবধান ছবির কথা, দিলীপ মুখার্জি পরিচালক ছিলেন এবং অজয় দাস সুরকার ছিলেন, এবং মুনমুন সেন ভিক্টর ব্যানার্জির অভিনয়, এবং আজও যখন আশা ভোঁসলের গলায় গানগুলো শোনা যায় আমরা কিন্তু একদম মানে মোহিত হয়ে যাই। আরেকটা ছবির কথা মনে পড়ে, সেটা হচ্ছে আপনার সেই লতা মঙ্গেশকরের বিখ্যাত গান সবলাল পাথরিত,
1: চুনি হতে পারে না
0: একদম, মানে পাপি লাহিড়ির সুরে জিতু গুহর পরিচালনায়,
1: এবং খুব হিট করেছিল ওই গানখানি, এখনো মানুষ শোনেন।
0: মন্দিরা ছবি আমার এই মুহূর্তে মনে পড়লো। আরেকটা হচ্ছে উষা উত্তপ কাঁপিয়ে দিয়েছিলেন প্রেম জেগেছে আমার মনে, ওই রকম একটা হিট গান সে বছরের পুজো প্যান্ডেল মাতিয়েছিল
1: একদম।
0: আর আর দুটো ছবির কথা বলে শেষ করব। প্রথম ছবিটা হচ্ছে তরুণ মজুমদারের আপন আমার আপন। আপন আমার আপন ছবি হলো যেখানে হেমন্ত মুখোপাধ্যায় সুর করলেন না, রাহুল দেব বর্মন সুর করলেন, এবং এই ছবির খুব সুন্দর একটা স্টোরি আছে যে একটি মানে একটা এমন উনি মানে আর কি এ করলে ভাবলেন যেখানে একটা সিনে আমাদের কলকাতার সমস্ত যারা মানে গান বাজনা করেন তাদের উনি নিয়ে আসবেন, এবং একটা স্কুলের অনুষ্ঠানে তারা যেন অতিথি হয়ে এসেছেন, এবং তরুণ মজুমদারের ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় কোনোভাবেই থাকবেন না, এটা তো হতে পারে না। তখন হেমন্ত মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, শিবাজি চট্টোপাধ্যায়, সুজাতা সরকার প্রমুখ এলেন সেই একটি সিনে অভিনয়ের জন্য। মানে তরুণ মজুমদার এবং হেমন্ত মুখোপাধ্যায় যে কিভাবে ওতপ্রোতভাবে যুক্ত, এই ছবিটা যেন আরেকবার প্রমাণ হলো। আর সবশেষে আরেকটা ছবির কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আশ্রিতা। আশ্রিতা হচ্ছে একদম পুজোর পরে পরে রিলিজ করেছিল, এবং মিঠু মুখার্জি যার আবার অনেকদিন পরে তিনি আবার কামব্যাক করলেন ছবিতে, এবং মিঠু মুখার্জি যিনি ওই ছবিতে সুরকার ছিলেন হৃদয়নাথ মঙ্গেশকর, এবং গান লিখেছিলেন সলিল চৌধুরী, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সলিল চৌধুরীর। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সলিল চৌধুরীর অত্যন্ত কাছের লোক পঙ্কজ মিত্র, তিনি কিন্তু অনেকদিন পরে ওই ছবিতে প্লেব্যাক করলেন, আজানয় রাজাতে মনোজ মিত্র এবং বঙ্কিম ঘোষের দ্বীপে পঙ্কজ মিত্রর প্লেব্যাক ছিল। সুতরাং ওই মানে ওই সময়টা কিন্তু তখন স্বর্ণযুগও নয় আবার আধুনিক যুগও আসছে, এরকম একটা সন্ধিক্ষণের কিন্তু ওই বছরটা ছিল।
1: অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু, অনেক ধন্যবাদ। সত্যিই তাই, অর্থাৎ 60-এর 70-এর পরের 80-এর দশকের গানগুলি সেইভাবে যে খুব মাতিয়ে দিতে পেরেছিল মানুষকে তেমনটা নয়, মানুষ তখনও মজে ছিলেন 50-60-70-এ, এবং 80-এর পরে 90 এমন একটা ট্রানজিশন যখন বাংলা ছবি ঘুরে দাঁড়াতে চাইছে, বাংলা গানও ঘুরে দাঁড়াতে চাইছে, কিন্তু তুলনায় 90-এর দশকে জীবনমুখী গান নামক এক অন্য ধারার গান নিয়ে চলে এলেন হাতে গিটার, পরনে জিন্স এবং শার্ট পরিহিত বেশ কয়েকজন তরুণ যুবক। কবির সুমন, তখন সুমন চট্টোপাধ্যায় তিনি এলেন, অঞ্জন দত্ত এলেন, নচিকেতা, শিলাজিৎ তার পরে পরে। সুতরাং বাংলা গানের যে ভালোবাসা খানিকটা শিফট হয়ে যাচ্ছিল সেই সময় জীবনমুখী গানের দিকে। সেই সময় 90-এর দশকের গান গালে গান যারা তৈরি করেছেন, ভালোবাসিয়েছেন মানুষকে দিয়ে, সত্যি বড় শক্তপোক্ত কাজ ছিল। স্বপ্ন নিয়ে ছবির গান দিয়ে শুরু করেছিলেন কথা সব্যসাচীবাবু, চলুন শোনা যাক। দ্বৈতকণ্ঠে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এবং শ্রীকান্ত আচার্য।

সেসব গান, যে সকল গান বাংলার বাংলা ছবির স্বর্ণযুগের পরবর্তী সময় থেকে ক্রমশ তৈরি হতে থাকলো এবং তার মধ্যে কিছু মানুষকে মাতিয়ে দিল, কিন্তু সেইভাবে স্বর্ণযুগের গানগুলির জায়গা নিতে পারল না কিন্তু পরবর্তী সময়গুলো। আলাদা করে আর স্বর্ণযুগের গান এভাবে বলাও হলো না, অন্য কোনো রকম নিহাত বেশ গ্রামভারী নামও যে পেল এই সময়গুলি তা নয়, কিন্তু এই সকল গান তৈরি হলো, তৈরি হলো, মানুষের মনে দাগ কাটল শুধুমাত্র নিজের সেই আবেদনের মধ্যে দিয়ে। আসুন না আজ সে সকল গানকে আরও একবার ছুঁয়ে দেখি। নব্বইয়ের দশকের কথা হচ্ছিল, নব্বইয়ের দশকটা বাংলা ছবি বলুন বা বাংলা ছবির গান বলুন দুয়ের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত টাফ একটা সময় পেরিয়ে এসছে, বেশ কঠিন একটা সময়। নিজের জায়গা আবার ফিরে পাওয়ার এক আপ্রাণ চেষ্টা, সেখানে যেমন পরিচালক হিসেবে এসে হাল ধরছেন ঋতুপর্ণ ঘোষ বা অপর্ণা সেন, কখনো রাজা সেন, আবার বাংলা ছবির গানেও কখনো কখনো ভিন্ন ধারার এক্সপেরিমেন্ট নিয়ে আসছেন নানানজন। তাদের মধ্যে অবশ্যই বলতে হয় সেদিন চৈত্র মাসের কথা, সুরকার হিসেবে অবশ্যই বলতে হয় তার কথা, সুমন চট্টোপাধ্যায়ের কথা। লোপামুদ্রা মিত্র, কখনো স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, কখনো নচিকেতা চক্রবর্তী, তাদের দিয়ে ভারী সুন্দর কখানি গান তৈরি করলেন এই ছবিতে।

90-এর দশক জুড়ে জীবনমুখী গানের সেই দাপটের ফাঁকেও নিজের জায়গা করে নিয়েছিলেন লোপামুদ্রা মিত্র। 97-এর ছবি সেদিন চৈত্র মাস, যে ছবির গান শোনালাম 1997। ততদিনে লোপামুদ্রা মিত্র নিজের জায়গা করে নিয়েছেন, কখনো হবুচন্দ্র রাজা শোনাচ্ছেন, কখনো আয় আয় কে যাবি এক মুঠো রোদ ধরতে শোনাচ্ছেন তিনি। এবং এই অন্য ধারার গানের মধ্যে দিয়েই লোপামুদ্রা মিত্র যখন বাংলা ছবিতে এলেন, তখন সেখানেও কিন্তু সেই অন্য রকম এক ঝালক হাওয়া, দক্ষিণ হাওয়া, ফুরফুরে হাওয়া খেলে দিয়ে গেলেন। সেখান থেকে যদি 30 বছর পরের কথায় আসি, অর্থাৎ প্রায় 30, এটা 97-এর কথা, আর এই 2026, আমরা এই সময়ে, এই বছরে, এই 2-3 মাস আগে এখানে ছবি পেলাম, যেখানে লোপামুদ্রা মিত্রর সঙ্গে রীতিমতো সেই সময় থেকে কাজ করে যাচ্ছেন যে মানুষটি, একসঙ্গে যাদের জীবন কাটছে জয় সরকার, তার কথা বলতেই হয়। এই এতগুলো বছরের তাঁরও বাংলা ছবিকে, বাংলা গানকে দেওয়া যে অবদান, আমাদের নিশ্চয়ই স্মরণে রাখতে হয়। জয় সরকারের সুর মানেই অন্যরকম, সেটা কখনো আধুনিক গান হতে পারে, কখনো ছবির গান। ফুলপিশি ও এডওয়ার্ডের কথা বলছি, কিছুদিন আগেই, মাস দুয়েক আগেই রিলিজ করেছে সে ছবি। এই ছবিতে গান এবং গানের সুর নিয়ে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা করে গিয়েছেন পরপর জয় সরকার। তেমনই একটা গান শোনাবো, শ্রীজাতুর লেখা এবং জয় সরকারের সুরে। বিয়ের গান হিসেবে আমরা আমপাতা নামক গানটা, আমপাতা ঝামুর ঝুমুর কলাতলায় বিয়া আমরা জানি, সেই গানের মতন করেই কিন্তু অন্য গান, বিয়ার গান বটেই, আমপাতা জামপাতা শোনা যাক। 2026-এও পরীক্ষা নিরীক্ষা নেহাত কম হচ্ছে না গান নিয়ে।

0: কানকা পাতবো টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো।
1: হ্যাঁ, শর্মিষ্ঠাদি, সুপ্রভাত।
0: সুপ্রভাত, বলুন বলুন।
1: স্নেহাশিষ রাহা, লক্ষণ যাচ্ছেন হাওড়া ময়দান থেকে।
0: হ্যাঁ বলুন স্নেহাশিষ বাবু।
1: যখন সবে চাকরিতে ঢুকেছি তখন দুটো ছবি খুব মনকে নাড়া দিয়েছিল, একটি হচ্ছে একান্ত আপন আর একটি হচ্ছে শ্বেত পাথরের খেলা। আমার মনে হয় স্বর্ণযুগের পর পরই দুটো ছবি নির্মাণ হয়েছে।
0: ঠিক ঠিক ঠিক।
1: একান্ত আপনের তো মানে
0: আশির দশকের ছবি,
1: হ্যাঁ খুবই হিট। তবে একদম হাল আমলে যখন মানে লাস্ট হলে গিয়ে বই আমার যেটা দেখা সেটা হচ্ছে ওই চিরদিনই তুমি যে আমার, তবে নতুন ছায়াছবিগুলো আপনি বলছিলেন একটু আগে যে স্বর্ণযুগের ছায়াছবি, তাদের অভিনয় এবং গান যতটা আমাদের মনের মণিকোঠায় আছে, আমার মনে হয় আজ থেকে 30 বছর পর হয়তো এই ছবির অভিনয়, এই ছবির গানগুলো নিয়েও আমাদের চর্চা করতে হবে। আসলে আমরা বড্ড তাড়াতাড়ি সবকিছু বিচার করি এবং একটা মিথ্যে এরকম হয়েই আছে যে পুরনো সবকিছুই ভালো, নতুন সেরকম ভাবে আমাদের মনের মণিকোঠায় আসছে না। কিন্তু আমার মতে যে অবশ্যই ওল্ড ইজ গোল্ড, কিন্তু নতুন অনেক সিনেমা, অনেক সুর যেগুলো কিন্তু সত্যি আমাদের মনে মণিকোঠায় রয়ে যাচ্ছে।
0: একদমই তাই, একদম তাই। অনেক ধন্যবাদ স্নেহাশিষ বাবু। সত্যি আমরা ওই মানে অনেক তাড়াতাড়ি জাজ করে ফেলি, খুব তাড়াতাড়ি আমরা বিচার সভা বসিয়ে দিই এবং তারপরে আমরা তাতে ম্যান্ডেটও দিয়ে দিই, আমরা আমাদের রায় দিয়ে দিই খুব তাড়াতাড়ি, এবং সেই তাড়াতাড়ির জন্য এটা বরাবরই হয় নতুন যে কোনো কিছুকে মানুষের অ্যাকসেপ্ট করে নিতে একটু দেরি হয়ে যায়। দেরি হয়ে যায় বলে নতুন অনেক কিছু সেই সময় জায়গা পায় না, কালের সময়ে কালের নিয়মে ক্রমশ তারা তাদের জায়গা করেই নেয়। অন্য ধারার এক ছবি বল্লভপুরের রূপকথা, এবং সেই ছবির গানগুলোও তাই একেবারে অন্য ধারার। অনির্বাণ ভট্টাচার্যের অসাধারণ কাজ এই ছবিখানি, সঙ্গে গানগুলো। কণ্ঠে শাহানা বাজপেয়ী।

বাংলা ছবির এই যে তার পরীক্ষা নিরীক্ষা এবং বাংলা ছবির গানগুলি মানুষের মন মাতানো কিন্তু বন্ধ করেনি, বরং আমরাই ভুলে যাই, আমরাই ফিরে তাকাই না, আমরাই কখনো কখনো যেন দেরি করে ফেলি সেই গানকে তার মান্যতা দিতে। আবার দেখুন, বাংলা ছবির জগতের, গানের জগতে যে মানুষেরা, তারা কিন্তু বরাবর মাতিয়েছেন হিন্দি চলচ্চিত্র জগৎকে। এমন বহু গান যা বাংলায় তৈরি হয়েছে আগে, পরবর্তীতে তাকেই আবার হিন্দি গানে শিওর করে সে গানকে ব্যবহার করা হলো হিন্দি ছবিতে। এস ডি বর্মন বলুন, আর ডি বর্মন বলুন, অথবা সলিল চৌধুরী, প্রত্যেকে কিন্তু, হেমন্ত মুখোপাধ্যায়, তারা তাদের নিজস্ব গান, যা কলকাতায় কখনো তৈরি হয়েছিল, কখনো আধুনিক গান হিসেবে, কখনো বাংলা কোনো ছবিতে, পরবর্তীতে সেই সুরকেই হিন্দি গানে রূপ দিয়ে ব্যবহার করলেন কোনো হিন্দি ছবিতে এবং মাতিয়ে দিল আর সমুদ্র হিমাচল সে সকল গান। এমনটা আমরা অনেক দেখেছি, কিন্তু একটি হিন্দি ছবিতে বাংলা গানের, বাংলা কথার এবং বাংলা সুরের আধিক্য, ধরা যাক 70%, হিন্দি রয়েছেও বটে খানিকটা, সেই গানও মাতিয়ে দিল নন বেঙ্গলি যারা, তাদের সেই অর্থে বলতে গেলে অবাঙালি যে সকল শ্রোতা সারা ভারতের, তাদেরকে। 2013 সালে একখানি ছবি তৈরি হলো, সেই ছবির নাম লুটেরা, হিন্দিতে তৈরি হয়েছে ছবি। সেই ছবিতে সুর করলেন এবং গান লিখলেন, অমিতাভ ভট্টাচার্য এবং সুর করলেন অমিত ত্রিবেদী। গানের মধ্যে অদ্ভুতভাবে মিশে গেল বাংলার ভাটিয়ালির সুর, অদ্ভুতভাবে সেখানে বাংলা কথাকে ব্যবহার করা হলো। গাইলেন স্বনন্দ কিরকিরে এবং

মমতা ভট্টাচার্যা মনটারে। এই গানখানি আলাদা করে হিন্দি গান নাকি বাংলা গান বলা যায় না, তবে অবশ্যই বাংলা সুরে মাতিয়ে দিল সারা ভারত। চলুন শোনা যাক।

0: প্রাণ পাখি মো রুইরা যায় খাতা থেকে পিরিতি বড় জালারে। এ গান, এ কথা ব্যবহার করা হচ্ছে একখানি হিন্দি গানে। দিশাহারা কেমন বোকা মনটারে, বাংলা কথা ব্যবহার হচ্ছে হিন্দি গানে এবং হিন্দি ভাষী সকল মানুষের অসাধারণ ভালো লাগছে। এতটাই যে কোক স্টুডিও যারা দেখেন তারা জানবেন সেখানেও এই গান নিয়ে নানানভাবে এক্সপেরিমেন্ট করছেন শুধুমাত্র বাঙালিরা না, আরও অন্যান্য গায়কেরাও বটে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলো সায়ন।
1: আজকে খুব সুন্দর একটা বিষয় এবং আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। 2009 সালের একটা ছবি, তখন আমার 9 বছর বয়স, কিন্তু ছবির গল্প হয়তো বুঝছি না, কিন্তু গানগুলো বড্ড ভালো লাগছে। সেটা হচ্ছে নীল আকাশের চাঁদনি বলে একটা ছবি হয়েছিল। নীল আকাশের চাঁদনি জিৎ কোয়েল ও যিশু সেনগুপ্ত, সেখানে রশিদ খানের একটা গাওয়া গান ছিল, কি ভালো লাগে টিয়া দেখে তোমাকে, পড়ে না পলক যেন আজ আর কিছু, প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা, জিত গাঙ্গুলির সুর। তারপরে দুজনে বলে একটা ছবি এসেছিল, দুজনেতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় দেব, সেখানে একটা গান ছিল জুবিন গার্গের গাওয়া বোধহুয়া, সেটিও জিত গাঙ্গুলির সুর। আমার এই দুটো গান খুব ভালো লাগে, যখনই শুনি তখনই যেন ছেলেবেলা ছোট্ট আমি কি যেন আমি দেখতে পাই।
0: সত্যি তাই, আসলে ছেলেবেলার সঙ্গে আমাদের অদ্ভুত এক নস্টালজিয়া থাকে, জড়িয়ে থাকে, কাজ করে। আমরা চাইলেই সব কিছুকে ফেলে আসতে পারি, আসা উচিত তো নয়। তাই মাঝে মাঝে আমাদের সৃষ্টি কৃষ্টি সংস্কৃতিতে যা ওতপ্রোত জড়িয়ে তারা উঠে আসে আমাদের নতুন কাজের মধ্যেও। ফুলপিশি এবং এডওয়ার্ডের আরও একখানে গান ভারী ইচ্ছে করছে শোনাতে, প্রচলিত সিলেটি ধামাইল গান এবং সেই গানকে প্রচলিত লোকগীতি, সেই গানকে নতুন করে আনা হলো ছবিতে। দীপান্বিতা আচার্য, শ্রেষ্ঠা দাস, পৌশালী গাইলেন এ গান সিলেটি ধামাইল।

বাংলা লোকগীতির সুরকে বাড়ি বাড়ি কিন্তু বাংলা ছবিতে ব্যবহার করা হয়েছে। রায়চাঁদ বড়াল যেমন করেছিলেন, কখনো সলিল চৌধুরী করেছিলেন, কখনো হেমন্ত মুখোপাধ্যায় করেছিলেন, আবার ঠিক এই সময়টায় দাঁড়িয়েও কখনো জয় সরকার করছেন, কখনো ইন্দ্রদীপ দাশগুপ্ত। হ্যাঁ, এই 2026 লহ গৌরাঙ্গের নাম রে নামের একটি ছবি রিলিজ করেছে, আপনারা অনেকেই জানেন, ভারী সুন্দর, তাতে কীর্তনের ব্যবহার আমরা পেয়েছি, আর অসাধারণ একখানি গান পেলাম অরিজিৎ সিংয়ের কণ্ঠে। সেই গানটা ঋতম সেনের লেখা, ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে। সত্যি ভালো লাগে যে কোথাও আমাদের বাংলা মাটির সুর, আমাদের সেই অরিজিনালিটি, বিশুদ্ধতা সবটাই কিন্তু এখনও রয়ে গেছে। মানুষে জানেন, তাই নিয়ে নার্চার করেন, তাই নিয়ে চর্চা করেন।

এভাবেই সেই জার্নিটা কিন্তু রয়ে গেছে। হতে পারে স্বর্ণযুগের গান হিসেবে, স্বর্ণযুগের সময় হিসেবে বাংলা ছবি, বাংলা ছবির গানকে আমরা 50-60-70 দশকের সেই মুকুটখানি পরিয়ে রেখেছি, কিন্তু তৎসত্ত্বেও তার পরবর্তী সময়টা জুড়ে পরীক্ষা নিরীক্ষা এক্সপেরিমেন্ট কিছু কম হয়নি, নতুন গানের সৃষ্টি কিছু কম হয়নি। শেষ করব আজকে তার গান দিয়েই, যার ছবির কথা না বললে বাংলা ছবিতে নতুন ফ্লেভারের কথা শেষ হয় না। ঋতুপর্ণ ঘোষ বাংলা ছবিতে যেমন অন্য ধারা আনলেন, যখনই তিনি গান লিখলেন সেখানেও কিন্তু একেবারে অন্য ছোঁয়া। ভালো থাকুন সকলে। শেষ করি আজকের গানের ভেলা এখানে। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

0: কি দেবজিৎ, এই যে আজকে বৃষ্টি ভেজা দিনে একটু উড়ু উড়ু মন সবটা নিয়ে এই যে এলে,
1: হ্যাঁ
0: হ্যাঁ, তার সঙ্গে তোমার কি আজকে একটু মনে হচ্ছিল না বৃষ্টি ভেজা আকাশের সিলুয়েটটা দেখে একটু ছবি আঁকি, একটু রং তুলি হলে ভালো হতো, বা একটু ক্রাফটিং করলে ভালো হতো, হাতের কাছে একটু ওই ছোটরা যেরকম মডেলিং ক্লে নিয়ে কাজ করে? আমার না আজকে ট্রেনে আসতে আসতে, আমি তো গঙ্গার পাড় দিয়ে আসি, গঙ্গার সিলুয়েটটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে না আজকে সৃষ্টি তে আমরা বসেছি, সৃষ্টির আড্ডায়। তো সৃষ্টি মানেই না একটু বাঁধন ছাড়া ব্যাপার স্যাপার, মানে যা ইচ্ছে তাই, মন যেমন চাইছে তেমনটা করব, তাই তো?
1: কি কিন্তু একটা ব্যাপার কি জানো তো, আমার মতো এই যে বেগুন লোক আর কি, মানে কোনো গুণ নেই যার, এরম একটা লোকের ওই ধরনের শখ হয়তো হয় না, কিন্তু দেখে তো ভীষণ ভাল লাগে। এই যে গ্র্যান্ডার, একটা মেঘলা আকাশ গঙ্গার উপরে যখন চোখে পড়ে, সেটা তো একটা বিশাল বড় গ্র্যান্ডার। তবে হ্যাঁ নিশ্চয়ই, ক্রাফটিং একটা অপূর্ব জিনিস, সেটা নিয়ে তো কোনো মানে তর্কই থাকতে পারে না।
0: আর ধরো এই যে গ্র্যান্ডারের যে ব্যাপারটা, তুমি বিশাল বড় ব্যাপার, সেই বিশাল বড় ব্যাপারটাকে যদি তোমাকে বলা হয় যে খুব ছোট্ট কিছুর মধ্যে বা পুরো জিনিসটাকে একটা মিনি ভার্সনে দেখাতে হবে, মানে আকাশ, গঙ্গার সিলুয়েট, ট্রেন যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি স্টেশনে, তুমি ওয়েট করছো আমার জন্য, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা খুব একটা মিনি ভার্সনে দেখাতে চাই, রং তুলি, রেজিন ক্লে, এই সব কিছু দিয়ে গড়ে তুলবো ওই জগৎটারই একটা মিনি, একটা ক্ষুদে জগৎ।
1: এ তো অসম্ভব, মানে তুমি বলতে চাইছো ইট কাট পাথরের একটা দোকান, একটা অট্টালিকা, মানে বা ধরো একদম ওই কি বলবো, একদম নেচারের একটা পার্ট, সেগুলোকে আবার মিনিয়েচার ভার্সন, মানে সে কি করা যায় নাকি, এরকম হয় নাকি?
0: হ্যাঁ নিশ্চয়ই যায়, মানে কেমন হবে দেখতে সেটা একটু ভাবতে হবে, তবে সেটা ঠিক কিভাবে হয় তার উত্তর আমরা কেন ভাববো, মানে আমি আর দেবজি, দেবজি তো শুরুতেই ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি বেগুন পারছি, আর আমি মোটামুটি দেখতেই ভালোবাসি, তো তার উত্তর আমরা না দিয়ে আজকে আমাদের সৃষ্টিতে যিনি অতিথি রয়েছেন, তিনি মানে তার কাছেই প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা চলে যাব। আর তাহলে দেরি কেন দেবজিৎ?
1: একদমই দেরি করে আর লাভ নেই, কারণ আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে প্রেজেন্ট রয়েছেন মূর্ছনা বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা অনেকেই চিনি দ্য মিনিয়েচার ল্যাবের সেই স্রষ্টা হিসেবে, এবং তিনি কিন্তু এই যেমনটা শ্রীপর্ণা বলছিল মিনিয়েচার ভার্সন, সেই মিনিয়েচার ভার্সনে কিন্তু ওনার মানে কারিগরের মানে কারিগরির জুড়ি মেলা ভার।
0: তো
1: আজকে যখন উনি রয়েছেন অলরেডি, তো ওনার কাছ থেকেই জেনে নেবো এই সব প্রশ্নের উত্তর।
0: তবে অবশ্যই স্টুডিওতে স্বাগত মূর্ছনা,
1: একদম কেমন লাগছে এখানে এসে?
2: ভীষণ ভীষণ ভালো লাগছে, আগেও একবার আসার ডাক পেয়েছিলাম, আসতে না পারার যে দুঃখটা ছিল ওটা আজকে
0: একদম পুষিয়ে গেছে,
2: পুষিয়ে গেছে, খুব ভালো লাগছে।
1: আমাদেরও খুব আনন্দ লাগছে যে আমরা ফাইনালি নিয়ে আসতে পেরেছি,
0: তোমার সাথে আমাদের মানে আড্ডাটা হচ্ছে ফাইনালি। তো আমার তোমার কাছে একদম প্রথমে একটা খুব সহজ প্রশ্ন, যে মিনিয়েচার আর্ট জিনিসটা কি, মানে আমরা তো ছোট করে বললাম একটা খুদে জগৎ, এবার তোমার কাছ থেকে আমরা এবং শ্রোতারা ডেফিনেটলি জানতে চাই যে বিষয়টা কি, একটু আমাদের যদি সহজ করে বুঝিয়ে বলো।
2: মিনিয়েচার আর্ট বলতে, আমি প্রথম যখন মিনিয়েচার এর সাথে ইয়ে হলাম 2023-এ, যখন আমি প্রথম দেখলাম, মানে তোমরা আজকে যেমন বলছো খুব কম জানি, আমিও হয়তো তোমাদের থেকে অল্প বেশি জানি কিন্তু কমই জানি, আমি ওই ইনস্টাগ্রাম রিলে একটা দেখেছিলাম, সাউথ ইন্ডিয়ায় তবু এই কাজ হয় কিন্তু আমাদের দেশে একদমই হয় না, এটা 1930-এর দিকে জাপানে শুরু হয়েছিল মিনিয়েচার আর্ট, কেক বা এরকম কোনো দোকানে সেই জিনিস

0: ছোট ছোট এইভাবে তৈরি হয় আর কি। তারপর আমাদের দেশে তো এসেছে অনেক পরে, আমরা মিনিয়েচারকে বিশেষত ম্যাগনেট হিসেবে দেখে এসেছি। কোনো কিছুর মিনিয়েচার মানে বিশেষত খাবারেরই হয়, এখনো আমাদের খাবারের উপরেই কাজ বেশি দেখি, সেটার একটা মিনিয়েচার ফর্ম আমরা ম্যাগনেট হিসেবে ফ্রিজে বা আলমারিতে লাগিয়ে রাখি। যেমন আগে আমরা সেই পুরীর মন্দির দেখতাম মিনিয়েচার আর কি, আমারও এইটা এই ম্যাগনেটের সাথেই প্রথম পথ চলা শুরু। তারপর মিনিয়েচার আর্ট আমি একটু একটু করে দেখি যে না, দোকানপাট তো বানানো যেতে পারে। তো এই কাজগুলো কিন্তু বিদেশে খুব বেশি হয়। আমি এখন যাদের ফলো করি বেশিরভাগ স্পেন পর্তুগালের শিল্পীরা, ওনারা ভয়ানক সুন্দর সুন্দর কাজ করেন। তো শিল্পী প্রচুর আছেন, কিন্তু সেভাবে কিন্তু আমরা এটার ব্যাপারে জানি না। মানে হয়তো তোমাদের মাধ্যম দিয়ে আরো অনেকে জানবেন এটার ব্যাপারে। তো সেক্ষেত্রে ওই তোমাদের থেকে আমার জানাটা হয়তো খুব স্বল্প বেশি।
1: বুঝতে পেরেছি। তবে এটা খুব ভালো লাগলো যে বাংলাতে এই কাজটা কমই হয়, হয়তো যেমনটা দিদি বলছিলেন যে বাইরে অনেক বেশি কাজ হয়, কিন্তু এটা খুব ভালো লাগছে যে খোদ আমাদের বাংলাতে
2: স্ক্রল করতে করতে এরকম কাজ হচ্ছে। দিদির কাজ দেখার পরে আমি আরো বেশ কিছু কাজ দেখছিলাম সেখানে। আমি কয়েকজন জাপানিজ কিছু শিল্পীকে পেয়েছিলাম, দিদি হয়তো বেটার বলতে পারবেন। তো এই যে পুরো একটা ছোট একটা জিনিস বানানো, মানে তুমি বললে দোকানপাটও বানানো যায়, এবং অবশ্যই তোমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে ইনস্টাগ্রামে, সেখানে আমরা দেখেছি যে তুমি একটা পুরো মিল বানাচ্ছো বা একটা গোটা দোকান বানাচ্ছো, যেটা হয়তো তুমি রাস্তায় দেখছো এবং সেটার হয়তো তোমার কাছে একটা রেফারেন্স থাকছে। সময় কতদিন লাগে বিষয়টা করতে, আর প্ল্যানিংটা ঠিক কিভাবে করো যে আমি এই এই এই জিনিস দিয়ে এই এইভাবে বানাবো? মূল উপকরণগুলো কি থাকে, ধরো যদি কেউ করতে চায় বা শিখতে চায়?
0: আমার যেমন সম্পূর্ণ মানে আমার শিল্পী সত্তাটাকে একটা এক্সপ্রেশন দেওয়ার রাস্তা এটা, সেক্ষেত্রে আমি আগে থেকে কিচ্ছু ভাবি না। এটা ভীষণ অর্গ্যানিক প্রসেস। আমি রাস্তায় দেখতে যেতে যেতে আমার কিছু একটা খাবার চোখে পড়লো, কিছু একটা দোকান চোখে পড়লো, আমি তখন ওটা ভাবতে শুরু করি, এটা আমি যদি ছোট করে বানাতে চাই তো আমার কী কী লাগতে পারে, এইভাবে শুরু করি। বাকি যদি আমি খাবার কিছু বানাতে চাই, বেশিরভাগ পলিমার ক্লে এর কাজ হয়, কিন্তু আমি সেটা একদমই স্বাচ্ছন্দ্য নই, তো আমি বানাই একদম এয়ার ড্রাই ক্লে দিয়ে, সেটাও হয়তো আমি বাড়িতেই বেশিরভাগ ক্ষেত্রে বানিয়ে থাকি। তো তুমি যেমন লিখেছিলে রেজিন লাগে, অবশ্যই রং লাগে, আঁকার একটা মানে ভালো রকম আইডিয়া লাগে, রঙের রং মিক্সিং এর আইডিয়া লাগে, এবং দোকানপাট আমি ছবিতে রেফারেন্সের থেকে পছন্দ করি একটু গিয়ে দেখে আসি।
2: আচ্ছা,
1: ঠিক।
0: তো সেটা সব ক্ষেত্রে নাও সম্ভব হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু গিয়ে দেখে নিই কিছু একটা স্ট্রাকচার, আমি অনেকক্ষণ ভাবছি হচ্ছে না, কিন্তু আমার ক্ষেত্রে প্রসেসটা কিন্তু খুব অর্গ্যানিক। মানে কিছু প্ল্যান করলাম এরকম না, আমি যেমন একটা পানের দোকান করেছিলাম রিসেন্টলি, আমার শেষ কাজটা, ওটার ক্ষেত্রে আমি খুব ছোট্ট দোকান হিসেবে শুরু করেছিলাম। বাড়ির দেওয়াল, জানলা, তারপর সামনে চটি জুতো, এগুলো কিন্তু অনেক পরে আস্তে আস্তে অ্যাড হয়েছে,
2: অনেক ছোট ছোট ডিটেইল,
1: তো এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মানে মানে আর্ট তো একটা বেসিক্যালি মিডিয়াম যেটার মাধ্যমে মানুষ নিজের নিজের ভাবনা চিন্তা সেগুলোকে এক্সপ্রেস করে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে এই মিনিয়েচার আর্টের মতন একটা মানে সাংঘাতিক ধৈর্যের একটা কাজ কেন এক্স্যাক্টলি বেছে নিলেন? মানে অন্য কিছুও তো অনেক রকমের আর্ট রয়েছে যেগুলো মানুষ বেছে নেয়, তো মিনিয়েচার আর্ট কেন?
0: এক তো হচ্ছে আমি ভীষণ খামখেয়ালি একজন মানুষ, এবং আমি একটু আগে তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম, আমি জলপাইগুড়িতে পোস্টেড ছিলাম 1.5 বছর, তো ওখানে আমি শুধু পাহাড় নদী আঁকতাম এবং অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক পেন্টিং, এগুলো বিশেষত অয়েল, বড় বড় ক্যানভাস, বড় বড় আঁকা, বড় বড় ছবি, সে আমার বাড়িতে এখনও আছে। সেখান থেকে হঠাৎ করে ছোট কেন কলকাতার পরিসরে এসে, আমি কলকাতাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ, বড় হয়েছি, কলকাতার প্রতি ভালোবাসা, এই যে একটা আমার লাভ স্টোরি, লাভ লেটার, এই একটা মিসকনসেপশন থাকে সবার, কলকাতাকে আমি ভালোবেসে উঠতে পারিনি, এটা একটা খুব বড় সত্যি কথা। আমি জলপাইগুড়ি পাগল একজন মানুষ, সেখানে দাঁড়িয়ে ওই ব্যাপ্তি, আমার বড় ক্যানভাস, বড় জিনিস থেকে কলকাতা ওই চার দেয়ালের মধ্যে যে আটকে পড়ে থাকাটা, ধুলো ধোঁয়ার কলকাতা, মানে জলপাইগুড়িতে যেখানে আমি ছাদে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখছি, সেখানে কলকাতাতে জানলা খুলে আমার দেখার কিছু নেই ইটকাট পাথর বাদে, তার মধ্যে আমার ছেলের আর কি জন্ম, তারপর আরও ছোট পরিসরে আটকে যাওয়া, মানে তখন কলকাতাতে বেরোনোর সুযোগও আমার নেই। আমার মনে হয় ওই চারটে দেওয়ালের মধ্যে বাচ্চাকে নিয়ে বসে আমি হয়তো ওই যে কলকাতাটা আমি বেরোতে পারছি না, সেটাকেই আমি খুব ছোট ফর্মে হয়তো রিক্রিয়েট করেছি। মানে আমি তো কলকাতায় যেতে পারছি না, কলকাতা আমার কাছে আসুক। আমার মনে হয় কিছু ক্ষেত্রে হয়তো এটাও একটা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, যে মানে যেখানে আমি ছোট ছোট খাবার বানাচ্ছিলাম, পাউরুটি, চা, এগুলো আমরা রোজ অফিসে খেতাম,
1: একদম।
0: এই জগৎটা থেকে আমি 1 বছর ম্যাটারনিটি লিভ সিসিএল এ একদম আলাদা হয়ে গেছি। আমার কাছে বাড়ি থেকে বেরোনো মানে আমার ছেলের ভ্যাকসিন, এর বাদে আমার বাড়ি থেকে তো দূর, দরজার বাইরে পা রাখার মতো অবস্থা।

0: চায়ের দোকান বা কিছু ওগুলো আমি যে কলকাতাটাকে দেখেছি দিন রাত এবং যেটাকে এখন আমি চাইলেও দেখতে পাচ্ছি না এক বছর, সেটাকে মনে হয় ছোট সেই যে রিজেকশন থেকে রিকনসিলিয়েশন, এই প্রসেসটাই আমার মনে হয় আমার এই মিনিয়েচার জার্নিটা। আমার মিনিয়েচার জার্নির মধ্যে কিন্তু সেখানে কোথাও জলপাইগুড়ি আসেনি, সেখানে কিন্তু পুরোটাই কলকাতা।
1: হ্যাঁ, ইনফ্যাক্ট আমি যখন পেজটা সার্চ করছিলাম আমি দেখছিলাম যে একদম মানে খাস বাঙালি খানা পিনা এবং কলকাতার দোকান সেই সবকিছুই এসেছে তোমার আর্টে।
2: একদম লুচি মাংসের একটা ব্যাপার রয়েছে যেটা দেখে আমার মনে হচ্ছিল যে
1: এক্স্যাক্টলি আমি দেখেছি লুচি আর সাদা আলু তরকারি পাশে আবার হ্যাঁ গোলবাড়ি কষা মাংস লুচি সাদা আলু তরকারি, মানে দারুণ ব্যাপারটা। তবে এটা শুনে আমার একটু খারাপও লাগলো, মানে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতেন জানলা খুললে আর এখানে এসে
0: একদম মানে ওই লসটা তো আমি ওটার সাথে আমার মানে একটা টার্মসে আসতে খুব সময় লেগেছে, কিন্তু আমার মনে হয় এই আমার শিল্পের মাধ্যমে আমি আস্তে আস্তে কলকাতার প্রেমে বোধহয় পড়ছি।
1: ওকে,
2: মানে ধীরে ধীরে হচ্ছে ব্যাপারটা,
0: মানে ওই ভালোবাসবো না ভালোবাসতে পারবো না ভাবতে ভাবতে ওই যে প্রেমে পড়ে যাওয়ার ব্যাপারটা ওটা কিন্তু আরো মারাত্মক।
1: এটা তো আমরা খুব আনন্দ পাচ্ছি যে কলকাতার প্রেমে ফাইনালি পড়ছে দিদি। তবে এই মুহূর্তে শ্রীপর্ণা আমার মনে হয় এই যে এত আড্ডা চলছে এই আড্ডার মাঝে যদি একটা গান,
2: হ্যাঁ অবশ্যই আমি গানটা বেছেও রেখেছি কারণ অফ এয়ার যখন কথা হচ্ছিল দিদির সঙ্গে আমাদের, আমরা জাস্ট আমাদের এই গানের আলোচনার মধ্যেই একই সঙ্গে তিনজনে বলে উঠেছিলাম যে এই গানটা আজকে আমরা শুনতে শুনতে
1: একটা কমন গান
2: আমাদের তিনজনেরই কিন্তু হয়েছে। তো দুর্নিবার সাহার কণ্ঠে মনটা আহারে এই গানটা রইল, কারণ আজকে এই মেঘলা দিনে এর থেকে সুন্দর গান বোধ হয় সৃষ্টির আড্ডার শুরুতে আর কিছু হতে পারে। সঙ্গে রয়েছে শ্রীপর্ণা এবং দেবজিৎ এবং অবশ্যই আমাদের
1: গানের উপরে ফিরছি,
2: একদম রয়েছেন অতিথি মূর্ছনা বন্দ্যোপাধ্যায়, আমরা ফিরছি গানের উপরে।

0: মন কেমনের মন্তাজ মনটা আহারে, মনটা খুব ভারী মিষ্টি হয়ে আছে আজকে। কারণ আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি নিজে প্রচণ্ড মিষ্টি এবং এত সুন্দর সুন্দর গল্প, রাদার তার যে কাজের যে জার্নি বা
1: কাজগুলো ভীষণ মিষ্টি,
0: প্যাশনের যে জার্নি, সেই প্যাশনের জার্নিটা কিন্তু তিনি আজকে আমাদেরকে শোনাচ্ছেন। সঙ্গে রয়েছেন অতিথি মূর্ছনা বন্দ্যোপাধ্যায়, চলছে সৃষ্টির আড্ডা, সঙ্গে রয়েছে শ্রীপর্ণা দেবজিৎ। আর দেবজিতের ঠোঁটের গোড়ায় একটা প্রশ্ন রয়েছে, আমি দেখতে পাচ্ছি দেবজিৎ প্রশ্নটা করার জন্য গানের মাঝখান থেকে ছটপট ছটপট করছে।
1: হ্যাঁ, মানে আমার বক্তব্যটা হচ্ছে এই যে মানে যেমনটা শ্রীপর্ণা বলছিল যে মানুষটা ভীষণ মিষ্টি, সেটা তো অবশ্যই এগ্রি করতে বাধ্য আমি, কিন্তু তার সঙ্গে তার কাজগুলো ভীষণ মিষ্টি। তো এই যে মাইক্রো ডিটেলস, একদম ছোট্ট ছোট্ট ডিটেলস, মানে সেটা দোকানের নাম হোক কিংবা একটা বই, সেটাতে লেখা প্রত্যেকটা জিনিস এবং ছবি, মানে একটা বই যদি মিনিয়েচার ভার্সন তুমি করো তাহলে সেখানে একটা ছবিও থাকছে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সত্যজিৎ, যে কেউ হতে পারে, কিন্তু এই যে একদম মাইক্রো ডিটেলস সেইটা কিভাবে ফুটিয়ে তোলো?
2: ক্লে দিয়ে যখন কাজ করছি, কিছু টুলস আছে, যখন শুরু করেছিলাম জানতাম না টুলসের নাম, কারণ টিউটোরিয়াল পাওয়া যায় না, তখন আমি টুথপিক, টুথব্রাশ এগুলো ইউজ করতাম।
1: ওকে,
2: তো গোটাটাই এক্সপেরিমেন্টই বলতে পারো। আমি সব কাজ, আমার সমস্ত কাজকে আমি একটা অনগোয়িং এক্সপেরিমেন্ট হিসেবে দেখি, যে আমি একটা টেকনিক আবিষ্কার করে ফেলেছি, এটাই আলটিমেট, এরকম বলে কিছু নেই। আর মাইক্রো ডিটেল যেটা বলছো, ছবিগুলো বইয়ের ওগুলো বেশিরভাগই প্রিন্টিংয়ের কাজ সাজে, ওতে আমার খুব একটা থাকে না, শুধু এডিটিংটা বাদে। বাকি তোমার হচ্ছে যে ক্লের কাজ, আমার যে লুচির কথা তুমি বলছি, আমি 1.5 বছর আগে যে লুচি বানিয়েছি আর আজকে যে লুচিটা বানাবো তার মধ্যে অনেকটা গ্যাপ হবে, কারণ আমি 300-400 লুচি বানিয়ে রোজ এক্সপেরিমেন্ট করি। আমি বোধহয় আমাকে রান্নাঘরে ঢুকতে হয় না বলেই আমার এই রান্নাগুলো হয়, সম্ভব হয়।
1: আচ্ছা,
2: তো আমি ক্লে দিয়ে তো অনেক কিছু বানিয়ে নিতে পারি, কিন্তু আমি ওটা স্টাডি করি রান্না। যেমন আমি মোমো বানানোর সময় মোমোটা হাফ সেদ্ধ হলে কিরম দেখতে হয়, ফুল সেদ্ধ হলে, এগুলো আমি রান্নাঘরে গিয়ে বা দোকানে গিয়ে কিন্তু স্টাডি করি, কিন্তু এটা আমাকে করতে বললে আমি করতে পারবো না, ক্লে দিয়ে সব করে
1: সেই করাটা ক্লেতে হয়,
2: রান্নাঘরে কিন্তু পারবো না।
1: পুরো হাত থেকে সুযোগটা বেরিয়ে গেল, হলো এত লুচি যখন বানায় সারাদিন তাহলে অন্তত একবার অন্তত একটা একটা ব্রেকফাস্টের ইনভিটেশন তো আমি নিয়েই নিতাম জোর করে।
0: তোমার মাথায় ঘুরছে আর আমার মাথায় ক্লিক করলো, ও না, 300-400 লুচি তো একসাথে বোধহয় দিদি ক্লেতেই বানাচ্ছে।
2: একদম একদম।
1: আচ্ছা, আমার এই এই পয়েন্টটা থেকে আমার নেক্সট কোয়েশ্চেনটা আসছে, যেটা অনেকক্ষণ থেকে আমার মাথায় ঘুরছে, শ্রীপর্ণা করে ফেলি প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে যে জিনিসগুলো তুমি করো সেগুলো তো দেখতে তো অপূর্ব হয়, সে একদিকে, মানে সে অন্য প্রসঙ্গ, কিন্তু

0: আমি বলছি মেটেরিয়ালগুলো কী কী, মানে কী কী জিনিস দিয়ে এইরকম একটা অপূর্ব সুন্দর একটা খুদে জগৎ তৈরি হয় আর কি।
1: সেখানে তুমি তিনটে জিনিস বলেছো, আমি এর সঙ্গে অ্যাড করি, একটা হচ্ছে স্টাডি বা অবজারভেশন, আর তার সঙ্গে বলেছো কালার মিক্সিং, আর জিনিসগুলো কী কী প্রপার উপকরণ লাগে সেইটা একটা খুঁজে বের করা, এটা একটু আমাদের যদি।
2: এবং আমি তোমার এটার সাথে একটা যোগ করব, সেটা হচ্ছে একটা শিল্পীর চোখ আর একটা শিল্পীর মনন, এই দুটো কিন্তু খুব জরুরি। কারণ আমি ধরো ক্লে বললাম তোমাকে, যেমন বলেছি আমার সব কাজ আমি এয়ার ড্রাই ক্লেতে করি, আমি পলিমার ক্লেতে স্বাচ্ছন্দ্য নই, কারণ আমি আগুন টাগুন জ্বালিয়ে ফেলতে পারি। হ্যাঁ, ওটা বেক করতে হয় তো আমি ওই রাস্তায় হাঁটি না, আমি এয়ার ড্রাইতেই থাকি। তার সাথে কিছু ড্রাই প্যাস্টেল লাগতে পারে তোমার, অ্যাক্রিলিক, মানে এন্ডলেস পসিবিলিটি কিন্তু আছে। মানে আমি এগুলো ইউজ করি মানে এটাই একমাত্র রাস্তা না, আমি এইটুকু রাস্তা খুঁজে পেয়েছি, এর আগে অনেক লম্বা রাস্তা আছে। যেমন ফোম বোর্ড, ফোম শিট, কাঠের বেস, এগুলো তুমি ইউজ করতে পারো। আমি তো আগে দোকানপাট কিছু বানাতাম না, শুধু খাবার বানাতাম, আস্তে আস্তে দোকানপাটে এসে এগুলো আমি মানে কোনটা একটু ভালো, একটু লংজিভিটি হচ্ছে কোন জিনিসটা, এইভাবে ভাবি, ভেবে ভেবে আমি এগোই। গোটা রাস্তাটাই হচ্ছে ওই আর কি খুঁজে বের করার একটা রাস্তা, যেহেতু এখানে টিউটোরিয়াল খুব কম। তো নিজের, আমি ছোট থেকে যে যে জিনিসগুলো নিয়ে কাজ করেছি, আমি তো বলছিলাম তোমাদের যে আমি 4 বছর থেকে আঁকা শিখি এবং ক্রাফট সবই করি, তো সেক্ষেত্রে আমার কিছুটা তো প্রায় একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এইগুলোর। রং তুলির ক্ষেত্রে আমি একটা আমার কাজের কথা এখানে যদি তোমরা পারমিশন দাও মেনশন করতে চাই, সেটা হচ্ছে আমার একটা কাজ আছে লোড শেডিং। মানে আমি তো মিনিয়েচারের মাধ্যমে শুধু খাবার বা শুধু একটা খাবারকে তুলে ধরা এটার আর করি না, আমি একটা গল্প তুলে ধরি। আমার একটা মিনিয়েচারের নাম লোড শেডিং, মানে আমাদের সেই ছোটবেলার একটা লোডশেডিং এর বিকেল, আমরা খেলে ধুলে বাড়ি যেতে গেলাম আর লোডশেডিং হয়ে গেল, আমরা আবার বন্ধুর বাড়িতে ফিরে এলাম, তার ছাদে সেই রাসনার গ্লাস, সেই আমাদের পুরনো ভাঙা একটা ট্রানজিস্টার, আমাদের কমিক্স এর বই, তার উপর একটু চাপা দেওয়ার জন্য আমাদের পড়ার বই খাতা, জিওমেট্রি বক্স, পেন্সিল বক্স, মানে মা বাবার সামনে একটা আই ওয়াশ আর কি, যে এই গল্পটা আমি একটা মিনিয়েচারে তুলে ধরেছিলাম। ওটাতে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেই অন্ধকারটাকে আঁকা
1: কি করে দেখা,
2: এবং এটা যদি আমার সেই 4 বছর থেকে আঁকার হিস্ট্রিটা না থাকতো আমার মনে হয় এটা আমার পক্ষে সম্ভব ছিল না, কতটা বইগুলোর ওপর অন্ধকার পড়ে থাকবে। এই যে আমি বলছি গল্পটায় যে আমার এমার্জেন্সি ল্যাম্পটা একটু একটু করে নিভে যাচ্ছে, চার্জ শেষ হচ্ছে, সেই আবছায়ার যে একটা গল্প একটা মিনিয়েচারের মাধ্যমে,
0: ঠিক
2: এই চ্যালেঞ্জগুলো আমার মনে হয় আমার আঁকার যে মানে ট্রেনিংটা সেটা না থাকলে আমি পারতাম না। তো ওখানেই আমি বলছি শিল্পীর ভাবনা, শিল্পীর মননটা একটা মিনিয়েচারের ক্ষেত্রে খুব জরুরি,
0: সেখান থেকে এতটা রিয়েলিস্টিক হয়ে ওঠে কাজগুলো।
1: হ্যাঁ, এই যে তুমি দেবজিৎ রিয়েলিস্টিক কথাটা বললে, এটা আমি ভাবছিলাম আজকে সকালে শুরু থেকে যে দিদিকে একবার জিজ্ঞেস করব যে দেখলে মনে হচ্ছে একদম মানে আসলের মতো, বা ওই যে রিয়েলিজম যে কথাটা শিল্পে বা আর্টের ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, মানে এটা বোধহয় তোমার এত বছরই এই যে সাধনা বা পরিশ্রম বা যে শেখাটা, সেটাই বোধহয় কোথাও গিয়ে এতটা রিয়েল করতে হেল্প করছে জিনিসগুলোকে।
2: হ্যাঁ অবশ্যই, আমি তো রিয়ালিজমটা আমার একটা খুব অবসেশনের জায়গা। আমি যখন তোমায় বলছিলাম যে আমি প্রচুর কাঞ্চনজঙ্ঘার পেন্টিং করেছি, অয়েল পেন্টিং, ওগুলো কিন্তু সব রিয়ালিস্টিক, মানে ওখানে যদি আমায় খুব ইমাজিনেশন, ইম্প্রেশনিজম এগুলো যদি ঢোকাতে বলে আমি কিন্তু একদম হারিয়ে যাব যে কি করতে হয় আমার আইডিয়া নেই। তো রিয়ালিজমের ক্ষেত্রে যখন আমি বড় বড় পেন্টিং করছিলাম, যেহেতু ফটোগ্রাফি এখন একটা খুব বড় জায়গা নিয়ে রেখেছে, ওই পেন্টিংগুলো কিন্তু সেভাবে একটা ভালোভাবে খুব গৃহীত হয়েছে তা না, বা খুব মুগ্ধতা ছিল তা না, কিন্তু এই যে ছোট একটা পরিসরে
0: সেইটাই তোমার অডিয়েন্সকে মুগ্ধ করে দিল।
2: এবং এইটা কিন্তু আমার এই চোখটা কিন্তু খুব আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তৈরি হয়েছে। আমার প্রথম মিনিয়েচার যদি দেখো আর শেষ, মানে আমি যদি একটা জায়গায় মিহিদানা বা বোঁদে বানাতে চাই, সেটা কতটা ট্রান্সপারেন্ট হবে আর কতটা হবে না, এই জায়গা কিন্তু প্রথম থেকে আমার শেষ কাজে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এটা মনে হয় আমার দেখতে দেখতে তৈরি হয়, এটা একদিনে হয় না, দেখতে দেখতে এবং প্র্যাকটিস করতে করতে।
0: এইখানে একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে যে মানে একটা সবকিছুর একটা শুরু থাকে, একটা প্রথম থাকে, তো এই প্রথমটা করবার পর ফিলিংসটা কি হলো, যে মানে এটা কি আমি আরো এগোতে পারি নাকি এটা আমার দ্বারা একদম হবে না,
1: এটা জানতে চাইবো। প্রথম এক্স্যাক্টলি মিনিয়েচারে তুমি কি বানিয়েছিলে,
0: হ্যাঁ সেটাও জানতে চাইবো,
1: স্টোরিটা কি বানানো।
2: আমার যেহেতু আগে কিছু পথ চলার সেরম কিছু প্ল্যান ছিল না, আমি যা দেখি তাই বানাই, সেটা মিনিয়েচার হোক বা অন্য কিছু। তো আমি দেখেছিলাম হচ্ছে একটা টোস্ট আর একটা এগ পোচ, একজন সাউথ ইন্ডিয়ান আর্টিস্ট, উনি আমার এখন উনিও আমাকে ফলো করেন, যেটা একটা মারাত্মক ব্যাপার। তো ওনার কাজ দেখে আমি শুরু করে ওটাই বানিয়েছিলাম, এয়ার ড্রাই ক্লে যেটা দিয়ে, সেটা এখন আমার দেখলে ওটাকে একটা পাথরের টুকরো বলে মনে হয়, কিন্তু তখন আমার ওটা দেখে ভীষণ আনন্দ হয়েছিল, আমার মনে হয়েছিল আমি দারুণ একটা কিছু বানিয়ে ফেলেছি। কিন্তু এখন ওটা দেখে না
0: জেনারেলি হয় না জানো তো, শিপর্ণা যে প্রথম জিনিসটা বানাবার আনন্দটা সবাই না খুব সেইভাবে উপভোগ করতে পারে, সবারই মনে হয় যে এটা ঠিক হলো না, আমি মানে এটা কি ঠিক পথে এগোচ্ছি, মানে সেখান থেকে যে
2: মানে তখন আমি ওই এক দু দিনের মধ্যে প্রচুর কিছু বানিয়ে ফেলেছিলাম, অবশ্যই সেগুলো ভীষণ মানে পারফেকশনের দিক থেকে খুব সাংঘাতিক অবস্থায় মানে দাঁড়িয়েছিল, কিন্তু তখন আমার ওগুলো বানিয়ে
0: ফেলাতে একটা খুব ভালো লাগছিল,
2: আনন্দ হয়েছিল।
0: হ্যাঁ এক্স্যাক্টলি তাই, মনের আনন্দটাই তো অ্যাকচুয়ালি আর্ট, মানে সেখান থেকেই তো শিল্পীটা মানে শিল্পটা বেরিয়ে আসে,
2: সেলফ এক্সপ্রেশন। আমার কারুর কাছে কিছু প্রমাণ করার নেই, কাউকে কিছু দেখানোর নেই, আমি শুধু নিজের খুশির জন্য, ওই জন্য আমি কাস্টমাইজড অর্ডার নিই না, কারুর অর্ডার নিই না, আমি আমার নিজের অর্ডার।
1: মানে এটা কোথাও গিয়ে তোমার সবাই এক একটা মিডিয়াম, যারা আঁকার সঙ্গে যুক্ত বা আর্টের সঙ্গে যুক্ত, সবার একটা মাধ্যম বা মিডিয়াম থাকে, তুমি মিনিয়েচারটাকে মিডিয়াম করেছো। আচ্ছা আমার একটা জিনিস জানার, যে এগুলো বানাতে তো অনেকটা সময় লাগে, ধরো তুমি একটা কাজ ধরলে, এখন যে বড় বড় কাজগুলো, মানে বড় বলতে আমি বলছি মানে ওভারঅল বড় যে কাজটা, একটা ওভারঅল এই যে দোকানটা যে পানে
0: আরো বেশি ডিটেইলিং এর যে কাজটা, আরো বেশি ছোট কিন্তু আরো বেশি ডিটেইলিং এর যে কাজটা,
1: ব্যাপারটা সেটাই বলছি, পেশেন্স বা ধৈর্যের তো একটা মারাত্মক জায়গা থাকে, এটা কিভাবে মানে ধরে রাখো যে আজকে আমি বসলাম এতক্ষণ এতটা করলাম, তারপরে তুমি কাজ করছো, তোমার নিজের ছোট বাচ্চা রয়েছে সঙ্গে, সবটা সামলে, এই যে একটা ধৈর্য যে এত বড় একটা প্রজেক্ট আমি নিচ্ছি, বড় বলতে সেই ডিটেলিংয়ে চলে আসছি আমরা, সেটা কিভাবে হচ্ছে ধৈর্যের বিষয়টা?
2: ধৈর্য তো মারাত্মক লাগে, এবং এখন সব কিছু খুব রাশড আমার ক্ষেত্রে, যেহেতু আগে আমি তো নাওয়া খাওয়া ভুলে সারাদিন বানাতাম, কিন্তু এখন বাচ্চাকে নিয়ে তো একেবারেই সেটা সম্ভব না, তো এখন আমি দু ঘন্টাও ডেডিকেটেডলি দিতে পারি না, ওই বারবার উঠে আসে, ওটা একটা ভয়ানক ফ্রাস্ট্রেশন একজন শিল্পীর কাছে কাজ করতে করতে উঠে আসা, তো এক একটা জিনিস আমার 15 ঘন্টা লাগে, 18 ঘন্টা, এটা যদি আমি ডেডিকেটেড টাইম টুকুকে ধরি, কিন্তু ওভারঅল হয়তো ওটা 3-4 সপ্তাহ লেগে যাচ্ছে শেষ করতে। এবং আমার আগে তো আমি বাচ্চার ঘরের মেঝেতেই বললাম যেটা করতাম, এখন আর সেটা সম্ভব না, ও সব কিছুকে বের করে, টানাটানি করে, এখন আমি পাশের ফ্ল্যাটে একটা রুমে শিফট করে দিয়েছি, ওই দরজাটা যখন আমি বন্ধ করি, আমি তখন কারোর মা নই, মানে আমার তখন আর বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই, আমি মা নই তো মেনশন করলাম, কারণ হচ্ছে এই ডাক্তার কাছে বোধহয় সবাই মানে সমস্ত মেয়েরাই
0: হেরে যায়,
2: তখন বোধহয় মা ডাকটা আমার কাছে মনে হয় অনেক দূরের, ওই যে আমার সাথে আমার যে দেখাটা হয় ওই ঘরের মধ্যে, সেইখানে ঢুকে গিয়ে আমি আর গোটা পৃথিবীর কেউ নই, আমি পৃথিবীকে চিনি না, পৃথিবী আমাকে চেনে না, ওই জগৎটাই আমার, ব্যাস এটাই
0: সেই জগৎটা, মিনিয়েচারের জগৎ,
2: ধৈর্য তো মারাত্মক, এটাকে আমি আমার থেরাপি বলি,
1: থেরাপি। হ্যাঁ আমি এটা শুধু এটা আজকে দিদির কাছে নয়, এটা আমি আজকে অনেকের কাছে এটা শুনে এসেছি এতদিন ধরে, যে যারা আর্টের কোনো না কোনো কাজ করেন সেটাই তাদের থেরাপি,
0: আর্টিস্ট থেরাপি,
1: একদমই। আচ্ছা এখানে আরেকটা জিনিস, যে ধরো কিছু একটা বানালে, পুরোটা বানালে, দেখে মনে হচ্ছে পছন্দ হচ্ছে না, কি করো সেটা, কি মানে ডিসকার্ড করে দাও, ভেঙে ফেলো, নাকি রেখে দাও, নাকি আবার নতুন করে সেটা বানাও, নাকি আবার একটা অন্য কোনো নতুন জিনিস তৈরি করা শুরু করো?
2: তুমি একটা খুব ভালো প্রশ্ন করলে, এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়, 10টার মধ্যে 8টা জিনিসে যে এটা আমার পছন্দ হচ্ছে না। এখন যা মানে সত্যি কথা বলতে খুব প্র্যাকটিক্যালি ভাবতে গেলে আর্ট সাপ্লাইয়ের যা দাম, একটা গোটা জিনিসকে ডিসকার্ড করে দেওয়ার মতো দিন আর নেই, অবশ্যই আমি ওটাকে আরও রিফাইন করে ওটাকে আরও ভালো, আরও কিছু এক্সপেরিমেন্ট কিছু অ্যাড করলাম, ওই যে বললাম পানের দোকানটা শুধু দোকানটুকু বানিয়ে আমার একদম পছন্দ হয়নি, তার পাশে আমি একটা দেয়াল আটকালাম, তাতে একটা জানলা বানালাম, সামনে চটি জুতো সব বানালাম, পানের টুকরো বানালাম, বালতি, তো এই একটু
1: করে
0: একটা দেখেছিলাম, সেটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি টাপরিজ, আমি সেখানে দেখতে পেলাম যে বিভিন্ন রকমের ছোট ছোট ছোট ছোট খাবার, মানে যেগুলো একদম স্ট্রিট ফুড, আমরা যেগুলো খেতে খুব ভালোবাসি, মানে
2: এগুলো আমার ইন্সপিরেশন বেশিরভাগ ডেকার্স লেন, আমার এখন চোখ কান একদম খোলা থাকে, আগে আমি একদম সোজা হাঁটতাম, এখন আমি সব দেখতে দেখতে সময় নিয়ে
1: হাঁটি।
0: আমি জাস্ট একটা অনুরোধ রাখলাম, যদি কোনোদিনও সম্ভব হয় তাহলে এই স্টুডিওটার একটা ছোট্ট মিনিয়েচার ফর্ম যদি তুমি করো,
2: ঠিক আছে।
0: তবে মানে এই প্রশ্নটা হয়তো আরেকটু পরে করা উচিত ছিল, কিন্তু যেহেতু তুমি বারবার ওই মা ডাকটা বা তোমার সন্তানের কথায় বারবার ফিরে যাচ্ছ, আমি সেই জায়গা থেকেই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে যে এরম একটা কাজ যেটাতে মানে তুমি অলরেডি একটা প্রফেশনে যুক্ত, প্লাস তুমি এই কাজটা করছো, সুতরাং তোমার অনেকটা সময় বোধ হয় তোমার নিজের জন্যই কাজের মধ্যেই অনেকটা মানে আটকে থাকে, তো সেই জায়গা থেকে ফ্যামিলির সাপোর্ট বা ফ্যামিলির রিয়াকশন সেটা কীরকম হয়?
2: আমার কাজের ক্ষেত্রে তো আমার ফ্যামিলি সাপোর্ট ছাড়া আমি আজকে তোমাদের এখানে বসেও থাকতে পারতাম না, কারণ আমার ছেলের 2 বছর বয়স, আজ প্রথমবার আমি আমার ফোনটা এয়ারপ্লেন মোডে দিয়ে বসে আছি এবং সেটার যে অ্যাংজাইটিটা আমার হচ্ছে সেটা আমি পাচ্ছি, কারণ আমার মা বাবা বাড়িতে ওকে দেখছে ফুল টাইম। আর আমার মনে হয় মা বাবা এখন যদি রেডিও চালিয়ে আমার কথা শুনতে যায় ও খুব কান্নাকাটি করবে মায়ের গলাপে। তো এই একটা আমার হাজবেন্ডের সাপোর্ট, মানে আমার মনে হয় এই যে মিডিওক্রিটি থেকে একটা

0: আগে যাওয়ার যে ব্যাপারটা, আমি তো সারা জীবন নিজেকে মিডিওকার জেনে বুঝে সেভাবেই এগিয়েছি, কিন্তু ও যেহেতু খুব হাই অ্যাচিভার, ওর মধ্যে এই যে একটা জিল আছে, একটা অবসেশন আছে যে কোনো কিছু ও করে, মানে এটা নিয়ে পড়াশোনা করো, এটা নিয়ে আরও একটু এগোতে হবে, এটা নিয়ে শেষ অবধি যেতে হবে, এই যে ব্যাপারটা, এটা আমার মধ্যে ছিল না। মানে হয়তো মিনিয়েচার পর আমি আরও চারটে জিনিস করে ফেলতাম যদি ওর সেই ইন্সপিরেশনটা না থাকতো যে এটা নিয়ে আরও ভাবো, আরও এগো, যেটা করবে একদম বেস্ট করবে। তো এই ইন্সপিরেশনটা ভীষণভাবে, আর অ্যাক্টিভ সাপোর্ট একটা বাচ্চাকে দেখতে তো অবশ্যই, মানে সব একটা টিম ওয়ার্ক আমি মনে করি এটা। তো আমার এই যে শিল্পীর জগৎটা আমি মাচিয়ে রাখতে পেরেছি, এটাতে তো অবশ্যই মা বাবা এবং আমার বোন একটা খুব বড় একটা সাপোর্ট, ও থাকে দিল্লিতে, কিন্তু যে মরাল সাপোর্ট, এই কাজটা তোর ভালো হচ্ছে না, আগের মতো হয়নি, শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এটা নিয়ে পরে দিন ফিডব্যাক,
1: খুব সত্যি কথা যে আমাদেরকে ভালো বলার লোক প্রচুর, বাট খারাপটা চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোক খুব কম,
2: আমরা আরো বেটার করতে পারি, এটা এটা আমাদের বেটার নয়,
0: খুব সাংঘাতিক খারাপ লাগে একটা জিনিস এত পরিশ্রম করে বানিয়ে, আমার খুব ভালো লাগছে দেখে, এটা মোটেই আগের মতো হয়নি, তখন যে খারাপ লাগাটা, তো এই জায়গাটা আমার মনে হয় খুব জরুরি, এবং অবশ্যই এটা একটা টিম ওয়ার্ক, পুরো মিনিয়েচার ল্যাবটাই একটা আমার ফ্যামিলি টিম ওয়ার্ক বলতে পারো।
1: দারুণ লাগলো এটা আমার ভেবে যে মানে একটা একটা শিল্পের ওই ক্ষুদের শিল্পের জগৎটাকে অ্যাকচুয়ালি একটা গোটা পরিবার একসঙ্গে এসে কাঁধে কাঁধ মিলিয়ে বোধহয় বাঁচিয়ে রেখেছে, এবং তার অবশ্যই অন্যতম এবং প্রধান কারিগর হয়তো দিদি। তবে এই মুহূর্তে শ্রীপর্ণা, আমার মনে হয় আমার একটা গান যদি একটুখানি শুনে আসতে
2: পারো। অবশ্যই, আর দিদি গান আমি তোমার রিকোয়েস্ট রাখবো। দিদি যে এই যে নামটা রেখেছে, সেই নামের সঙ্গে আমার একটা ছোট্ট অনুষঙ্গ মাথায় এলো, মিনিয়েচার ল্যাব, সেখানে দিদি বললো যে ফ্যামিলি সবাই দিদিকে সাপোর্ট করে, তো একটা ল্যাবরেটরিতে যেরকম অনেকগুলো মানুষ একসঙ্গে কাজ করছে, এবং তুমি বোধহয় সেখানে অ্যাজ এ ডিরেক্টর রয়েছে, এবং বাকিরা সবাই হচ্ছে ক্রিউ মেম্বার যারা তোমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন বলে কোথাও গিয়ে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো যেটা তোমার মেন্টাল পিস বা সেলফ
0: এখানে আমি আরো কয়েকজনের কথা না বলে পারছি না, আমার অফিস কলিগ যাদের আমরা আমাদের সেকেন্ড ফ্যামিলি প্রত্যেকে বলি, মিনিয়েচার ল্যাব নামটা কিন্তু আমার অফিসের এক দাদার দেওয়া, এবং ওরা এতক্ষণে সবাই লগ ইন করে বসে আছে,
1: সবাই শুনছে অলরেডি,
0: ওই যে আমার সেকেন্ড ফ্যামিলি, ওদের সাপোর্টটাও কিন্তু মারাত্মক, ওদের কথা আমি না বলে মানে শুধু আমার আর্টের ক্ষেত্রে না, আমার পুরো মেন্টাল ওয়েলবিং এর ক্ষেত্রে, মানে সমস্ত ক্ষেত্রে ওদের কথা আমি না বলে পারলাম না, ওরাও আমার ফ্যামিলি।
1: ওকে, মানে আমরা যারা এই টক্সিক অফিস কালচার নিয়ে এতটা চিন্তায় থাকি, তাদের কাছে এটা একটা শান্তির জায়গা যে এরকমও হয়,
2: বন্ধু হয়, এই যে তুমি পাশে বসে রয়েছো, তোমার কথাই তো আমাকে তাহলে বলতে হয়, তাই না? তোমার কথা
1: তো বটেই,
2: একদমই আলাদা করে মানে বন্ধুদের জানার নতুন করে কিছু নেই। এখন না হয় দেবজিতের অনুরোধে এবং অবশ্যই দিদির জন্য একটা গান রইলো, কিঞ্জলের কণ্ঠে যতদূর চোখ যায় তোমার জন্য।

0: এরপর আর তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে শ্রীপর্ণা, চলছে সৃষ্টির আড্ডা, আর আমাদের সঙ্গে রয়েছে বিশেষ অতিথি মূর্ছনা দি, মূর্ছনা বন্দ্যোপাধ্যায়। দিদি, মানে লোকজন আমি কিন্তু যা বুঝতে পারলাম ফেসবুক লাইভে এবং আমাদের পোস্টারের নিচেও কমেন্ট করে মোটামুটি মানে লোকজন বেশ এনজয় করছে শোটা, এবং সেটা আমাদের খুব ভালো লাগছে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে দেখো মিনিয়েচার আর্ট সেটা একটা জার্নি আছে, তোমার একটা ইন্সপিরেশান আছে ডেফিনেটলি, কিন্তু মানে আমি আগেও তোমাকে বলছিলাম যে মেটেরিয়াল এক্স্যাক্টলি, সেই মেটেরিয়ালগুলো একটুখানি যদি বলো যে কী কী মেটেরিয়াল এক্স্যাক্টলি ইউজ হয়, মানে এইটা আমার খুব জানবার ইচ্ছা। কারণ তুমি দুটো জিনিস মানে মানে উল্লেখ করলে, সেটা আমার একটু কনফিউজিং লাগলো, সেটা হচ্ছে যে দু রকমের ক্লে, মানে এই এই সম্পর্কে আমার এবং শ্রোতাদের হয়তো খুব একটা
1: পলিমার
0: ক্লে, রাইট, এয়ার ড্রাই আর পলিমার ক্লে। তো আমার মানে আই এম শিওর যে আমার তো আইডিয়া নেই এবং অনেক শ্রোতাদেরও হয়তো থাকবে না, এটা যদি একটু জাস্ট এক্সপ্লেন করো যে এই এই মেটেরিয়ালগুলো কী কী এক্স্যাক্টলি যেগুলো দিয়ে ইউজ করে কাজ করে।
2: পলিমার ক্লের ক্ষেত্রে যেটা আমি আগে বললাম, আমি কখনো ইউজ করিনি, ওটা আমাকে শিখতে হবে, ওটা আমার শেখার বাইরে। ওটাকে বেক করতে হয় আভেনে বানানোর পর, তবে ওটা হার্ডেন্ড হয় আর কি, তো ওটা লংজিভিটি বাড়ে। ওটা কিন্তু বেকিং ছাড়া হয় না, ওটাতে আমি কাজ করিনি। আমি ফুড মিনিয়েচার যেগুলো বেশিরভাগ বানাই ওগুলো আমি হোমমেড ক্লে দিয়ে বানাই কখনো কখনো, কখনো কিছু অ্যামাজন
1: থেকে। তুমি নিজেই তৈরি করো?
2: আমি ইউটিউব দেখে বানাই, এটা আমার নিজস্ব কোনো ফর্মুলা না। এয়ার ড্রাই ক্লে বলতে তোমার কোল্ড পোর্সিলিন ক্লে হতে পারে, ওগুলো এক একটা কাজের ক্ষেত্রে, মানে যেটা আমার একটু ট্রান্সপারেন্ট চাই সেটার জন্য একরকম ক্লে লাগে। এবং আমার ছেলেকে যখন আমি নার্স করছিলাম আর কি, তখন আমি যেটা ইউজ করতাম নন টক্সিক ক্লে, ওটা কিন্তু বাচ্চাদের প্লে ডো, যেটা আমি সেটা দিয়েও কাজ করেছি তখন, কারণ তখন বারবার ওকে ওর কাছে আসতে হতো বলে তখন আমি টক্সিক কিছু ইউজ করতে পারতাম না। আমরা যেমন মোল্ডিড ক্লের নাম অনেকেই শুনেছি, বেশিরভাগ মানুষ মোল্ডিড, সেটা দিয়েও চাইলে আপনি করতে পারেন। তো আপনি আপনাকে একটু দেখতে হবে যে আপনি কোনটাতে স্বচ্ছন্দ, ঠিক আছে? তো বাচ্চার ক্ষেত্রে আমি যেমন প্লে ডো, সবাই কেউ বিশ্বাস করতো না যে ওগুলো প্লে ডো দিয়ে বানানো, কিন্তু ওগুলো প্লে ডো দিয়েই তখন আমি বানাতাম। তো ওটার ক্ষেত্রে হয়তো লংজিভিটি একটু কম হয়, তার জন্য আমাদের ভার্নিশ ইউজ করতে হয়,
0: রাইট,
2: তারপর রেজিন আমরা কিছু ক্ষেত্রে ইউজ করতে পারি। রেজিনের জন্য আপনাকে 24 ঘন্টা ওটাকে শুকোনোর সময় দিতে হয়, তারপর অ্যাডহেসিভ অনেক

0: ধরনের হয়, কিছু ইপক্সি রেজিন অ্যাডেসিভ হয়, কিছু আমাদের ফেভিকল, এগুলো তো আমাদের রোজকার জিনিস।
1: আচ্ছা, এই জিনিসগুলো যে এত সুন্দর রং দিয়ে একটা জীবন এনে দাও তার মধ্যে, তো এই রংটা কি, মানে এই রংটা কি সাধারণ ফেব্রিক বা অ্যাক্রিলিক নাকি অন্য কোনো স্পেসিফিক রং?
0: অবশ্যই যেগুলো আমি সুপারফিশিয়ালি রং করছি সেগুলো বেশিরভাগই অ্যাক্রিলিক হয়। তাছাড়া হচ্ছে সফট প্যাস্টেল একটা খুব বড় একটা ভূমিকা নেয় মাটির সাথে মিক্স করার ক্ষেত্রে, ওপরে কিছু একটু সাটল কিছু শেড এটা দেওয়ার ক্ষেত্রে সফট প্যাস্টেল কিন্তু আমাদের মিনিয়েচার আর্টে একটা খুব বড় ভূমিকা নেয়। আর আমরা যে বোর্ডের ওপর বানাই, MDF বোর্ড পাওয়া যায় অনেক শেপ অনেক সাইজ, ওগুলো আমরা কোনো ডিলারের থেকে নিতে পারি। আমি তো বেশিরভাগ অনলাইন শপিংয়ের ওপরই রিলাই করি, কারণ দোকান গিয়ে কেনার মতো সিচুয়েশন তো নেই। তো সেই বেসটা তোমার হয়ে গেল MDF, তার উপরে তুমি এয়ার ড্রাই ক্লে ইউজ করো, যদি পলিমার চাও পলিমার করো, সেক্ষেত্রে একটু পড়াশোনা থাকাটা জরুরি। আর হচ্ছে রঙের ক্ষেত্রে তোমার সফট প্যাস্টেল হলো, অ্যাক্রিলিক হলো, বাকি তো এন্ডলেস পসিবিলিটি। আমি বলছি সমস্ত আর্টিস্টের ক্ষেত্রে, আমার থেকে অনেকে আরো অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন, অনেক বেশি জানবেন, যাদের থেকে হয়তো আমি ভবিষ্যতে শিখবো।
1: মানে প্রত্যেকটা আর্টিস্ট যেমন একটা এক্সপেরিমেন্টাল মিডিয়াম, তো মিনিয়েচারের ক্ষেত্রে মানে দ্যাট গোজ দ্য সেম। কিন্তু আরেকটা আমার, আমি এখনই নিতে চাইছিলাম না, তবে একটা ফেসবুক কমেন্ট আমি নেব, মিন্টু দালাল, সে একটা প্রশ্ন করেছে তোমাকে, তোমার প্রোফাইলটা না পুরো খাবারে ভর্তি। সে তোমাকে জিজ্ঞেস করেছে, আমার আমার দিদির কাছে প্রশ্ন, তার প্রিয় খাবার কি?
0: প্রিয় খাবার, নন ভেজিটেরিয়ান তো এখন খাই না, সেক্ষেত্রে কি রোজকার খাবারই প্রিয়? আলাদা করে তো বিরিয়ানি তো সবারই প্রিয় হয়,
1: রাইট?
0: বিরিয়ানি বানানোটা খুব টাফ, আমি বানিয়েছিলাম কয়েকবার, কিন্তু ওই প্রত্যেকটা চালের দানা হাতে বানাতে হয়, তো ওই 500-600 চালের দানা বানাতে গিয়ে আমার দিন রাত চলে যায়। আর এখন আমার যা সিচুয়েশন, বিরিয়ানি বানাতে ভীষণ ইচ্ছা, মিনিয়েচারে, সত্যি সত্যি না মিনিয়েচারে, কিন্তু সেটা বানাতে পারি না।
1: এইখানে সব আমার আশা আকাঙ্ক্ষা একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে, সবই বানাতে ইচ্ছে হয়, কিন্তু
0: মিনিয়েচার বানানোর পর আর্সালান থেকে মেসেজ পেয়েছিলাম রাত দুটোর সময়, আমরা কি এটা নিতে পারি? তো যাই হোক, সেটা আর এগোয়নি ব্যাপারটা, কিন্তু পেয়েছিলাম।
2: আচ্ছা, আমার তোমার প্রোফাইলে আমি আরো একটা জিনিস দেখেছি, ওখানে কিছু নিউজপেপার, কিছু বই, ফেলুদা সিরিজের একটা ব্যাপার ছিল, আমি দেখে ভাবছি এগুলো কি, মানে এগুলো কি তোমার হাতে?
0: না না না, ওগুলো একদমই প্রিন্টিং, কিন্তু ওগুলো সমস্ত এডিট কালার এগুলো আমি আমি নিজে নিজে ঠিক করি।
2: আচ্ছা,
0: ঠিক আছে, বিশেষ করে নিউজপেপারের ক্ষেত্রে।
2: পরবর্তীকালে কি বইয়ের এরকম মিনি ভার্সন বানানোর কোনো ইচ্ছে তোমার আছে? মানে এরকম আমি কিছু বিদেশি জায়গায় দেখেছি যারা বইয়ের মিনি ভার্সন এরা সেল করেন, বা এইগুলো কথা ভাবনা চিন্তা করছো? একদম এইটুকু
1: এইটুকু জার্নাল
0: আর কি। সত্যি বলতে আমার পরবর্তী ভাবনা বলে কিছু নেই, আমার যা ভাবনা আজকের আছে, তো পরবর্তীতে আমি কি বানাবো সে আমি নিজেও জানি না, তবে তুমি বললে এটা আমার আমার মাথাতে।
2: আচ্ছা, একটা জিনিস বলো, এই যে ছোটবেলার যে লোড শেডিং এর যেটা বললে, এটা ছাড়াও তুমি ইনডোর গেমস বানিয়েছো একটা পুরো, ইনডোর গেমস এর তো একটা মানে খুব ডিটেইলিং এর কাজের ব্যাপার ছিল, যে কত রকমের ইনডোর গেমস আছে সবটাকে, একটা লুডো রয়েছে, যে তোমার একটা
0: লুডো রয়েছে, পেন্সিল বক্স, ওগুলো বক্স রয়েছে, কিছুটা তো অবশ্যই আমি ক্রাফট করেছি তোমার কার্ডবোর্ড ফোম বোর্ড দিয়ে, কিছুটা প্রিন্টিং আছে, তারপর ওই যে অন্ধকার আঁকার ব্যাপারটা যেটা বলছিলাম লোড শেডিং এর ক্ষেত্রে, মানে আমার বড় বড় যে মিনিয়েচারগুলো হয়তো আমাকে চ্যালেঞ্জিং বললে হয়তো ওগুলো মানে মানুষ ভাববে, কিন্তু আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পিস এটাই ছিল, এই অন্ধকার আঁকাটা। তো ওই লুডো বোর্ড যে বলছো, ওর ওপরেও যে অন্ধকারের ছায়াটা পড়বে সেই জায়গাটা থেকে, আর পেন্সিল বক্সটা আমাকে সেই 90s পেন্সিল বক্স খুঁজতে হয়েছে, মানে রেপ্লিকেট কিছু করার জন্য আমাকে সেই মানে সময়টা ফিরে যেতে হয়েছে।
1: ওকে, আমার মানে এই এখান থেকে আর একটা প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে এরম একটা কাজ তুমি করো দিদি, যেটা খুব ইউনিক, যেটা খুব আই ক্যাচি বলা যেতে পারে, খুব চোখে লাগার মতো একটা জিনিস, তো সেক্ষেত্রে নিশ্চয়ই, যেমন তুমি একটু আগে বলছিলে তুমি একটা অর্ডার পেয়েছিলে, এরম অর্ডার নিশ্চয়ই তুমি আরও পাও, তো মানে কোনো একটা কাজ দেখে তোমাকে বললো যে আমাকে এরকম আরও 20 বানিয়ে দিতে হবে, সেক্ষেত্রে কী করো? মানে সেম কাজ তো বেরোনো সম্ভব নয় আবার এরকম।
0: সেক্ষেত্রে আমার একটাই উত্তর থাকে, না। মানে আমি যদি দিনে 25 মেসেজ পাই, 24 উত্তর থাকে না, কারণ আমি ওটার পরে বোধহয় মানুষ মিনিয়েচার সম্পর্কে আরো একটু জানলেন, ওটা প্রচুর প্রচুর শেয়ার হয়েছিল, তারপর কিছু মিডিয়া কভারেজ হয়েছিল, তো ওটা আমি বোধহয় 150-200 এখন অব্দি রিকোয়েস্ট পেয়েছি তৈরি, মানে আমি এখনো আজ সকাল অব্দি মেসেজ পেয়েছি ওটা একটা বানিয়ে দেবেন, তো আমার একটাই উত্তর থাকে, না। ওই যে প্রসেসটা আমি, আমার যে ওটা একটা ক্রিয়েটিভ ক্রেভিং ছিল, এই জিনিসটা আমি দেখেছি, এটা আমি বানাবো, ওই প্রসেসটার মধ্যে দিয়ে আমি চলে গেছি, ওখানে আমার নতুন করে আর দেওয়ার কিছু নেই, তো আমি আমার
2: তুমি আর বাণিজ্যিকীকরণের দিকে যেতেই চাইছো না?
0: আমি এন্টারপ্রেনিওর নই, আমি আর্টিস্ট, আমি এইটা নিজেকে একদম নিজের জায়গা,
1: তার মানে তোমার এই কাজগুলোর কি কোনো রকম বাণিজ্যিকীকরণ হয় না? মানে মানে ধরো আমি একটা নিজের ঘরে রাখতে চাইলে,
0: অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বাইরের কেউ নিতে চান যারা দেশে থাকেন না, সেক্ষেত্রে আমার ওই যে এক পিস সেটা বিদেশে যায়, কিন্তু সেটার একটা জায়গাটা হচ্ছে যে আমার কিছু ওই মানে কিছু আমি ভেবে হিসেব নিকে সেসবের মধ্যে আমি একদম যাই না, আমার মুডের ওপর সব পুরো ব্যাপারটা।
2: তো এটা বানাচ্ছো একটা যে
0: আমি বানাই সে একটা অবশ্যই কেউ চাইলে আমি দিই, বেশিরভাগ আমার ইউনিভার্সিটি জুনিয়র হন, কখনো তারা অচেনা কেউ হন। তো সবচেয়ে আমি যেটা দেখেছি যে দেশের বাইরে কলকাতাকে একটা ক্যারি করে নিয়ে যাওয়ার যে জায়গাটা, এখান থেকে আমি বোধহয় নিজেকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছিলাম। আমি একটু শেয়ার করতে চাই, মানে আমরা যখন এখান থেকে, আমার বোন যখন দিল্লি থেকে আসে খুব কনস্ট্রেন্ট থাকে, লাগেজ কনস্ট্রেন্ট, আমি তোদের এই এই জিনিসগুলো এখন নিয়ে যেতে পারছি না কারণ আমার লাগেজটা 7-14 কেজির মধ্যে। সেই জায়গায় যখন একটা মানুষ দেশ ছেড়ে যাচ্ছেন তার তো বোধহয় প্রচুর কিছু স্মৃতি, পুরো ছেলেবেলা সবকিছু গুছিয়ে নিয়ে যাওয়ার থাকে, তার মধ্যেখানে তিনি অতটা জায়গা দিয়ে আমার একটা কাজ নিয়ে যাচ্ছেন যে আমি একটা কলকাতাকে তুলে নিয়ে যাচ্ছি, এই ভাবনাটা যখন আমার কাছে এলো যে ওটার ঠিক বাক্সটার কতটা সাইজ হবে, আমি বললাম এতটা, 12x12 ইঞ্চি, বেশ বড় সাইজ, উনি তাতেও রাজি। তো সেই জায়গাটা যে মানে কাজটা হয়তো একটা মানে জায়গায় পৌঁছচ্ছে, একটা ঠিক জায়গায় যে মানুষ লাগেজ কিছু বাদ দিয়ে ওই কলকাতাটাকে নিয়ে যেতে চাইছেন এবং সেই কলকাতাটা আমি বানিয়েছি, এই ভাবনাটা আমাকে বোধহয় একটু নিজেকে সিরিয়াসলি নিতে সাহায্য করেছিল।
1: না তুমি যেমনটা বলছো যে তুমি বাইরে তোমার প্রোডাক্টস মানে যেগুলো তুমি বানাও সেগুলো পাঠাতে পছন্দ করো, কারণ মানুষ অবভিয়াসলি একটা স্মৃতি নিয়ে যাচ্ছে সঙ্গে। তো আর তোমার পুরো, আমি দেখেছি পুরো কাজটাই অলমোস্ট সোশ্যাল মিডিয়াতেই, মানে গোটা ব্যাপারটা, গোটা সংসারটা সোশ্যাল মিডিয়াতে,
0: মানে পুরো ওয়েবসাইট এসব আমার পক্ষে মেইনটেইন করা, কাউকে আমার মানে রিপ্লাই করা, এগুলো আমার পক্ষে খুব মানে সময় বের করে কাজটা করা খুব ডিফিকাল্ট, এবং আমার মনে হয় আমার কাজের সময়টা কমে যাচ্ছে, এক তো কাজের সময় আমি পাই না, তো এই বাণিজ্যিকীকরণটা আমার দ্বারা করা মনে হয় আর হবে না, কারণ একসময় আমি আমার চাকরি পাওয়ার আগে আমি জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতাম কোর্স করে, তো তখন আমি দেখেছি যে আমার একটা জিনিস বানাতে ইচ্ছে করছে সেটার অর্ডার নেই, যেটার অর্ডার আসছে ওটা আমার আর বানাতে ইচ্ছে করছে না, কিন্তু ওটা আমি 15টা 20টা, তো সেখানে তো আমার শৈল্পিক সত্তাটাকে আমি একেবারে সাইড লাইন করে মানে জিনিসটার বাণিজ্যিকীকরণ করছি, ওখানে শিল্পী মূর্ছনা আর কোথাও নেই। তো সেইখানে আমার ওই মানে ওই শিক্ষাটা আমার তখনই হয়ে গেছিল যে এবার নিজেকে যদি শিল্পী বলে ভাবতে চাও বা সেই স্যাটিসফ্যাকশনটা দিতে চাও তাহলে বাণিজ্য থেকে দূরে এসো, লক্ষ্মী সরস্বতীর সহাবস্থান বোধহয় আমার পক্ষে করানো সম্ভব না।
1: ওকে, বাট আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে এই যে গোটা সোশ্যাল মিডিয়াটা তুমি ম্যানেজ করো, মানে তোমার ভিডিও ছবি সবকিছু তুমি আপলোড করছো, সেই টাইমটা তুমি কি ম্যানেজ করতে পারো?
0: ওটা আমি একটু গাড়িতে যাতায়াতের সময়টুকুতে করে ফেলি।
1: ওকে,
0: রিপ্লাই গুলো মেসেজে বেশিরভাগ তো এখন তোমার এআই বট এসে গেছে যে একটু অপেক্ষা করবেন আমি ব্যস্ত আছি, এটুকু আমি এআই বট দিয়ে বলে দিতে পারি। বাকি মানে যেগুলো বিদেশ থেকে মেসেজ আসে, মানে আমি ভাবি যে যেখানে আমি মানুষকে এআই বট দিয়ে রিপ্লাই করছি সেখানে মানুষ এত সুন্দর সুন্দর মেসেজ পাঠান, মানে কতটা ডেপথ আছে, মানে তারা কতটা দেখেছেন আমার কাজকে, কতটা মানে আত্মীকরণ করতে পারলে এত সুন্দর মেসেজ লেখা,
2: কতটা ভালোবাসছেন তোমার কাজকে,
0: কতটা ভালোবাসা, তো এগুলো আমার কাছে বিশাল পাওনা, কিন্তু হয়তো আমি এগুলোর মানে ঠিক হয়তো দাম দিয়ে উঠতে পারি না, তো আমি আজকে তোমাদের মাধ্যমে তাদের কাছে ক্ষমা চাইবো যে হয়তো কখনো মনে হবে আমি রুডলি উত্তর দিচ্ছি বা কিছু, হয়তো আমার বাচ্চা আমার হাত থেকে তখন সেই মুহূর্তে ফোনটা কেড়ে নিচ্ছে, তো এইটা একটু বোঝার চেষ্টা করবে।
1: আমার ওর জন্য খুব খারাপ লাগে, মা তো ব্যস্ত, ও তো চায় একটুখানি সময়,
0: ও জানে আমার কোন মিনিয়েচার আমি কোথায় শুকানোর জন্য কোন আলমারিতে লাগিয়ে রেখেছিলাম, এই জিনিসটা এখানে ছিল ফোনে দেখিয়ে, তো ওর হয়তো ওই জিনিসটা এখন তৈরি হচ্ছে, আমি যে বললাম পাশে
1: ওইগুলো নিয়ে মানে খেলে না, মানে ওকে ওকে ওকে শেখাও না, মানে
0: শেখাই না বলতো, ওকে তো আমরা আটা মেখে দিই তুই ওটা দিয়ে বানা,
2: মানে ওটাই
0: ইন্টারেস্ট খুব, আমার তুলি তুলি সমস্ত তুলি তুলি কেড়ে নিয়ে যায়। এবং আমি যে বললাম ওর জন্য আমার পাশের ফ্ল্যাটে শিফট করতে হয়েছে পুরোটা, আমার হাজবেন্ড গিটার খুব এনথুসিয়াস্ট, ভীষণ ভালো গিটার বাজান, তো ওর ওখানে গিটার আছে, ওর যখন গিটার মানে ওই নিভৃত যে সময়টা মি টাইম ও ওখানে যায়, আমি মিনিয়েচার বানাতে ওখানে একদম বন্ধ দরজা, দুনিয়া একদম বাইরে, তো ও জানে আমাদের এই ফ্ল্যাটের ছাদ থেকে ওই ঘর দেখিও বলে ওই যে ও বাড়ি, ওখানে বাবা গিটার বাজায়, মা মিনিয়েচার বানায়। মানে আমাদের যে একটা আলাদা জগৎ, যে জগতে হয়তো ওরও জায়গা নেই, সেটা ও এখন থেকেই বুঝতে পেরেছে। এবং আমার মনে হয় পরবর্তীতে এটা ওকে অনেক সাহায্য করবে ওর ক্রিয়েটিভ কিছু একটা কলিং তৈরি করার জন্য, যে এই জগতে আর কারোর জায়গা নেই, এটাতে তুমি আর সেই শিল্পটা আছে, এই জায়গাটা।

0: আমার মনে হয় ওর পক্ষে এখন থেকে এটা খুব ভালোই হচ্ছে।
1: আমাদের সৃষ্টির আড্ডার ডেফিনেশন বোধহয় আজকে এটাই, যে আমার কাজ আছে, পরিবার আছে, তাদের প্রতি ভালোবাসাও আছে, তাদের সঙ্গে থাকাও আছে, তার বাইরে গিয়েও আমার যে শিল্প সত্তা, আমি যে আরেকটা আমি, তার সঙ্গেও আমার যে যোগাযোগ সেটারও দরকার আছে।
2: আর
1: এখানে আমার দিদি যে বললে যে বিদেশ থেকে প্রচুর মানুষ তোমাকে কন্ট্যাক্ট করেন, ফ্যান বলো, ফলোয়ার্স বলো, যাই বলো না কেন, যারা তোমার কাজ ভালোবাসেন, তোমার কাজকে অনেকটা বেশি পছন্দ করেন, কোনো মানে একটা মানে খুব মেমোরেবল কোনো মোমেন্ট হয়েছে, যে একটা খুব মেসেজ বা যে মোমেন্টটা যেটা আমি ভুলতে পারছি না, বা এরকম কিছু একটা, এরকম কোনো মোমেন্ট আছে?
0: এরকম মোমেন্ট তো একটা সেভাবে আমার বলার জায়গা নেই, কারণ এত মেসেজ সত্যি তোমাকে বলছি মানে হয়তো শয়ে শয়ে মেসেজ আসে, তো আমি একটা ওইভাবে পিন পয়েন্ট করে কিছু বলতে পারবো না, টার্নিং পয়েন্ট। কিন্তু ওই কলেজ স্ট্রিট মিনিয়েচার যেটা, ওটার পর আমি যে মানে পেয়েছিলাম যত মেসেজ, আমি হয়তো তিন চার দিনেও একদিনের মেসেজের জবাব দিয়ে উঠতে পারিনি। ওইটা যে মানে ঠিক আছে, আমি কাজ করছিলাম, ঘরের পরিসরে কাজ করছিলাম, সেখান থেকে মানুষ এত মানুষ দেখে ফেললেন, এত মানুষ এত ভালোবাসা, মানে ওইটা আমার কাছে একটা মানে কি বলবো, একটা পিছনের দুনিয়াটাকে ফেলে একটা সামনে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল ওই ওই কাজটার মধ্যে। তো বাকি সেভাবে আমি আলাদা করে পিন পয়েন্ট করে বলাটা খুব মুশকিল।
1: আচ্ছা, এইবার তো ও ঘড়ির দিকে তো আমি তাকাইনি এতক্ষণ দেবজিৎ, আমি কারণ গল্প করছি, এত সুন্দর একটা ইন্টারেস্টিং বিষয়, যে বিষয়টা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, শুধু দেখেইছি দিদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এবং দিদির কাছ থেকে আজকে শুধু জার্নিটা নয়, শিল্পকে ভালোবাসার যে জায়গাটা এবং ওই যে মি টাইম যে বিষয়টা, এটা আজকে বোধহয় আমরা সবাই কম বেশি
2: একটা আর্ট ফর্ম সম্পর্কে অনেকটা কিছু জানতে পারলাম। তাহলে তুমি ঘড়ির দিকে তাকাবে না? কারণ আমাদের সবথেকে বড় চোখরাঙানিটা ওই দেয় আমাদের, জানো তো।
1: আমি ভুলে গিয়েছিলাম আজকে, দেখো কখনো কখনো তো সময়কে ভুলতেও ইচ্ছে করে, তাই না?
2: আহা, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব রোমান্টিক হচ্ছে বলো আজকে দিনটা দেখে।
1: একদমই তাই, দেখো তবে সময়কে ভুললে তো হবে না, এখন একটু ঝটপট সময়কে একটু হাতে বাঁধতে হবে, এবং তখনই আমার মনে হচ্ছে যে দিদি
0: পাউরুটি বলবো, সে আমি এখনো যুদ্ধ করে যাচ্ছি পাউরুটি বানাতে, আমি এখনো পারফেক্ট বানিয়ে উঠতে পারিনি, কিন্তু আমি রোজ খাই বেকার্স লেন থেকে।
2: ওকে, আচ্ছা, ডিটেইলিং না ফিনিশিং, মিনিয়েচার বানানোর সময় কোনটা বেশি কঠিন, মানে টেক্সচার মেলানো নাকি রঙের শেড ডিসাইড করা?
0: ডিটেইলিং, আমি বলবো ডিটেইলিং, আগে তো ডিটেইলিং, ফিনিশিং তো পরে আসবে,
2: রাইট?
1: আচ্ছা, সবচেয়ে প্রিয় টপিক, শুরুতেই বলেছি রে, কলকাতার নস্টালজিয়া নাকি আমাদের ঘরের সাধারণ রান্না বান্না, কোনটা?
0: ঘরের রান্না বান্না।
1: ওকে, আচ্ছা, তার মানে দিদি একটু খেতেই ভালোবাসে
0: খুব।
2: আচ্ছা, কাজের সঙ্গী সেটা কি, মানে রাত জেগে কাজ করার সময় রেডিও মিউজিক নাকি একদম স্তব্ধতা পছন্দ করো?
0: একদম স্তব্ধতা,
2: একটা প্রশ্ন লাস্টে জুড়তে চাইবো, সেটা হচ্ছে যে মানে এটা ঠিক র্যাপিড ফায়ার নয়, এটা চাইবো একটু যদি ইলাবোরেট করেই বলো, সেটা হচ্ছে যে যারা এই কাজটা করতে চাইছে, যাদের ইচ্ছা করছে যে না আমরা আমাদের সেই স্বপ্নগুলো, সেই ছোট্ট ছোট্ট দেখাগুলো যেগুলো রোজকার জীবনে দেখছি, সেই দেখাগুলোকে একদম একটা মিনিয়েচার আর্ট ফর্মে এক্সপ্রেস করব, তাদের জন্য তোমার একটা কোনো অ্যাডভাইস, কোনো মেসেজ?
0: তুমি খুব দরকারি প্রশ্ন করলে, এটা নিয়ে আমি অনেকবার বলতে চেয়েছি, জায়গা পাইনি। আগে আপনাকে জানতে হবে আপনি,
2: এটাই তো আমরা করে থাকি, সেই জায়গাটা দিয়ে দিই,
0: মানে খুব পপুলার এটা, আমি বানালে এটার বিক্রি ভালো হবে, এই পয়েন্ট থেকে আপনি জানতে চাই মানে শিখতে চাইছেন, নাকি আপনি আর্ট ফর্মটাকে ভালোবেসে শিখতে চাইছেন? কারণ যদি আমরা ওটা পপুলার, ভালো বিক্রি হবে, মানুষের কাছে পপুলারিটি আছে, এই ভেবে ভাবনা থেকে যদি শেখা শুরু করি, তাহলে কোথাও গিয়ে আটকে যাব, শিল্পীটাকে আমার আর ইভলভ করা হবে না। কিন্তু যদি আমি জিনিস ভয়ানক প্রেমে পড়ে ওটাকে শুরু করি, যে এটা কে নিল না নিল, ভালোবাসলো না বাসলো, আমার কিচ্ছুরই যায় আসে না, আমি এটা বানাবই, সেটার ক্ষেত্রে সেই অবসেশন থেকে যদি শিখতে শুরু করেন, তাহলে অনেক দূর যাবেন, এবং আমার মনে হয় তাহলে ভালোবাসার লোকের অভাব হবে না। কিন্তু ওই শুরুতে এই যে দিদি এটা বানাচ্ছে, আমি প্রচুর মেসেজ পাই, একটু মেটেরিয়াল লিস্ট
1: কিভাবে,
0: আমি অনেক কিছু জুড়ে ক্লে দিয়ে আমি একটা জগৎ তৈরি করলাম, সাথে সাথে পোস্ট করার পরের প্রশ্ন যদি হয় কি কি ইউজ করলে, মানে আমার মনে হয় এই জগৎটাকে এখন আমায় ভেঙে চুরে দেখাতে হবে, এত দিন ধরে, তিন সপ্তাহ ধরে তো সব মিলিয়ে মিশিয়ে একটা জগৎ বানালাম, এক সেকেন্ডে জগৎটাকে ভেঙে দেবো, মানে
2: তুমি রাগ করবি তো তোমায় যে আমি প্রশ্ন করলাম যে মেটেরিয়াল কি কি ইউজ করো,
0: তুমি যে বললে এটা এটা অনেকের প্রশ্ন থাকে, এটা তুমি খুব দরকারি প্রশ্ন করেছো,
1: কি কি উপকরণ দিয়েছি ব্যাপারটা,
0: তো ওই একটা জিনিস বানিয়ে আমার কিছুদিন আন্ডারগ্রাউন্ড চলে যেতে ইচ্ছে করে এই প্রশ্নগুলো এড়াতে। তো আমার মনে হয় যদি ভালোবাসা থেকে শেখেন, আপনার শেখার কোথা থেকে শুরু করবো প্রশ্নের দরকার নেই, আপনার রাস্তা আপনি ঠিক খুঁজে নেবেন। কিন্তু যদি ওই এটা খুব পপুলার ফর্ম তাহলে এটা আমি প্রফেশন করতে চাই, আগে প্রফেশনের ব্যাপারটা একটু সাইডে রাখুন, আগে জিনিসটার গভীরে যান, একেবারে তলিয়ে যান, আপনার মানে ক্লায়েন্টের আমার মনে হয় অভাব হবে না।
2: Because it's art, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারি,
0: বাট হিসেবে না দেখে একটা প্রতিভা বা ট্যালেন্ট হিসেবে কালচার
2: একটা শিল্প, সুতরাং সেখানে আগে ওই ডিপ ডাইভটা দরকার, ওই
1: শিল্পে ডুবে যাওয়া, মানে নিজের সঙ্গে নিজের একটা আত্মীকরণ না হলে বোধহয় আমি হয়তো কিছু তৈরি,
0: মানে আমি তোমাকে ম্যাটেরিয়াল লিস্ট দিয়ে দিতে পারি কিন্তু শিল্পীর মনন চোখটা আমি কোথা থেকে দেব,
1: আমি
0: ক্লে রেজিন সবকিছু নিয়ে বসে মানে আমি এক সেন্টিমিটার জায়গা কি দিয়ে ভরাবো এটা আমি চার রাত ভেবেছি, আমার মিষ্টান্ন ভান্ডার ইউজের সময় তৈরির সময়
1: অসাধারণ,
0: আমি ওই এক সেন্টিমিটার দেওয়ালের জায়গাটা আমি চার রাত ভেবেছি, কি আমার কিচ্ছু মাথায় আসেনি, আমি হাজার হাজার মিষ্টির দোকানের ছবি দেখেছি, হট করে আমার মাথায় এলো একটা স্বস্তিক আঁকি পুরোনো দিনের স্বস্তিকের সেই যে সিঁদুর গুলো গড়িয়ে পড়ছে, তো এইখানটা এটাকে এক সেকেন্ডে কেউ আধ ঘন্টা বসে রিক্রিয়েট করে দিতেই পারেন কিন্তু ওই ভাবনাটা তো আপনি ভাবেননি, ওই রিসার্চটা আপনার নয়, তো কপি তো করাই যায়, আমি মেটেরিয়াল লিস্ট দিলে বসে তো আপনি কপি করে দিতেই পারেন কিন্তু সেই শিল্পীর চোখ মননটাই আপনাকে অনেকটা দূরে নিয়ে যাবে, ওই মেটেরিয়াল লিস্টটা কিন্তু আপনাকে একটা জায়গায় আটকে দেবে, বেঁধে দেবে
2: একদম।
0: তা আমার যারা শুনছেন তাদের মধ্যেও হয়তো অনেকে আমায় অ্যাপ্রোচ করেছেন যে শেখাও না কেন, এটা আমার এত পার্সোনাল একটা জায়গা, এখানে আমি কাউকে ইনক্লুড করতে দিতে পারবই না।
2: ওকে, বাট আমি জাস্ট মানে ওই আর কি, সময় খুবই অল্প রয়েছে কিন্তু শেষ কয়েকটা ওই দু একটা প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন তো করেইছি কিন্তু আরেকটা প্রশ্ন করতেই হচ্ছে। সৌমেন দাস জিজ্ঞেস করেছে যে এই জিনিসগুলো কি কারোর কাছ থেকে শিখেছেন নাকি নিজের বুদ্ধি চিন্তাভাবনা ইত্যাদি থেকেই ব্যাপারটা।
0: একদম নিজের বুদ্ধি চিন্তাভাবনা, আর বড় বড় আর্টিস্ট যাদের আমি বললাম স্পেন পর্তুগালের আমি আর্টিস্ট ইদানিং খুব ফলো করছি, ওই যে ভাঙা চোড়া ব্যাপারগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করছে, সুন্দর সুন্দর বিল্ডিং না, কোথাও থেকে ভেঙে চুড়ে পড়া তারা খসা, ওই ব্যাপারটা তো এইগুলো আমি ওদের দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি, শিখেছি তো বলবো না কারণ শেখানোর লোক খুব কম, ওটা আমাকে ওই চার বছর থেকে আমি যে জার্নিটায় আছি সেটা থেকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে, বা নতুন ইনস্টাগ্রামে কিন্তু শেখার স্কোপ অনেক, তো সেভাবে শিখতে চাইলে আমার মনে হয় আপনি নিজের ভেতরেই খুঁজুন, সেটাই মনে হয় ভালো হবে।
1: একদমই, আর একদম শেষে তোমাকে একটা প্রশ্ন করার যে কেমন মানে আজকে তোমার এখানে এসে কেমন লাগলো আড্ডা দিয়ে,
0: আমি শুরুতেই বলেছি যে আমার এই মানে এই কথাগুলো বলার জায়গা খুব কম, খুব পরিসর খুব কম, তো তোমরা এত প্রশ্ন করে আমার মধ্যে থেকে এত কিছু বের করে আনলে যেগুলো আমি নিজে ভাবার অবকাশটুকুও পাই না, তো তার জন্য তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, খুব খুব ভালো লাগলো।
2: থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদেরও খুব ভালো লাগলো তোমাকে আমাদের অতিথি হিসেবে পেয়ে, সেটাও খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আজকের এই আড্ডাটাই দারুণ।
1: আজকে সৃষ্টির আড্ডায় সঙ্গে ছিলাম শ্রীপর্ণা আর দেবজিৎ, আর এইবার তোমাদেরকে ঝট করে টাটা তো আমাদেরকে বলতেই হচ্ছে, আর যেতে যেতে পাপনের কণ্ঠে রইল ছেঁড়া ড্রয়িং খাতা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় কথা হবে তোমাদের সঙ্গে, টাটা
2: টাটা।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম গানের গীতিকার তাপস চট্টোপাধ্যায়।

শুনলেন আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনলেন লোকগীতি সন্ধ্যা বসুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে

0: অনুষ্ঠানের সূচনা করেন। কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নেতৃত্বের দক্ষতা, আইনি সচেতনতা, আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি প্রকল্প সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা, পাশাপাশি গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের সামাজিক অংশগ্রহণ আরও বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর 500 জন মহিলা অংশগ্রহণ করেছেন। সরকার আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেবে বলে ঘোষণা করেছে। রাজ্য অর্থ দপ্তর গতকাল এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। রাজ্যের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের জল জীবন মিশনের 30,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। উত্তর চব্বিশ পরগনার বারাসাত রবীন্দ্র ভবনে গতকাল এক পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, দুর্নীতির ফলে সাধারণ মানুষ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাই নঈমুদ্দিন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মিনার মণ্ডলের শ্যালক নঈমুদ্দিনের বাড়ি মোহাম্মদবাজার থানার সোতশাল গ্রামে। এই নিয়ে ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হল। এর আগে গত রবিবার টুলু মণ্ডলের অন্যতম ম্যানেজার সীতেশ প্রামাণিক গ্রেপ্তার হয়। তার কাছ থেকে যে ডায়েরি উদ্ধার হয়েছে তাতে কোন আধিকারিককে কত টাকা দেওয়া হয়েছিল তা লেখা রয়েছে। মূল অভিযুক্ত টুলু মণ্ডল অবশ্য এখনও পলাতক, সে বিদেশে পালিয়েছে বলে অনুমান করা হচ্ছে। টুলুর বাড়ি ও বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ সোনা, নগদ এবং ফিক্সড ডিপোজিট মিলিয়ে 220 কোটি টাকার সম্পত্তি এবং 400 বিঘে জমি উদ্ধার করেছে। টুলুর ভাইয়ের গ্রেপ্তারের পর তার শ্বশুর বাড়িতেও এসটিএফ হানা দিয়েছে। বীরভূমের পারুই গ্রামে শ্বশুর মোহাম্মদ নুরুল হকের বাড়িতে তল্লাশি চলেছে বলে জানা গেছে। পূর্ব বর্ধমানের রেনেসা থেকে ধৃত সন্দেহভাজন জৈশ এ মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন বলে খবর সামনে আসায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করেছে। এই জন্য বুলেট প্রুফ গাড়ি বরাদ্দ করা ছাড়াও নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মুর্শিদাবাদের জঙ্গিপুরে 9 জনের জাতিগত শংসাপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে 8 জন একই পরিবারের। মহকুমা শাসক সুধীর কুমার রেড্ডি জানিয়েছেন, ফরাক্কা থানার ইমামনগর পঞ্চায়েতের তুলসীপুকুরের বাসিন্দা আইনুল হকের 8 জন ছেলে মেয়ে ভুয়ো পরিচয় দিয়ে তপশিলি উপজাতির শংসাপত্র পেয়েছিলেন। অন্য আরেকজন ভুয়ো পরিচয় দিয়ে ওবিসি শংসাপত্র পান। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শ্রী ভবন, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী।
2: গ্রামবাংলার প্রিয় মা বোনেদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে শ্রী ভবন। মা বোনেরা, আপনারা নিশ্চয়ই এখন রেডিওর সামনে, কারণ শ্রীভবন আমাদের, মানে মা বোনেদের, একটি প্রিয় অনুষ্ঠান। এখানে নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। আসলে সময়টা এগোচ্ছে, আজকের নারীরা কিন্তু সংসারের কাজের সময় বার করে তারা কিন্তু জীবন সংগ্রামে নেমে পড়েছেন। সংসারকে সামলে যদি কিছু সময় পাওয়া যায় তাহলে কিন্তু তারা এগিয়ে আসতে পিছু পাওয়ার না। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টিতে আমরা আজকে যাদেরকে পেয়েছি স্টুডিওতে তাদের সঙ্গে মা বোনেরা আপনাদের পরিচয় করিয়ে দিই। স্বাগতা মল্লিক, স্বাগত জানাই, নমস্কার।
3: নমস্কার।
2: আর আমাদের সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। চন্দ্রিমা,
3: নমস্কার।
2: নমস্কার। আর মা বোনেরা, আজকের বিষয়টি কি সে বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, সেই বিষয়টি জানার নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামে গ্রাম বাংলার মহিয়সী নারী, সেই সমস্ত মহিলারা যারা সেই সময় স্বাধীনতা সংগ্রামে এগিয়ে এসেছিলেন, যারা সংসারের কাজ সামলে বা সংসারের ডাককে উপেক্ষা করে কখনো তাদের পরিবারের সম্মতি নিয়ে কখনো অসম্মতিতে তারা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের রক্ষায়, দেশ সেবার কাজে। এরকম সবার আলোচনা হয়তো আজকে করা সম্ভব হবে না এই স্বল্প সময়ে, তবে দুজনকে যখন পেয়েছি তাদের কাছ থেকেই সব কথাই শুনে নেব, আর মাঝে মাঝে তাদের সঙ্গে একটু আলোচনায় আমিও অংশগ্রহণ করব। আপনাদের সঙ্গে রয়েছে আমি, ঈশিতা দাস অধিকারী। আমাদের সঙ্গে রয়েছে স্বাগতা। কার কথা দিয়ে শুরু করবে আজকে, কোন মহিয়সী নারী?
4: দেখো, আমরা তো অনেককেই পেয়েছি, যেমন ধরো মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, লীলা নাগ, বীণা দাস, এরকম অনেক গ্রাম বাংলার মহিলা যারা বাংলাদেশ বা আসাম বা এই এখনকার যে ভারতবর্ষ, এই সমস্ত গ্রামের থেকে উঠে এসেছেন যারা, এবং তারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বিভিন্নভাবে বা সক্রিয়ভাবেই তারা যুক্ত হয়েছেন। তো আমি প্রথমেই যে নামটি খুব আমাদের সকলের কাছে পরিচিত, মাতঙ্গিনী হাজরার কথা দিয়েই শুরু করতে
2: চাই। হ্যাঁ, সেই মাতঙ্গিনী হাজরা যিনি সত্যি কথাই মানে দেশকে তার সন্তানের মতো করে ভেবেই এগিয়ে এসেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, সেই ইতিহাস মা বোনেরা আমরা অনেকেই জানি। কিন্তু সত্যি কথা, আজকে যখন আমরা তিনজনে বসে পড়েছি, তখন সেই আলোচনাগুলো যখন আবার নতুন করে আপনাদের কাছে যাবে, তখন আমরাও আমাদের কাজে অনুপ্রেরণা পাব, আমরাও এগিয়ে আসব দেশ সেবার কাজে, কোনোভাবে যদি আমার দেশকে, আমার সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারি। হ্যাঁ বলো।
4: আসলে এই যে আলোচনাটা হচ্ছে, এটাও কিন্তু একরকম ভাবে সেই সেবাটাতেই নিজেদের নিয়োজিত করা।
2: অবশ্যই
4: মাতঙ্গিনী হাজরা সম্পর্কে বলতে গেলে তো খুব ছোট করে বলা যায় না, তবু একটু ছোট করে আজকে সকলের কাছে সেই কথা পৌঁছে দিতে চাই। 17 নভেম্বর 1870 সালে তমলুকের অদূরে আলিনান নামে একটি ছোট গ্রামে একটি দরিদ্র কৃষক পরিবারে তার জন্ম হয়। 1905 খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। 1932 খ্রিস্টাব্দে তিনি আইন অমান্য আন্দোলনে যোগ দেন। তিনি লবণ আইন অমান্য করে গ্রেফতার হয়েছিলেন। অল্পকাল পরেই অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু কর মুকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এই সময়ে তিনি বহরমপুরের কারাগারে 6 মাস বন্দি ছিলেন। তিনি হিজলিবন্দি নিবাসেও বন্দি ছিলেন কিছুদিন। মুক্তিলাভের পর তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে খাদি কাপড় বানাতে শুরু করেন। 1933 সালে মাতঙ্গিনী শ্রীরামপুর মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগ দিয়ে পুলিশের লাঠিচার্জের সময় আহত হন। ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যদের মেদিনীপুর জেলার সকল থানা ও অন্যান্য সরকারি কার্যালয় দখল করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ 6000 সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। 29 সেপ্টেম্বর 1942 সালের এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। শহরের উপকণ্ঠে মিছিল পৌঁছালে ব্রিটিশ রাজ পুলিশ ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু এই আদেশ অমান্য করে তিনি অগ্রসর হলে তাকে গুলি করা হয়।
2: মনে হচ্ছে না বন্ধুরা, সেই সময়ে মা বোনেরা, যে সেই সময়ের কথা, যখন একটি মিছিলের নেতৃত্বে সেই নারী, তার বয়স 73 বছর, কিন্তু সেদিন তিনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু আজও আমাদের মধ্যে উদ্বুদ্ধ করে রেখেছেন সমস্ত নারীকে, সমস্ত মানব সমাজকে। এবারে আমাদের সঙ্গে চন্ডিমার

0: তো আপনাদের আগেই আলাপ করিয়ে দিয়েছি। আজকে চন্দ্রিমার কাছ থেকে কোন নারী সম্পর্কে প্রথমে তিনি আমাদেরকে জানাতে চান, একটু আলোচনায় আসতে চান?
1: ভারতীয় স্বাধীনতা আন্দোলনে ইতিহাসে যতবারই আমরা দেখেছি নারী শক্তি বরাবরই ব্রাত্য, যদিও মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত এনাদের নাম মাঝে মাঝে আমাদের কাছে ভেসে এলেও স্বাধীনতা সংগ্রাম নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কিন্তু সেই পুরুষ স্বাধীনতা সংগ্রামীদের কথাটাই আমরা বেশি করে বলতে থাকি। যেমন অষ্টাদশ বা ঊনবিংশ শতাব্দীতে আমরা যখন মেয়েদের দেখছি তাদের সামাজিক অবস্থান ছিল ঘরে থেকে বেরিয়ে বিভিন্ন কার্যকলাপে তারা স্বাভাবিক আমাদের মতন অংশগ্রহণ করতে পারত না, কিন্তু সেটা সীমাবদ্ধতা ছিল ওপরতলার মানুষদের জন্য। দরিদ্র দলিত শ্রেণীর মেয়েরা কিন্তু তাদের এসব কায়িক শ্রমের সাথে সাথে এসব কাজেও তারা ভালোভাবে যুক্ত থাকতে পারত এবং এই আন্দোলনে তাই জন্যই আমরা সবসময় দেখছি যেমন মাতঙ্গিনী হাজরা এসছেন, তিনিও কিন্তু খুব মানে নিচু তলার যে লোক যেখানে কায়িক শ্রমের বেশি দরকার সেখান থেকে প্রীতিলতা ওয়াদ্দেদার বা কল্পনা দত্ত এদেরকে আমরা পাচ্ছি, মানে গ্রাম্য যে মহিলা তাদেরকেই আমরা বেশি পাচ্ছি আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্যে।
0: মানে মা বোনেরা, এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে যে চন্দ্রিমার কথায় যে গ্রামীণ মহিলারাই বোধ হয় তুলনায় এগিয়ে আসছেন শহরের থেকে, যে তারা স্বাধীনতা সংগ্রামে বেশি অংশগ্রহণ করেছেন, এটা একটা সুন্দর একটা কথা যে তারা কিন্তু পিছপা হননি। তারপর
1: আর তাছাড়া সাঁওতাল বিদ্রোহ যদি আমরা দেখি, সাঁওতাল বিদ্রোহের সময় আমরা দেখছি যেমন সিধু কানু মুর্মু তাদের সাঁওতাল বিদ্রোহ করেছেন, কিন্তু সেই একই সারিতে দাঁড়িয়ে তার দুই বোন ফুলো ও ঝানো তারাও কিন্তু একই খোতার সাথে লড়াই করেছিল, কিন্তু তাদের নাম আমরা কত শুনতে পাই, খুবই অল্প শুনতে
2: পাই।
1: কারণ এটা সবসময় মনে রাখতে হবে তখন কিন্তু ভারতবর্ষ ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা, শহর কেন্দ্রিক সভ্যতা ছিল না, কারণ কলকাতাও কিন্তু সেই সুতানোটি গ্রাম থেকেই শুরু হয়েছে। তো যেসব গ্রামগুলো যেমন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের সেই প্রীতিলতা ওয়াদ্দেদারই বলুন আর মাতঙ্গিনী হাজরার কথাই আমরা যদি আসি মেদিনীপুরে, সবই কিন্তু সেই গ্রাম থেকেই তারা আসছেন এবং আমাদের এই স্বাধীনতা আন্দোলনে তাদের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ছেন আর কি।
0: আমরা সত্যি কথাই কখনোই যে তুলনামূলক আলোচনা ঠিক হচ্ছে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে শহরের থেকে গ্রামীণ মহিলারা তারা কিন্তু এগিয়ে এসেছেন, তাদেরও সংসারে অনেক দায়িত্ব ছিল, অনেক কাজ ছিল, কিন্তু তারা এগিয়ে এসেছেন সবকিছু ছেড়ে। আরেকটা কথা যেটা বলল চন্দ্রিমা সেটাও খুব ভালো লাগলো যে তারা দেশকে কিন্তু সর্বাগ্রে দেখেছে, কারণ সেখানে কিন্তু তাদের মনে হয়নি যে আমরা দেশকে ভালোবাসছি মানুষ আমাকে কতটা মনে রাখবে। আসলে তারা দেশকে সত্যিকারের ভালোবেসেছিলেন আর এই ভালোবাসাটাই তো চাই। আমরা চলে যাব আবার স্বাগতার কাছে, স্বাগতা কিছু বলবে বলে অপেক্ষা করছে, ওর কাছেও অনেক কিছু আমরা তথ্য পাচ্ছি। স্বাগতা,
2: এই যে আলোচনাটা চলছে তাতে যে কথাটা বারবারই উঠে আসছে যে সেই সময়কার গ্রামীণ যে মহিলারা তারা যেমন নিজেরাও সক্রিয়ভাবে যুক্ত হয়েছিল, ঠিক তেমনি তারা কিন্তু তাদের যে বাড়ির পুরুষ মানুষরা, তাদের ভাই, তাদের স্বামী, তাদের সন্তান, তাদেরকেও এগিয়ে দিয়েছিল। এইরকম একটা দুঃসাহসিক চরিত্র তাদের ছিল যেটা হয়তো এখন আমাদের ভাবতে গেলে একটু বিস্ময়ই লাগে। এবং যখন বারবারই এই মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা আসছে, এবার একটু ছোট্ট করে প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী শুনিয়ে দিই। বাঙালি স্বাধীনতা সংগ্রামী নারীর কথায় প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বারবারই ফিরে আসে। তার বেশ কয়েকটি ছদ্ম নামও ছিল, অনেকে জানি অনেকে জানি না, তাকে রানী বলে ডাকা হতো বা ফুল তারা বলেও ডাকা হতো। তিনি ছিলেন বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী মহিলা শহীদ। ১৯১১ সালের ৫ই মে মঙ্গলবার চট্টগ্রামের ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদারও কিন্তু গ্রাম থেকেই উঠে এসেছেন। চট্টগ্রামের সংগ্রামী কার্যকলাপে মাস্টারদা সূর্য সেনের প্রধান সহযোগী রূপে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর মাস্টারদার নেতৃত্বে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন ও ব্রিটিশ বাহিনীর সাথে গুলি বিনিময়ে আহত হন। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়ার চেয়ে পটাশিয়াম সাইনাইডকে আত্মহত্যা করার শ্রেয় বলে মনে করেন ও শহীদ হয়ে যান প্রীতিলতা।

0: এই যে বন্ধুরা, প্রীতিলতার কথা বলা হচ্ছিল, চট্টগ্রামের সেই মহিলা শহীদ যিনি মাস্টারদার নেতৃত্বে লড়াই করেছিলেন, আমরা তার কথা শুনি, তার কথা অনেকেই জানি। কিন্তু আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম বসে চন্দ্রিমার সঙ্গে, চন্দ্রিমা কিন্তু যে অঞ্চলে থাকে সেই অঞ্চলে আজকে প্রীতিলতার আত্মীয়রা থাকেন, সেরকম তোমার কিছু মনে হচ্ছে যে আজকে আকাশবাণীতে যে মা বোনেরা শুনছে তাদের উদ্দেশ্যে কিছু বলবে?
1: হ্যাঁ, মানে প্রীতিলতা ওয়াদ্দেদারের দাদা সন্তোষ ওয়াদ্দেদার, তিনি এবং তার স্ত্রী ভাইজিরা সব আমাদের পাড়ার প্রতিবেশী আর কি। মানে ওনাদের দেখলেই আমার কিরম একটা মনে হতো যে ওনারা খুব সব সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব অংশগ্রহণ করতেন, এবং উনি সন্তোষবাবু একজন স্বাধীনতা সংগ্রামী, তো ওনাকে দেখলে আমার বেশ মনে হতো যে যেন প্রীতিলতা ওয়াদ্দেদারের একটা মানে ভাইব্রেশন, যে প্রতিচ্ছবি যেন মনে হয় আমি সামনে পাচ্ছি, এবং সেটা খুব আমি অনুভব করতাম সব সময় যে ওনার ভাইজিদের সাথে, ওনার ভাইজিরাও খুব মানে শিক্ষায় শিক্ষিত। এবং
0: কথাটা শুনে যে আমাদের চোখের সামনে যখন দেখতে পাই তাদেরই বংশধর বা তাদেরই কাছের লোককে যদি কাছে পাই, যেন তাকে কিছুটা যেন কল্পনা করে নিয়ে অনুভব করি যে সেই সমস্ত মহিলারা তারা এত লড়াই করেছেন। নিশ্চয়ই যে কথাটা একটু আগে বলল স্বাগতা, যে পুরুষরা যদি তাদেরকে এগিয়ে না দিত তাহলে কিন্তু এতটা তারা এগিয়ে আসতে পারতেন না। তাই অবশ্যই স্বাধীনতা সংগ্রামে যেমন পুরুষরাও অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে, তেমনি ভাবে নারীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা সত্যি কথাই যে আমরা অনেকে তাদের কথা খুব কম জানি, খুব কম তাদের বিষয় নিয়ে আলোচনা হয়, আর সেই জন্যই তো বসে পড়া আজকের আলোচনায়। যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা আর কি বলবো, তিনি তো সত্যি কথাই যে সবার কাছে একটা মানে উদ্বুদ্ধ করার একটা মানুষ, যে কিভাবে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তার সন্তানকে নিয়েও তিনি লড়াই করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, তাকে দেখে কিন্তু আজকের মেয়েদেরকে কিন্তু উপমা দেওয়া হয় যে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। কিন্তু আজকে তার কথা না বলে সেই সমস্ত মহিলাদের কথা বলবো, আলোচনা করব, যাদের কথা কখনো কখনো একটু কম উচ্চারিত হয়। সেরকম কারো কথা চন্দ্রিমা বলবে বা স্বাগতা বলবে, তাদের কথা একটু তুলে ধরবে আজকে আমাদের গ্রামীণ মা বোনেদের জন্য?
1: না, যেমন এগুলো ছিল আমাদের পরোক্ষভাবে অনেকে কিন্তু স্বাধীনতা সংগ্রামী হিসেবে থেকেছে,
0: অবশ্যই তারা হয়তো প্রত্যক্ষভাবে লাফিয়ে পড়েননি বা ঝাঁপিয়ে পড়েননি, কিন্তু তারা কিন্তু সেই সমস্ত ভাইদের জন্য, সেই সমস্ত স্বামীদের জন্য, সেই সমস্ত মানুষের জন্য, প্রিয় মানুষের জন্য কিন্তু পরোক্ষে অনেক কাজ করেছেন ঘরে বসে।
2: কাজটা খুব মানে
0: কিছু তথ্য লুকিয়ে রেখেছে।
1: তাছাড়া আমরা যে দেখেছি কাদম্বিনী গাঙ্গুলী বলুন বা আনন্দীবাঈ যোশী, আমরা দেখতে পাচ্ছি এদেরকে, এরা কিন্তু ডাক্তারি পাশ করেছে এবং বহু মানুষকে তারা প্রাণ বাঁচিয়েছে। এবং পুনের পণ্ডিতা অমাবাঈ সরস্বতী একটা নারী সমিতি বানিয়েছিল যার থেকে যত স্বাধীনতা সংগ্রামীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা হতো, মানে নারীরা তাতে সহযোগিতা করতেন, সেটা সবসময় যে আমাদের সামনে এসছে এরকম ব্যাপার নেই, সেটা পিছনে থেকেই তারা এগুলো করেছেন।
0: আচ্ছা, এবার আমরা একটু স্বাগতার কাছে যাই। স্বাগতা, তুমি কিছু বলো সেই সমস্ত নারীদের কথা যাদের কথা সবসময় আমরা উচ্চারণ করি না।
2: আচ্ছা, আমি একটু লীলা নাগের কথায় আসি।
0: আচ্ছা আচ্ছা,
2: যিনি আসামের জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আসামকেও তো সেই সময় বাংলার মধ্যে ধরা হতো, তো আমরা তার কথায় আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় বিপ্লবী হিসেবে অমর হয়ে আছেন। ১৯০০ সালের দোসরা অক্টোবর আসামের গোয়ালপাড়ায় তার জন্মগ্রহণ হয়। নারী শিক্ষা প্রসারে এবং নারীদের রাজনীতি সচেতন করে তুলতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকারিণী লীলা নাগের অবদান অনস্বীকার্য। তিনি প্রতিষ্ঠা করেছিলেন দীপালী সংঘ নামে নারী সমিতি, ১৯২৮ সালে প্রতিষ্ঠা করেন নারী শিক্ষা মন্দির নামে বিদ্যালয়, ১৯৩৯ সালে জয়শ্রী পত্রিকা প্রকাশ করেন যার উদ্দেশ্য ছিল বাংলার নারীদের সমাজ ও দেশের তৎকালীন অবস্থা সম্পর্কে সচেতন করে তোলা। তার স্বামী বিপ্লবী অনিল রায়ের যোগ্য সহধর্মিনী লীলা রায় পরবর্তী বিপ্লবী সংগঠন শ্রী সংঘের সঙ্গে যুক্ত হয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করেন। ও বহু

0: বার কারাবরণ করেন। ১৯৭০ সালের ১১ই জুন সেরিব্রাল অ্যাটাকে দীর্ঘদিন অচেতন থাকার পর তিনি মারা যান।
1: আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীর কথা শুনছি, গ্রামীণ স্বাধীনতা সংগ্রামীর কথা শুনতে শুনতে সত্যি কথায় আমাদেরকে স্বাগতা সেই সময়ে যেন আমাদেরকে উপনীত করে দিচ্ছে। আরো সুন্দর কথা আলোচনা আমরা করছি, আমরা আমাদের সঙ্গে চন্দ্রিমাও খুব সুন্দর সুন্দর কথা আমাদেরকে তুলে ধরছে, যেগুলো অনেক সময় হয়তো মনের মধ্যে আসে কিন্তু আমরা কখনো সেটা স্ফুরণ হয় না। আজকে কিন্তু আলোচনায় আমাদের দুজনের কাছ থেকে কিন্তু আমরা ভালো ভালো খুব সুন্দর কথাগুলো শুনছি এবং উদ্বুদ্ধ হচ্ছি। চন্দ্রিমা, তোমার কাছ থেকে কিছু শুনেনি।
2: ভারতীয় স্বাধীনতার যে বিপ্লবী আন্দোলন, মানে যেটা বলা যায় সশস্ত্র বিপ্লব আর কি, তাতে মেয়েদের অংশগ্রহণ কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল তাদের, যদিও সেটা ম্যাক্সিমামটা বিস্মৃতির অন্তরালে চলে গেছে। ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগারের অভিযানে পুরো ভাগে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর কল্পনা দত্ত। বিপ্লবী আন্দোলনে আরো বিভিন্নভাবে যুক্ত হয়েছিলেন শান্তি ঘোষ, সুনীতি গাঙ্গুলী, লতিকা সেন, কমলা দাশগুপ্ত, কমলা চ্যাটার্জি, অসংখ্য মহিলা। এই বিপ্লবী নারীরা সেই সময় বিভিন্ন সামাজিক বন্ধনকে অতিক্রম করে পুরুষ বিপ্লবীদের পাশে থেকে লড়াই করে গেছেন এবং বহু আত্মত্যাগের নমুনা রেখে গেছেন, যা মনে করলে আজও আমরা শিহরিত হচ্ছি।
1: আরেকজনের কথা আমাদের আলোচনায় উঠে এসেছে, মনোরমা বসু, তার সম্পর্কে একটু শুনে নিন।
0: স্বদেশী আন্দোলনের নেত্রী, যাকে কিনা আমরা সকলে মাসিমা বলে জানি, সকলের প্রিয় মাসিমা, মনোরমা বসু ১৮৯৭ সালের ১৮ই নভেম্বর বরিশাল, অর্থাৎ যেটা কিনা এখন বাংলাদেশের অধীন, সেই বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৩০ সালে তিনি কংগ্রেস মহিলা কর্মী এবং ১৯৩২ সালে কংগ্রেসের ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। এই সময়ে বহরমপুর জেলে তিনি উর্মিলা দেবী, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোন জ্যোতির্ময়ী দেবী, এই সমস্ত কংগ্রেস নেত্রীর সান্নিধ্য লাভ করেন। নারী অধিকার রক্ষায় সরোজনলিনী মহিলা সমিতির শাখা প্রতিষ্ঠা করেন তিনি। বাংলাদেশে এটিই ছিল প্রথম মহিলা সংগঠন। এই সমিতির মাধ্যমেই তিনি নারী সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে উদ্বুদ্ধ করেন। দেশভাগের প্রেক্ষিতে ১৯৪৮ সালে বরিশালের খাদ্য আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। ১৯৮৬ সালের ১৬ই অক্টোবর তার মৃত্যু হয়।
2: সেই সময় যেসব জাতীয় দল তৈরি হয়েছিল তার মধ্যে কিন্তু মহিলাদের সেইভাবে অংশগ্রহণ আমরা দেখতে পাই না। মানে ১৮০০ সালের যে সময়টা, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিভিন্ন মনীষী সমাজ সংস্কারমূলক কাজের সাথে সাথে নারী মুক্তির আন্দোলনের যে বীজ বপন করেছিলেন, তার থেকেই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে জাতীয়তাবাদী আন্দোলনের ভেতর ভেতরই আমরা কিন্তু নতুন এক আন্দোলন আমরা খুঁজে পাই, সেটা নারী মুক্তি এবং নারী ক্ষমতায়নের আন্দোলন। এই সময় থেকে আমরা বাংলায় নিরুপমা দেবী, অনুরূপ দেবী, মহারাষ্ট্রের কাশীভাই কানিৎকারের লেখনীতে আমরা দেখতে পাই কিভাবে গ্রাম্য মহিলারা শিক্ষায় শিক্ষিত হয়ে তখন প্রত্যক্ষভাবে আবার কখনো বা পরোক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন।
1: তাহলে মা বোনেরা, আমরা কিন্তু দেখতে পেলাম যে নারীরা, মানে বিশেষ করে গ্রাম বাংলার নারীরা কিন্তু, তারা কিন্তু স্বাধীনতার শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং তারা কিন্তু এগিয়ে এসেছিলেন। কেউ কেউ সশরীরে এগিয়ে এসেছিলেন, কেউ কিন্তু তাদের যে পরিবারের মানুষেরা যারা স্বাধীনতা সংগ্রামে সশরীরে সংগ্রামে নেমেছেন তাদের সঙ্গে, তাদের জন্য কিন্তু গোপনে লড়াই করেছেন, কারণ তাদের সংসারের কাজ সামলাতে হবে। তাকে যখন সেই মানুষটি লড়াই করে এসে যে মানুষটি ঘরে ফিরবে সেই মানুষটির জন্য কিন্তু দুটো ভাত বেড়ে দিতে হবে, দুটো অন্নের সংস্থান করতে হবে, তাই তারা হয়তো সশরীরে নামতে পারেননি, কিন্তু এইভাবে কিন্তু আমাদের দেশের বিপ্লবে তারা কিন্তু সাহস জুগিয়েছেন পুরুষদের। তাই এই দুই নারী বাহিনীকেই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে যে অতিথিকে পেয়েছি সেই অতিথিদের কাছ থেকে একটু জেনে নিই শেষ করার আগে, যে আজকে যে আকাশবাণীতে এলো এবং এমন একটা সুন্দর বিষয়

0: আলোচনা হলো, কেমন লাগলো? প্রথম স্বাগতা।
1: আজকে এটা আমার প্রথম অনুষ্ঠান, অবশ্যই এমন একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে পারলাম সেটা খুব ভালো লাগলো।
0: আচ্ছা,
1: আর মনে হলো এই একটা কথা বারবারই মনে হচ্ছিল এই আলোচনাটা চলাকালীন, সেটা হচ্ছে যে কতটা তাৎপর্যপূর্ণ এই আলোচনাটা। প্রথমত যে অনেক নাম যেগুলো আমরা ভুলে গেছি বা যে আন্দোলনগুলো আমাদের মনে হয়েছিল শুধুই হয়তো পুরুষরা সামনে এগিয়েছিল, মহিলারা হয়তো ছিল না, কিন্তু সেটা আরো একবার করে আমাদের সামনে উঠে এলো যে নারীরাও ছিলেন।
0: তুমি একটু বলো আমার
2: তো বিষয়বস্তুটা এত সুন্দর ছিল যে আমার খুব ভালো লেগেছে, এবং কেননা তাদের মতন আমরাও তো সারাদিন একটা সংগ্রামের মধ্যে দিয়ে জীবন চালাচ্ছি।
3: খালি মা বলে দা, শুধু স্বাগতা নয়, চন্দ্রিমা নয়, আপনারাও কিন্তু একটা সংগ্রামের মধ্যে দিয়ে এগোচ্ছেন। আর আজকের অনুষ্ঠানটি এতটা ভালো হয়েছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চিঠি লিখবেন কেমন লাগলো এই অনুষ্ঠানটি সেটা জানাবেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্বাধীনতার সংগ্রামে গ্রাম বাংলার মহিয়সী নারী, আর সেই সমস্ত মহিয়সী নারীদের সম্পর্কে আমরা আরো নতুন করে জানলাম স্বাগতা মল্লিক এবং চন্দ্রিমা রায়ের কাছ থেকে। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার,
3: আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। মা বোনেরা খুব ভালো থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
4: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: রামধনু কলম, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি educationacasbanikolkata@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
6: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
7: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
6: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
8: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
9: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণীর 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
7: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
6: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
8: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12 আগস্ট।
7: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
10: #YV56।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুরুতেই প্রথম কদম ফুল ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে।

নির্বাচিত বাংলা ছায়াছবির গান শুনছেন। প্রথম কদম ফুল ছবির গান শুনলেন, এবারে পলাতক ছবির গান। প্রথম গানে সমবেত কণ্ঠে রুমা গুহ ঠাকুরতা, গীতা দত্ত এবং সহশিল্পীরা।

0: পলাতক ছবির গানের সঙ্গে শেষ হল নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসাবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 7 বছর আগে 370 ও 35 এ ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ

0: অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতি দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থ বছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছে। আজ মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত ঘোষণার পর শ্রী মালহোত্রা জানান, আরবিআই রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী মালহোত্রা বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করায় কেন্দ্রীয় ব্যাংক 2026-27 সালের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে 6.7% নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য পদগুলি ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। 2027 অর্থবছরের জন্য সিপিআই মুদ্রাস্ফীতির পূর্বাভাস 5.1% থেকে কমিয়ে 5% নির্ধারণ করেছে আরবিআই।
1: Real GDP growth for this year is now projected at 6.7%. This is 10 basis points higher than our previous projections. Q1 at 7%, Q2 at 6.4%, Q3 at 6.5% and Q4 at 6.8%.
0: নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর 2:00 পর্যন্ত মুলতুবি হয়েছে। সকাল 11:00 লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে বিবৃতি দাবি করেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবে পরিচালনা জন্য সদস্যদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব অধিবেশন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেক সদস্য জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সুযোগ পায়। বিরোধী সদস্যদের আচরণের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, গণতন্ত্রের সংসদ কক্ষের ভিতরে প্ল্যাকার্ড প্রদর্শন বা স্লোগান দেওয়া সমীচীন নয়। ওম বিড়লা বলেন, সংসদ হল আলোচনা, প্রশ্ন উত্থাপন এবং অর্থবহ মত বিনিময়ের স্থান।
2: संसद चर्चा संवाद के लिए, आपके विचारों की अभिव्यक्ति के लिए प्रश्नकाल में महत्वपूर्ण प्रश्न पूछो, कई विभागों के महत्वपूर्ण प्रश्न है और आप नियोजित तरीके से पोस्टरबाजी करके प्रदर्शन कर सदन की गरिमा को घटाना चाहते हैं। सदन की कार्रवाई आज 2:00 तक के लिए स्थगित की जाती है।
0: হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন দুপুর 2:00 পর্যন্ত মুলতবি করা হয়। রাজ্যসভার অধিবেশন ওই একই ইস্যুতে দুপুর 2:00 পর্যন্ত মুলতবি হয়েছে। দুপুর 12:00 প্রথমবার মুলতবির পর উচ্চকক্ষ পুনরায় মিলিত হলে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানান যে দেশের বিভিন্ন প্রান্তে ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। সরকার ইতিমধ্যে এ ধরনের 300টি প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে। মন্ত্রী বলেন যে দেশে প্রায় 22 লক্ষ চালকের ঘাটতি রয়েছে। সড়ক দুর্ঘটনায় ক্রমবর্ধমান সংখ্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় প্রায় 1,80,000 মানুষের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। সকাল 11:00 অধিবেশন শুরু হলে বিরোধীদের শোরগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। জম্মু কাশ্মীরে বিজেপির সাংসদ সতপাল শর্মা 370 ধারা বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে ঠিক 7 বছর আগে এই দিনেই সেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, আজকের দিনটি কেবল জম্মু কাশ্মীরের ইতিহাসে নয়, সমগ্র দেশের ইতিহাসেও এটি একটি ঐতিহাসিক দিন। শ্রী শর্মা বলেন, এই সিদ্ধান্ত জম্মু কাশ্মীরকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। তিনি উল্লেখ করেন যে কয়েক দশক ধরে 370 ধারা জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে 7 বছর আগে 370 ও 35-এর কধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন যে এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে পরিকাঠামোর প্রসার ঘটেছে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পোদ্যোগ ও খেলাধুলার মতন ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে আজকের দিনটি আরও বিশেষ কারণে তাৎপর্যপূর্ণ, কারণ দেশজুড়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। জাতীয় ঐক্যের প্রতি ডক্টর মুখোপাধ্যায়ের আজীবন নিষ্ঠা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। 2019 সালের 5ই আগস্ট ডক্টর মুখোপাধ্যায়ের সেই স্বপ্নই ঐতিহাসিক রূপ লাভ করেছিল বলেও প্রধানমন্ত্রী জানান। জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিলের 7ম বার্ষিকী উপলক্ষে বিজেপি আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। মুখপাত্র গৌরব ভাটিয়া নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারা

0: শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল। তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন যে 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তা সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
1: It's an historic day today because 7 years ago on 5th of August 2019, honoring the spirit of the Constitution of India, Article 370 was abrogated. Shri Amit Shah Ji, the Home Minister, displaying the will of Sardar Patel Ji, ensured that the same is done. The leader of opposition, the immature, irresponsible part-time leader, is not letting the parliament function.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বলেন, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন, তদন্ত প্রক্রিয়াও চলছে। তিনি এও বলেন, আদালত এক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, সেজন্য তাকে SSKM হাসপাতালে চিকিৎসা করতে বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছেন না। SSKM এর মেডিকেল বোর্ডের রিপোর্ট না পাওয়ায় আদালত কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারছেন না, সেই কারণেই আবেদন বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, অভিষেককে আগামীকাল বেলা দুটোর সময় SSKM এর চক্ষু বিভাগ প্রধানের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের কাছে হাজিরা দিতে বলা হয়। বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হবে নাকি এখানেই চিকিৎসা সম্ভব, মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে তা স্থির করা সম্ভব হতো। কিন্তু সাংসদের আইনজীবীর বক্তব্য, আগে থেকেই তাঁর বিদেশে চিকিৎসা হচ্ছে বলে তিনি সেখানেই চিকিৎসা করাতে চান। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে সূচনা করে বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্যসাজ, কুটির শিল্পসহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে। তিনি বলেন, মহিলার নেতৃত্ব দিলে দেশ এবং সরকার আরও সফল হয়। CRPF ও ঝাড়খণ্ড পুলিশ এক যৌথ অভিযানে সেরাইকেল্লার খারসাইন জেলা থেকে 3 জন নিষিদ্ধ মাওবাদী কট্টর জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ইন্সপেক্টর জেনারেল নরেন্দ্র কুমার সিং এই গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেছেন যে গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে মদন মাহাতো, এর মাথার দাম 15 লক্ষ টাকা, এবং রবি সর্দার, তারও মাথার দাম 5 লক্ষ টাকা ছিল। অন্য নারী জঙ্গি মাওবাদী মিনার মাথার দাম ছিল 2 লক্ষ টাকা। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনৈতিক দেশ হিসাবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতবি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 7 বছর আগে 370 ও 335 ক ধারা বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ এরপরই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। রাজ্যে ভারী বর্ষণে সেচ বাঁধ সংক্রান্ত সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় ময়দানের পূর্ত দপ্তরের অস্থায়ী শিবিরে সেচ সচিব সহ প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতি, জল নিকাশি, ত্রাণ ও উদ্ধার কাজ এবং পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে আলোচনা চলেছে। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে বলেন, পশ্চিমবঙ্গ সবসময়

0: সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্যচাষ, কুটির শিল্প সহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে। তিনি বলেন, মহিলারা নেতৃত্ব দিলে দেশ এবং সরকার আরও সফল হয়।
1: পশ্চিম বঙ্গালে আমার দেশ সামাজিক জাগরণ, শিক্ষা, সাহিত্য, কলা ও মহিলা নেতৃত্ব কি বহুত বড়ি সমৃদ্ধ পরম্পরা দি হ্যাঁ। আজ ভি আমার পশ্চিম বঙ্গাল কি বহনে স্বয়ং সহায়তা সমূহ, কৃষি, মৎস্য পালন, জুট উদ্যোগ, হাতকরঘা, হস্তশিল্প আর ইসি তরিকে সে অনেক অনেক ব্যবস্থাওকে মাধ্যম সে অর্থব্যবস্থা ও সমাজকে বিকাশ মে বড়া যোগদান দি দে রহি হ্যাঁ।
0: রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক বলেন, সরকারের মূল লক্ষ্য প্রান্তিক স্তরের মানুষদের এগিয়ে নিয়ে যাওয়া। তিনি বলেন, বিকশিত ভারত এবং সোনার বাংলা গড়তে রাজ্যের মহিলা অর্থাৎ মাদের আত্মনির্ভর করে তোলাই তাদের মূল উদ্দেশ্য।
2: আফটার এ ডিটেইলড অ্যাসেসমেন্ট,
3: পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করতে গেলে আমাদের মাতৃশক্তিকে আত্মনির্ভর স্বনির্ভর হতে হবে। তার জন্য এসএসজি গ্রুপের মধ্য দিয়ে আমাদের মায়েদের স্বনির্ভর আত্মনির্ভর করার পরিকল্পনা প্রক্রিয়া অনবরত চলছে। কয়েক বছর আগে পিছিয়ে যান, যখন নেপোলিয়ন বোনাপার্ট বললেন যে আমাকে শিক্ষিত একজন মা দাও, আমি শিক্ষিত একটি জাতি উপহার দেব।
0: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের উল্লেখ করে বলেন, চেতনার সংঘর্ষ লড়াই সর্বত্রই রাজ্যের মেয়েরা এগিয়ে রয়েছেন। বাংলায় 12.5 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন সাহায্য করে সরকার রাজ্যের উন্নয়নে কাজে লাগাবে। উল্লেখ, কর্মসূচির মূল উদ্দেশ্য হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নেতৃত্বের দক্ষতা, আইনি সচেতনতা, আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি প্রকল্প সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর 500 জন মহিলা এতে অংশ নিচ্ছেন। মহিলা ও শিশুদের ওপর অপরাধের ঘটনার তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন। স্বরাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন অন অ্যাট্রোসিটিস অ্যান্ড ক্রাইম এগেনস্ট ওমেন অ্যান্ড চিলড্রেন গঠনে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়। রিজার্ভ ব্যাংক আরবিআই রেপো রেট অর্থাৎ যে হারে শীর্ষ ব্যাংক অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রেখেছে। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা করে একথা জানান। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বলেন, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন, তদন্ত প্রক্রিয়া চলেছে। তিনি এও বলেন, আদালত এক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, সেজন্যই তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করতে বলা হলেও অভিষেক রাজি হচ্ছেন না। এসএসকেএম এর মেডিকেল বোর্ডের রিপোর্ট না পাওয়ায় আদালত কোন সিদ্ধান্তে উপনীত হতে পারছে না, সেই কারণেই আবেদন বাতিল করা হচ্ছে। ডিআর লটারিতে প্রাপ্ত টাকা আত্মসাত করার ঘটনায় কলকাতা হাইকোর্ট উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের সুরক্ষা কবচের আবেদন খারিজ করে দিয়েছে। গত 16 জুন লক্ষ্মী সরকার নামে এক মহিলা খর্দা থানায় দায়ের হওয়া অভিযোগে জানান, বছর দুয়েক আগে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ জোর করে তার লটারির টিকিট কেটে নেন। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাই নঈমুদ্দিন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মিনার মণ্ডলের শ্যালক নঈমুদ্দিনের বাড়ি মোহাম্মদবাজার থানার সোতশাল গ্রামে। এ নিয়ে ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হল। এদিকে টুলুর ভাইয়ের গ্রেপ্তারির পর তার শ্বশুর বাড়িতেও এসটিএফ হানা দিয়েছে। বীরভূমের পারুই গ্রামের শ্বশুর মোহাম্মদ নুরুল হকের বাড়িতে তল্লাশি চলেছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ফরিদপুর থানার গৌড়বাজার সংলগ্ন চন্দ্রডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে পুলিশ 48 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে। একটি চুরির মামলার তদন্তে নেমে ইটভাটার একটি স্থান থেকে ওই টাকা উদ্ধার হয়। বিশিষ্ট কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদের 138তম জন্মদিন উপলক্ষে সিপিআইএম এর পক্ষ থেকে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে গোবরা কবরস্থানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মহিলা মহল, একটু পরে।
5: কম সুদে লোন চাও তাও অ্যাপ থেকে বা
6: দে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন মহিলা মহল সঙ্গে নিয়ে আমি আপনাদের সঙ্গে শ্রুতমা মুখোপাধ্যায়। আজ অদ্বিতীয়া, অগস্ট মাস মুক্তির মাস, বিপ্লবের মাস, স্বাধীনতার মাস। তাই আজকের অদ্বিতীয়ায় থাক তাঁর কথা। ইতিহাস যার জন্মদিন বা মৃত্যুদিনটা মনে রাখেনি, অন্তত আমরা কোথাও পাই না, তবে জন্মশাল মনে আছে, নথিবদ্ধ আছে। সেই তিনি অসাধ্য সাধন করেছিলেন। সামান্য একটা গোটা কাঁচা লঙ্কা খেতে বললেই যিনি ভয় পেতেন, সেই নারীর শরীরেই কিনা দু বাটি কাঁচা লঙ্কা বাটা জোর করে ঢুকিয়ে দিয়েছিলেন তৎকালীন ইংরেজ শাসক। হ্যাঁ, বাংলার প্রথম মহিলা রাজবন্দী তিনি, ননীবালা দেবী। যিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে হাওড়া জেলার বালিতে। বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায়, মা গিরিবালা দেবী। সেই সময়ের সামাজিক রীতি মেনে 1899 সালে মাত্র 11 বছর বয়সে তাঁর বিবাহ হয়। 5 বছরের মাথায় তাঁর স্বামী মারা যান, বয়স মাত্র 16 বছর। বাবার কাছে ফিরে আসেন ননীবালা। 1914 সালে বাঁধল প্রথম বিশ্বযুদ্ধ। সেই সময় ভারতে যুগান্তর দলের বিপ্লবীরা জার্মানির কাছ থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ভারতব্যাপী এক বৈপ্লবিক অভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতা আনবার পথ পরিষ্কার করতে চেষ্টা করছিলেন। বাঘা যতীন রাসবিহারী বসুর মিলিত চেষ্টায় দ্বিতীয় সিপাহী বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হল। রাসবিহারী বসু ভারত ত্যাগ করলেন। ইংরেজ সরকার ভারত জার্মান যোগাযোগের খবর গেল জেনে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বালেশ্বরের যুদ্ধে শহীদ হলেন। তার মৃত্যুতে বাংলার বিপ্লবী কাজে হল অপূরণীয় ক্ষতি। তবুও ইংরেজের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে পূর্ব ভারতের পথ ধরে চীন ও আসামের মধ্যে দিয়ে অস্ত্রশস্ত্র আনিয়ে ভারতে বিদ্রোহ ঘটাবার জন্য বিপ্লবীরা আবার চেষ্টা শুরু করলেন যাদুগোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে। চারিদিকে চলছে তখন আক্রমণ, ব্রিটিশ সিংহের প্রচণ্ড নির্মম অত্যাচার। সেই অত্যাচারের ধরন ফাঁসি, দীপান্তর অথবা পুলিশের নির্যাতনে পাগল হয়ে যাওয়া, একের পর এক অত্যাচার। দেশকে ভালোবেসে বিপ্লবীদের কর্মকাণ্ড যা আজও এই ভারতবর্ষকে, স্বাধীন ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। এমন অবস্থায় অসহায় বিপদ ভরা দিনে সম্পর্কে ভাইয়ের ছেলে বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের দীক্ষা।

পেলেন বাল্য বিধবা ননীবালা দেবী। সাল 1915, সেপ্টেম্বর মাস। ভারত জার্মান যোগাযোগ ও তার পরের পর বিভিন্ন ঘটনার খবর পেয়ে পুলিশ কলকাতার শ্রমজীবী সমবায় নামে এক প্রতিষ্ঠানে তল্লাশি চালাল। তল্লাশির সময় অমর চট্টোপাধ্যায় পলাতক হলেন, আরেক সঙ্গী রামচন্দ্র মজুমদার গ্রেপ্তার হন। ঠিক সেই সময় ননীবালা দেবী রিসড়াতে আশ্রয় দিলেন তাঁদেরকে। এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজার পিস্তলের কথা রেখে গিয়েছিলেন, তবে সে কথা দলকে জানিয়ে যেতে পারেননি। বিপ্লবীদের দরকার ছিল সেটির, কিন্তু তারা সন্ধান পাবেন কি করে? অতএব জেলে ঢুকে রামচন্দ্রের সঙ্গে দেখা করে পিস্তলের খোঁজ আনতে চললেন দুঃসাহসী ননীবালা। সেই সময় দাঁড়িয়ে যা কেউ কল্পনাও করতে পারেন না, ননীবালা দেবী তাই করলেন। বিধবা ননীবালা রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে তাঁর সঙ্গে দেখা করলেন প্রেসিডেন্সি জেলে। 1915-16 সালে যে যুগ ছিল বাঙালি বিধবাদের, সেই বৈধব্য পালনের, সেই সময় দাঁড়িয়ে একজন বিধবা হয়ে মাথায় সিঁদুর পরে পরে স্ত্রী সেজে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যে কাজ ননীবালা দেবী করেছেন আজকের দিনের বসে, তা ভাবা যতটা সহজ হলেও সেই সময়ে তিনি যে কতটা এগিয়েছিলেন এবং অদ্বিতীয়া যে তিনি, এই ঘটনা তাঁরই প্রমাণ। পুলিশ তো নয়, কোনো সাধারণ মেয়েও তিনি নয়, আজকের সমাজ ও সেদিনকার সমাজের মধ্যে এক বিরাট ব্যবধান। বিধবা ননীবালা এগিয়ে চললেন সধবার সাজে, এক গলা ঘুমটা দিয়ে রামচন্দ্রের স্ত্রী সেজে দেখা করলেন তাঁর সঙ্গে। পুলিশের চোখে ধুলো দিয়ে পিস্তলের সন্ধান জেনে ফিরে এলেন প্রেসিডেন্সি জেল থেকে। অনেক পরে অবশ্য পুলিশ জানতে পারল সে খবর, তবে এটা জানতে পারেননি যে তিনি ছিলেন রিসড়ায় বিপ্লবীদের আশ্রয়দাত্রী। বিধবা ননীবালা সেই সময় নানান জায়গা পরিবর্তন করতেন, বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিপ্লবীদের আশ্রয় নেবার জন্য। এবার চন্দননগরে তিনি বাড়ি ভাড়া নিলেন এবং গৃহকর্ত্রীর বেশে সেই সময় আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকে এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চট্টোপাধ্যায়। এই বড় পিসি ও ননীবালা দেবী দুটো আলাদা বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছিলেন বিপ্লবী পলাতকদের। পলাতক হয়ে সেখানে ছিলেন অমর চট্টোপাধ্যায়, অতুল ঘোষ, ভোলানাথ চট্টোপাধ্যায়, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত সহ আরও অনেকে, যাদের সেই সময়ে মাথার দাম ধার্য করা হয়েছিল হাজার হাজার টাকা। নিশাচরেরা সারাদিন দরজা বন্ধ করে কাটিয়ে দিতেন, শুধু রাতে সুবিধে মতো বেরিয়ে পড়তেন। পুলিশ এসে পড়লেই ওই পলাতক বিপ্লবীরা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। ঠিক এইভাবে চন্দননগরের বিভিন্ন জায়গায় কয়েকটি বাড়িতে তল্লাশি ও বিপ্লবীদের নিমেষে পালাবার পর ননীবালা দেবীকে আর চন্দননগরে রাখা নিরাপদ হল না, কারণ ততদিনে ব্রিটিশ পুলিশ তৎপর হয়ে উঠেছে ননীবালা দেবীকে গ্রেপ্তার করতে। বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায় পুলিশ বালি থানাতে গিয়ে 10টা থেকে 5টা অবধি তাকে বসিয়ে রাখলেন ননীবালা দেবী কোথায় আছে তা জানার জন্য। ননীবালা তো ওদিকে পলাতক, বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। বাল্যবন্ধু তার দাদাকে অনেক অনুনয় করে রাজি করালেন ননীবালাকে সঙ্গে নিয়ে যেতে। ননীবালা দেবী পলাতক অবস্থায় পৌঁছে গেলেন পেশোয়ারে। এও এক অনন্য কাজ, এক বিধবা বাঙালি নারী অচেনা এক পুরুষের সাথে হাজার কিমি দূরে সম্পূর্ণ অন্য এক জায়গায় চলে গেলেন শুধুমাত্র লুকিয়ে থাকতে, দেশকে ভালোবেসে। তবে সে যাত্রায় রক্ষা হল না। প্রায় 16-17 দিন পর পুলিশ সন্ধান পেল ননীবালা দেবীকে, গ্রেপ্তার করল পেশোয়া থেকে। খুব স্বাভাবিক, ননীবালা দেবীর ওপর চলল প্রচণ্ড অত্যাচার।
এদিকে

ননীবালা দেবীরও তখন কলেরা চলছে। প্রথম দিন বাড়ি ঘিরে রাখা হলো, তারপর দিনই তাকে নিয়ে যাওয়া হলো পুলিশ হাজতে স্ট্রেচারে করে। না না, পুলিশ তাকে রক্ষা দেননি। পেশোয়া তার হাজতে রাখার পর একটু সুস্থ হলে তাকে নিয়ে আসা হলো কাশীর জেলে। সেখানে তখন তিনি প্রায় সেরে উঠছেন। সে সময় অত্যাচার করা হলো লাগলো তাকে, অশোক অকথ্য অত্যাচার। তার সত্ত্বেও তিনি ভেঙে পড়লেন না, স্বীকার করলেন না। একের পর এক অত্যাচারে, মাটিতে জোর করে তাকে ফেলে দিয়ে তার সমস্ত কাপড় খুলে নেওয়া হলো। ননীবালা দেবী চিৎকার করলেন, সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করলেন, বিভৎস জ্বালা সহ্য করলেন সেই সমস্ত তার শরীরে লঙ্কা বাটার, তবু মুখ খুললেন না। এত অত্যাচার, এত অত্যাচার। কাশীর জেল, সেখানে মাটির নিচে একটা খুব ছোট পানিশমেন্ট সেলে তার থাকার ব্যবস্থা হলো। সেখানে না আছে আলো, না আছে জল। ননীবালা দেবী অর্ধমৃত, তবুও মুখ দিয়ে স্বীকারোক্তি বার করতে পারল না ব্রিটিশ সরকার। তৃতীয় দিনে তাকে বন্ধ রাখা হলো আধ ঘন্টার বেশি, প্রায় 45 মিনিট। স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার চরম প্রচেষ্টা। সেদিন দেখা গেল ননীবালা দেবী পড়ে আছেন মাটিতে, জ্ঞান শূন্য। হাল ছেড়ে পুলিশ ননীবালা দেবীকে কাশী থেকে নিয়ে এলেন কলকাতা প্রেসিডেন্সি জেলে। 1818 সালের 3 নম্বর রেগুলেশনের ধারা প্রয়োগ করা হলো তাঁর বিরুদ্ধে। প্রথম মহিলা রাজবন্দী হিসেবে প্রেসিডেন্সি জেলে এলেন ননীবালা দেবী। সেখানে গিয়ে খাওয়া বন্ধ করলেন। জেল কর্তৃপক্ষ, এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তার অনুরোধে তাকে খাওয়াতে পারলেন না। ননীবালা দেবী বললেন, বাইরে গেলে তবেই খাবেন। প্রতিদিন সকাল 9টায় নিয়ে যাওয়া হতো তাকে গোয়েন্দা অফিসে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি তাকে জেরা করতেন। একদিন তিনি চাইলেন বাগবাজারে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী শারদা মায়ের কাছে থাকতে। তার দরখাস্তও লেখা হলো। ননীবালা দেবী সঙ্গে সঙ্গে দরখাস্ত লিখলেন, কিন্তু গোল্ডি সেই দরখাস্ত ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দিলেন। সবাইকে চমকে দিয়ে আহত বাঘের মতো লাফিয়ে পড়লেন ননীবালা দেবী, এক চর বসিয়ে দিলেন গোল্ডির মুখে। স্বাভাবিক, তার বদলে ননীবালা দেবীর কপালে যা জুটেছিল আজ এই সময় দাঁড়িয়ে হয়তো আমরা তা ভাবতেও পারব না। 100 বছর আগে ননীবালা দেবী, এক বিধবা মেয়ের, বাল্য বিধবা মেয়ের কি আশ্চর্য সাহস! উপবাসের পর 19 থেকে 20 দিন চলছে তখন, আবার এলেন ম্যাজিস্ট্রেট তাকে অনুরোধ করতে, কিন্তু না, সেবারও তিনি পরাস্ত হলেন না। এরপর জেল থেকে বাড়িতে ফিরে এলেন 1919 সালে। প্রথমত সকলকেই পুলিশকে ভয় পায়। বিধবা হয়েও পরস্ত্রী সাজা, পুরুষের সঙ্গে, পরপুরুষের সঙ্গে পালিয়ে যাওয়া, এই সমস্ত স্বাভাবিকভাবেই সমাজ মেনে নেয়নি, তার পক্ষও নেয়নি। সেই অবস্থায় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তার। উত্তর কলকাতার এক বস্তিতে তাকে আশ্রয় নিতে হলো। সুতো কেটে, রান্নার কাজ করে, আতপেটা খেয়ে দিন চলতে লাগলো এই বিপ্লবীর। রাগে, দুঃখে, অপমানে আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলেন তিনি। এক প্রকার লুকিয়ে রাখলেন নিজেকে। যিনি সমাজকে উপেক্ষা করে দেশের কাজে নিজেকে বিলিয়ে দিতে পারলেন, তিনি কোথায় গেলেন, কি করলেন, খোঁজ রাখল না কেউ, কেউ জানতেও পারল না। দেশ স্বাধীন হবার প্রায় 20 বছর পর

1967 সালের মে মাসে ননিমালা দেবী প্রাণ ত্যাগ করলেন। মহিলা সহযোদ্ধা, তারা যেটুকু জানেন সেটুকুই লিখে গেছেন। 19 শতকের গোড়ায় বিধবা মহিলা হওয়া সত্ত্বেও নিজের চেষ্টায় যেটুকু সামান্য লেখাপড়া শিখেছিলেন, সেই সামান্য লেখাপড়ায় এত বড় আত্মত্যাগ, এক বুক অভিমান নিয়ে চলে গেছেন ননিবালা দেবী। কিন্তু যে পথ, যে সাহস তিনি দেখিয়ে গেছেন, আজও তাকে আমাদের কাছে অদ্বিতীয় করে রেখেছে। মুক্তির মাস অগস্ট মাসের প্রথম অদ্বিতীয়া, তাই তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য।

জীবন মরণকে তুচ্ছ করে যারা এগিয়ে চলেছেন, অগ্নিযুগের সেই বিপ্লবীদের মধ্যে ননীবালা দেবীর কথা শোনালাম আজ অদ্বিতীয় অনুষ্ঠানে। মহিলা মহল আজ এ পর্যন্তই। বুধবারের ছোট্ট সফরে আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। সবাই খুব ভালো থাকবেন, কান রাখবেন মহিলা মহল এবং মহিলাদের আসরে।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজের পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আমাদের আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার

পরিবর্তিত হয়েছে। আমাদের নতুন নাম্বার 8100750400, 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ এই সমস্ত জানাতে আমাদের ফোন করুন।

0: বা নাটকও এখন থেকে আপনারা আমাদের এই নাম্বারে পাঠাতে পারেন। যদি আপনি চিঠি লিখতে চান তাহলে পাঠান 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আজকের নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন শর্মিষ্ঠা মোদক, খণ্ড ঘোষ, পূর্ব বর্ধমান থেকে। আমরা ধন্যবাদ দিই শর্মিষ্ঠাদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম প্রতিদান। বাবা মা, ছয় বোন ও এক ভাইয়ের পরিবার। ভাই বোনেরা সবাই সুশিক্ষিত এবং কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। এই পরিবারেরই পঞ্চম কন্যা টগরি, পড়াশোনা শেষ করে একটা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা। আজ শুনবেন নাটকের প্রথম পর্ব।
1: অনেকদিন তো হলো টগরির চাকরি পাওয়া, এবার সবাই মিলে চেষ্টা চরিত্র করে টগরির একটা বিয়ের ব্যবস্থা করা দরকার।
2: হ্যাঁ, আমিও বেশ কিছুদিন থেকে ভাবছি, কিন্তু ওকে একবার জিজ্ঞাসা করতে হবে ওর কাউকে পছন্দ করা আছে কিনা।
1: তাহলে টুলু মালু ওদেরকে একবার বলি।
2: ঠিকই বলেছ, ওর দিদিরাই একবার ওর কাছ থেকে জেনে নিক, তারপর আমরা এগোব।
1: কই গো, শুনছো? টগরি বিয়ে করতে রাজি আছে, ওর নিজের কোথাও ঠিক করাও নেই।
2: ও, তাহলে আমাদেরকেই তো তার ব্যবস্থা করতে হবে, কি বলো?
1: তা আত্মীয় পরিজন সবাইকে একটু বলো, একটা ভালো ছেলের সন্ধান পেলে যেন আমাদেরকে একটু জানায়।
3: হ্যালো মা, বাবা কেমন আছে? বাবা ফোন করেছিল টগরির জন্য একটা ভালো ছেলের সন্ধান আছে কিনা তা জানতে চাইছিল।
1: হ্যাঁ রে, আছে? তোদের সন্ধানে সেই রকম ছেলে?
3: একজন আছে মা, বাবা মায়ের একমাত্র সন্তান, স্কুলে চাকরি করে।
1: ঠিক আছে, তাহলে তোর বাবাকে বলবো, তুই ছেলেটার সম্পর্কে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে ঠিকানাটা আমাদের দিস।
3: ঠিক আছে মা, আমি দেখছি ওদের ঠিকানা আর ফোন নাম্বার কিভাবে জোগাড় করা যায়, তারপর না হয় তোমায় দেব।
1: হ্যাঁ হ্যাঁ, তাই দেখ, তারপর আমাদের ফোন নাম্বার আর ঠিকানাটা দিবি।
2: কই গো, মেয়ের সাথে কথা বলা হলো? আমিও কয়েকজনকে বলেছি ভালো ছেলের সন্ধান পেলে আমাকে জানাতে।
3: হ্যালো বাবা, টগরের বিয়ের জন্য একটা সম্বন্ধ পেয়েছি, ওদের ঠিকানা আর ফোন নাম্বারটা তাড়াতাড়ি লিখে নাও, তারপর তোমরা যোগাযোগ করো। ছেলের নাম রণজয়, তোমরা রণজয়ের মা বাবার সঙ্গে কথা বলে নিও, ওনারা যেন টগরকে দেখতে আসেন, তার ব্যবস্থা কিন্তু তোমরা করে নিও, ঠিক আছে?
2: ঠিক আছে রে মা, দেখি কতটা এগোনো যায়, তারপর তোদের জানাবো, কেমন?
1: কি গো, ঠিকানার ফোন নাম্বার তো পেলে, এবারে সময় করে ওনাদের সাথে ফোনে একবার কথা বলে সব ঠিক করো দেখি।
4: হ্যালো, কে বলছেন?
2: হ্যালো, নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছিলাম। আপনার একটা বিবাহযোগ্য পুত্র আছে বলে আমি সন্ধান পেলাম। আমারও একটা বিবাহযোগ্যা কন্যা আছে, আমার মেয়ে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষিকা, 25 বছর বয়স, রং ফর্সা, তবে উচ্চতা খুব একটা বেশি নয়। আমরা কি দেখাশোনার ব্যাপারে এগোতে পারি?
4: ঠিক আছে, আমি ওর মায়ের সঙ্গে আলোচনা করে আপনাদের জানাচ্ছি।
2: ঠিক আছে, তাহলে আজ রাখি, আমার নমস্কার নেবেন।
4: হ্যাঁ নমস্কার।
2: শুনছো,

0: ওনাদের সাথে কথা হলো, ওনারা একটু নিজেদের মধ্যে আলোচনা করে তারপর জানাবেন বলেছেন। হ্যালো, কে বলছেন?
1: নমস্কার, আমি রণজয়ের বাবা রথীন শিকদার বলছি।
0: ও নমস্কার, নমস্কার, বলুন।
1: আসলে এই আগামী রবিবার আমরা আপনার মেয়েকে দেখতে যাব, ওই দিন রণজয়ের ছুটি আছে। আমি, ওর মা আর রণজয়, আমরা তিনজনেই যাব। আপনাদের কোনো অসুবিধা নেই তো?
0: না না, কোনোই অসুবিধে নেই, আপনারা আসুন আসুন। ঠিক আছে
1: ঠিক আছে, তাহলে এখন রাখি।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকুন।
0: আসুন আসুন আসুন আসুন।
1: হ্যাঁ নমস্কার, নমস্কার, ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টগরীর মা ওনারা এসেছেন।
1: না না না, ঠিক আছে ঠিক আছে, আপনাদের এত ব্যস্ত হতে হবে না। টগরী মাকে আমাদের কাছে আসতে বলুন না, খুব সাধারণভাবে আমাদের সাথে মেলামেশা করলেই ভালো লাগবে।
2: কই রে মা, আয়, এনাদের জন্য শরবত নিয়ে যা, আর সঙ্গে জলখাবারও নিয়ে যা।
3: আয় টগরী, এদিকে আয়, ওনাদের জলখাবার দে। ঘুরে ঘুরে টগরী সবাইকে জলখাবার খেতে অনুরোধ করে। ওরা সারাদিন থেকে ভাত খেয়ে অবশেষে বাড়ি যান। যাওয়ার আগে বলে যান তাদের বাড়ি যাওয়ার কথা, আর রণজয় টগরীর কাছ থেকে ওর ফোন নাম্বার নিয়ে যায়। তারপর তারা দুজনে কথা বলে এবং কিছুদিন পর টগরীর বাবা মা দিদি জামাইবাবু সবাই মিলে রণজয়ের বাড়ি গেল দেখাশোনা করার জন্য।
1: আসুন আসুন, বসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো?
0: না না।
1: আপনার মেয়েকে তো আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনারা তো এই প্রথম আমাদের বাড়িতে এলেন, সব কিছুই আপনারা দেখলেন। এখন আপনারা ভেবে দেখুন আমার ছেলের সঙ্গে টগরীর বিয়ে দেওয়া যায় কি না।
0: আমাদের সেরকম কিছু আপত্তি নেই, মেয়েও তো ফোনে আপনার ছেলের সাথে কথাবার্তা বলেছে।
1: হ্যাঁ, কিন্তু তারা তো কথাবার্তা বলতেই পারে, কিন্তু আপনারা খুব ভেবেচিন্তে এগোবেন, সব দিক বুঝে কাজে নামবেন।
3: আপনি কেন ওরকম বলছেন? আমরা তো খারাপ কিছুই দেখছি না।
1: আসলে কি জানেন, সব কিছু তো খালি চোখে দেখা যায় না, কিছু অভিজ্ঞতা দিয়ে বিচার বিবেচনা করতে হয়, তাই বলছি সব কিছু ভাববেন।
4: বাবা, তুমি এরম কথা কেন বলছো? আমি তো টগরীর সঙ্গে কথা বলেছি, আমি তাকে কথা দিয়েছি, আমি টগরীকেই বিয়ে করব।
0: তাহলে তো সব ঠিকই আছে, তাহলে আলোচনা করে একটা নির্দিষ্ট দিন স্থির করে বিয়ের ব্যবস্থা করা যেতেই পারে।
1: আমি কিন্তু আবারও বলছি, আপনারা আরও একটু ভালো চিন্তাভাবনা করে তবেই এগোবেন।
3: ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করেই বলছি, আমরা রণজয়ের সঙ্গে টগরের বিয়ে দেব। সবাই মিলে বসে একটা নির্দিষ্ট দিন ঠিক করে অবশেষে বিয়ে হয়ে যায়। বিয়ের বেশ কয়েকদিন পর রণজয় কাজে যোগ দেয় এবং এক জায়গায় বাড়ি ভাড়া করে তারা দুজনে থাকে। সকালে রান্না করে দুজনেই একসাথে ভাত খেয়ে টিফিন নিয়ে স্কুলে বেরিয়ে যায়। তবে টগরী আগে বাড়ি ফেরে। কয়েকদিন এইভাবে কেটে যাওয়ার পর, তোমার আসতে কত দেরি আছে? আমি তাহলে একটু রান্নাবান্না এগিয়ে রাখবো।
4: না না, এখন রান্না করে রাখলে হবে না, আমি বাড়ি যাই, তখন রান্না করবে, গরম গরম খাবো।
3: ঠিক আছে, তাহলে আমি একটু রেস্ট নিই।
4: কই মহারানী, স্কুলে গিয়ে একেবারে ক্লান্ত? ওঠো ওঠো ওঠো, রান্না করো, ঘুমালে চলবে না, এখনো রান্নাও হয়নি, খাবো কি? খুব আরামেই আছিস বল।
3: তুমি ওভাবে কথা বলছো কেন? তুমি তো বললে তুমি ফিরলে তবেই রান্না করতে, আর এখন এরকম আচরণ করছো কেন?
4: শোন, বেশি বকবি না, তোর বড় বড় কথা আমি শুনবো না।
3: আমি এখনই গরম ভাত আর মাছের ঝোল তৈরি করছি,

0: এসো, খাবার বেড়েছি।
1: মাছের ঝোলটা কেমন লাগছে? মাছের ঝোলটা তো ওবেলাকার, গরম করে দিয়েছিস না? ধ্যাত, এসব খাওয়া যায়?
0: খাবারটা ফেলে দিলে কেন? দুজনেই তো বাইরে যাই, তুমি এরকম করলে কি করে হবে? খাবার জিনিস কেউ ফেলে দেয়?
1: এই বেশি জ্ঞান দিবি না বুঝেছিস, যা আছে সব ফেলে দেবো। আমি যেমন খাবো না, তোকেও খেতে দেবো না।
0: আমি না খেয়ে থাকতে পারবো না, ভাত ফেলবে না, আমি অন্তত শুধু ভাত খাবো। হ্যাঁ বলছি, বলো।
1: হ্যালো, বলছি আজকে বিকালে দুজনে বাইরে ঘুরতে বেরোবো, ঠিক আছে? আর বাইরেই খাওয়া দাওয়া করে ফিরবো, তুমি একটু সুন্দর করে ড্রেস পরে থাকবে, ঠিক আছে?
0: ঠিক আছে, তাহলে কিন্তু আর রান্না করছি না।
1: না না, ওই জন্য তো ফোন করলাম, বাইরে খাওয়া দাওয়া করবো, তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আর তুমি একটু সুন্দর ড্রেস পরে থাকবে, ওকে?
0: এই রকমভাবেই কোনো দিন খুব ভালো, আবার কোনো দিন চরম অশান্তির মধ্যেই দিন কাটছিল। বিয়ের দেড় বছরের মাথায় টগরীর কোল আলো করে এলো পুত্র সন্তান। তারপর
1: এই সারাক্ষণ ছেলে নিয়ে পড়ে থাকলে হবে না, আমার খাবার দাবারেরও ব্যবস্থা করবি, বুঝলে?
0: আমি কি করব ছেলে কান্নাকাটি করলে? আমি কি তা করি না?
1: শোন, বেশি তর্ক করলে না মেরে মুখ ভেঙে দেবো একদম।
0: আমি তোমারও যত্ন করি, স্কুলেও যাই, আবার ছেলেরও যত্ন করি।
1: ছেলে ছেলে আর ছেলে, এই নে, নিকুচি করেছে তোর ছেলের।
0: ছি ছি ছি ছি, এটা তুমি কি করলে? ও তো একটা শিশু, তুমি ওর দিকে জুতোটা ছুড়লে কেন?
1: খুব বড় বড় কথা হয়েছে না তোর? দেখবি, দেব না এক চরম, মুখ ফাটিয়ে দেবো একদম।
0: শুধু শুধু অশান্তি করা তোমার স্বভাব, আর বক বক না করে এবার একটু চুপ করো।
2: এভাবেই টগরীর জীবন চলতে থাকে, দিন দিন অবমাননা, কষ্ট, মার খাওয়া, সমস্ত কিছু নিয়েই চলে তার জীবন। কি ঘটেছিল টগরীর জীবনে শুনতে গেলে আমাদের শুনতে হবে পরবর্তী সপ্তাহে প্রতিদান নাটকের শেষ পর্ব। শুনলেন শর্মিষ্ঠা মোদকের লেখা নাটক প্রতিদানের প্রথম পর্ব।
3: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ।
2: আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, 8100075040।

0: Chepan Kumargram, Alipurduar 18, Falkata 14, Gyal Singh 9, Kochbihar 7, Dhanbad 5. Weather forecast for the next 48 hours is light to moderate rain or thundershower is very likely at most places overall the districts of West Bengal and the Andaman Nicobar Islands, Bihar, Jharkhand, Odisha and Sikkim. Weather warning for the next 48 hours is very heavy rainfall of 7 to 20 centimetres is likely to occur at one or two places over Bihar, Odisha, East and West Midnapur and Bakura districts of Gangetic West Bengal. Heavy rain of around 7 to 11 centimetres is likely over Jharkhand and the Andaman Nicobar Islands, Darjeeling, Kalimpong, Jalpaiguri, Alipurduar and Kochbihar districts of Sub-Himalayan West Bengal, North and South 24 Parganas, Kolkata, Howrah, Jhargram, Purulia and West Burdwan districts of Gangetic West Bengal. And thunderstorm with gusty wind with a speed of 50 to 60 km per hour is likely at one or two places over Andaman and Nicobar Islands. And thunderstorm with gusty wind with a speed of 30 to 40 km per hour is likely at one or two places over Bihar, Jharkhand, Odisha and all the districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic West Bengal. Forecast for Kolkata and neighbourhood says generally cloudy sky with a few spells of rain or thundershowers to be expected. Maximum temperature will be around 29 degrees Celsius and minimum temperature will be around 25 degrees Celsius. There is no weather warning for the fishermen of West Bengal coast. But the weather warning for the fishermen of Andaman and Nicobar coast says squally wind with a speed reaching 35 to 45 km per hour, occasionally gusting to 55 km per hour is likely to prevail along and off Andaman and Nicobar coasts from the 5th to the 9th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from the 5th to the 9th. And here we conclude today's midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অতিমাত্রায় সক্রিয় ছিল সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল বিহার এবং ঝাড়খণ্ডে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় কালিম্পংয়ের কোথাও কোথাও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায় সিকিমের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দমকা হাওয়া বয়ে গেছে ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের দু একটি জায়গার উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ পোর্ট ব্লেয়ার 3 সেন্টিমিটার মায়াবন্দর 1 সেন্টিমিটার হাটবে 1 সেন্টিমিটার তিলপাড়া ব্যারেজ 7 সেন্টিমিটার তাঁতলই 6 সেন্টিমিটার রামপুরহাট 5 সেন্টিমিটার দীঘা 5 সেন্টিমিটার আসানসোল 5 সেন্টিমিটার ফালাকাটা 14 সেন্টিমিটার ধারালা ভ্যালি টি এস্টেট 13 সেন্টিমিটার কৈলাসপুর টি এস্টেট 13 সেন্টিমিটার ইয়োকসাম 9 সেন্টিমিটার সিংহিক 7 সেন্টিমিটার পাকুড়িয়া 7 সেন্টিমিটার মাইথন 5 সেন্টিমিটার শেরঘাটি 11 সেন্টিমিটার কোড়হা 9 সেন্টিমিটার বাসুদেবপুর ভদ্রক 7 সেন্টিমিটার আসকা 6 সেন্টিমিটার সুন্দরগড় 4 সেন্টিমিটার খয়রা 4 সেন্টিমিটার লাঠিকাটা 4 সেন্টিমিটার আবহাওয়ার পূর্বাভাস আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের সবকটি জেলায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এবং সিকিমে আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ওড়িশা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে সিকিম ঝাড়খণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া বাঁকুড়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাত ঘণ্টায় 30

থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার উপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস। আজকের আকাশ প্রধানত মেঘলা, দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ মেঘলাই থাকবে, কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানানো হয়েছে 5 অগস্ট থেকে 9 অগস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঝোড়ো আবহাওয়া থাকবে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী ভাইদের 5 থেকে 9 অগস্ট পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই বাংলা আধুনিক গান, বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন নীলাদ্রি সেনের উপস্থাপনায়। বিদ্যার্থীদের জন্য সাড়ে পাঁচটায় অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন সাহারা যোগেন্দ্র উচ্চ বিদ্যালয় ফলতার শিক্ষক সুমন্ত্র চক্রবর্তী এবং সঙ্গে থাকবে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান ছটা বেজে পাঁচ মিনিট থেকে। লোকগীতি শোনাবেন সন্ধ্যা সরেন ও সহশিল্পীরা। ছটা বেজে পনেরো মিনিটে কথিকা মেক ইন ইন্ডিয়া বলবেন বৈদ্যনাথ মুর্মু। লোকগীতি পরিবেশনায় বাবুদাস টুডু ও সহশিল্পীবৃন্দ, কানুরাম সরেন, দুলালি বালা সরেন ও সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর ছটা বেজে আটত্রিশ মিনিটে। আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে ডক্টর দেবকান্ত মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। এরপর বর্ষাতি পেঁয়াজের বীজ উৎপাদন এ বিষয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সমীক্ষায় সাড়ে সাতটায় রাত আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। আইনি কথা সাড়ে আটটায় বিষয় পরিবেশ বিরোধী অপরাধ। আজ দ্বিতীয় পর্ব, অতিথি আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বাতে। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সৌমাল্য মুখোপাধ্যায়ের কণ্ঠে। সাড়ে নটায় অনুরোধের আসর, দশটায় বাংলা ছায়াছবির গান, রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে রাত সাড়ে দশটায়। দশটা পঁয়তাল্লিশে আধুনিক গান শোনাবেন শিখা বসু। লোকগীতি সন্ধ্যা বসুর কণ্ঠে রাত এগারোটায়। এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি ও দাদরা পরিবেশন করবেন সুনন্দা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী উপস্থাপনা পুনম সিং, হিন্দি বার্তা ছটা দশে, সাড়ে ছটায় গুলগুলশান সাতটা দশে আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায় কণ্ঠে, দর্পণ সাড়ে সাতটায় রাত আটটায় হিন্দি ছায়াছবির গান। সংসদ পর্যালোচনা আটটা বেজে পনেরো মিনিটে, সাড়ে আটটায় হরাইজন স্পটলাইট, নটা বেজে ষোলো মিনিটে, সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল উপস্থাপনা শ্রীরূপা সেন, রাত এগারোটা দশে শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আধুনিক গান, প্রথমে বাণী জয়রামের গাওয়া গান।

সন্তোষ সেনগুপ্তের গাওয়া আধুনিক গান শুনছিলেন। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3:05।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। স্টুডিওর ঘড়িতে এখন 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে নীলাদ্রি সেন।

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে অবশ্যই কান রাখছেন প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ ক্রীড়াঙ্গনে, যেখানে থাকে দেশ বিদেশের খেলার খবর, বিভিন্ন প্রতিযোগিতার পূর্বালোচনা পর্যালোচনা, সেই সঙ্গে থাকে খেলোয়াড়দের সাক্ষাৎকার, বেতার প্রতিবেদন, বিশেষজ্ঞদের মতামত। হ্যাঁ বন্ধুরা, আজ বুধবার, আজ অন্যান্য খবর তো থাকছি, অর্থাৎ দেশ বিদেশের খেলার খবর তো থাকছি, সেই সঙ্গে থাকছে আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান অর্থাৎ স্পোর্টস কুইজ গুগলি। গত বুধবার ছিল 29 জুলাই, মোহনবাগান দিবস, আর আমরা প্রশ্ন করেছিলাম মোহনবাগানকে নিয়ে, আর ইতিমধ্যেই পালিত হলো ইস্ট বেঙ্গল দিবস, তাই আজ প্রশ্ন থাকছে ইস্ট বেঙ্গলের ওপর, এবং সেই সঙ্গেই থাকছে সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের ওপর নানা প্রশ্ন। আপনারা চলে আসুন 2213134221314 2213134224 নম্বরে। শ্রোতা বন্ধুরা, শুনছেন ক্রীড়াঙ্গন।

শ্রোতা বন্ধুরা, ফিরে এলাম ক্রীড়াঙ্গনে। আপনারা শুনছেন বুধবারের ক্রীড়াঙ্গন, অর্থাৎ আগে বলেছি আজকের অনুষ্ঠানে রয়েছে গুগলি, সেই সঙ্গে থাকছে দেশ বিদেশের খেলার খবর, থাকছে আতশ কাঁচের তলায়, অর্থাৎ আমাদের আজকের মূল ফোকাস যে খেলা নিয়ে তার উপর থাকছে বিশেষ অনুষ্ঠান। শুরুতে দেশ বিদেশের খেলার খবর আপনাদের দিয়ে দেব। আগামী 17 আগস্ট ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আজ শুরু হলো সেই প্রতিযোগিতার ড্র। কোন খেলোয়াড় কোন খেলোয়াড়ের বিরুদ্ধে খেলবেন তা নিয়ে আজ আপনাদের চেষ্টা করব জানানোর, ড্রয়ের যা ফলাফল হলো। তবে আপনাদের বলে রাখি একবার যে পিভি সিন্ধু ভারতের তারকা শাটলার, তিনি 9 নম্বরে অর্থাৎ নবম বাছাই হিসেবে খেলবেন। সাত্বিক সাইরাজ, রনকি রেড্ডি এবং চিরাগ শেট্টি ডাবলসে পঞ্চম বাছাই, লক্ষ্য সেন চতুর্থ 14 নম্বরে রয়েছেন, অর্থাৎ বাছাইয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিছুটা পিছিয়ে গেছেন লক্ষ্য সেন, তবে তার উপর অনেকটাই আশা রয়েছে ভারতের। ডুরান কাপে গতকাল বিধ্বংসী ফর্মে দেখা গেল মোহনবাগান সুপার জায়ান্টকে। সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাবকে 8-0 গোলে হারাল সবুজ মেরন ব্রিগেড। হ্যাট্রিক করলেন মনভীর সিং, সোহেল আহমেদ ভাট করলেন 2টি গোল, 1টি করে গোল করলেন আলবাটো রড্রিগেজ এবং রাহুল বেকে। আজ কিছুক্ষণ আগে শুরু হয়েছে নেরোকা ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে ম্যাচ। ভারতীয় সেনাবাহিনী দলের সঙ্গে বাগপট খেলবে আজ সন্ধে 7টায়। গ্রুপ এতে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, সাউথ ইউনাইটেড এবং সিআইএসএফ রয়েছে। এই মুহূর্তে মোহনবাগান 1 নম্বরে রয়েছে, 2টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ 6 পয়েন্ট। ইস্ট বেঙ্গল 2টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচে তারা জয়ী হয়েছে, 1টি ম্যাচে তারা পরাজিত হয়েছে, 3 পয়েন্ট সংগ্রহ করে 2 নম্বরে রয়েছে ইস্ট বেঙ্গল। সাউথ ইউনাইটেড 3 পয়েন্ট পেয়েছে, সিআইএসএফ এখনও পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করেনি, তার কারণ 2টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। কলকাতার আর এক বড় দল মোহামেডান স্পোর্টিং গ্রুপ বিতে 2 নম্বরে রয়েছে এই মুহূর্তে, 2টি ম্যাচ থেকে তাদের সংগ্রহ 3 পয়েন্ট। আর্মি রেড 3 পয়েন্টে রয়েছে 2 ম্যাচ থেকে। দিল্লি স্পোর্টস ক্লাব গ্রুপ সিতে 1 নম্বরে রয়েছে, তাদের সংগ্রহ এই মুহূর্তে 3 পয়েন্ট, তারা 1টি ম্যাচ খেলেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স 2 নম্বরে, জামশেদপুর 3 নম্বরে রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে যে খেলা হচ্ছে তার ফল যদি আমরা পাই তাহলে অবশ্যই আপনাদের জানাব। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্টের 3য় দিনের খেলা শেষ হয়েছে এবং এই ম্যাচে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ 2য় ইনিংসে 6 উইকেটে 103 রান করেছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংস শেষ করে 387 রানে। পাকিস্তানের হয়ে আবদুল্লাহ শফিক 160 রানে অপরাজিত থাকেন। তিনি ধৈর্যশীল ইনিংস খেলেন, 466 বল খেলেন, তার ইনিংসে ছিল 15টি 4 এবং 3টি 6। অধিনায়ক বাবর

ধরাশায়ী হন বেশিরভাগ ব্যাটসম্যানই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান আসে কভেল হজের ব্যাট থেকে, তিনি করেন 34 রান 71 বল খেলে। চন্দ্রপল 17 রান করেছেন, জাঙ্গু করেছেন 13 রান, রস্টন চেজ অধিনায়ক করেছেন 17 রান, সাই হোপ করেছেন 15 রান। অর্থাৎ এই মুহূর্তে একেবারেই ভালো অবস্থায় নেই আয়োজক দল পাকিস্তান। এই মুহূর্তে এই টেস্টে বলা যেতেই পারে যে চালকের আসনে রয়েছে। কলকাতা ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং মুখোমুখি পুলিশ অ্যাথলেটিক ক্লাবের। এই ম্যাচের ফল আমরা চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার। মোহামেডান স্পোর্টিং খেলছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে।

0: হতোষ কাঁচের তলায়,
1: হাতুষকাজের তলায় আজ ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর। শ্রীলঙ্কায় ভারত দুটি টেস্ট ম্যাচ খেলবে, কিন্তু টেস্ট ম্যাচের যদি আমরা হিসেব বা এই মুহূর্তে যদি আমরা রেকর্ড দেখি ভারতে, তাহলে কিন্তু ভারত মোটেই খুব একটা ভালো অবস্থায় নেই। ভারত সাদা বলে অর্থাৎ সীমিত ওভারের ক্রিকেটে যথেষ্ট ভালো খেলছে। আপনারা জানেন টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারত জয়ী হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা সফল হয়েছে, কিন্তু গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে কিন্তু ভারত খুব একটা ভালো খেলতে পারেনি। 2024-25 বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় জমিতে অর্থাৎ ঘরের মাটিতে ভারত 2-0 গোলে বাংলাদেশকে হারিয়েছিল, কিন্তু তারপর 2024-25 নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ধরাশায়ী হয় ভারত এবং হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ড, সেটাও ভারতীয় মাটিতে অর্থাৎ ভারতীয় জমিতে এসে 3-0 ম্যাচে নিউজিল্যান্ড জেতে। অস্ট্রেলিয়ার মাটিতে জেতে 3-1 ম্যাচে, 5 ম্যাচের পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ ছিল সেটি। ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডে গিয়ে ড্র করে ভারত এবং সেটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই ম্যাচে, সেই সিরিজে আপনারা জানেন 2-2 হয়েছিল এবং সেটাই কিন্তু সাম্প্রতিক অতীতে সবচেয়ে ভালো প্রদর্শন ভারতের বলতেই হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অবশ্য ভারত জেতে ঘরের মাঠে 2-0, কিন্তু তারপর দক্ষিণ আফ্রিকার কাছে ভারত পরাজিত হয় 0-2 ম্যাচে। আফগানিস্তানের বিরুদ্ধে ভারত আবার জেতে, কিন্তু এই মুহূর্তে গৌতম গম্ভীর কিছুটা চাপে অবশ্যই থাকবে, তার মধ্যে জশপ্রীত বুমরা দলে থাকছেন না। ওয়েস্ট শ্রীলঙ্কায় গিয়ে ভারত দুটি টেস্ট খেলবে এবং শ্রীলঙ্কায় সাম্প্রতিক কালে দেখা গেছে যথেষ্ট ভালো স্পিনাররা রয়েছেন এবং তাদের বিরুদ্ধে কতটা ভালো খেলতে পারবে ভারত সেটা নিয়ে অবশ্যই চিন্তায় রয়েছেন সকলেই এবং সকলের মধ্যেই নানা প্রশ্ন রয়েছে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে প্রশিক্ষকের ভূমিকা তার, কারণ গৌতম গম্ভীর 5 ম্যাচের টেস্টের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যাকফুটে রয়েছেন প্রশিক্ষক হিসেবে, কোচ হিসেবে। আমরা এই সিরিজ নিয়ে একটু কথা বলে নেব ক্রীড়া সাংবাদিক উর্চিমান ভাদুরীর সঙ্গে, শুনে নেব কি বলছেন তিনি।
2: শ্রীলঙ্কায় যে সিরিজ হতে চলেছে সেটা ভারতীয় টেস্ট ক্রিকেটের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমাদের তো এখন আর বাইল্যাটারাল সিরিজ সেইভাবে হয় না, আমাদের এখন একটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে। এটা কিন্তু আগের বছর আমরা ফাইনাল খেলতে পারিনি এবং এবছরও আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে পঞ্চম স্থানে, এবং প্রথম দুজন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যত পয়েন্ট নিয়ে রয়েছে তাতে তাদের ধরা কিন্তু আমাদের পক্ষে বেশ কঠিন, আমি বলবো প্রায় অসম্ভবই এরকম পর্যায়ে দাঁড়িয়েছি। তো এই ক্ষেত্রে এই শ্রীলঙ্কা সিরিজ খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের আর এই সাইকেলে বাকি রয়েছে আর মাত্র 9টি টেস্ট, তার মধ্যে 2টি টেস্ট আমরা খেলবো এই শ্রীলঙ্কায় গিয়ে, তারপরে 2টি খেলবো নিউজিল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ডে গিয়ে, যেটা আমার মনে হয় আরো কঠিন চ্যালেঞ্জ আমাদের সঙ্গে হবে, এবং তারপর 5টি টেস্ট আমরা খেলবো অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের ঘরের মাঠে। কিন্তু অস্ট্রেলিয়া অবশ্যই যে কোনো জায়গাতেই খুবই কঠিন প্রতিপক্ষ, সুতরাং সেই হিসেবে দেখতে গেলে শ্রীলঙ্কাই সবচেয়ে দুর্বল দল।

সেইভাবে ধরতে গেলে, কিন্তু শ্রীলঙ্কা ইন শ্রীলঙ্কা কিন্তু খুবই কঠিন চ্যালেঞ্জ, কারণ শ্রীলঙ্কান পিচ খুবই স্পিন সহায়ক। এবং আমরা জানি যে শেষবার আমরা যে ঘরের মাঠে সাউথ আফ্রিকার কাছে 2-0 হেরেছিলাম তাতে কিন্তু ওই স্পিনেই কাবু হয়ে গেছিলাম আমরা। তো গৌতম গম্ভীরের কাছে এই সিরিজটা তাই জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ পরে আগের বছরও আমরা কোয়ালিফাই করতে পারিনি ফাইনালে, এবছরও যদি না করতে পারি তাহলে অবশ্যই একটা বড় চাপ তিনি ফেস করবেন। আর গৌতম গম্ভীরের মজাটা হচ্ছে আপনি যদি দেখেন ওনার হোয়াইট বলের ক্রেডেন্সিয়াল, মানে হোয়াইট বলের যে কোচিং তাতে কিন্তু তিনি খুব সফল। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি 2025-এ, 2026-এ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি, কিন্তু সেই ক্ষেত্রে সে টেস্টের ক্ষেত্রে যেই মুহূর্তে আমরা আসছি এখানে আমাদের গন্ডগোল বাজে। আমরা নিউজিল্যান্ডের কাছে 3-0 হেরেছিলাম, অস্ট্রেলিয়ার কাছে 3-1 হেরেছিলাম, ইংল্যান্ডের সঙ্গে ওখানে গিয়ে অবশ্য যদিও আমরা 2-2 ড্র করতে পেরেছিলাম, কিন্তু এই যে আবার ফিরে এসে ঘরের মাঠে ফিরে এসে আবার আমরা সাউথ আফ্রিকার কাছে 2-0 হেরেছিলাম। সুতরাং বোঝা যাচ্ছে যে টেস্ট ক্রিকেটে কিন্তু গৌতম গম্ভীরের সেই জায়গায় সাফল্য নেই। এবার এই কারণটা কেন, একই কোচ হোয়াইট বলে তিনি এতটা সফল কিন্তু টেস্ট টিমে কেন সফল নন, আমার নিজের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গৌতম গম্ভীর হয়তো আমার মনে হচ্ছে একটু বেশি ওই পার্সেন্টেজ ক্রিকেটারদের বেশি ব্যাক করছেন, যারা ধরুন হোয়াইট বলে খুব জরুরি, যিনি একটু বলও করতে পারেন, যিনি একটু ব্যাটও করতে পারেন, ফিল্ডিংটাও মোটামুটি ধরনের, সেই ধরনের ক্রিকেটারদের যে ব্যাকিং তারা গৌতম গম্ভীর তাদের দিয়েছেন তাতে কিন্তু আমাদের সফল অনেক বেশি এসছে। কিন্তু টেস্ট ক্রিকেটটা কিন্তু সম্পূর্ণ অন্য খেলা, সেখানে কিন্তু আমাদের স্পেশালিস্টদের দরকার, যে বোলার সে বোলার কিন্তু সারা দিনে 20-25 ওভার বল করবে এবং বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সময়, একটা টেস্ট ম্যাচের কিন্তু আর্লি আওয়ার্স এবং লেট আওয়ার্স এই পুরো সময়টা চেঞ্জ হচ্ছে। সুতরাং একটা বোলারকে কতখানি পারদর্শী হতে হবে এই সময়টার সঙ্গে নিজেকে তাল মিলিয়ে, আমার মনে হয় সেইখানে আমরা একটু মার খেয়ে যাচ্ছি। এবং অবশ্যই কিছু কিছু প্লেয়ারের অনুপস্থিতি, এবারে যেমন আমাদের বুমরাকে আমরা পাবো না, এই যে টিম যাচ্ছে তার বোলিং অ্যাটাক সম্পূর্ণ নতুন, আকিব আমাদের যে জম্মু কাশ্মীরের পেসারকে আমরা নিয়ে যাচ্ছি, আকিবকে তিনি প্রথমবার হয়তো খেলতে পারবেন টেস্ট ম্যাচ, তিনি আগে কখনো টেস্ট ম্যাচ খেলেননি, সেটাও ওভারসিজ খেলবেন প্রথমে, সুতরাং অতটা সোজা হবে না কিন্তু তাকে মানিয়ে নেওয়া সেইখানে। এবং স্পিনের ক্ষেত্রেও আমরা দেখতে পেয়েছি আমাদের স্পিন খেলার পারদর্শিতা কিন্তু বোধহয় অনেকটাই কমে গেছে। একটা সময় যেখানে আমাদের আমরা দেখেছি সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, দিলীপ ভেনসারকার এত ভালো স্পিন খেলতেন, সেখানে এখনকার প্লেয়ারদের মধ্যে কিন্তু সেই পারদর্শিতা নেই। তার কারণ অবশ্যই আমরা সেইভাবে তাদের নিশ্চয়ই তৈরি করিনি, সেটাও একটা বড় ব্যাপার। কারণ আমার মনে আছে বিসিসিআই থেকে একবার বলা হয়েছিল যে ফিরে আসা এবার থেকে সবাইকে ডোমেস্টিক খেলতে হবে, এই ডোমেস্টিক খেলাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডোমেস্টিক এই 4 দিনের খেলায় আমরা বিভিন্ন পিচিং কন্ডিশনে বিভিন্ন পিচে খেলার একটা সুযোগ পাওয়া যায় প্লেয়ারদের। সুতরাং যারা ইন্ডিয়া খেলে তারা যদি সেইটা খেলে তাদের তাদের কিছুটা অভিজ্ঞতা অন্তত পারে। এবং আমাদের নিজেদের স্পিনিং কোয়ালিটিও বোধ হয় কিছুটা পড়ে গেছে, যে কুলদীপ যাদব এককালে অত ভয়ঙ্কর লাগতো তাকে কিন্তু এখন আর আমরা সেরকম দেখতে পাচ্ছি না। সুতরাং সেই রকম স্পিনারও আমাদের হাতে নেই, আমাদের দেশে না স্পিনার রয়েছে না স্পিন খেলার ক্যাপেবিলিটিও হয়তো সেরকম রয়েছে। তাই আমার মনে হয় এই সমস্তগুলো মিলিয়ে আমাদের টেস্টের যে ফলাফল আমরা পাচ্ছি সেটা সেরকম উৎসাহজনক হচ্ছে না।

0: ক্রীড়া সাংবাদিক অচিমান ভাদুরী বিশ্লেষণ করলেন ভারতের টেস্ট ক্রিকেট দলের এই মুহূর্তে প্রদর্শন কীরকম তার উপর, এবং এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ এই শ্রীলঙ্কা সফর তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করলেন আমাদের বিশেষজ্ঞ ক্রীড়া সাংবাদিক অচিমান ভাদুরী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা আপনাদের প্রিয় সেই সেগমেন্টে চলে যাব, অর্থাৎ স্পোর্টস কুইজ গুগলি।
1: স্পোর্টস কুইজ গুগলি।
0: হ্যাঁ বন্ধুরা, 2213134221342 নম্বরে চলে আসুন আপনাদের উত্তর নিয়ে। আমরা প্রশ্ন এখনো করিনি, তবে উত্তর নেওয়ার দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই কেউ চলে এসেছেন। আচ্ছা, আজ বরং আগে বন্ধুর সঙ্গে কথা বলে নিই, তারপরে প্রশ্নতে যাব। হ্যালো হ্যালো, না একজন শ্রোতা বন্ধু রয়েছেন কিন্তু এই মুহূর্তে তিনি নেই, হয়তো প্রশ্ন না

0: শুনে চলে এসেছেন বলেই বোধ হয় এই মুহূর্তে উত্তর দিলেন না। মোহনবাগান দিয়ে শেষ করেছিলাম গত সপ্তাহে, তাহলে ইস্ট বেঙ্গল দিয়ে শুরু করি। হ্যালো, না আমাদের বন্ধুরা আসছেন আবার চলেও যাচ্ছেন, সম্ভবত ইস্ট বেঙ্গলের সমর্থকই এসেছেন প্রথমে, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কোনো কারণে। তাহলে প্রথম প্রশ্নটা করিয়ে দিই, আপনারা সকলেই জানেন যে পয়লা অগস্ট স্থাপন হয়েছিল এই ইস্ট বেঙ্গল ক্লাব, যা এই মুহূর্তে শতাব্দী প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবের ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এবং বাংলার ফুটবলের ক্ষেত্রে তো বটেই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আচ্ছা, আপনি দেবব্রতবাবু বলছেন, আমি কিন্তু এখনো প্রশ্ন করিনি, আপনি কোন দলের সমর্থক এটা আগে শুনিনি। আপনি কোন দলের সমর্থক, আপনাকে একটা প্রশ্ন করলাম। আপনি মোহনবাগানের সমর্থক, তাহলে ইস্ট বেঙ্গলের ওপর প্রশ্নের প্রথম উত্তরদাতা বা প্রথম বন্ধু মোহনবাগানের সমর্থক। আচ্ছা বলুন, ইস্ট বেঙ্গল প্রথম কলকাতা ফুটবল লীগে প্রথম ডিভিশনে কবে খেলে, কোন সালে? হ্যাঁ ইস্ট বেঙ্গল 1800, না তখন তো ইস্ট বেঙ্গল তৈরি হয়নি। না হলো না, আমরা তাহলে একটু অপেক্ষা করি আরেকজন বন্ধুর জন্য, দেখা যাক পরের বন্ধু কি বলেন, দেখা যাক পরের বন্ধু ইস্ট বেঙ্গলের সমর্থক কিনা। হ্যালো, না আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কোন বছরে প্রথমে দ্বিতীয় ডিভিশনে ইস্ট বেঙ্গল খেলেছিল, তারপর দু বছর পরেই তারা প্রথম ডিভিশনে খেলে এবং আইএফএর কলকাতা লীগ, আইএফএ পরিচালিত কলকাতা লীগে খেলে, এবং তারপরেরটা বলবো না, তারপরে আরও প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্ন, কোন সালে ইস্ট বেঙ্গল প্রথম কলকাতা ফুটবলে প্রথম ডিভিশনে খেলে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনি রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন বলুন। হ্যাঁ কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন শুনতে পাচ্ছি? হ্যাঁ বলুন বলুন। 1925-এ না, কাছাকাছি গেছেন, 1924-এ প্রথম ইস্ট বেঙ্গল প্রথম ডিভিশনে খেলে আইএফএ পরিচালিত কলকাতা ফুটবল লীগে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচ কোন বছরে খেলেছিল ইস্ট বেঙ্গল? চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে প্রথম ম্যাচ কোন বছর? না, একজন বন্ধু এসেছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি নেই, দেখা যাক এরপর কাকে আমরা পাই। ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগানের উপর প্রশ্ন, দেখা যাক মোহনবাগান না ইস্ট বেঙ্গল কোন দলের সমর্থককে পেলাম। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ আপনি কোন দলের সমর্থক এর আগে বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: আমি সন্দীপ মুখার্জি বলছি, বনগাঁ থেকে।
0: হ্যাঁ কোন দলের সমর্থক আপনি?
2: আমি তো মোহনবাগানের।
0: মোহনবাগানের সমর্থক, আচ্ছা বলুন তাহলে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল প্রথম কোন সালে সাক্ষাৎ করেছিল?
2: এটা 1928 সালে।
0: 1925-এ প্রথম হয়েছিল মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গলের নেপাল চক্রবর্তী একটি গোল করে দলকে জিতিয়েছিলেন। অনেক ধন্যবাদ।

হ্যাঁ, মোহনবাগান ইস্ট বেঙ্গলের উপর তো অনেক অনেক প্রশ্ন থাকতে পারে এবং প্রশ্নের কোনো শেষ থাকে না। তবে এই যে বললাম, কমনওয়েলথ গেমসের উপরেও কিছু প্রশ্ন থাকবে, তার কারণ সদ্য কমনওয়েলথ গেমস শেষ হয়েছে। ভারতের খুব যে ভালো প্রদর্শন হয়েছে তা নয়, তার কারণ বেশ কিছু ইভেন্ট, বেশ কিছু খেলা, বেশ কিছু স্পোর্টস ছিল না এবারের কমনওয়েলথ গেমসে, যেখানে ভারত একেবারে নিশ্চিতভাবে পদক পেতে পারত। তবে এরই মধ্যে একজন ইতিহাস

0: করেছেন বেশ কয়েকজন, তার মধ্যে গুলবীর সিং একজন। গুলবীর সিং কিসে পদক পেলেন এবং কি পদক পেলেন? গুলবীর সিং ভারতের হয়ে এবারে কমনওয়েলথ গেমসে গ্লাসগোতে কোন ইভেন্টে পদক পেলেন এবং কি পদক পেলেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি আমতা থেকে সন্ময় দাস বলছি।
0: সন্ময়?
1: আমি আমতা থেকে সন্ময় দাস বলছি।
0: সন্ময় শুনতে পাচ্ছি, বলো বলো। গুলবীর অ্যাথলেটিক্স? হ্যাঁ, আরেকটু করে বলো। অ্যাথলেটিক্স এ তো অনেক কিছু আছে, তুমি আরেকটু বলো। অ্যাথলেটিক্স আমি শুনতে পেয়েছি, তিনবার শুনতে পেয়েছি, কিন্তু বলো কোন ইভেন্টে? অ্যাথলেটিক্স তো অনেক বড় একটা ব্যাপার, কোন ইভেন্টে? দৌড়ে পেয়েছিলেন, সেটাও ঠিকই বলেছ, কিন্তু আরেকটু, কত কত কত মিটার বলতে হবে? কত মিটার? না হলো না, আমরা আরেকটু অপেক্ষা করি তাহলে। অনেকটা চেষ্টা করেছে এবং অনেকটা ঠিক করেছে। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে রয়েছে?
2: হ্যাঁ প্রশান্ত ধব।
0: হ্যাঁ বলুন প্রশান্ত বাবু, বলুন।
2: হ্যাঁ, ৫,০০০ মিটার দৌড়ে প্রশান্ত ধব বড়গেছা থেকে।
0: হ্যাঁ কাছাকাছি গেছেন, কিন্তু আরেকটু আরেকটু বেশি দৌড়েছেন। হ্যাঁ, ওনার ছিল ১০,০০০ মিটারে সিলভার অর্থাৎ রূপো এবং ৫,০০০ মিটারে ব্রোঞ্জ। হ্যাঁ একদম ঠিক, দুটোতেই একদম ঠিক।

0: পরের বার অর্থাৎ 2030-এ কমনওয়েলথ গেমস কোথায় আয়োজিত হতে চলেছে, আগামী কমনওয়েলথ গেমসের আয়োজক কোন শহর কোন দেশ? হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি হাওড়া মাঠের থেকে বংশী সামন্ত কথা বলছি।
0: বলুন বংশীবাবু, বলুন।
2: আহমেদাবাদ।
0: আহমেদাবাদ অর্থাৎ কোন দেশে?
2: আহমেদাবাদে।
0: কোন দেশে তাহলে? কোন দেশে? আহমেদাবাদ তো শহর, কোন দেশে? কোন দেশে? হ্যাঁ, আমাদের দেশে আবার কমনওয়েলথ গেমস ফিরছে 20 বছর পর, এবং আমরা আশা করব আগামী কমনওয়েলথ গেমসে আরও আরও অনেক বেশি পদক পাবে ভারত, ঠিক যেমনটা হয়েছিল শেষবার 100-এর উপর পদক পেয়েছিল যখন ভারতে শেষবার কমনওয়েলথ গেমস হয়েছিল। আমরা আশা করব আবার সেই রকমই সাফল্য পাবেন অ্যাথলিটরা। তবে তার আগে এশিয়ান গেমস রয়েছে, এবং এশিয়ান গেমসে আমরা আশা করব আরও ভালো প্রদর্শন করবেন আমাদের অ্যাথলিটরা, এবং তারপরে অবশ্যই তো অলিম্পিক্স রয়েছে। আর এই আশা নিয়ে আজকের ক্রীড়াঙ্গন শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার।

ক্রীড়াঙ্গন শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলেন নীলাদ্রি সেন, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি, মিসিং পার্সন্স ব্যুরো, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27 থেকে জানাচ্ছেন পরেশ ব্যানার্জি। মানসিক ভারসাম্যহীন, রোগাটে গড়ন, বয়স 59 বছর, উচ্চতা 5'3", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 26 মে 2024 আনাইপুর থানা কীর্ণাহার জেলা বীরভূম এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। সোমনাথ দাস, গ্রাম কীর্ণাহার, দক্ষিণপাড়া, থানা কীর্ণাহার, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন। পাপিয়া দাস, মাঝারি গড়ন, বয়স 23 বছর, উচ্চতা 5'1", গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 6 মে 2026 থানা সন্দেশখালী এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন।

0: স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন দিলীপ বিশ্বাস গড়ন মাঝারি বয়স 63 বছর উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি গায়ের রং শ্যামলা মাতৃভাষা বাংলা গত 6 জুলাই 2026 জগৎপুর আদর্শপল্লীর কাছে নেতাজি সংঘ ক্লাব ডাকঘর ওশেনীনগর থানা বাগুইয়াটি জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে নিখোঁজ হয়েছেন লালটু দাস গ্রাম কালিকাপুর থানা কীর্ণাহার জেলা বীরভূম থেকে জানাচ্ছেন মায়া দাস গড়ন মাঝারি বয়স 27 বছর উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি গায়ের রং শ্যামলা গত 8 নভেম্বর 2024 থেকে নিখোঁজ হয়েছেন নারায়ণ জানা গ্রাম শিবনগর আবাদ ডাকঘর শিবনগর আবাদ থানা নামখানা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন নিবেদিতা জানা গড়ন মাঝারি বয়স 17 বছর উচ্চতা 5 ফুট গায়ের রং ফর্সা মাতৃভাষা বাংলা গত 25 এপ্রিল 2026 থেকে নিখোঁজ হয়েছেন হর্ষিত মণ্ডল গ্রাম 6 নম্বর সাতজেলিয়া থানা সুন্দরবন উপকূল জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন রাজেশ্বরী মণ্ডল ওরফে মিতা মণ্ডল গড়ন মাঝারি বয়স 25 বছর উচ্চতা 4 ফুট গায়ের রং শ্যামলা মাতৃভাষা বাংলা গত 28 জুন 2026 থেকে নিখোঁজ হয়েছেন এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001 নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা সঙ্গে থাকবেন ফলতা শহরা যোগীন্দ্র হাইস্কুলের শিক্ষক সুমন্ত্র চক্রবর্তী সঙ্গে দুজন শিক্ষার্থী
1: নমস্কার আমার নাম দিশা খাঁ আমি অষ্টম শ্রেণীর ছাত্রী
2: নমস্কার আমার নাম মেঘনা হালদার আমি অষ্টম শ্রেণীর ছাত্রী
3: আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অন্তর্গত তাপ নিয়ে আলোচনা করব তাপ শব্দটির সঙ্গে ছোটবেলা থেকেই তোমরা পরিচিত সপ্তম শ্রেণীতে তাপ এবং উষ্ণতা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ অষ্টম শ্রেণীতে মূল বিষয়ে প্রবেশ করার আগে কিছুটা পূর্ব পাঠের পুনরালোচনা করে নেওয়া যেতে পারে আচ্ছা মেঘনা তুমি তাপ সম্পর্কে কিছু বলো তো
2: তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়ে যায় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়
3: বাহ আচ্ছা দিশা তুমি উষ্ণতা সম্পর্কে যা জানো একটু বলো
1: উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় বস্তুটি ঠান্ডা না গরম এবং বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে তা উষ্ণতার দ্বারা বোঝা যায়
3: খুব ভালো আচ্ছা সপ্তম শ্রেণীতে তোমরা তাপের একক উষ্ণতার একক এগুলো সব জেনেছিলে বলতো কোন কোন একক দ্বারা তাপ পরিমাপ করা হয়
2: সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে তাপের একক জুল
3: ভেরি গুড আচ্ছা দিশা তুমি উষ্ণতার এককগুলো বলতে পারবে
1: পারবো স্যার সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন এছাড়া উষ্ণতার আরেকটি একক হলো ডিগ্রি ফারেনহাইট
3: খুব ভালো এবার অষ্টম শ্রেণীতে আমরা প্রথমে তাপের পরিমাণ নির্ণয় করতে শিখব দ্বিতীয় ভাগে তাপ শক্তির সাহায্যে পদার্থের যে ভৌত অবস্থার যে পরিবর্তন হয় তার সম্পর্কে জানব আর তৃতীয় ভাগে তাপ শক্তি কিভাবে এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত হয় তার সম্পর্কে জানব এখন আমরা তাপের পরিমাণ নির্ণয় করতে শিখব তাপ কী কী বিষয়ের ওপর নির্ভর করে সেটা আগে জানব তারপর আমরা তাপের পরিমাণ নির্ণয় করব যেমন ধরো একটা ছোট বাটিতে জল নিয়ে তুমি গরম করছো আর একটা বড় হাঁড়িতে তুমি জল নিয়ে গরম করছো মেঘনা বলো তো কোন পাত্রের জল গরম করতে বেশি তাপ লাগবে
2: স্যার হাঁড়ির জল গরম করতে বেশি তাপ লাগবে কারণ হাঁড়ির জলের পরিমাণ বা ভর বেশি
3: ঠিক বলেছ অর্থাৎ বস্তুর ভর যত বেশি হবে তত বেশি তাপ গ্রহণ করবে এবার ধরো একই পরিমাণ জল নিলে যার একটার উষ্ণতা 10 ডিগ্রি অর্থাৎ ঠান্ডা জল অপর পাত্রে সমপরিমাণ গরম জল নিলে যার উষ্ণতা প্রায় 80 ডিগ্রি সেন্টিগ্রেড দু ধরনের জলকেই ধরো আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গরম করব দিশা আইডিয়া করে বলো তো কোন ক্ষেত্রে বেশি তাপ লাগবে
1: স্যার আমার মনে হয় ঠান্ডা জলে বেশি তাপ গ্রহণ করবে কারণ 10 ডিগ্রি সি এবং 100 ডিগ্রি সি এর মধ্যে পার্থক্য বেশি
3: ঠিক বলেছ উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তাপ গ্রহণ করবে

0: এবার বলো তো, একই পরিমাণ জল নিলে, একই পরিমাণ লোহা নিলে, তাদের উষ্ণতার পরিবর্তন একই যদি করতে হয়, আমি যদি তাপ দিই তাদের দুজনকে, তাহলে কোনটা তাড়াতাড়ি গরম হবে বলে তোমার মনে হয় মেঘনা, বলো তো?
1: স্যার, আমার মতে লোহা তাড়াতাড়ি গরম হবে, কিন্তু জল গরম হতে দেরি হবে।
0: ঠিক বলেছো। তাহলে বস্তুর উপাদান যদি বিভিন্ন হয়, তার তাপ গ্রহণ বা বর্জন ক্ষমতাও কিন্তু বিভিন্ন হবে। অর্থাৎ বস্তু কতটা তাপ গ্রহণ করবে, কতটা তাপ বর্জন করবে, সেটা তার উপাদানের উপরেও নির্ভর করে। এই বস্তুর উপাদানের এই ধর্ম বা বৈশিষ্ট্যকেই বলে কিন্তু আপেক্ষিক তাপ। এটা পদার্থের উপাদানের নিজস্ব বা মৌলিক ধর্ম। প্রতিটি পদার্থের আপেক্ষিক তাপ নির্দিষ্ট, তবে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ কিন্তু বিভিন্ন হয়। এবার আমরা চলো আপেক্ষিক তাপের পরিমাণ নির্ণয় করতে শিখি। ধরা যাক এম গ্রাম জলের উষ্ণতা টি ডিগ্রি সি বৃদ্ধি করব, তাহলে আমার কত তাপ লাগছে, কিউ পরিমাণ তাপ লাগছে, তোমরা ঐকিক নিয়ম শিখেছো। তাহলে এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কত, কিউ বাই এম টি। এই যে কিউ বাই এম টি, এর মান কোনো নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে একই থাকে, একেই বলে আপেক্ষিক তাপ। অর্থাৎ এস সমান কিউ বাই এম টি, এস মানে স্পেসিফিক হিট। আচ্ছা মেঘনা, বলো তো, আমি যদি এম সমান ওয়ান আর টি সমান ওয়ান করে দিই, তাহলে কি হতে পারে?
1: স্যার, এম সমান এক এবং টি সমান এক হলে কিউ সমান এস হবে।
0: তাহলে এর থেকে তুমি আপেক্ষিক তাপের সংজ্ঞা তৈরি করো তো।
1: একক ভরের পদার্থের উষ্ণতা এক একক বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে আপেক্ষিক তাপ বলে।
0: বাহ, সুন্দর। এবার দিশা, তুমি সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের এককটা তৈরি করো তো দেখি।
2: স্যার, সিজিএস পদ্ধতিতে ভরের একক গ্রাম, উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড এবং তাপের একক ক্যালোরি। তাহলে আপেক্ষিক তাপের একক হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি।
0: ঠিক। এবার পরীক্ষা করে দেখা গেল বিভিন্ন পদার্থের মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, তাই জলের সাহায্যেই ক্যালোরির সংজ্ঞা তৈরি করা হয়েছে। সেই হিসাবে এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই পরিমাণকে এক ক্যালোরি ধরা হয়। এবং এক্ষেত্রে তাহলে জলের আপেক্ষিক তাপ কত হলো, এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। এটাকে যদি আমি ব্যাখ্যা করি কি বলবো, এক গ্রাম জলের উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে এক ক্যালোরি তাপের প্রয়োজন। এইভাবে আমরা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি। যেমন ধরো তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি। আচ্ছা, আমি জলের আপেক্ষিক তাপ যেভাবে ব্যাখ্যা করলাম, মেঘনা তুমি তামার আপেক্ষিক তাপটা ওইভাবে ব্যাখ্যা করো তো।
1: হ্যাঁ স্যার, এক গ্রাম তামার উষ্ণতা এক ডিগ্রি সি বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপ প্রয়োজন।
0: ঠিক বলেছো। এখন এই আপেক্ষিক তাপের সূত্র থেকেই আমরা কিন্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা নির্ণয় করতে পারবো। আমরা আপেক্ষিক তাপের ক্ষেত্রে দেখলাম কি, এস সমান কিউ বাই এম টি, সেখান থেকে আমরা পেতে পারি কিউ সমান এম এস টি, এম ইন্টু এস ইন্টু টি। দিশা, তুমি এটা কথায় প্রকাশ করতে পারবে?
2: গৃহীত বা বর্জিত তাপ সমান বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার পার্থক্য।
0: ঠিক বলেছ। এই সমীকরণের সাহায্যেই কিন্তু আমরা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ণয় করতে পারবো। এবার আমরা তাপের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। ক্লাস সেভেনে তোমরা জেনেছো পদার্থের তিনটে ভৌত অবস্থার কথা, কঠিন, তরল, গ্যাসীয়। এই পদার্থগুলোকে যদি আমরা তাপ দিই বা তাপ বর্জন করি, তাহলে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, আবার গ্যাসীয় থেকে তরল, তরল থেকে কঠিন, এইভাবে পর্যায়ক্রমে কিন্তু পরিবর্তন হয়। কঠিন থেকে যে তরলে যাচ্ছে, যে তাপটা নিচ্ছে, সেইটাকে বলছে অবস্থার পরিবর্তনের লীনতাপ বা গলনের লীনতাপ। আর তরল থেকে বাষ্পে যখন পরিণত হচ্ছে, তখন সেটা হচ্ছে বাষ্পীভবন, তখন যে তাপটা লাগছে তাকে বলছে বাষ্পীভবনের লীনতাপ। এইভাবে আমরা সমস্ত অবস্থার পরিবর্তনটা আলাদা আলাদা করে পড়ব। প্রথম আমরা গলনটা নিয়ে আলোচনা করব। গলন কাকে বলবো? তাপ প্রয়োগ করে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলবো গলন। এই গলনটা একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, এই উষ্ণতাটাকে বলা হয় কি, গলনাঙ্ক। এর সংজ্ঞা হিসেবে কি বলতে পারি, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় তাকে গলনাঙ্ক বলে। যেমন বরফের গলনাঙ্ক 0°C প্রমাণ চাপে। প্রত্যেক কঠিন পদার্থেরই কিন্তু একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। তবে দেখা যাচ্ছে মোম, মাখন, কাঁচ, এদের কিন্তু নির্দিষ্ট গলনাঙ্ক নেই। আচ্ছা, এই যে কঠিন পদার্থের গলনাঙ্ক, সেটা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সংজ্ঞাতেই আমরা দেখলাম প্রমাণ চাপ কথাটা ইউজ করলাম, তাহলে প্রমাণ চাপ ইউজ করছি মানেই গলনাঙ্কটা তার মানে চাপের ওপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? দেখা যায় কোনো কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, যেমন বরফ, ঢালাই লোহা।

0: আবার দেখা যায় কোনো কোনো পদার্থের উপর চাপ বাড়ালে গলনাঙ্কটা বেড়ে যায়, যেমন অ্যালুমিনিয়াম, সীসা।
1: আচ্ছা স্যার, আমরা কিভাবে বুঝবো যে কোন পদার্থের গলনাঙ্ক কমে যায় বা কোন পদার্থের গলনাঙ্ক বেড়ে যায়?
0: ভালো প্রশ্ন। সাধারণভাবে দেখা যায় যেসব কঠিন তরলে পরিণত হলে আয়তনে হ্রাস পায় তাদের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়, যেমন বরফ, ঢালাই লোহা। আবার যেসব কঠিন পদার্থ তরলে পরিণত হলে তাদের আয়তন বেড়ে যায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়, যেমন অ্যালুমিনিয়াম, সীসা। আবার কঠিন পদার্থের গলনাঙ্ক যেরকম চাপের ওপর নির্ভর করে, অশুদ্ধির ওপরেও নির্ভর করে। দেখা গেছে বিশুদ্ধ কঠিন পদার্থের সঙ্গে অশুদ্ধি মেশালে কঠিনের গলনাঙ্ক কমে যায়, যেমন বরফের সঙ্গে যদি নুন মেশাই বরফের গলনাঙ্ক কিন্তু কমে যায়। এই ধর্ম কাজে লাগিয়ে হিমমিশ্র তৈরি করা যায়। হিমমিশ্র কী বলতো? তিন ভাগ বরফ আর এক ভাগ লবণের মিশ্রণ। এটা দিয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায়, মাছ মাংস সংরক্ষণ করতে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, দেখবে পাহাড়ি রাস্তায় বরফ যদি জমে যায় নুন ছড়ানো হয়, মেঘনা বলতে পারবে এর কারণ?
1: হ্যাঁ স্যার, রাস্তায় জমে থাকা বরফে নুন ছড়ালে গলনাঙ্ক কমে যায়, ফলে রাস্তার বরফ গলে জল হয়ে যায়।
0: তাহলে গলনাঙ্ক নিয়ে তো আলোচনা হলো, দিশা বলতো গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করলো?
2: গলনাঙ্ক দুটি বিষয়ের উপর নির্ভর করে, প্রথমত চাপের উপর আর দ্বিতীয়ত অশুদ্ধির উপর।
0: ঠিক আছে, এবার আমরা গলনের বিপরীত ঘটনা নিয়ে কথা বলবো, সেটা হলো কঠিনীভবন, অর্থাৎ তরল থেকে কঠিনে পরিণত হওয়ার যে পদ্ধতি। মেঘনা, গলনের সঙ্গে তুলনা করে কঠিনীভবনের সংজ্ঞাটা তৈরি করো।
1: তাপ বর্জন করে তরল পদার্থের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনীভবন বলে।
0: ঠিক আছে, সাধারণত বেশিরভাগ তরল যখন কঠিনে পরিণত হয় না, ভারী হয়ে যায়, কারণ কঠিনের ঘনত্ব বেশি এবং আয়তন কমে যায়। কিন্তু জল জমে যখন বরফে পরিণত হয় না, তার আয়তন বেড়ে যায়, ঘনত্ব কমে যায়, ফলে বরফ জলের থেকে হালকা হয়। জলের থেকে বরফের আয়তন বেশি হওয়ার কারণে শীত প্রধান দেশের বেশ কিছু অসুবিধার সৃষ্টি হয়, যেমন ধরো জল জমে বরফে পরিণত হলে যেহেতু আয়তনে বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, জলের পাইপ ফেটে যেতে পারে, গাড়ির রেডিয়েটরের জল জমে বরফ হলে পাইপ ফেটে যেতে পারে। এছাড়া পাহাড়ের ফাঁকে জল জমে যখন বরফে পরিণত হয় আয়তনে বেড়ে যাচ্ছে, ফলে পাহাড়ের ফাটল সৃষ্টি হচ্ছে, ধস নেমে যাচ্ছে। আবার কিছু ভালো ঘটনাও ঘটে, শীত প্রধান দেশে জলাশয়ের জল যখন বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যায় তখন কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, সেটা জলের ওপরে ভেসে থাকে, ফলে নিচের জল আর বরফে পরিণত হতে পারে না, ফলে জলের মধ্যে মাছেরা বেঁচে থাকতে পারে। এখন এই যে কঠিন থেকে তরলে পরিণত হলো, এর জন্য যে তাপটা লাগছে সেটা কি বলবো, গলনের লীনতাপ। তোমরা ক্লাস সেভেনে কিন্তু বরফের গলনের লীনতাপের কথা জেনেছো, মেঘনা এর মানটা মনে আছে তোমার?
1: বরফের গলনের লীনতাপ 80 ক্যালোরি পার গ্রাম।
0: দিশা, এর অর্থটা তুমি ব্যাখ্যা করতে পারবে?
2: হ্যাঁ স্যার, প্রমাণ চাপে 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে সেটি 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে।
0: বাহ, ভেরি গুড। এবার আমরা বাষ্পীভবন নিয়ে আলোচনা করব। তাপ প্রয়োগ করে তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। এই বাষ্পীভবন দুভাবে ঘটে, একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা হচ্ছে স্ফুটন। আচ্ছা, দুটো পদ্ধতি আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে। বাষ্পায়নের ক্ষেত্রে তরল থেকে যখন বাষ্পে পরিণত হচ্ছে দেখা যাচ্ছে এটা যে কোনো উষ্ণতায় ঘটছে, এক্ষেত্রে বাইরে থেকে কিন্তু কোনো তাপ দিতে হয় না। বাষ্পায়নে কেবলমাত্র তরলের উপরিতল থেকে তরল ধীরে ধীরে এবং নিঃশব্দে বাষ্পীভূত হয়। উদাহরণ হিসাবে, তোমরা যখন ঘরের মেঝে জল দিয়ে মোছো দেখবে কিছুক্ষণ পর জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে, এটা বাষ্পায়নের জন্য হচ্ছে। আবার ধরো ভিজে জামা কাপড় তুমি রোদে শুকোতে দিলে দেখলে জামা কাপড় শুকিয়ে গেল, এখানে কি হচ্ছে, এখানেও বাষ্পায়নের জন্য জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে দেখবে পুকুরের জল কমে যাচ্ছে, কেন হয়, এটাও কিন্তু বাষ্পায়নের কারণে হচ্ছে। স্ফুটনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে কিন্তু বাষ্পীভবন ঘটে, এক্ষেত্রে বাইরে থেকে তাপ দিতে হয়, এই প্রক্রিয়া কিন্তু দ্রুত এবং সশব্দে ঘটে। আচ্ছা, এই যে দুটো পদ্ধতি আমি আলোচনা করলাম বাষ্পায়ন স্ফুটন নিয়ে, মেঘনা তুমি বলতো বাষ্পায়ন স্ফুটনের মধ্যে দুটো পার্থক্য।
1: প্রথম পার্থক্য, বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে এবং স্ফুটন নির্দিষ্ট উষ্ণতায় ঘটে। দ্বিতীয় পার্থক্য, বাষ্পায়ন তরলের উপরিতল থেকে ঘটে এবং স্ফুটন তরলের সমগ্র অংশ থেকে ঘটে।
0: দিশা, বাষ্পায়ন স্ফুটনে আরো দুটো পার্থক্য বলো।
2: প্রথম পয়েন্ট, বাষ্পায়ন ধীরে ধীরে ঘটে এবং স্ফুটন তাড়াতাড়ি ঘটে। দ্বিতীয় পয়েন্ট, বাষ্পায়ন নিঃশব্দে হয় এবং স্ফুটন সশব্দে ঘটে।
0: ঠিক আছে, বাষ্পায়নের হার কয়েকটা বিষয়ের উপর কিন্তু নির্ভর করে, যেমন ধরো তোমাকে এক গরম চা খেতে দেওয়া

0: হয়েছে কাপে করে, কিন্তু তোমার তাড়া আছে, তুমি কি করলে প্লেটে ওই চাটা ঢেলে নিলে, দেখলে চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। কেন এমন হলো বলো তো? গরম চা যখন প্লেটে ঢাললে তার পৃষ্ঠতলে ক্ষেত্রফল বেড়ে গেল, ফলে বাষ্পায়ন দ্রুত হলো। আবার ধরো গরমকালে খুব ঘাম হচ্ছে, তুমি ফ্যান না চালিয়ে বসলে খুব ঘাম হবে, আবার যদি ফ্যানটা চালিয়ে দাও দেখবে আস্তে আস্তে ঘামটা শুকিয়ে যাচ্ছে। তাহলে কি হলো? বায়ু প্রবাহের জন্য বাষ্পায়নটা তাড়াতাড়ি হলো। আবার ধরো বর্ষাকাল আর শীতকাল, তুমি ঘরের মধ্যে ভিজে জামা কাপড় শুকোতে দিয়েছো, শীতকালে দেখা যায় এই জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায়। কেন না? শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ফলে বাষ্পায়নটা তাড়াতাড়ি ঘটে। এই যে আলোচনাটা করলাম তার ভিত্তিতে মেঘনা বলতো, তাহলে বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করলো?
1: তরলের উপরিতলের ক্ষেত্রফল বাড়লে বাষ্পায়নের হার বাড়ে, বায়ু প্রবাহিত হলে বাষ্পায়নের হার বাড়ে, বাতাসে জলীয় বাষ্প কম থাকলে বাষ্পায়নের হার বাড়ে।
0: ঠিক আছে, বাষ্পায়নের ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় হলো কি বলতো? বাষ্পায়নের ফলে ঠান্ডার অনুভূতি হয়, কারণ বাষ্পায়নে তো বাইরে থেকে তাপ দেওয়া হচ্ছে না, তাই তরল পদার্থ নিজে থেকেই আশপাশের পরিবেশ থেকে লিম তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, ফলে ওই অংশের উষ্ণতা কমে যায় এবং ঠান্ডার অনুভূতি হয়। দিশা বলতো, হাতে স্পিরিট ঢাললে ঠান্ডার অনুভূতি হয় কেন?
2: স্পিরিট উদ্বায়ী তরল পদার্থ, ফলে তাড়াতাড়ি বাষ্পীভূত হয় এবং বাষ্প পরিণত হওয়ার জন্য হাত থেকে প্রয়োজনীয় লিম তাপ সংগ্রহ করে, ফলে হাত ওই অংশে তাপ হারায় এবং ঠান্ডা হয়ে যায়।
0: ভেরি গুড। বাষ্পায়নের পর এবার আমরা স্ফুটন নিয়ে আলোচনা করব। আমরা আগেই জেনেছি স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে, এই উষ্ণতাকে বলে স্ফুটনাঙ্ক। যদি এটাকে সংজ্ঞা বলি, এর প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পীভবন ঘটে এবং স্ফুটন চলাকালীন যে উষ্ণতার স্থির থাকে তাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। যেমন প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। গলনাঙ্কের মতো স্ফুটনাঙ্কও কিন্তু কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন সংজ্ঞাতে আমরা প্রমাণ চাপ কথাটা ইউজ করলাম, তার মানে স্ফুটনাঙ্কটা চাপের ওপরেও নির্ভর করবে। দেখা যাচ্ছে তরলের ওপর যদি চাপ বাড়াই তার স্ফুটনাঙ্ক বেড়ে যায়, আবার চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যায়। বাড়িতে দেখবে যখন রান্না করে কড়া বা হাঁড়িতে ঢাকনা দিয়ে রান্না করে, কেন বলো তো? এক্ষেত্রে ভেতরে তৈরি হওয়া বাষ্প আর বাইরে বেরোতে পারে না, ফলে চাপ বেড়ে যায়, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই সময় জল বেশি উষ্ণতায় ফুটতে থাকে, তখন বেশি তাপে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই একই কারণ দেখিয়ে মেঘনা বলো তো, প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয় কেন?
1: প্রেসার কুকারে ঢাকনা থাকায় ভেতরের বাষ্প বাইরে বেরোতে পারে না, ফলে কুকারের মধ্যে চাপ বৃদ্ধি পায় এবং স্ফুটনাঙ্ক বেড়ে যায়, ফলে বেশি তাপে খাবার দ্রুত সিদ্ধ হয়।
0: দিশা একটু ভেবে বলো তো, দার্জিলিং এবং কলকাতা কোথায় তাড়াতাড়ি রান্না হয়?
2: কলকাতায় দার্জিলিং অপেক্ষা বায়ুচাপ বেশি, ফলে কলকাতায় বেশি তাপে জল ফোটে, তাই কলকাতায় তাড়াতাড়ি খাবার সিদ্ধ হয়।
0: খুব ভালো। এছাড়া তরলের স্ফুটনাঙ্ক অশুদ্ধির ওপরেও কিন্তু নির্ভর করে। বিশুদ্ধ জলের সঙ্গে যদি তুমি নুন যোগ করে দাও, সেই নুন জলের স্ফুটনাঙ্ক কিন্তু বিশুদ্ধ জলেরকে বেশি। আচ্ছা, স্ফুটনাঙ্ক নিয়ে যে আলোচনা হলো, মেঘনা বলতো তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
1: তরলের স্ফুটনাঙ্ক চাপের ওপর নির্ভর করে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, এছাড়াও বিশুদ্ধ তরলের মধ্যে অশুদ্ধি যোগ করলে স্ফুটনাঙ্ক বাড়ে।
0: খুব সুন্দর হয়েছে। এখন তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লিনতাপটা প্রয়োজন তাকে বাষ্পীভবনের লিনতাপ বলে। তোমরা ক্লাস সেভেনে জলের বাষ্পীভবনের লিনতাপের মানটা জেনেছিলে, দিশা একটু বলতে পারবে?
2: হ্যাঁ স্যার, জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম।
0: ঠিক বলেছো। মেঘনা, তুমি এর অর্থ বলতে পারবে?
1: প্রমাণ চাপে 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলকে 537 ক্যালোরি তাপ দিলে 1 গ্রাম বাষ্প তৈরি হবে।
0: ভেরি গুড। এখন এই যে বাষ্পীভবন হলো, এর বিপরীত ঘটনা হচ্ছে ঘনীভবন, অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হবে। আচ্ছা দিশা, তুমি ঘনীভবনের সংজ্ঞাটা তৈরি করো তো।
2: তাপ বর্জন করে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকেই ঘনীভবন বলে।
0: ঠিক আছে। তোমরা বাস্তবে কিন্তু ঘনীভবনের অনেক ঘটনাই কিন্তু দেখেছো। ধরো তুমি ফ্রিজ থেকে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বের করে একটা স্টিলের গ্লাসে ঢাললে, দেখবে গ্লাসের বাইরে জলকণা তৈরি হয়ে গেছে। কেন হলো বলো তো? কারণ বাতাসে যে জলীয় বাষ্প আছে সেটা ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে যাচ্ছে এবং জলকণায় পরিণত হচ্ছে। প্রকৃতিতে ঘনীভবনের জন্য কিন্তু অনেক ঘটনাই ঘটে, যেমন মেঘ, কুয়াশা, শিশির, এসবগুলোই কিন্তু ঘনীভবনের জন্য হয়। তবে এই ঘটনাগুলো ব্যাখ্যা করার আগে দুটো বিষয় সম্পর্কে তোমাদের জেনে নিতে হবে, একটা হচ্ছে সম্পৃক্ত বায়ু আর একটা হচ্ছে শিশিরাঙ্ক। সম্পৃক্ত বায়ু কাকে বলে? কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে সর্বোচ্চ যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে তাকে আমরা সম্পৃক্ত বায়ু বলবো। এবং যে উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ু ওর মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় তাকেই আমরা বলবো শিশিরাঙ্ক। যখন বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে আসে তখনই ওই বায়ু ওর মধ্যে থাকা অতিরিক্ত যে জলীয় বাষ্প সেটা ধরে রাখতে পারে না, কারণ উষ্ণতা যখন কমে যাচ্ছে বায়ুর আয়তন কমে যাচ্ছে, ফলে সে আর অতিরিক্ত জলীয় বাষ্প ধরে রাখতে পারছে না। তখন ওই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হচ্ছে। এইভাবেই মেঘ কুয়াশা শিশির তৈরি হয়। মেঘটা বায়ুমণ্ডলের অনেকটা উঁচুতে সৃষ্টি হয় আর কুয়াশা শিশির এরা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে সৃষ্টি হয়। কুয়াশা কীভাবে সৃষ্টি হয়? না, ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে অনেকটা অংশ জুড়ে বায়ু যদি উষ্ণতা তার যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায় তখন কি হচ্ছে, ওই অঞ্চলের যে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প সেটা ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হচ্ছে এবং বাতাসে যে ধূলিকণাগুলো আছে তার গায়ে জমা হচ্ছে এবং বাতাসে ভেসে বেড়াচ্ছে। এটাই হচ্ছে কুয়াশা। শিশির কীভাবে তৈরি হয়? বায়ুর উষ্ণতা যখন শিশিরাঙ্কের নিচে নেমে যাচ্ছে তখন ওই জলীয় বাষ্পগুলো ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হচ্ছে এবং সেটা কিন্তু আর বায়ুতে ভেসে থাকছে না, বায়ু থেকে আলাদা হয়ে জলকণারূপে মাটিতে ঝরে পড়ছে। এটাই হচ্ছে শিশির। কারণটা একই শিশির আর কুয়াশার, কিন্তু পার্থক্যটা হচ্ছে কুয়াশা বাতাসে ভেসে বেড়ায় জলকণাগুলো আর শিশিরের ক্ষেত্রে জলকণাগুলো মাটিতে ঝরে পড়ে। আচ্ছা মেঘনা, বলো তো শহর না গ্রাম কোথায় কুয়াশা বেশি পড়তে পারে?
1: স্যার, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যেহেতু ধূলিকণার ওপর জমা হয় তাই শহরের কুয়াশা বেশি পড়ে, কারণ শহরে ধোঁয়া ও ধুলোর পরিমাণ বেশি।
0: এবার আমরা তাপের শেষ ভাগ নিয়ে আলোচনা করব, সেটা হলো তাপ সঞ্চালন। যে পদ্ধতিতে তাপ একটা বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকেই বলছি আমরা তাপ সঞ্চালন। এই তাপ সঞ্চালন তিনভাবে ঘটে, একটা হচ্ছে তাপের পরিবহন, তাপের পরিচলন এবং তাপের বিকিরণ। তাপের পরিবহনটা কি? না, কঠিন পদার্থ যারা আছে তাদের মধ্যে দিয়ে এই পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এখানে কি হয়, তাপ এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে কিন্তু কঠিন মাধ্যমের কণাগুলোর কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে না। সমস্ত ধাতু তারা তাপ পরিবহন করে, অর্থাৎ ধাতুগুলোর মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। আবার দেখা যাচ্ছে হীরক অধাতু কিন্তু সেও তাপ পরিবহন করে এবং দেখা যাচ্ছে হীরকের তাপ পরিবহন ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি, মানে ধাতুর থেকেও বেশি। আর ধাতুগুলোর মধ্যে দেখা যায় রূপোর তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। যারা তাপ পরিবহন করে তাদের সুপরিবাহী পদার্থ বলে, অর্থাৎ ধাতু হীরক এরা সব হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। এই সুপরিবাহী পদার্থ আমরা কোথায় ব্যবহার করি? রান্নার যে বাসনপত্র তৈরি হয়, স্টিল, লোহা, অ্যালুমিনিয়াম এগুলো দিয়ে রান্নার বাসনপত্র তৈরি হয়। কারণ কি? সুপরিবাহী হওয়ায় খাবার তাড়াতাড়ি রান্না হতে পারবে। এবার আরেক ধরনের পদার্থ আছে যাদের মধ্যে দিয়ে কিন্তু তাপ পরিবাহিত হতে পারে না, মানে তারা তাপ পরিবহন করে না, যেমন কাঠ, রাবার, থার্মোকল, বায়ু, তুলো, উল, বরফ, এরা কিন্তু তাপ পরিবহন করে না, এদেরকে বলা হয় কুপরিবাহী পদার্থ। তাই এই কুপরিবাহী পদার্থগুলো দিয়ে আমরা কী কাজে লাগাই? এগুলোকে যখন গরম কোনো জিনিস ধরতে হয় বাড়িতে কী করি, আমরা কাপড় দিয়ে ধরি, তাহলে কি কাপড়টা তাপের কুপরিবাহী। আবার দেখবে যে রান্নার বাসনপত্র যেখানে আছে, যেগুলো হাতল যেগুলো হয়, ওখানে কিন্তু কাঠ বা রাবারের একটা আস্তরণ দেয়া থাকে, মানে কি ওরা তাপের কুপরিবাহী হওয়ায় হাতলটা সহজে আমরা ধরতে পারি। আবার ধরো ফেরিওয়ালারা যে আসে আইসক্রিম নিয়ে, দেখবে একটা থার্মোকলের বাক্স নিয়ে আসে, কারণ কি থার্মোকল হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, ফলে বাইরের যে গরমটা সেটা ভেতরে ঢুকতে পারে না, ফলে আইসক্রিম ঠিকঠাক থাকে। আবার দেখবে গ্রিনল্যান্ডে এস্কিমো বলে একটা জাতি থাকে, তারা বরফের ঘর বানিয়ে থাকে, কারণ বরফটা তাপের কুপরিবাহী, সেই কারণে বাইরের ঠান্ডা ভেতরে ঢুকতে পারে না। এই ঘরগুলোকে কী বলে বলো তো? ইগলু। আচ্ছা দিশা, বলো তো শীতকালে আমরা উলের পোশাক কেন পরি?
2: উল তাপের কুপরিবাহী এবং উলের মধ্যে থাকা বায়ু তাপের কুপরিবাহী, তাই উলের কাপড় পরলে বাইরের ঠান্ডা ভেতরে আসতে পারে না, ফলে গরম বোধ হয়।
0: ঠিক বলেছ। এবার আমরা পরিচলন পদ্ধতিতে কথা বলবো। পরিচলন পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয় এবং মাধ্যমের কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে তাপ

0: সঞ্চালন করে তাকেই বলে পরিচলন। ধর একটা বাটিতে জল গরম করতে দিলে এবং এক ফোঁটা রং ফেলে দিলে, দেখা যাবে কি ওই রংটা ওপর নিচে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। এইভাবে সমগ্র জলে কিন্তু ওই রংটা ছড়িয়ে পড়ছে। মানেটা কি? মানে হচ্ছে ওই জলটা চক্রাকারে গরম হচ্ছে, নিচের জল গরম হয়ে ওপরে উঠছে আর ওপরের ঠান্ডা জল নিচে নামছে। এইভাবে কি হচ্ছে বলতো? পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। প্রকৃতিতে বায়ুমণ্ডল বা সমুদ্র বায়ু সবখানে কিন্তু পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। পরিচলন স্রোতের জন্যই কিন্তু বায়ু প্রবাহ হয়, কারণ কোনো একটা নির্দিষ্ট স্থানে বায়ু যদি গরম হয়ে যায় সেটা হালকা হয়ে ওপরে ওঠে, আশপাশের অঞ্চলের ঠান্ডা বায়ু সেই অঞ্চলে প্রবেশ করে। এ সবটাই হচ্ছে পরিচলন স্রোতের কারণে। এবার তাপ সঞ্চালনের তৃতীয় পদ্ধতি হচ্ছে বিকিরণ। যে প্রক্রিয়ায় উষ্ণ বস্তু থেকে তাপ শীতল অংশে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বিকিরণ বলে। যেমন সূর্য থেকে যখন পৃথিবীতে তাপ আসে সেটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, সেক্ষেত্রে কিন্তু বায়ুমণ্ডল উত্তপ্ত হয় না। আবার দেখবে কোথাও একটা আগুন জ্বলছে, তার পাশে তুমি যদি হাত রাখো দেখবে হাতে একটু গরম অনুভূতি হচ্ছে। এটা কেন হচ্ছে? বায়ু তো তাপের কুপরিবাহী, তাহলে তোমার হাতটা কী করে গরম হচ্ছে? কারণ ওই আগুন থেকে বিকিরণ পদ্ধতিতে তাপটা তোমার হাতে আসছে। আচ্ছা, আমরা যেই তিনটে পদ্ধতি আলোচনা করলাম, পরিবহন, পরিচলন, বিকিরণ, এর উপর ভিত্তি করে কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দাও। মেঘনা বলো তো, রান্নার বাসনপত্র কোন পদার্থ দিয়ে তৈরি হয় এবং কেন তৈরি হয়?
1: রান্নার বাসনপত্র লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়, কারণ এরা তাপে সুপরিবাহী, তাই খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়।
0: আচ্ছা, এস্কিমোরা তো বরফের বাড়ি বানায়, কেন বানায়, এর নাম কি? দিশা বলো তো দেখি।
2: কারণ বরফ তাপের কুপরিবাহী, তাই বাইরের ঠান্ডা ভেতরে আসতে পারে না, এই বরফের বাড়িগুলোকে ইগলু বলা হয়।
0: ঠিক আছে, এবার মেঘনা বলো তো, তাপের সুপরিবাহী একটা অধাতুর নাম বলো তো।
1: হীরক হলো একটি অধাতু যা তাপ পরিবহন করে।
0: ঠিক আছে, দিশা বলো তো, সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়?
2: বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়।
0: আচ্ছা, মেঘনা বলো তো, কোন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
1: ধাতুর মধ্যে রূপা তাপ পরিবহন ক্ষমতা সবথেকে বেশি।
0: আচ্ছা, আজকের আমরা যে তাপ নিয়ে আলোচনা করলাম সেখানে তিনটে অংশে আমরা এই আলোচনাটা করলাম। প্রথম অংশে আমরা তাপের পরিমাণ নির্ণয় করতে শিখলাম, দ্বিতীয় অংশে আমরা অবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করলাম, তৃতীয় অংশে আমরা তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করলাম। আচ্ছা মেঘনা বলো তো, হাঁড়ির জল আর বাটির জল কোনটা গরম করতে বেশি তাপ লাগবে?
1: স্যার, হাঁড়ির জল গরম করতে বেশি তাপ লাগবে, কারণ হাঁড়ির জলের পরিমাণ বা ভর বেশি।
0: ঠিক আছে, আচ্ছা বলো তো দেখি দিশা, ঠান্ডা জল এবং গরম জল দুটো জল আছে, সবাইকেই একটা নির্দিষ্ট উষ্ণতার উপরে আমি উত্তপ্ত করব, কোন ক্ষেত্রে বেশি তাপ লাগবে?
2: স্যার, আমার মনে হয় ঠান্ডা জলে বেশি তাপ গ্রহণ করবে, কারণ 10°C এবং 100°C এর মধ্যে পার্থক্য বেশি।
0: ঠিক আছে, আচ্ছা দিশা বলো তো দেখি, কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি?
2: হীরকের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি।
0: ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছ, সবাইকে ধন্যবাদ জানাই।
3: এতক্ষণ শুনছিলেন অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন ফলতা শহরা যোগীন্দ্র হাইস্কুলের শিক্ষক সুমন্ত্র চক্রবর্তী, সঙ্গে দুজন শিক্ষার্থী।

রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.caution.akashbanikolkata@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান। লোকগীতি পরিবেশন করবেন সন্ধ্যা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 কথিকা মেক ইন ইন্ডিয়া বলবেন বৈদ্যনাথ মুর্মু। এরপর লোকগীতি শোনাবেন বাবুদাস টুডু ও সহশিল্পীরা কানুরাম সোরেন, দুলালি বালা সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, আমন ধানে রোগ পোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর দেবকান্ত মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। বর্ষাতি পেঁয়াজের বীজ উৎপাদন, এই নিয়ে ডক্টর তপন কুমার মাইতির সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সমীক্ষা 7:30, রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আইনি কথা 8:30, পরিবেশ বিরোধী অপরাধ আজ দ্বিতীয় পর্ব। অতিথি আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্য, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বা দে। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়। অনুরোধের আসর 9:30, রাত 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনিন্দিতা ঘোষের কণ্ঠে, আধুনিক গান শিখা বসুর কণ্ঠে রাত 10:45, 11:00 লোকগীতি শোনাবেন সন্ধ্যা বসু, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। 6:30 গুল গুলশান, 7:10 আধুনিক গান, শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়। হিন্দি অনুষ্ঠান দর্পণ 7:30 উপস্থাপনায় পুনম সিং। 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা। হরাইজন 8:30, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডওয়ে ক্লাসিক্যাল উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে। দু এক পশলা মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি।

সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 98% আর সর্বনিম্ন শতকরা 87%। বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় 78.7 মিলিমিটার। পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।
1: সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশ মানে কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছন্তাল মাখন পৌন সাইমড়গেল তুরুই গেটুড তুরুই মিটারে হবেনা তেহিঞা সান্তাড়ি আখড়া।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। পশ্চিম বর্ধমানের কাঁকড়া ব্লকের সিলামপুর গ্রামে আজ শুরু হয়েছে ভিবিজি রামজি প্রকল্পের কাজ। প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গ্রামবাসী ও জব কার্ডধারী শ্রমিকরা। প্রাথমিক পর্যায়ে গ্রামে একটি বড় ডোবা খনন করা হচ্ছে, যা বর্ষার জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি এবং কৃষিকাজে বিশেষ সহায়ক হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় 100টি গাছের চারা রোপণ করা হয়। কাঁকড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য আনন্দ কুমার জানান, এই প্রকল্পের মাধ্যমে এলাকার বহু জব কার্ডধারী মানুষ কর্মসংস্থান তৈরি হবে। পাশাপাশি জল সংরক্ষণ ও সবুজায়নের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জনগণনা নিয়ে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছে নদিয়া জেলা প্রশাসন। 1 থেকে 13 আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। জনগণনা, স্বগণনা বা সেলফ এনুমারেশনের এবং এর গুরুত্ব নিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করে নির্দিষ্ট হ্যান্ডেলে ট্যাগ করতে হবে। প্রকৃত ভিউয়ের ভিত্তিতে জয়ী নির্ধারণ করা হবে। প্রথম পুরস্কার 15,000 টাকা, দ্বিতীয় হলে 10,000 এবং তৃতীয় স্থানাধিকারীকে 7,000 টাকা দেওয়া হবে। অতিরিক্ত জেলাশাসক নিপেন্দ্র সিং জানিয়েছেন, পুরস্কার বিতরণ হবে 15 আগস্ট। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 1 নম্বর ব্লকের মোহাম্মদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। সর্বসম্মতভাবে নতুন প্রধান হয়েছেন বিজেপির পবিত্র দলই। এর আগে গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে, নতুন প্রধান হয়েছেন বিজেপির ভোলানাথ দিয়াশি, উপপ্রধান হয়েছেন ময়না বর্মন। নদিয়া জেলা পরিষদের নতুন সভাধিপতি হিসেবে নির্বাচিত হলেন বিজেপির প্রণতি বিশ্বাস। জেলা পরিষদ ভবনে আজ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নিয়ে তিনি এই পদে আসীন হন। সভাপতি নির্বাচনের পর প্রণতি বিশ্বাস বলেন, জেলা পরিষদের মাধ্যমে স্বচ্ছ উন্নয়নমুখী প্রশাসন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়ার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আজ বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। আদিবাসী অধ্যুষিত এই এলাকায় শুল্কাপাড়া স্বাস্থ্যকেন্দ্রের নার্স ও অন্যান্য কর্মীরা মায়েদের এ বিষয়ে সচেতন করেন। সার কীটনাশকের দাম বৃদ্ধির প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কৃষি আধিকারিকের দপ্তরে আজ স্মারকলিপি জমা দেন সার ও কীটনাশক দ্রব্য বিক্রেতারা। তাদের অভিযোগ, চাষের কাজে ব্যবহৃত সার কীটনাশক সহ বিভিন্ন দ্রব্য এমআরপি ছাড়া বেশি দামে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনতে হচ্ছে এবং সাধারণ চাষিদের কাছে চড়া দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। বাঁকুড়া হয়ে পূর্ব দিকে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও হিমালয় সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং হাওড়া জেলায়। একটানা বৃষ্টিতে কোচবিহার শহর জলমগ্ন, অনেক বাড়িতেই জল ঢুকে গেছে। গতরাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে মুর্শিদাবাদের নদনদীগুলিতে জলস্তর বাড়তে শুরু করেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে

0: 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আগামী 24 ঘন্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়েও। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন, এখন শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা জানি যে রোগ পোকা ফসলের শত্রু এবং রোগ পোকা দ্বারা ভীষণভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং যার ফলে আমরা কিন্তু অনেকটাই লাভ কম পাই। আসুন আমরা জেনে নেব যে কি করে আমন ধানের ক্ষেত্রে রোগ পোকা নিয়ন্ত্রণ সম্ভব। এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবকান্ত মণ্ডল। ডক্টর মণ্ডল নমস্কার।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে রোগ পোকা নিয়ন্ত্রণ করাটা ভীষণ দরকার ফসলের ক্ষেত্রে, তো ধান গাছ পোকা বা রোগ দ্বারা কতটা আক্রান্ত হয় আপনি যদি বলেন?
2: আমন ধানের ক্ষেত্রে রোগ পোকার দ্বারা আক্রমণ অনেকটাই হয়। রোগের ক্ষেত্রে সাধারণত ভাবে বলা হয় শতকরা 26% রোগের দ্বারা আক্রমণ হয় এবং পোকার ক্ষেত্রে যেটা বলা হয় শতকরা 20% পোকার দ্বারা আক্রমণ হয়। এবার আমাদের খেয়াল রাখতে হবে এই আক্রমণটাকে যদি আমরা কমাতে পারি এবং কাঙ্ক্ষিত ফলনটাকে যাতে আমরা রাখতে পারি সেটার দিকেই আমাদেরকে মেন খেয়াল রাখতে হবে।
1: ঠিক, তো সুসংহত উপায়ে কীট নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব?
2: সুসংহত উপায়ে কীট নিয়ন্ত্রণ বলতে যেটা আমরা বুঝি, কীট নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিচর্যাগত নিয়ন্ত্রণ, যান্ত্রিক নিয়ন্ত্রণ, জৈবিক নিয়ন্ত্রণ এবং রাসায়নিক নিয়ন্ত্রণ। আমাদেরকে খেয়াল রাখতে হবে এই 4টে পদ্ধতির নিয়ন্ত্রণে প্রয়োজন ভিত্তিক এবং সঠিকভাবে আমাদেরকে সঠিক সময়ে পরিচর্যাগত ব্যবস্থা নিতে হবে, যান্ত্রিক ব্যবস্থা নিতে হবে, জৈবিক ব্যবস্থা এবং সর্বশেষ রাসায়নিক। খেয়াল রাখতে হবে যে রাসায়নিকের ব্যবহারটা যেন বেশি না করি এবং সেটা যেন পরিবেশ বান্ধব হয়, পরিবেশকে যেন কম ক্ষতি করে এবং পোকা এবং রোগকে যাতে আমরা সঠিক সময়ে নিয়ন্ত্রণ করে যে ফলনটাকে আমরা চাইছি সেই ফলনটাকে যেন আমরা পেতে পাই সেইটাকে আমাকে খেয়াল রাখতে।
1: ধান গাছ কোন কোন কীট শত্রু আক্রমণ করতে পারে?
2: ধান গাছের প্রধান যে কীট শত্রু আমরা বলে থাকি যেটা হচ্ছে মাজরা পোকা, বাদামি শোষক পোকা, পামড়ি পোকা, গন্ধি পোকা, ভেঁপু পোকা, শ্যামা পোকা আর শীষ কাটা লাদা পোকা। এই পোকাগুলি সাধারণত আমাদের ধানের সব থেকে বেশি ক্ষতি করে।
1: ধান গাছে সব থেকে বেশি ক্ষতি করে কোন পোকা?
2: সব থেকে বেশি ক্ষতি করে মাজরা পোকা এবং বাদামি শোষক পোকা, সব থেকে বেশি ক্ষতি করে।
1: তাহলে কিভাবে এই পোকা ধান গাছে ক্ষতি করে থাকে একটু যদি বলেন।
2: যেটা আমরা প্রথমে বলছি মাজরা পোকা, মাজরা পোকার ক্ষতির প্রথম যে কারণটা যে যদি সঠিক সময়ে আমরা চারা রোয়া করতে না পারি তাহলে কিন্তু মাজরা পোকার আক্রমণ অনেকটাই হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে মাজরা পোকা হচ্ছে একটা হলুদ পোকা মথটা এবং তাদের স্ত্রী পোকার মাথায় দুটো কালো ছোট ছোট ডট থাকে, এভাবেই চেনা যায়। তারা কি করে, ধান গাছের ডগার দিকের পাতায় প্রথমে ডিম পাড়ে এবং সেই ডিম থেকে আস্তে আস্তে তাদের লেদা গোড়ার দিকে মানে জলের 2-3 ইঞ্চি উপরের দিকে ওরা কাণ্ডটাকে আস্তে আস্তে ফুটো করে খেতে থাকে এবং যখন পাশকাঠি ছাড়ার অবস্থায় যদি আক্রমণটা দেখা যায় তখন দেখবে কাণ্ডটাকে খেয়ে ফেলেছে, তখন উপরের পাতাটাকে তুললে ওই কাণ্ড সমেত গাছটা উঠে আসে, যেটাকে আমরা বলি ডেড হার্ট। আর একটা যেটা হচ্ছে যে যখন থোর আসছে, কাঁচ থোর আসছে, সেই সময় ওরা যদি আক্রমণটা করে তখন ওই শীষ সমেত কাঁচ থোর সমেত গাছটা কিন্তু উপরের দিকে উঠে আসে এবং গাছটা পুরো মাঠ, যদি আক্রমণ বেশি হয় পুরো মাঠ শীষ সমেত সাদা হয়ে যায় এবং ধানগুলো চিটে হয়ে গাছটা মানে মানে খাবার দাবার গুলো ঠিকঠাক আসতে পারে না, ফলে গাছটা শীষটা পুরো সাদা হয়ে যায়। এইভাবে আক্রমণটা করে এবং এতে গাছের ফলন কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হয় যে সঠিক সময়ে যেন আমরা ধান গাছটাকে রোয়াটাকে করতে পারি,

0: তাহলে কিন্তু আক্রমণটা অনেকটা কম, মানে মাজরা পোকার ডিম পাড়ার যে সময়গুলো সেই সময়গুলোকে যদি একটু এড়িয়ে যায় কিংবা একটু যদি আগে করে দিতে পারি তাহলে দেখা যায় যে আক্রমণটা অনেকটা কম হয়।
1: তাহলে কৃষক ভাইরা কি করে বুঝবেন যে পোকার আক্রমণ আসছে বা কিছু?
0: কৃষক ভাইদের বোঝার ক্ষেত্রে বিশেষ করে মাজরা পোকার ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে প্রতি বর্গ মিটারে মাঠে নেমে যদি দেখা যায় প্রতি বর্গ মিটারে একটি সাদা মথ অথবা একটি ডিমের গুচ্ছ এক থোকা ডিম অথবা একটি সাদা মথ যদি দেখতে পায় আমাকে সেই সময় অ্যালার্ট হয়ে যেতে হবে যে এরপর মাজরা পোকা কিন্তু আমার বাড়তে পারে। সেই সময় থেকে কৃষককে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হবে, মাজরা পোকার জন্য ওষুধ তার পর থেকে আমাকে দিতে হবে এবং তার সাথে যেটা করতে হবে নিয়মিত মাঠে যেতে হবে যে এটা বাড়ছে কিনা, যদি পরিদর্শন করতে হবে।
1: তো মাজরা পোকা কিভাবে ধান গাছের ক্ষতি করে থাকে?
0: মাজরা পোকা যেভাবে ক্ষতি করে সেটা বললাম যে প্রথমে উপর দিকের পাতায় ওরা ডিমটা পারে, ডিমের সেই লেদাটা আস্তে আস্তে কালো রঙের লেদাটা আস্তে আস্তে গোড়ার দিকে আসে এবং গোড়ার দিকে জলের দু তিন ইঞ্চি উপরে ওরা কাণ্ডটাকে ফুটো করতে থাকে এবং কাণ্ডটাকে আস্তে আস্তে ভিতর থেকে খেতে থাকে, ফলে কাণ্ডটা অটোমেটিক ভাবেই শুকিয়ে যায় এবং ওই পাঁচ কাটির সময় যদি ওটাকে তুলে দেওয়া হয় দেখা যাবে সহজে ওটা আমরা তুলে নিতে পারছি, মানে ওটা নিচেটা কানেকশনটা বন্ধ হয়ে গেছে মানে কেটে গেছে। এবং অনেক সময় আবার শীষ আসার সময় অথবা কাঁচথোর আসার সময় যদি আক্রমণ দেখা যায় তখন দেখা যায় যে শীষটা সাদা হয়ে গেছে, হোয়াইট হেড পুরো সাদা, মানে পুরো শীষগুলো সাদা এবং সেগুলো চিটে হয়ে গিয়ে সাদা ধান আমরা দেখতে পাই, সেগুলোর মধ্যে কোনো ধান কিছু থাকে না, শুধু মাঠ সাদা হয়ে যায়।
1: তো এই নিয়ন্ত্রণ ব্যবস্থা কি করে সম্ভব?
0: এই নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটাই আমরা প্রথমেই বলি যে আমাদেরকে সঠিক সময় রোয়া করতে হবে এবং তার সাথে যেটা আমরা বলি যে মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে বেশ কিছু রাসায়নিক বিষ এবং আমাকে ব্যবহার করতে হবে, সেইগুলো সাধারণত ক্লোরান্টা নীলপ্রোল যেটাকে বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, একরে চার কেজি এই একটা হিসাবে আমরা রোয়ার মোটামুটি 10-12 দিনের মাথায় যদি ওটা দিয়ে দিতে পারি তাহলে দেখা যায় মাজরা পোকার আক্রমণটা অনেকটা কম হয়ে যায়। যদি আমি বুঝে ফেলি যে আমার রোয়াটা দেরি হয়ে গেছে, মাজরা আসবে আমন ধানের ক্ষেত্রে এবং বোরো ধানের ক্ষেত্রে মাজরা আসবে, তখন আমাকে এই ওষুধটা দিতে পারি। তাছাড়াও কার্টাব হাইড্রোক্লোরাইড বলে আরেকটা ওষুধ আছে, 1 লিটার জলে 1 গ্রাম এটাও দিতে পারি। আর ফোরেট বলে একটা দানা আছে সেটা একরে 4 কেজি এই হিসাবে দিতে পারি। আর থাইমেথক্সাম বলে একটা ওষুধ আছে সেটা হচ্ছে 3 লিটার জলে 1 গ্রাম এই হিসাবে, অথবা ল্যামডা সাই হ্যালোথ্রিন, এরকম অনেক রাসায়নিক বাজারে কিন্তু আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে আমার খরচের সাথে এবং ক্ষতির ইন্টেন্স কতটা বেশি ক্ষতি করেছে তার উপর নির্ভর করে আমাকে ওষুধগুলো দিতে হবে এবং একই ওষুধ বারবার দেব না, ঘুরিয়ে ফিরিয়ে
1: একটা ওষুধ দেওয়ার পর আবার
0: পরবর্তী যখন ওষুধ যদি আমাকে দিতে হয় তখন অন্য রাসায়নিক কম্পোজিশন আমাকে ওষুধ দিতে হবে।
1: ঠিক, তো বাদামি শোষক পোকা কিভাবে ধান গাছের ক্ষতি করে?
0: বাদামি শোষক পোকা হচ্ছে একটা হালকা বাদামি বর্ণের একটা ছোট্ট পোকা এবং এটা দেখা যায় ধান গাছের গোড়ার দিকে, জলের জাস্ট উপরের দিকে আমরা একে দেখতে পাই এবং এরা প্রচন্ড মানে দলবদ্ধ ভাবে থাকে, একসাথে অনেক পোকা থাকে, খুব ছোট্ট খালি চোখে দেখা যায় কিন্তু খুব ছোট। এবং এদের কাজ হচ্ছে এরা গাছ থেকে রস শুষে খায় এবং রস শুষে খেতে খেতে আস্তে আস্তে গাছটাকে শুকিয়ে ফেলে, দূর থেকে দেখলে মনে হয় যে মাঠটা পুরো সাদা হয়ে গেছে, যেটাকে আমরা অনেকে বলি হপার বান, মানে পুরো মাঠ সাদা হয়ে গেছে এবং গোড়া দেখলে দেখা যাবে বাদামি শোষক পোকা ভর্তি হয়ে গেছে, গাছটা পুরো রস শুষে পুরো সাদা করে দিয়েছে। এইভাবে বাদামি শোষক পোকা কিন্তু গাছকে ক্ষতি করে।
1: এর থেকে নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব?
0: বাদামি শোষক পোকাকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে পরিচর্যাগত নিয়ন্ত্রণ, যেটা আমরা সবাই জানি, কৃষক ভাইরাও অনেকে জানেন যে মানে স্কিপ রো প্ল্যান্টিং, মানে হচ্ছে 7-8টা লাইন রোয়ার পরে একটা করে লাইন বাদ দিতে হয়, উদ্দেশ্য একটাই, আবার 7-8টা লাইন করলাম আবার 1 লাইন বাদ দিলাম, উদ্দেশ্য একটাই যাতে জল হাওয়াটা ঠিকঠাক ঢোকে, পরিচর্যাগুলো যাতে ঠিকঠাক করা যায়। এগুলো করলে দেখা যায় বাদামি শোষক পোকার আক্রমণটা কম হয় এবং আমাকে একটু যদি আর্লি জলদি আমি রোয়া করি সেক্ষেত্রে আমাকে একটু পাতলা করে রোয়া করতে হবে, 15 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার, লাইন থেকে লাইনের দূরত্ব 20 সেন্টিমিটার, গাছ থেকে গাছের দূরত্ব 15 সেন্টিমিটার, এই দূরত্বটা মেনটেন করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা ঘন বসিয়ে ফেলি, মানে আরো ওখানকার যে মাইক্রো ক্লাইমেট মাঠের যে ওই যে ওখানে যে পরিস্থিতিটা, আরো জল হাওয়া বাতাস মানে আলো ঢুকছে না, আরো আক্রমণগুলো বেশি হবে, এইগুলো আমরা দেখতে পারি। যখন দেখা যায় এগুলোতে আমাদের বিশেষ কাজ হচ্ছে না তারপরে আমাদেরকে রাসায়নিকের দিকে যেতে হয়, বাজারে প্রচুর রাসায়নিকের ওষুধ আমাদের শোষক পোকার জন্য আমরা দেখতে পাই।

0: যেমন হচ্ছে
1: কাটা
0: ফাইরোক্লোরাইড অথবা অ্যাসিফেট ফেনভ্যালারেট বলে একটা কম্বিনেশন আছে, এথিপ্রোল ইমিডাক্লোপ্রিড, এগুলো নতুন নতুন বেরিয়েছে, এগুলো মানে বাদামি শোষক পোকাকে নিয়ন্ত্রণ করে। ডাইনেটিফ্রান বলে আর একটা ওষুধ আছে, থায়োমিথক্সাম বলে আরো ওষুধ আছে, ক্লোরোথায়ানিডিন যেটাকে মানে ওটাও খুব ভালো ওষুধ। এগুলো কিন্তু শোষক পোকা যদি লেগে যায় তাহলে কিন্তু আমাদেরকে এই ওষুধগুলো দিতেই হবে, না হলে কিন্তু শোষক পোকাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।
1: বাজারে কিনতে পাওয়া
0: বাজারে এগুলো কিনতে পাওয়া যায়, বাজারে মানে সহজলভ্য, সহজেই পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে সব জায়গাতেই।
1: আচ্ছা, তো এই তো গেল যে আমরা মাজরা পোকা সম্পর্কে জানলাম, বাদামি শোষক পোকা সম্পর্কে বললেন, আর কোন কোন পোকা ধান গাছকে কিভাবে ক্ষতি করতে পারে?
0: আর কোন কোন পোকা বলতে কিছু আমরা পাতা খাওয়া শীষ কাটা কিছু লেদা পোকা দেখতে পাই,
1: লেদা পোকা,
0: কিছু পামড়ি পোকা মানে পাতাটাকে উপরের ডগার দিকে পাতাটাকে মুড়ে যায় মানে গুটিয়ে ফেলে পামড়ি পোকা, কিছু গন্ধি পোকা যখন ধানের দানাটা পুষ্ট হয় সে সময় গন্ধি পোকা আমরা মাঠেতে দেখতে পাই, এবং কিছু দয়ে পোকা এগুলো আমরা দেখতে পাই। এগুলো কিন্তু আমাদের ধান গাছকে কম অতটা মাজরা শোষকের মতো অতটা না হলেও কিছুটা হলেও এরা ক্ষতিগ্রস্ত করে।
1: কিভাবে ক্ষতিগ্রস্ত করে?
0: ক্ষতিগ্রস্ত করে বলতে যে এরা পাতাকে ডগার দিকে যে পাতা খাওয়া পোকাটাকে বললাম, এরা পাতাকে স্ক্র্যাপ করে কামড়ে কামড়ে খেয়ে ফেলে, এবং পাতাগুলো একটা ইউনিফর্মিটি যেগুলো থাকে সেগুলোকে থাকে না, এবং সেই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যে লাদা পোকাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য ক্লোরোপাইরিফস, ল্যামডা সাইহ্যালোথ্রিন অথবা ইন্ডক্সাকার্ব বলে আরো যে কেমিক্যালগুলো আছে রাসায়নিকগুলো, এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে এই রোগগুলো, এই পোকাগুলোর হাত থেকে আমরা কিন্তু অনেকটা পরিত্রাণ পেতে পারি এবং ফলনটাকে ঠিক জায়গায় আমরা রাখতে পারব।
1: আচ্ছা ডক্টর মন্ডল, ধানের বিভিন্ন কীটশত্রুর যে অর্থনৈতিক চরম সীমা সে সম্পর্কে কিছু বলবেন কি?
0: ধানের বিভিন্ন পোকার ক্ষেত্রে, বিভিন্ন রকম কীটশত্রুর ক্ষেত্রে বিভিন্ন রকম অর্থনৈতিক চরম সীমা থাকে, যে কোন সময় আমি ওষুধটা দেব এটা আমাকে ভাবতে। যেমন মাজরার ক্ষেত্রে যেটা বললাম, এক বর্গ মিটারে আমাকে যদি একটা মথ দেখতে পাই অথবা একগুচ্ছ ডিম যদি দেখতে পাই, সেই সময় আমাকে এই রাসায়নিকের দিকে তখন আমাকে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত পরিচর্যাগত যান্ত্রিকের ক্ষেত্রে অনেক সময় ফেরোমন ট্র্যাপ দেওয়া হয়, অনেক লাইট ট্র্যাপ দেওয়া হয়, এগুলো দেওয়া যায়। কিন্তু যখন দেখা যাবে যে একটা মথ চলে এসছে যে মাজরা, এরপর আমাকে ওষুধ দিতে হবে না হলে বেড়ে যাবে। যেমন বাদামি শোষক পোকার ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিটা গুচিতে যদি 5 থেকে 10টা পোকা দেখতে পাই তখন আমাকে কিন্তু ওষুধের দিকে যেতে হবে, রাসায়নিক ওষুধের দিকে যেতে হবে। অর্থনৈতিক চরম সীমা বলতে মানে ওই পর্যন্ত আমি অ্যালাউ করব, তারপর যদি আমি 5টা 10টার জায়গায় যদি 11টা 12টা হয়ে যায় তারপরে কিন্তু ওই মানে আরো পোকার আক্রমণটা বাড়বে এবং অর্থনৈতিক ক্ষতিটা আমার বেশি হবে, তার মানে ফলনটা আমার আস্তে আস্তে অনেকটা কমতে থাকবে। ওই মুহূর্ত পর থেকে যদি আমি ওষুধটা দিতে শুরু করি মানে আমার ফলনকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সময়টাকে খেয়াল রাখতে হবে। তার জন্য প্রতিনিয়ত মাঠ পরিদর্শন করাটা খুব জরুরি। আর একটা যেটা আমরা বলি শ্যামা পোকা, যেটা সাধারণত আমরা ওই কালী পুজোর সময় যেটা দেখতে পাই, প্রতি গুচিতে যদি 10টা পোকা দেখতে পাই প্রতিটা গুচিতে, তাহলে কিন্তু তারপর থেকে আমাকে কিন্তু রাসায়নিক ওষুধ আমাকে বিষ দিতে হবে। আর একটা হচ্ছে গন্ধি পোকা, যেটা ধানের যখন শীষ যখন পুষ্ট দানা হয়ে যায় সেই সময় প্রতিটা গুচি থেকে 1 থেকে 2টো পোকা যদি আমরা এই গন্ধি পোকাটাকে দেখতে পাই, কারণ ওরা হচ্ছে ওই দানাটাকেও রস শুষে খায় এবং যে নেক ওই যে উপরের দিকে ওরা রস শুষে খেয়ে ফেলে, ফলে ডগাগুলো শুকিয়ে যায়, ধানের ধান হয়েছে কিন্তু ধানের ডগাটা শুকিয়ে গেছে। সেই সময় যদি প্রতিটা গুচিতে আমরা যদি 1 থেকে 2টো গন্ধি পোকাকে দেখতে পাই তখন তারপর থেকে কিন্তু আমাকে ওষুধের দিকে, রাসায়নিক ওষুধের দিকে আমাকে যেতে হবে এবং সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সময়টা।
1: তো এ তো গেল আমরা ধানের যে পোকা নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা যদি রোগের কথা ভাবি তাহলে ধান গাছে কি কি রোগ দ্বারা আক্রান্ত হয়?
0: ধান গাছের রোগ বলতে যেগুলো আমরা সাধারণত বলি, যে প্রধান যেটা বলি ঝলসা,
1: ঝলসা রোগ,
0: ঝলসা রোগ। আর একটা সাধারণত আমাদের এখানে যেটা দেখতে পাই খোলা পচা, খোলা পচা, ঝলসা, এবং ধানের বাদামি একটা দাগ হয়, বাদামি দাগ বলে একটা রোগ হয়। আর একটা ধানের ভুষা রোগ হয়। এই রোগগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাই এবং এগুলি বেশি আমাদের ক্ষতি করে। আর ব্যাকটেরিয়া জনিত একটা সমস্যা আমরা দেখতে পাই, সেটা অনেক সময় আমরা বাদামি দাগের সাথে গুলিয়ে ফেলি, ব্যাকটেরিয়ার কারণেও একটা পাতায় বাদামি রঙের একটা দাগ হয়। এই মোটামুটি এই রোগগুলো আমরা ধানের জমিতে দেখতে পাই এবং এগুলো যদি সঠিক সময়ে আমরা ওষুধ দিই

0: সঠিক সময় যদি নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু এগুলো ফলনকে খুব একটা ক্ষতি করতে পারে না।
1: এক্ষেত্রেও কি আপনি বলবেন যে সুসংহত উপায়ে রোগ নিয়ন্ত্রণ?
0: হ্যাঁ, এক্ষেত্রেও সুসংহত উপায়ে রোগ নিয়ন্ত্রণ করার কথা আমরা বলে থাকি। এবং সুসংহত উপায়ে রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদেরকে সবসময় বলি সুসংহত উপায়ে রোগ নিয়ন্ত্রণ করলে পরিচর্যাগত যে নিয়ন্ত্রণ, গ্রীষ্মকালীন একটা জমিতে ভালো করে চাষ দিতে হবে, গ্রীষ্মকালীন চাষবাসটার দিকে খেয়াল রাখতে হবে। এবং তার সাথে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ক্লিন কাল্টিভেশন, পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস, মাটির যে আলগুলো আছে, আলে যে প্রচুর জঙ্গল হয়ে থাকে, ঘাস হয়ে থাকে, সেই ঘাসগুলোকে আমাকে পরিষ্কার করে রাখতে হবে। এবং চেষ্টা করতে হবে একই জাত একই জমিতে বারবার না লাগানো। অতএব সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আর পরিচর্যার ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে আমরা চাইলে যদি মনে হয় আক্রমণ হচ্ছে যান্ত্রিকভাবে, আমরা ফেরোমন ট্র্যাপ ব্যবহার করতে পারি। অনেক সময় ফেরোমন ট্র্যাপও আমরা ব্যবহার করি এবং লাইট ট্র্যাপও ব্যবহার করি। আর একটা যেটা হচ্ছে যে কিছু বন্ধু পোকা থাকে, সেই বন্ধু পোকাগুলোও কিন্তু অনেক সময় আমাদের রোগ পোকার ক্ষেত্রে অনেকটা খুব উপকারী, খুব ভালো কাজ করে বন্ধু পোকাগুলো।
1: আচ্ছা,
0: সেই বন্ধু পোকাগুলোকেও আমরা চাইলে মাটিতে মাটি স্প্রে করতে পারি, যেগুলো শত্রু পোকাকে কিন্তু অনেকটা মেরে ফেলে, শত্রু পোকা। এবং রোগ যদি থাকে সেই রোগকে কন্ট্রোল করে। বন্ধু কিছু জীবাণু আছে যারা ওই শত্রু জীবাণু, যে ঝলসা বললাম, ঝলসার যে জীবাণু, ঝলসার জীবাণুকে তারা মেরে ফেলবে। যেমন আছে যেমন ট্রাইকোডার্মা জ্যাপনিকাম, ট্রাইকোডার্মা মেটারহিজিয়াম, তারপর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, লেদা পোকা যেটা বললাম বিটি, এটা কিন্তু ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস দিয়ে কিন্তু আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি। এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে রোগ সহনশীল কিছু জাত আছে, যাতে যে স্বর্ণ, যে ঝলসা, এগুলোর ক্ষেত্রে যদি স্বর্ণকে আমরা চাষ করি দেখা যায় যে অনেকটা রোগটা কিন্তু আমরা কম দেখতে পাই। এবং সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন জাতটা, কোন জাতটাকে চাষ করতে গেলে, যে এখানকার মাটিতে হয়তো স্বর্ণ বেশি, ঝলসার বেশি প্রকোপ না খোলা পচার বেশি প্রকোপ, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। সেইভাবে আমাকে জাত সিলেকশন করতে হবে। এবং সেইভাবে আমাকে, এইটা গেল পরিচর্যার দিক, এটা মানে সুসংহত উপায়। তারপর লাস্ট শেষে সর্বশেষে যেটা বলি যে রাসায়নিক বিষ আমাকে শেষে ব্যবহার করতেও, যদি এর বাইরেও আমার ক্ষতির দিকটা চলে যায় তখন আমাকে রাসায়নিকের দিকে যেতেই হবে।
1: তো ছত্রাক ঘটিত রোগ প্রতিরোধ ক্ষেত্রে ধানে বীজ শোধনের কিভাবে করা হওয়ার কথা বলবেন?
0: হ্যাঁ, ছত্রাক ঘটিত মানে বীজের মধ্যে কিন্তু অনেক, এই যে ছত্রাক ঘটিত রোগ মেনলি ছত্রাক এবং ব্যাকটেরিয়া এগুলো থাকে, এই জীবাণুগুলো বীজের মধ্যে থেকে থাকে। যদি সঠিক সময় বীজ শোধনটা করতে পারি তাহলে কিন্তু এই রোগগুলো থেকে আমরা অনেকটা মানে নিষ্কৃতি পেতে পারি, মানে রোগের প্রকোপটা অনেকটা কম হয়। যেমন ঝলসা
1: কিভাবে বীজ শোধনটা করবেন?
0: ঝলসার ক্ষেত্রে যেটা আমরা বলি 250 গ্রাম ক্যাপ্টান অথবা কার্বেন্ডাজিম, এই যে ওষুধটা যদি আমরা প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে বীজতলা বীজ ফেলতে পারি, খোলা পচার প্রবণ যদি এলাকা বেশি থাকে সেখানে 250 গ্রাম প্রতি কেজি বীজেতে কার্বেন্ডাজিম দিয়ে আমরা শুকনো ভাবে বীজ শোধন করতে পারি। আর যেখানে বাদামি দাগ কিংবা ডাঁটা পচা দেখা যায় সেক্ষেত্রে জিনেব বা ক্যাপ্টেন অথবা থায়োফেনেট মিথাইল বলে একটা রাসায়নিক আছে, সেগুলো দিয়েও আমরা বীজ শোধন করতে পারি। চাষি ভাইরা যদি এগুলোর দিকে যে কোন রোগটা বেশি হয় তাহলে কিন্তু আমাকে সেই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে যে কতটা দেব এবং কোন রোগ হচ্ছে তার জন্য কি রাসায়নিক দিয়ে আমি বীজ শোধন করব, সেটা আমাকে খেয়াল রাখতে হবে।
1: তো এ তো গেল আপনি বলছিলেন যে ছত্রাক ঘটিত রোগের কথা, ছত্রাক ঘটিত রোগ। আমরা যদি বিভিন্ন বিভিন্ন কারণে তো রোগ হয়ে থাকে, ছত্রাক ঘটি, ছত্রাক জনিত কারণ, ব্যাকটেরিয়া জনিত কারণ। হ্যাঁ, তো একটু যদি বলেন যে ধানের বিভিন্ন ছত্রাক ঘটিত রোগ প্রতিরোধের রাসায়নিক যে ছত্রাক ব্যবহার করা যায়, সেটা মানে ছত্রাকনাশক ব্যবহার করা যাবে, সেটা কিভাবে করা যাবে?
0: ছত্রাকনাশকের ক্ষেত্রে যেটা আমরা ঝলসা রোগের কথা বলি, ঝলসা যে ধানের যে ঝলসাটা হচ্ছে সেক্ষেত্রে আমরা ট্রাইসাইগালাজল বলে একটা রাসায়নিক আছে, সেটা প্রতি লিটার জলে 0.6 গ্রাম এই হিসাবে দিতে পারি, অথবা আইসোপ্রোথিওলেন বলে একটা রাসায়নিক আছে, হেক্সাকোনাজল, টেবুকোনাজল সঙ্গে ট্রাইফ্লক্সিস্ট্রবিন, এই একটা কেমিক্যালের রাসায়নিকের কম্বিনেশন আছে, ট্রাইসাইকোলজক ম্যানকোজেব এবং হেক্সাকোনাজল এবং জিনেব, এই একটা কম্বিনেশন আছে। এই ওষুধগুলো দিলে যে ঝলসা রোগের কথা ছত্রাকজনিত এই

0: ওষুধগুলো দিয়ে কিন্তু ঝলসাকে কিন্তু সঠিক সময়ে নিয়ন্ত্রণ করা যায় এবং ফলন কিন্তু অনেকটাই আমরা সেই জায়গায় রাখতে, ফলনে খুব একটা হেরফের হয় না এই ঝলসা রোগের ক্ষেত্রে।
1: ঝলসা রোগের ক্ষেত্রে তো চাষি ভাইরা এখানে কি করবেন, চাষি ভাই ঝলসা রোগ দেখা গেলে ওদের কি করা উচিত?
0: দেখা গেলে এই যে রাসায়নিক ওষুধগুলো বললাম, এই রাসায়নিক ওষুধের যে কোনো একটা ওষুধ ওনারা যদি ব্যবহার করেন, এবং একই কথা বলবো যে একই ওষুধ বারবার না দিয়ে বিভিন্ন যে ওষুধগুলো বললাম শুধু ঝলসার জন্য সেই ওষুধগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিই, তাহলে কিন্তু ঝলসাটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে এবং জমি থেকে নির্মূল করা যাবে ঝলসাকে।
1: আর আমরা যদি ব্যাকটেরিয়া জনিত রোগের কথা ভাবি তাহলে কি কি রোগ আছে?
0: ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়াল একটা ঝল দাগ হয়, বাদামি রঙের দাগ হয় ব্যাকটেরিয়া জনিত। সেই বাদামি রঙের দাগটা, বাদামি রঙের যে দাগটা হয় সেই দাগটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে একটা বাদামি রঙের দাগ পাতার উপর থেকে নিচে পর্যন্ত আসে, তখন আমাকে অ্যান্টিবায়োটিক স্ট্রেপটোসাইক্লিন অথবা স্ট্রেপটোমাইসিন 10 লিটার জলে 1 গ্রাম এটা স্প্রে করতে পারি। তাহলে
1: একবার বলবেন কি,
0: স্ট্রেপটোসাইক্লিন অথবা স্ট্রেপটোমাইসিন 10 লিটার জলে 1 গ্রাম মানে পাউডার, ব্যাকটেরিয়ানাশকের পাউডারটা ওটা হচ্ছে, সেটা যদি আমরা দিই তাহলে কিন্তু এই যে বাদামি রঙের পাতা ডগার দিকে যে দাগটা দেখতে পাই ব্যাকটেরিয়ার জন্য সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাছাড়াও স্ট্রেপটোসাইক্লিনের সাথে কপার অক্সিক্লোরাইড 4 লিটার জলে 1 গ্রাম সঙ্গে যদি মিশিয়ে আমরা স্প্রে করি সেক্ষেত্রেও আমরা এই ব্যাকটেরিয়াকে আমরা অনেকটা ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করতে পারি এবং ধানের যে বাদামি দাগটা ব্যাকটেরিয়ার জন্য হয় সেটাকে আমরা অনেকটা মানে হাতের মধ্যে থাকে, ফলনকে খুব একটা ক্ষতিগ্রস্ত করে না। আরেকটা ধানের ক্ষেত্রে যেটা আমরা আরেকটা রোগ দেখতে পাই যেটা খুব সমস্যা বিশেষ করে স্বর্ণটন্ন ধানের ক্ষেত্রে, যে খোলা পচা, খোলা পচার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে খোলা পচা গোড়ার দিকে একটু গোল গোল চাকা চাকা দাগ হয়ে থাকে এবং পাতাগুলো আস্তে আস্তে গোড়ার দিকে পাতাগুলো আস্তে আস্তে পচতে শুরু করে। এর ফলে যেটা হয় যে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যায় এবং গাছটা বসে যায়। সেই জন্য খোলা পচা করতে একে নিয়ন্ত্রণ করতে গেলে প্রাথমিক যেটা আমরা সবসময় বলে থাকি যে আলের দিকে এই রোগটা প্রথম দেখা যায় আলের দিকে ধান গাছে প্রথম। অতএব আলের ঘাস থেকে কিন্তু মাঠে ধান গাছেতে ছড়ায় এটা। অর্থাৎ ক্লিন কাল্টিভেশন পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস যেটা আমরা বলি যে আলের ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে এবং তার সাথে ফোলা পচা লাগলে বিঘে প্রতি 4 কেজি পটাশ, বিঘে প্রতি 4 কেজি পটাশ আমাকে ব্যবহার করতে হবে। অল্প জল রেখে আমাকে 4 কেজি পটাশ দিয়ে জমিটাকে ঘেঁটে দিতে হবে। প্রাথমিক স্টেজ যদি হয় তাহলে খোলা পচার অনেকটা নিয়ন্ত্রণ হয়ে যায়। আর তাতেও যদি না হয় সেক্ষেত্রে আমরা খোলা পচার জন্য বেশ কয়েকটা ওষুধ আমরা বলে থাকি, যেটা হচ্ছে ভ্যালিডামাইসিন 1 লিটার জলে 2 থেকে 2.5 ml অথবা পেনসাইকিউরন 1 লিটার জলে 1.5 ml। তাছাড়া আরো ওষুধ আছে, টেবুকোনাজল, ট্রাইফ্লক্সিস্ট্রবিন, থায়োফ্রুজামাইড, এই কিছু ওষুধ আছে। এই ওষুধগুলো ব্যবহার করলে কিন্তু যে খোলা পচা রোগটা একদম পরিষ্কার নির্মূল হয়ে যায় এবং ফলনে খুব একটা ক্ষতিগ্রস্ত এরা করতে পারে না। এই মোটামুটি এই রোগগুলি ধানের ক্ষতি বেশি করে এবং এই ক্ষতি থেকে নিয়ন্ত্রণের জন্য যে পরিচর্যাগত, যে যান্ত্রিক, যে অনেক সময় জৈবিক জীবাণু দিয়ে কথা, বন্ধু পোকা অথবা কোন ব্যাকটেরিয়া ফাঙ্গাস ছত্রাক দিয়ে আর একটা ছত্রাককে মারছি, এগুলো যদি ব্যবহার করি এবং সর্বশেষ রাসায়নিক তো ব্যবহার করতেই হবে, কিন্তু ওটাকে যতটা চাইব যে ব্যবহার যেন রাসায়নিকের ব্যবহার যেন অপরিযাপ্ত এবং মানে প্রচুর দিয়ে ফেললাম এরকম যেন না হয়, ইচ্ছা হলো দিয়ে ফেললাম, এতে যেমন আমাদেরও ক্ষতি পরিবেশেরও ক্ষতি এবং তার মধ্যে জমির মধ্যেও যে উপকারী জীবাণুগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়, ফলে তাদের যে উপকারী দিকটা তখন আমরা আর পাই না। অতএব আমাদেরকে এই 4টে পদ্ধতি সুসংগত উপায়ে করতে গেলে 4টে পদ্ধতির মধ্যে একত্রিত করে এবং প্রয়োজন ভিত্তিক আমাকে যখন অ্যাজান হয়ে নি রিকোয়ার্ড, যখন দরকার তখনই করব। প্রথমেই যদি পরিচর্যাতে আমার ব্যাপারটা মিটে যায় তখন আমি রাসায়নিকে যাব না। অর্থাৎ এইগুলোর প্রয়োজন ভিত্তি এবং সবগুলোর মধ্যে একটা যেন সমন্বয় সাধন করে এবং খেয়াল রাখতে হবে আমার খরচটা যেন খুব বেশি না হয়ে যায়। খরচ বেশি করলাম কিন্তু সেই ফলনটাকে আমি পেলাম না, তাহলে সেই খরচের কোনো দরকার নেই। অর্থাৎ সেই লেভেলটা আমাকে ঠিক রাখতে হবে যে কোন লেভেল, কোন সময় আমি ওষুধটা দেব, কোন সময়ের পরে ওষুধ দিলে আমার ওষুধ দিয়েও আমি সেই ফলনটাকে ধরে রাখতে পারবো না। অর্থাৎ সেই নির্দিষ্ট সময়টাকে আমাকে কৃষক বন্ধুকে খেয়াল রাখতে হবে। সেগুলো এই আলোচনার মধ্যেই আমি অনেকটা বলে গেলাম যে মাজরার ক্ষেত্রে কোন সময়ে এবং রোগের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে যখন দেখা যায় যে পাঁচ থেকে একটা জমিতে 5-10% পাতা

0: ঝলসা রোগে আক্রান্ত হয়েছে তখন ঝলসার জন্য ওষুধ দিতে হবে। একটা জমিতে যদি 2-5% পাঁচকাঠি যদি খোলা পচা দেখতে পাই আক্রমণ, তখন আমাকে কিন্তু খোলা পচার ওষুধটা দিতে হবে। অর্থাৎ এই পার্সেন্টেজটা কিন্তু কৃষক বন্ধুকে নিজেকেই আইডিয়া করতে হবে। তার জন্য যেটা প্রথমেই বললাম আবার বলছি, মাঠ পরিদর্শনটা হচ্ছে খুব জরুরি। মাঠ পরিদর্শন নিয়মিত করতে হবে, যে কতটা পার্সেন্টেজ যাচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি মনে হয় যে বেড়ে গেছে তখন আমাকে ওষুধ দিতেই হবে, সেই ওষুধটা এইভাবেই দিতে হবে। এবং ওষুধ দেওয়ার ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে যতটা পারবো যে লাল মানে খুব বিষাক্ত সেই ওষুধকে দেবো না, যেগুলো পরিবেশ বান্ধব পরিবেশের উপর ক্ষতি কম করে সেই ওষুধগুলোকে দেওয়ার আমরা সবসময় চেষ্টা করব। এইগুলোকে কৃষক বন্ধুকে একটু খেয়াল রাখতে হবে। পরবর্তীকালে আমাকে খেয়াল রাখতে হবে যে মাজরা পোকা, প্রথমে যেটা আসে মাজরা পোকার একটা সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ মাজরা পোকাকে নিয়ন্ত্রণ যদি করতে হয় আমাকে পরিচর্যাগত যে নিয়ন্ত্রণগুলো, যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস, গ্রীষ্মকালীন চাষবাস, এগুলো রোদ খাওয়াতে হবে তো জমিতে ভালো করে, আলকে পরিষ্কার রাখতে হবে, এবং মাজরা পোকা কখন আসছে দেখতে হবে। যদি আসে তখন আমাকে রাসায়নিক বিষ আমাকে দিতে হবে এবং একই ওষুধ বারবার দেব না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেব। আর একটা যেটা সব থেকে ধানের ক্ষেত্রে যে পোকাটা ক্ষতি করে সেটা হচ্ছে বাদামি শোষক পোকা। এরা কি হচ্ছে গোড়ার দিকের পাতা, গোড়ার দিকে গাছের গোড়ার দিকে থাকে এবং প্রচুর রস শুষে খায়। সেই জন্য যেকোনো অন্তর্বাহী ওষুধ আমরা যদি সঠিক সময় ব্যবহার করতে পারি, যেগুলো বলে গেলাম সেগুলো যদি ব্যবহার করেন কৃষক বন্ধুরা, তাহলে কিন্তু এই শোষকের এগেনস্টে শোষক কিন্তু তখন আর বিশেষ ক্ষতি করতে পারবে না। এবং শোষকের জন্য, বাদামি শোষকের জন্য যে ওষুধগুলো বললাম সেগুলো প্রথমবারে হয়তো একটা ওষুধ দিলাম, 12-15 দিন পর একটা অন্য গ্রুপের ওষুধ দিলাম, যাতে একই গ্রুপের ওষুধ বারবার আমরা ব্যবহার করতে না পারি, এই একটা দিক। আর পোকার ক্ষেত্রে আর বিশেষ দেখা যায় না। আর রোগের ক্ষেত্রে যেটা আমরা বিশেষ করে দেখতে পাই যেটা হচ্ছে ঝলসা, ঝলসাটা দেখতে পাই, বাদামি দাগ দেখতে পাই এবং খোলা পচা। ঝলসা আর খোলা পচা কিন্তু খুব বেশি আমরা দেখতে পাই। ঝলসার জন্য ছত্রাকনাশক আমাকে ব্যবহার করতে হবে এবং ছত্রাকনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে কোন কত পার্সেন্ট, একটা জমিতে 5-10% যদি ঝলসা লাগে তখনই আমাকে ছত্রাকনাশক আমাকে ব্যবহার করতে হবে। এবং খোলা পচাটাও খেয়াল রাখতে হবে, যে তার জন্য পেনসাইকিউরন, প্যালিডোমাইসিন অনেক ওষুধ পাওয়া যায়, সেগুলোকেও ব্যবহার করতে হবে। আর ব্যাকটেরিয়ার একটা ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ব্যাকটেরিয়া নাশকটা কেটে যায়। এইভাবে যদি আমরা সঠিকভাবে বীজ শোধন, পোকার জন্য যে কোন সময় দেবো, তার অর্থনৈতিক চরম সীমার লেভেলটা কোন সময় পর্যন্ত আমি অপেক্ষা করব, পোকার ক্ষেত্রেও যেমন রোগের ক্ষেত্রেও ঠিক সেরকমই ব্যাপারটা হয়ে থাকে, আমরা কোন সময় পর্যন্ত অপেক্ষা করব তারপর ওষুধ দেবো, সঠিকভাবে যদি আমরা নিয়মিত পরিদর্শন করি তাহলে কিন্তু আমরা পোকা আর রোগকে সঠিক সময় নিয়ন্ত্রণ করতে পারবো এবং কাঙ্ক্ষিত ফলন, যে ফলনটা আমরা কৃষক বন্ধুরা সবাই চেয়ে থাকি, সেই ফলনটাকে আমরা পেতে পারব।
1: তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ প্রসঙ্গে, আর এ বিষয়ে এতক্ষণ বুঝিয়ে বললেন রাজ্য সরকারের কৃষি দপ্তরের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবকান্ত মণ্ডল। ডক্টর মণ্ডল, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: বন্ধুরা, আমরা যারা সবজি উৎপাদন করি তাদের জন্য বলছি, দেখুন সবজির মধ্যে কতগুলো সবজি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, যেমন আলু পেঁয়াজ। আর এই আলু পেঁয়াজের উৎপাদনে যদি গোলমাল হয়ে যায় তাহলে বড়সড় গোলমাল হয়ে যায়, তাই না? কেন? কারণ এই প্রত্যেকটা সবজির কিন্তু আমাদের কাছে ভীষণ রকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে দৈনন্দিন জীবনের কথা যদি চিন্তা করি তাহলে এগুলো ছাড়া চলবে না। পেঁয়াজ একটা অত্যন্ত মূল্যবান সবজি, শুধু দেশে কেন বিদেশেও পেঁয়াজে কাঁচা হিসেবে যেমন খাওয়া হয় তেমনি সবুজ পাতা, কলি বা অন্যান্য সবজির সঙ্গে রান্না করে, বা পেঁয়াজ কিন্তু শুকনো করে গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করা যায়। তাছাড়া পেঁয়াজের কথা বললে নানা ধরনের তার ঔষধি গুণ যেমন রয়েছে, তেমনি কন্দ কথা যদি ভাবি তাহলে ফসফরাস, ক্যালসিয়াম, এমন ধরনের যে খনিজ পদার্থ আছে সেগুলোতে পেঁয়াজ খুব সমৃদ্ধ। তাছাড়া শ্বেতসারেও ভরপুর, এতে ভালো পরিমাণ প্রোটিন আর ভিটামিনও রয়েছে। সারা পৃথিবীর কথা যদি ভাবি তাহলে আমাদের দেশ পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে, আর দেশের আভ্যন্তরীণ বাজার ছাড়াও বৈদেশিক

যে বাণিজ্য সেখানে কিন্তু পেঁয়াজ একটা বড় জায়গা অধিকার করে রয়েছে। তো আসুন আজকে আমরা জেনে নেব পেঁয়াজের উৎপাদন কি করে সারা বছর ধরে করা যায়। সারা বছর ধরে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করতে পারি তাহলে এই ফসলের বীজের দিকে যেমন সংরক্ষণ করা দরকার, অন্যদিকে যে পেঁয়াজ

0: এই বলার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত হয়ে এসেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি নমস্কার।
1: নমস্কার।
0: যে কথাটা বলছিলাম যে পেঁয়াজ এর কথা, তো পেঁয়াজ দেখুন এমন একটা ফসল যার দাম ওঠা পড়া নিয়ে আমাদের সারা দেশে হইচই বেঁধে যায়, এর কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তো পেঁয়াজের উৎপাদনটাকে যদি আমরা সারা বছর ধরে চাষবাস করে যোগান দিতে পারি, সেক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের ঘটনা যেটা অনভিপ্রেত তা হবে না। তো একটু জেনে নেব বীজ উৎপাদন পদ্ধতি বা বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে আপনার কাছে।
1: আমাদের রাজ্যে পেঁয়াজের উৎপাদন বিগত কয়েক বছরে অনেকটা বেড়েছে, কিন্তু আমাদের যে চাহিদা সেই চাহিদাটা কিন্তু এখনো আমরা পুরোপুরি মেটাতে পারিনি, এবং বিগত কয়েক বছরে এই মেটানোর উদ্যোগ নেওয়ার সাথে সাথে জন্য আমরা বর্ষাতে পেঁয়াজের চাষ করি, শুরু করা হয়, এবং যার বীজটা আসত মূলত মহারাষ্ট্র থেকে বা কর্ণাটক থেকে, এবং এই বীজ যখন বাইরে থেকে আসত সময় মতো আসত না, এবং সময় মতো চাষিকে যদি বীজ না দেওয়া যায় তার কোন ইম্প্যাক্ট বা প্রভাবটা ঠিক ভালোভাবে পড়েন না,
0: উৎপাদনও ভালো
1: হবে না,
0: সময়টা ভীষণ
1: গুরুত্বপূর্ণ। এবং সেক্ষেত্রে আমাদের এখনো যেটা হচ্ছে বর্ষাতি পেঁয়াজের বীজের জন্য আমাদের সবসময় বাইরের উপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু আমাদের শীতের সময় আমাদের রাজ্যে একটা জাত আছে অনেকদিন ধরে চাষ হয়ে আসছে সুখসাগর, এটার বীজ উৎপাদন আমাদের রাজ্যে হচ্ছে এবং অনেক চাষি এটাকে লাভজনক বিষয় হিসেবে বেছে নিয়েছেন। তা আমরা যেটা বলতে চাই যে বীজ উৎপাদনটা বিরাট কিছু প্রযুক্তিগত দিক থেকে যে বিরাট লোকে ভয় পেয়ে যাবে সেরকম কিছু নয়, বীজ উৎপাদন সহজে করা যায়। এবং পেঁয়াজের বীজ উৎপাদন সাধারণভাবে বীজকে পেঁয়াজকে আমরা দ্বিবার্ষিক উদ্ভিদ বলি বীজ উৎপাদনের নিরিখে, এবং একটা হচ্ছে মানে প্রতি মানে বীজ থেকে বীজ উৎপাদন করা যায় একটা, আর আরেকটা হচ্ছে কন্দ থেকে বীজ। আমি প্রথমে বলি বীজ থেকে বীজ উৎপাদন, বীজ থেকে বীজ উৎপাদন সেটা আমরা করি কি, বীজটাকে বীজতলাতে ফেললাম, চারা তৈরি হলো, চারাকে লাগানো হলো, পেঁয়াজ হলো, পেঁয়াজটাকে না তুলে আমরা ওইখানে রেখে দিলাম, তাতে পেঁয়াজকলি হবে এবং বীজটা হবে,
0: অর্থাৎ যাকে ইংরেজিতে বা আমরা কৃষির ভাষায় বলি ইনসিটু,
1: ইনসিটু
0: মানে যেখানে আছে সেখানে রেখে,
1: সেখানে রেখে দেওয়া হল। এবার এতে যেটা হচ্ছে এটা সুবিধা আছে কিছু, আবার অসুবিধা আছে। সুবিধা যেটা হচ্ছে এর জন্য বিরাট কিছু খরচ হয় না, পেঁয়াজটা তোলার না তুলে আমরা রেখে দিলাম, সেক্ষেত্রে হয়তো কিছুটা সার হয়তো একটু দিতে হয়, না দিলেও চলবে, আর জল একটু দিতে হয়, আর কিছু খরচ নেই, আর হচ্ছে তাড়াতাড়ি বীজটাও তৈরি হয়ে যায়। আর এর জন্য আমি যেটা হচ্ছে আমরা যখন এখানে যে পদ্ধতিতে আমাদের বীজ উৎপাদন হয় সেক্ষেত্রে পেঁয়াজটাকে রাখা হয়, এক্ষেত্রে পেঁয়াজটাকে রাখতে হবে না, কিন্তু এর খারাপ দিক বলতে আমরা কিছু অসুবিধাও আছে, যেটা হচ্ছে আমরা পেঁয়াজের চারা লাগিয়েছি এবং পেঁয়াজটা অনেকটা মাটির নিচেও থাকে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সঠিক জাত কোনটা জাতের বৈশিষ্ট্যকে ঠিকভাবে দেখতে পাচ্ছি না, যার ফলে পরবর্তী যে ওইখান থেকে যে বীজটা হচ্ছে সেটা দেখা যাবে যে মিক্সড হয়ে যাচ্ছে, ভালো বীজ হয় না, এইটা হচ্ছে একটা ইয়ে হবে। তাছাড়া হচ্ছে এর থেকে এই পেঁয়াজ থেকে একটা কলি মাত্র হয়, সেই কলি একটা হওয়ার ফলে তাহলে দেখা যাচ্ছে যে পেঁয়াজের বীজটার ফলনটাও কম হচ্ছে। আর এরপরে যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদন,
0: কন্দ ছাড়া একটু আমরা এটা সফল আরেকবার একটু জানতে চাইবো আপনার কাছে, যেটা ওই ইনস্টিটিউট বা বীজ থেকে বীজ উৎপাদনের কথা বললেন, সেক্ষেত্রে বীজতলাতে বীজ কখন বোনা হচ্ছে, মানে ওই জ্যৈষ্ঠ আসা?
1: হ্যাঁ, বীজতলাতে বীজ বোনা সাধারণভাবে হয় জ্যৈষ্ঠ মাঝামাঝি থেকে এবং আষাঢ়ের শেষ পর্যন্ত। এইবার চারাটা তৈরি হলো, চারাটা তৈরি হওয়ার পরে আষাঢ় মাসের মাঝামাঝি থেকে আশ্বিনের শেষ পর্যন্ত লাগানো যেতে পারে, এবং এইবার পেঁয়াজ লাগানো হলো, চারা লাগানো হলো, পেঁয়াজটা হচ্ছে, এবার ফুল বা কলি আসে, এবং আমরা অনেক সময় করি কি কলিটাকে বিক্রি করে দিই, সেটা চাষি করবেই, কারণ চাষির ওইটা থেকে তখন যখন কলিটা বাজারে বিক্রি হয় তখন অনেক দাম পায়, তখন পেঁয়াজের থেকে বেশি দামে বিক্রি হয়, সেটা অনেকে বিক্রি করেন, কিন্তু যারা পেঁয়াজে বীজের জন্য তারা সেই পেঁয়াজটাকে রেখে দিচ্ছে, সেইখান থেকে হচ্ছে। আর তারপরে মোটামুটি মাঘ ফাল্গুনে সেটি কলি আসতে শুরু।

0: করে জ্যৈষ্ঠ মাসে বীজটা রেডি হয়ে যায়। তখন আমরা তুলে মানে পেঁয়াজের কুলিটাকে কিছুটা ছয় ইঞ্চির মতো রেখে উপর থেকে কেটে নেওয়া হয়।
1: এইটা তো এবার আপনি বলছেন যে কন্দ থেকে বীজ,
0: কন্দ থেকে এইবার যেটা হচ্ছে কন্দ থেকে বীজ উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে আবার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতিতে হচ্ছে বার্ষিক পদ্ধতি বলে, আর একটা হচ্ছে দ্বিবার্ষিক। এই পদ্ধতিতে কি হয়, প্রথমে আমরা চারা লাগালাম, চারা থেকে পেঁয়াজটা হলো, পেঁয়াজটাকে তুললাম, তুলে আমরা দেখে নিলাম জাতের সঙ্গে বৈশিষ্ট্যের সঙ্গে মিলছে কিনা, যেগুলো মিলবে না বা কাটাকুটি রোগগ্রস্ত সেগুলোকে বাদ দিয়ে সেই পেঁয়াজ থেকে আবার লাগানো হয়। এবার যখন বলছি যে এক বছরে আর একটা দিব আসি, তখন যেটা হচ্ছে যে এক বছরের ক্ষেত্রে আমরা তোলার আবার হয়তো পনেরো কুড়ি দিনের মধ্যে আবার আমরা লাগাচ্ছি, মানে পেঁয়াজ থেকে লাগাচ্ছি,
1: মানে বছরে দুবার
0: দুবার। আর একটা যেটা হচ্ছে যেটা দ্বিবার্ষিক যেটা হচ্ছে, সেই পেঁয়াজটা বিশেষ করে আমাদের যে সুখসাগর, সেই সুখসাগর যাত্রাকে পেঁয়াজ হলো, পেঁয়াজ হওয়ার পরে আমরা সেই পেঁয়াজটাকে সংরক্ষণ করলাম। সাধারণ যারা চাষ মানে কৃষক ভাইরা আছেন তারা হচ্ছে ঝুলিয়ে রাখেন এবং সেটা কিন্তু সেই পেঁয়াজটাকে ঝুলিয়ে রাখছে এবং সেই পেঁয়াজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এই কারণে ভালো করে শুকিয়ে রাখে। এবং সেই পেঁয়াজে কিন্তু আমরা অন্য পেঁয়াজগুলো যখন রাখি তখন হচ্ছে দেখা যায় পেঁয়াজের ওজন কমছে, কিছু গাছ বেরিয়ে যায় আর কিছু হচ্ছে গাছ মানে পচে যায়, এই সমস্ত সমস্যাগুলো হয়। কিন্তু চাষিরা বীজের জন্য যেটা রাখে সেটা কিন্তু সেই পেঁয়াজগুলো অনেক ভালো করে শুকিয়ে রাখে এবং সেটাতে একবারে গাছ বেরোয় না আমি বলবো না, বেরোয় কিন্তু সেটা উল্লেখযোগ্য কিছু নয়, কেননা তারা যখন লাগায় তখন মোটামুটি সেই সমস্যাটা খুব একটা প্রকট হয় না। তাই এবার আমি বলি যে বার্ষিক পদ্ধতিতে যেটা হচ্ছে এই বছর চারা তৈরি করেছি, চারা লাগানো হয়েছে, পেঁয়াজ তোলা হলো, পেঁয়াজ তুলে আবার লাগানো হচ্ছে। এবং লাগানোর সময় যেটা করা হয় যে যার যেরকম বৈশিষ্ট্য সেই অনুযায়ী আমরা দেখে নেব। এবং এইটাতে যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্ষাতি পেঁয়াজের ক্ষেত্রে আমরা এটাকে অনুসরণ করতে বলি, এই কারণে যে বর্ষাতি পেঁয়াজ যে সময়টা ওঠে সেই সময়টা আমরা তারপরে লাগানোর জন্য তখনও সময় থাকে, তার জন্য অপেক্ষা করতে হয় না। আর বর্ষাতি পেঁয়াজকে আমরা সংরক্ষণ করতে পারি না, দু তিন মাস হয়তো আমরা রাখতে পারি কিন্তু সেটা মানে লাভজনক কিছু হবে না। তো সেইটা এইভাবে করা হয়, পেঁয়াজটাকে তোলা হয়, তুলে ভালো করে বেছে নেওয়া হয়, ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে পদ্ধতি কিভাবে হবে সেটা আরো পরে আমি আসছি। এবার দ্বিবার্ষিক মেথড যেটা হচ্ছে আমাদের শীতকালে যে পেঁয়াজটা হয় সুখসাগর, এই পেঁয়াজটা তৈরি হলো, তৈরি হওয়ার পরে আমরা ইয়েতে তুললাম মানে সময় মতো তোলা
1: হলো,
0: তুলে আমরা তারপরে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা সংরক্ষণ করলাম। এবার অক্টোবরের দিকে অক্টোবর নভেম্বর সেই সময়টা পেঁয়াজটাকে আমরা জমি তৈরি করে লাগানোর ব্যবস্থা করা হয় এবং সেই বীজ থেকে মানে পেঁয়াজ থেকে পেঁয়াজকলি অনেকগুলো হয়, কারণ পেঁয়াজটাকে কেটে দেওয়া হয় মানে তিন চার ভাগের এক ভাগ কেটে দেওয়া হয় এবং কোন ট্রাইকোডারমা ভিরিডিতে বা অন্য কোন কেমিক্যাল ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে তারপরে লাগানো হয়। এবং সেক্ষেত্রে আমরা যখন বীজ থেকে বীজ যখন করছিলাম তখন একটা পেঁয়াজ থেকে একটা কলি হয়েছিল, কিন্তু এখানে পাঁচ থেকে ছটা পর্যন্ত কলি পাওয়া যায় এবং যার ফলে হচ্ছে এদের ইয়েটা বেশি মানে ফলনটা বেশি এবং এতে সুবিধা যেটা আমি বললাম।
1: এক্ষেত্রে মানে তাহলে সুবিধা ও সুবিধাটা কি দাঁড়াচ্ছে?
0: সুবিধা যেটা হচ্ছে যে আমরা জাত নির্বাচন মানে জাত অনুযায়ী আমরা পেঁয়াজটাকে নির্বাচন করতে পারছি।
1: আপনি বলছিলেন যে সুখসাগর,
0: হ্যাঁ
1: সুখসাগর,
0: সুখসাগর কোন যদি মিক্সড হয়ে যায়
1: সুখসাগরই পাচ্ছি,
0: হ্যাঁ কোন বেছে নেব। যদি দেখা যায় যে কোন আলাদা জাত হয়ে গেছে কোন কারণে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, বা কোন সময় রোগগ্রস্ত যেগুলো আছে সেগুলো হয়তো আমরা জমিতে আছে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পেঁয়াজটা অনেক সময় পেঁয়াজ জমিতেই পচে যায়, তা আমি তো সেটা ওইভাবে যদি রেখে দিতাম হয়তো একটা দুর্বল গাছ হতো, পেঁয়াজ কলি আসতো তখন সেখান থেকে ভালো হতো না। কিন্তু এখানে আমরা যখন তোলার সুযোগ আছে, তুলে যখন নির্বাচন করার সুযোগ আছে সেটা আমরা করতে পারছি, এটা একটা দিক গেল। তারপরে যেটা হচ্ছে তবে এর থেকে যেহেতু আমি বললাম পাঁচ থেকে ছটা কলি হয় সেক্ষেত্রে বীজের পরিমাণটাও বেশি, তবে অসুবিধার দিক থেকে যদি বলি এটার খরচ অনেক বেশি,
1: খরচটা বেশি হয়ে যায়,
0: কারণ আবার আমি পেঁয়াজ প্রথমে তো পেঁয়াজ তৈরি করে নিলাম, আবার পেঁয়াজটাকে লাগাতে যাচ্ছি, লাগানোর সময়ও আমাকে সার জল ওষুধ সবটাই দিতে হবে এবং যেহেতু অনেকদিন থাকে সেই হিসাবে আমাকে পরিচর্যাও করতে হবে এবং এই জন্য খরচটা বেশি। কিন্তু গুণগত মানের জন্য যদি উচ্চ গুণগত মান

0: সম্পন্ন যদি আমরা বীজ পেতে চাই তাহলে কন্দ থেকে বীজ উৎপাদন পদ্ধতিটাকে বেছে নেব
1: বেছে নেবনীয়। বেশ, তো এবারে আপনি যদি একটু বলেন যে আমাদের রাজ্যের কথা যদি ভাবি, সাধারণভাবে রবি আর বর্ষার মৌসুমে তো পেঁয়াজ চাষ করতে শুরু করেছি, যেটা বর্ষাতে পেঁয়াজ, তো তার জাত সম্পর্কে যদি কি জাত
0: রবি মৌসুমে আমাদের রাজ্যে অনেক জাতের পরীক্ষা নিরীক্ষা হয়েছে, নতুন নতুন জাত নিয়ে আসা হয়েছে, কিন্তু এখনো আমাদের রাজ্যে সুকসাগর হচ্ছে সবচেয়ে ভালো জাত। এবং আমাদের এই সুকসাগর জাতের পেঁয়াজ অনেক সময় বীজ অন্য রাজ্যে নিয়ে যায়, তারা ওইটাকে ভালো করে নির্বাচন করে আবার হয়তো নতুন কোন জাত তৈরি করছে, কিন্তু সুকসাগর জাতটা হচ্ছে খুব ভালো জাত, যেটা হচ্ছে অনেক সময় আমরা বাজারে দেখি মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে, পেঁয়াজের খোসা খোসা উঠে গেছে, মানে ট্রান্সপোর্ট সবটাকে নিতে পারে না
1: একদম,
0: এবং বেশি দিন রাখাও যায় না। কিন্তু সুকসাগরকে আপনি আমরা যদি এখান থেকে দিল্লিতেও পাঠাই কি তামিলনাড়ুতে পাঠাচ্ছি, সেক্ষেত্রে পেঁয়াজ অত ওই রকম খোসা অত নষ্ট হয় না,
1: খোসাও যদি খুব সুন্দরভাবে লাগানো থাকে সেক্ষেত্রে তার রক্ষণশীলতা মানে সংরক্ষণের ব্যাপারটা অনেকটাই বেড়ে যায়। একটু আমাদের বলবে
0: বর্ষাতে পেঁয়াজ
1: এখানে কি ধরনের জাত?
0: আমাদের ধরুন এইটা শুরু হয়েছে মোটামুটি আমাদের এখানে প্রায় 14-15 বছর শুরু হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো জাত নিয়ে আমরা নাড়াচাড়া করেছি, এবং সেক্ষেত্রে আমরা কতগুলো জাতকে আমরা যেটা মানে ভালো হয়েছে বিভিন্ন দিক থেকে রোগ পোকা বা ফলন যে যা যা বলি সেগুলো নিরিখে, এইটা কিন্তু আমাদের এগ্রি ফার্ম ডার্ক রেড, ভীমা সুপার, আরকা কল্যাণ, N53 বা বসন্ত 780, এই কয়েকটা জাত কিন্তু আমাদের এখানে ভালো হয়, এটা ফলনের দিক থেকে 19-20, একটু কারুর একটু বেশি কারুর একটু কম এইরকম। তা এইগুলো আমরা সাধারণভাবে চাষিদের কাছে আমরা বলি যে এইগুলোকে আপনারা করতে পারেন, হয়তো বীজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা অনুযায়ী এগ্রি ফার্ম ডার্ক রেডটা আমাদের রাজ্যে অনেকটা জনপ্রিয় বেশি হয়েছে অন্যান্য জাতের তুলনায়।
1: আমরা যদি পেঁয়াজ চাষের ক্ষেত্রে আবহাওয়ার কথা ভাবি তাহলে আমাদের রাজ্যের যে আবহাওয়া, যে ধরনের মরশুম, বিভিন্ন মরশুমে বিভিন্ন রকম দেখা যায়, এই যে প্রকারভেদ যে ভিন্ন বিভিন্ন আবহাওয়াকে, সেক্ষেত্রে তো পেঁয়াজ চাষ করা সম্ভব।
0: হ্যাঁ, তাই তো আমাদের রাজ্যের মানে সমতলের কথা যদি আমরা ভাবি তা এখানে পেঁয়াজের বীজ সহজে করা যাবে, এবং সেক্ষেত্রে হচ্ছে যে খুব বেশি গরম পড়বে না আবার খুব বেশি ঠান্ডাও থাকবে না, এটা একটা। আর আর্দ্রতার ব্যাপারটা, আর্দ্রতা বেশি আর্দ্র জায়গায় হবে না,
1: বেশি আর্দ্র জায়গা
0: বেছে নেওয়া ঠিক হবে না, কারণ বীজের গুণগত মানের ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তবে মোটামুটি যদি দিয়ে হয় যে 10-12 ঘন্টা পেঁয়াজে যখন লাগানোর পর থেকে যদি দিনের সূর্যালোকটা পায় এবং তাপমাত্রার ক্ষেত্রে বেশি থাকলে হবে না, 20-21-এর মধ্যে যদি থাকে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেই সময় করা যাবে,
1: মানে ঠান্ডা হবে না আর খুব বেশি গরম সহ্য করতে পারবে না।
0: কেন আমরা তো পেঁয়াজটা যখন লাগাচ্ছি তখন কিন্তু তখন ঠান্ডাটা শেষের দিকে আসে এবং তারপরে আবার আস্তে আস্তে গরমের টেম্পারেচারটা হয়।
1: সেই ক্ষেত্রে আমরা তাহলে পেঁয়াজের যে বীজ উৎপাদন করার কথা বলছি সেটা খুব ভালো হতে পারে, সেক্ষেত্রে গাছের বৃদ্ধির পরের দিকে মানে এই যে তাপমাত্রা বা আর্দ্রতার কথা যদি বলেন কি বলবেন?
0: তাপমাত্রার ক্ষেত্রে 20-21 ডিগ্রি তাপমাত্রা হলে হবে, আর মানে আর্দ্রতার সেটা হচ্ছে 70%
1: যদি থাকে ভালো রকম হবে। আর তার জন্য কি বিশেষ ধরনের কোন মাটির দরকার আছে?
0: মাটির ক্ষেত্রে কোন নেই, সমস্যা নেই, তবে আমরা এ করব দোআঁশ মাটি, পলি মাটি এইগুলো হচ্ছে ভালো, এবং এঁটেল মাটিতে বেশি পরিমাণ যদি হয় তাহলে জৈব সারটা দেওয়ার দরকার হয়, এবং তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, এঁটেল মাটিতেও সহজে চাষ করা যাবে। আর এমনি যদি দেখা যায় যে অম্লত্ব আছে তাহলে সেক্ষেত্রে একটু চুন দেওয়ার সুপারিশ করা হয়,
1: কিন্তু মাটিটা ঝুরঝুরে করে,
0: হ্যাঁ মাটিটা ঝুরঝুরে করে দেবে, 4-5টা চাষ দিয়ে মোটামুটি জমি রেডি হয়ে যায়, সেক্ষেত্রে খুব বেশি আর চাষ দেওয়ার। তবে একটা কন্ডিশন রাখতে হবে, যেটা মানে জমিতে জল নিকাশি ব্যবস্থা যেন থাকবে আবার সেচের ব্যবস্থাটাও রাখতে হবে, কারণ যে সময় বীজ তৈরি হওয়ার সময় সেই সময়টা জলের দরকার হয়।
1: বেশ, তো একটু যদি বলেন যে কন্দ নির্বাচন ক্ষেত্রে আমাদের কি করা বাঞ্ছনীয়, মানে কৃষক ভাইরা কি করবেন, তাদের কি পরামর্শ দেবেন আপনি?
0: কন্দর ক্ষেত্রে যেটা হচ্ছে, কন্দ বড় মাঝারি ছোট বিভিন্ন সাইজের হয়, আমরা বড়টাকে ইয়ে করি না, এই কারণে বড়টা করতে গেলে অনেক বেশি কন্দ লাগবে এবং তার জন্য অনেক খরচটাও বাড়বে। সেক্ষেত্রে মাঝারি সাইজের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে পেঁয়াজের ইয়েটা আকারটা আছে 4.5 সেন্টিমিটারের মতো যদি হয় মানে বড় হবে, আর তার থেকে হচ্ছে 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার মধ্যে যদি হয় তাহলে মাঝারি বা ছোট পেঁয়াজ হয়। তা এক্ষেত্রে বড় আকারের যদি আমরা কন্দ যদি বাছি তাহলে মোটামুটি 6 থেকে 7 কুইন্টাল প্রতি বিঘাতে লাগবে, আর মাঝারি সাইজের যদি তার থেকে যদি একটু ছোট সাইজ হয় তাহলে 2.5 থেকে 3.5 কুইন্টাল, আর মাঝারি সাইজের যদি হয় তাহলে 1.5 থেকে 2 কুইন্টাল পেঁয়াজ লাগবে। এইটা হচ্ছে পেঁয়াজের কন্দের ক্ষেত্রে এইটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং সেটা হচ্ছে খরচটাও ঠিক সেইভাবে আপনি বড় যদি আমরা দেই বড় এ করি তাহলে সেক্ষেত্রে
1: পেঁয়াজটা
0: বেশি হবে। আর একটা যেটা হয় যে ছোট দিলে আবার খরচটা কম হবে, এইটা হচ্ছে মূল জায়গা।
1: আমাদের মধ্যে সময় আর একদম নেই শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আমরা কথা বলছিলাম পেঁয়াজের বীজ উৎপাদন প্রযুক্তি নিয়ে। আসলে পেঁয়াজ এমন একটা ফসল আমাদের রাজ্যে বলুন না সারা দেশে, যে পেঁয়াজ আমাদের ভীষণ জনপ্রিয় এবং পেঁয়াজের ভীষণ রকম উপকারিতা রয়েছে, তাছাড়া পেঁয়াজ চাষ করা ভীষণ লাভজনক। তো বীজ উৎপাদন যদি করে নেওয়া যেতে পারে সেটিতে লাভের পরিমাণটাও অনেক বেশি বেড়ে যায়। এ বিষয়ে এতক্ষণ আপনাদের বুঝিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি। ডক্টর মাইতি, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম তাঁত, এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় যাত্রা। লিখেছেন রঞ্জন সেন। আমাদের তাঁত শিল্প হল তাঁতিদের উদ্ভাবনী মানসিকতার এক প্রতিফলন। দেশের প্রকৃতি, পরিবেশ এবং জীবনযাপন থেকে তা উঠে এসেছে। তার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে যেন মিশে আছে এক নির্ভেজাল ভারতীয়তা। জাতীয় তাঁত দিবস এই ঐতিহ্যবাহী শিল্প ও শিল্পীদের দক্ষতার উদযাপন। শুধু ইতিহাসে আটকে না থেকে একটা শিল্পকে নতুনভাবে আবিষ্কার করার দিকে এক অন্তরঙ্গ যাত্রা। বিষয়, ডিজাইন, রং, উপাদান, মোটিফ সব মিলিয়ে আমাদের দেশের তাঁত শিল্পে যেন ধরা পড়েছে একটা গোটা দেশ। এবারের জাতীয় তাঁত দিবস উদযাপিত হবে 7ই আগস্ট। এই উৎসবের এটা দ্বাদশ বর্ষ। শাড়ি থেকে ধুতি সব কিছুই চলে এসেছে তাঁতের বয়নশৈলী ও কারুকার্যের আওতায়। দেশের প্রতিটি রাজ্যের নিজস্বতা, প্রকৃতি, নিসর্গকে এক অনন্য দৃষ্টিকোণ থেকে শিল্পিত করে তুলেছেন দেশের তন্তুবায় সম্প্রদায়ের মানুষ। আমাদের দেশের প্রতিটি লোকশিল্পেই এক ধরনের উদ্ভাবনী মানসিকতা মিশে থাকে, যা অবাক করে পণ্ডিতদেরও। তাদের দেখার চোখটাই আলাদা। বাংলার তাঁতের শাড়ির দিকেই তাকান, সেখানে শিল্পীদের ভাবনার বিমূর্ততা আমাদের স্তব্ধ করে দেয়। অথচ গ্রামীণ শিল্পীরা সেটা করেন এক সহজাত দক্ষতায়। রোজকার ব্যবহারের জিনিসকে এইভাবে যে দেখা যায়, তাঁতিদের কাজ না দেখলে তা বোঝা কঠিন। অথচ এই উৎকর্ষের তেমন কোনো দাম না পাওয়া অচেনা তাঁত শিল্পীরা যেন কিছুই করছেন না, এমন একটা ক্যাজুয়াল ভঙ্গিতে কাজ করে যান। ন্যাশনাল হ্যান্ডলুম ডে বা জাতীয় তাঁত দিবস গ্রাম ভারতের এই অজানা অচেনা তাঁত শিল্পীদের দিকে আলো ফেলার দিন। ভারতের তাঁত শিল্প দেশের সমৃদ্ধ বৈচিত্র্যময় ঐতিহ্যের প্রতীক এবং তার স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1905 সালের 7ই আগস্ট শুরু হওয়া স্বদেশী আন্দোলন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধের একটা হাতিয়ার হিসেবে দেশীয় শিল্প, বিশেষ করে তাঁতকে গুরুত্ব দিয়েছিল। তাঁত শিল্পীদের ঐতিহ্যকে সম্মান জানাতে এবং এই প্রাচীন ভারতীয় শিল্পকে পুনরুজ্জীবিত করতে ভারত সরকার 2015 সালের 7ই আগস্ট দিনটিকে জাতীয় তাঁত দিবস হিসেবে ঘোষণা করে। সেই সময় থেকে এই দিনটি বয়ন সম্প্রদায়কে সম্মান জানানো এবং ভারতের তাঁত ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করার সম্মিলিত সংকল্পের এক বার্ষিক স্মারক হিসেবে কাজ করে চলেছে। ভারতের তাঁত শিল্পকে বাঁচানো এবং তার মান বাড়ানোর জন্য কেন্দ্র জাতীয় তাঁত উন্নয়ন কর্মসূচি এবং সুতো সরবরাহ প্রকল্পের মতো নানান পরিকল্পনা করেছে, যার মূল লক্ষ্য হল তাঁত শিল্পীদের আধুনিক যন্ত্র ও সুতো দিয়ে সহায়তা করা, কম সুদে ঋণ দেওয়া এবং বিশ্ববাজারে তাদের তৈরি কাপড়ের ভালো দাম ও প্রচার নিশ্চিত করা। এখন সুতো কেনার জন্য তাঁতিদের 15% মূল্য ভর্তুকি দেওয়া হচ্ছে, এমনকি প্রয়োজনে নির্দিষ্ট ডিপো বা এজেন্সির মাধ্যমে তাঁতিদের বাড়ি কিংবা কাছাকাছি জায়গায় সুতো পৌঁছে দেওয়ারও ব্যবস্থা রয়েছে। নতুন তাঁত ও যন্ত্রাংশ কেনার 90% টাকাই এখন সরকার দেয়। ব্যবস্থা করা হয়েছে তাঁতিদের জীবন বিমারও। এই সব কিছুই আমাদের তাঁত শিল্পের বৃদ্ধি ও উৎকর্ষ যে বাড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যেই তাঁত শিল্প সম্পর্কে সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরা পড়েছে। তিনি বলেছেন, আমাদের দেশ জুড়ে বিস্তৃত সমৃদ্ধ হস্তশিল্প ঐতিহ্য এবং প্রাণবন্ত পরম্পরা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। আমরা আমাদের কারিগরদের প্রচেষ্টাকেও গভীরভাবে সাধুবাদ জানাই এবং ভোকাল ফর লোকাল প্রচারের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। অনলাইন মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে বলে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থ সামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গের সশক্ত সাখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করল। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল আজ সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এই ঐতিহাসিক পদক্ষেপ।
1: Honorable Deputy Chairman Sir, with your kind permission, I rise to move that the bill further to amend the Supreme Court Number of Judges Amendment Act 1956 as passed by Lok Sabha be taken into consideration.
0: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছে। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোন আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট এবং শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের উপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা এবং তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট বা DPDP আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা এবং সচেতনতা বাড়াতে সরকারি তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলেও লোকসভায় জানিয়েছেন মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জাকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। পাসপোর্ট সেবা কেন্দ্র নেই এমন লোকসভা কেন্দ্রগুলিতে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর পেমনাস্বামী চন্দ্রশেখর জানান, বিদেশ মন্ত্রক এবং ডাক বিভাগে যৌথ উদ্যোগে কেন্দ্রগুলি তৈরি হচ্ছে। তিনি জানান, দেশের 543 লোকসভা কেন্দ্রের মধ্যে বর্তমানে 515 কেন্দ্রে অন্তত একটি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এর মধ্যে 93 পূর্ণাঙ্গ কেন্দ্র এবং 456 পোস্ট অফিস নির্ভর সেবা কেন্দ্র। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি জানান, যে কোনো জরুরি অবস্থায় ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে ডিজিকম সেন্টার 24 ঘন্টা কাজ করছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং বেআইনি দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে এক পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে একথা জানান। তিনি জোর দিয়ে বলেন, 2019 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। সংবিধানের 370 ও 35 এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হল। এ উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা বলেন,
2: আজ কে দিন 2019 মে 370 কো নিরস্ত কিয়া গিয়া আর হাম সব জানতে হ্যাঁ জিস উঁচাইয়ো তরফ আজ জম্মু কশ্মীর অগ্রসর হো আপনে আপ মে দর্শাতা হ্যাঁ কি 370 হমারে উপর এক কলঙ্ক থা ও হট গিয়া হ্যাঁ হমারি মাতৃশক্তি জিসকি শাদি হমারে প্রদেশ কে বাহার হোতি থি উনকা হক জো থা ও ছিন জাতা থা উনকে প্রপার্টি রাইটস জো থে ও চলে জাতে থে বাল্মীকি সমাজ কে লোগ গোরখা সমাজ কে লোগ 370 হটনে কে বাদ উনকো উনকা হক মিলা হ্যাঁ।
0: তামিলনাড়ু বিধানসভায় আগামীকাল 2026-27 অর্থবর্ষের সংশোধিত কৃষি বাজেট পেশ করবেন রাজ্য কৃষিমন্ত্রী আর বিনোদ। তার আগে আজ বিধানসভায় টিভিকে সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী এন মারি উইলসন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স দেশগুলির দুর্নীতি দমন বিষয়ক কর্মী গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক আজ তেলেঙ্গানার হায়দ্রাবাদে শেষ হয়েছে। ভারতের সভাপতিত্বে দুদিনের এই বৈঠকের আয়োজন করে কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে ডিওপিটির সচিব রচনা শাহ দুর্নীতির বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সততাই সুশাসন এবং সুস্থায়ী উন্নয়নের মূল ভিত্তি। বৈঠকে ভারতের প্রস্তাবিত ব্রিক্স নেটওয়ার্ক অব ল এনফোর্সমেন্ট প্র্যাকটিশনার্স গঠনে নীতিগতভাবে সম্মত হয়েছে সদস্য দেশগুলি। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন যে জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে। বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থানকে ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে।
3: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments as well as the outlook, the MPC decided unanimously to keep the policy repo rate unchanged at 5.25%.
0: Shri Malhotra bolen, orthobochorer prothom troimashike orthonitik protashar cheye bhalo korai kendriyo bank 2026-27 saler jonno prokrito GDP briddhir purbabhas songshodhon kore 6.7% nirdharon koreche। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন শাসক সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার অনুষ্ঠানে সূচনা করে বলেন,
4: পশ্চিম বঙ্গালে আমাদের দেশকে সামাজিক জাগরণ, শিক্ষা, সাহিত্য, কলা আর মহিলা নেতৃত্ব কি বহুত বড়ি সমৃদ্ধ পরম্পরা দি হে। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
0: कोरिया राशाने कोरिया मास्टर्स बैडमिंटन प्रतियोगिता भारत आज मिश्र फलाफल। महिला सिंगल्स भारत 7 खिलाड़ी द्वितीय राउंड उठे। তবে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের 6 জন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমল খারাপ, মানসি সিং, রক্ষিতা রামরাজ, হাসমিতা চালিহা, ঈশারানী বড়ুয়া, তানভি শর্মা এবং শ্রেয়াংস।

0: শেট্টি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভার অনুমোদন পেয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, বিষয় পরিবেশ বিরোধী অপরাধ। আজ দ্বিতীয় পর্ব, অতিথি আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্য, সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা দুর্বা দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন সৌমাল্য মুখোপাধ্যায়ের কণ্ঠে। 9:30 অনুরোধের আসর। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন অনিন্দিতা ঘোষের কণ্ঠে। শিখা বসুর গাওয়া আধুনিক গান 10:45। 11:00 লোকগীতি, শিল্পী সন্ধ্যা বসু 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুংরি ও দাদরা পরিবেশন করবেন সুনন্দা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা হরাইজন, 8:30 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিডউইক ক্লাসিক্যাল শ্রীরূপা সেনের উপস্থাপনায়, 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: এখন বিজ্ঞাপন, তারপর স্থানীয় সংবাদ।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: फसल बीमा योजना से करीब 2,00,000 करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী ধুলাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করব, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো। খরিফ ফসল।

0: বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
1: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
0: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
2: ফসল

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর। 2025-26 অর্থবর্ষে অগ্রাধিকার প্রাপ্ত ও অগ্রাধিকার বহির্ভূত ক্ষেত্র মিলিয়ে রাজ্যে প্রায় 7 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ বিতরণ হয়েছে। পুজোর আগে রাজ্যজুড়ে রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করতে পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে সরকার। আবহাওয়া দপ্তর রাজ্যজুড়ে আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রাঘাতে 5 জনের মৃত্যু। আজ কলকাতায় দুপুরের পর বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। পাড়ুই গ্রামে টুলুর শ্বশুর মোহাম্মদ নুরুল হকের বাড়িতে আজ প্রায় 9 ঘণ্টা অভিযান চালায় এসটিএফ ও জেলা পুলিশ। মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির বিভিন্ন স্থান পরীক্ষা করে দেখা হয়, মাটি খুঁড়েও চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হয় নুরুলকে। এদিকে টুলুর শ্যালক মিন্টু শেখের ঘনিষ্ঠ বিকি শেখ নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। মিন্টুর পাথর ব্যবসার তদারকির দায়িত্বে ছিল সে। এদিকে টুলুর ভাই ধৃত নইমুদ্দিন মণ্ডলকে আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। শ্যালক মিন্টু শেখের ম্যানেজার বিকি শেখকে আটক করেছে এসটিএফ। এদিকে মূল অভিযুক্ত টুলু মণ্ডল এখনও পলাতক। টুলুর বাড়ি ও বিভিন্ন জায়গায় হানা দিয়ে সোনা, নগদ ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে 220 কোটি টাকার সম্পত্তি এবং 400 বিঘা জমি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে বাজেয়াপ্ত করা নথি ও অন্যান্য জিনিস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খতিয়ে দেখা এবং ভিডিওগ্রাফির অনুমতি দিয়েছে সিউড়ি আদালত। টুলুর বেআইনি ব্যবসার টাকার ভাগ কারা পেয়েছেন তার তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
1: এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, আর প্রশাসন জানতো না। আর প্রশাসন দালি করে সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে তারা কারা সেটা খুঁজে বার করুক, এটা বাংলার মানুষ জানতে চাই।
0: এদিকে নিরাপত্তা ও রক্ষা কবচের আবেদন জানিয়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেছেন তার আইনজীবী। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকর বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্য চাষ, কুটির শিল্পসহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে।
2: পশ্চিম বাংলায় আমাদের দেশ কো সামাজিক জাগরণ, শিক্ষা, সাহিত্য, কলা আর মহিলা নেতৃত্ব কি বহুত বড়ি সমৃদ্ধ পরম্পরা দি হ্যায়। আজ ভি আমাদের পশ্চিম বাংলার কি বহনে স্বয়ং সহায়তা সমূহ, কৃষি, মৎস্য পালন, জুট উদ্যোগ, হাতকরঘা, হস্তশিল্প আর ইসি তরিকে সে অনেক অনেক ব্যবস্থাও কে মাধ্যম সে অর্থব্যবস্থা ও সমাজ কে বিকাশ মে বড়া যোগদান দি দে রহি হ্যায়।
0: রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা উল্লেখ করে বলেন, চেতনা, সংঘর্ষ, লড়াই সর্বত্র রাজ্যের মেয়েরা এগিয়ে। বাংলায় বর্তমানে 12.5 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। গত 1 বছরে যেসব গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করেছে তাদের সরকার 3.5 লক্ষ টাকা করে ঋণ দেবে।
3: সরকার যে ভরসা করে আপনাকে লোন দিচ্ছে সেটা ভালোভাবে ব্যবহার করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হন, তাহলে পরবর্তীতে লোন পাওয়া যাবে না। আমরা সেদিন প্রত্যেকটা লোনের অডিটও করবো এবং গত 1 বছরে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন যে গ্রুপ তাদেরকে আবার লোন দেবো। এবারে 3.5 লক্ষ টাকা করে আমরা প্রত্যেকটি সেলফ হেল্প গ্রুপকে লোন দেবো। 40,000 কোটি টাকা এবারে পঞ্চায়েত বিভাগ থেকে আমরা সেলফ হেল্প গ্রুপকে লোন দেবো। আমি আশা করবো আপনারা সক্রিয় থেকে কাজ করে এবারে লোন নিয়ে সেটাকে ব্যবহার করে আপনাদের গ্রুপের কাজকে বাড়াবেন এবং এখান থেকে লাখপতি।

0: বৃদ্ধির সংখ্যা বাড়াবেন। এবারে আমরা পশ্চিমবাংলায় 3 লক্ষ নতুন লাখপতি দিদি তৈরি করতে চাই।
1: পরে কমিশনের চেয়ারপারসন ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনে শি সার্ভস কর্মসূচির সূচনা করেন। দেশসেবা ও দেশের নিরাপত্তায় মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করতে জাতীয় মহিলা কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে। 16 থেকে 23 বছর বয়সী প্রায় 700 জন স্কুল ও কলেজ পড়ুয়া এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকালে কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মহিলা এবং শিশুদের ওপর অপরাধের ঘটনার তদন্তে কমিশন গঠন করেছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন অন অ্যাট্রোসিটিস অ্যান্ড ক্রাইম এগেনস্ট ওয়েমেন অ্যান্ড চিলড্রেন গঠনে সম্মতি দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেন। ভবানীপুর বিধানসভা এলাকায় ওয়ার্ডগঞ্জ এবং কলকাতা বন্দর এলাকার একবালপুর থানায় উপস্থিত হয়ে পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, লক আপের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন মহিলা সহায়তা কেন্দ্র, ওয়ার্ডগঞ্জ থানায় রেজিস্ট্রার ও বিভিন্ন অভিযোগপত্র পর্যালোচনা করে বিভিন্ন মামলায় কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। একবালপুর থানায় গিয়েও সার্বিক কাজকর্মের বিষয়ে খবর নেন তিনি। পরে মুখ্যমন্ত্রী মধ্য কলকাতায় দমকলের সদর দপ্তরও পরিদর্শন করেন। 21 জুলাই শহীদ মিনারে কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিতে যোগ দিতে আসা কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং জেলায় জেলায় দলের কর্মসূচিতে বাধাদানের অভিযোগে কংগ্রেস আজ লালবাজার অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কলেজ স্ট্রিট থেকে মিছিল করে বৌবাজার হয়ে লালবাজারের পথে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। 2025-26 অর্থবর্ষে অগ্রাধিকার প্রাপ্ত ও অগ্রাধিকার বহির্ভূত ক্ষেত্র মিলিয়ে রাজ্যে প্রায় 7 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ বিতরণ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই সাফল্য 184% বেশি। সম্প্রতি নবান্নে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সভাপতিত্বে রাজ্যস্তরের ব্যাংকার্স কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বিজেপি সরকার দায়িত্ব নেবার পর এটি ছিল প্রথম SLBC বৈঠক। বৈঠকে 2026-27 অর্থবর্ষে 3,80,000 কোটি টাকার নতুন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পুজোর আগে রাজ্যজুড়ে রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করতে পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে সরকার। এই মর্মে পূর্ত দপ্তরের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার এবং জোনাল চিফ ইঞ্জিনিয়ারদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। পূর্ব নির্দেশ মতো রাস্তার বর্তমান অবস্থা এবং কোথায় কি ধরনের মেরামতির প্রয়োজন সেই সংক্রান্ত অধিকাংশ তথ্য আপলোড করা হয়েছে সমীক্ষা পোর্টালে। তার ভিত্তিতেই পুরোদমে কাজ শুরু করতে বলা হয়েছে। বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সময় গুরুতর অসদাচরণ এবং শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে রাজ্য বিধানসভার মার্শাল তথা সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে বিধানসভার সচিবালয়। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে এক নির্দেশিকায় জানানো হয়েছে। তবে সাসপেনশন চলাকালীন বিধি অনুযায়ী তিনি নির্ধারিত হারে জীবিকা ভাতা বা সাবসিস্টেন্স গ্রান্ট পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় আজ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগী পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। আজ এক অনুষ্ঠানে যোগ দিতে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানের পর আচমকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও স্ত্রী রোগ বিভাগ ঘুরে দেখেন। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহের অভিযোগ উঠেছে। জানা গেছে একটি বেসরকারি স্কুলে 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয়ের পরিচয়ে রক্তদান করানো হয়। নথি জাল করে তাদের প্রাপ্তবয়স্ক দেখানো হয়েছিল বলে অভিযোগ। পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর আজ ভোট নেওয়ার কথা থাকলেও জেলা পরিষদের সব সদস্য অনুপস্থিত থাকায় কোনো ভোট গ্রহণ করা যায়নি। বর্তমানে 45 আসন বিশিষ্ট পুরুলিয়া জেলা পরিষদে রয়েছেন 41 জন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং 3 জন বিজেপির সদস্য। তৃণমূল সদস্যের মৃত্যু হওয়ায় 1টি আসন শূন্য রয়েছে। গত মাসের 17 তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের 24 জন সদস্য সভাপতি নিবেদিতা মাহাতো এবং সহসভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলায়। কলকাতায় দুপুরের পর বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের কাছে

0: ধস নেমে ছটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টিতে তিন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকে নৌকোয় বাজ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। মহিলারা নেতৃত্ব দিলে দেশের
1: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:32 অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা, মুর্শিদাবাদ, গীতাঞ্জলি, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: নমস্কার, আমি শ্রোতামা মুখোপাধ্যায়। আপনাদের সঙ্গে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে প্রত্যেক বুধবার এই 8টা থেকে 8:30 কি কথা শোনাবেন আমাদের বিশেষজ্ঞরা।

0: ভাবছেন তো আশার কথা অনুষ্ঠানে গান কেন? আবার এটাও মনে হচ্ছে আহা, এই গান যদি একটু বাজে তাতে মন্দ কি? সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সেই কণ্ঠ শ্রাবন্তী মজুমদার। আসলে সব কার্যেরই বোধ হয় একটা কারণ থাকে জানেন। এই যে মা মেয়ের চিরন্তন সম্পর্ক, সে কি শুধু জন্মের পর থেকে, নাকি মায়ের মধ্যে ইচ্ছে হয়ে ছেলেমনের মাঝারে থেকে? শিশুর সঙ্গে ছেলে হোক মেয়ে হোক সন্তানের এই যে সম্পর্ক, তা কিন্তু চিরন্তন। আর সেই সঙ্গে যখন একটি শিশু বেড়ে ওঠে একেবারে গর্ভাবস্থা থেকে, তখন তো মায়ের শরীর থেকেই সে সমস্ত পুষ্টিরস সংগ্রহ করে একটু একটু করে এগিয়ে চলে পৃথিবীর আলো দেখার জন্য। এই যে বন্ধন, এই যে একে অপরের শারীরিক পুষ্টি সক্ষমতা, এই সব টুকুকে মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর 1 অগস্ট থেকে 7ই অগস্ট পালন করে মাতৃদুগ্ধপান পালন সপ্তাহ। আজ আশার কথা অনুষ্ঠানেও সে কথাই, সে কথা যিনি বলবেন, যিনি নানান গুরুত্বপূর্ণ আলোচনায় দিকপাত আলোকপাত করবেন, তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত। কলেজ অফ মেডিসিন সাগর দত্ত কলেজে জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: প্রত্যেক বছর আজকে 2026 দাঁড়িয়েও এরকম একটা বিষয় কেন পালন করা হয়, এবং একই সঙ্গে প্রত্যেক বছর তো আলাদা আলাদা ভাবনা থাকে, এবছরের মূল ভাবনাটার দিকে যদি একটু আলোকপাত করেন।
1: আসলে এরকম একটা সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা যে এরকম একটা বিষয় আমাদের আছে এবং এই বিষয়টাকে চালিয়ে নিয়ে যাওয়া দরকার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের স্বাস্থ্যকর্মীদের একটু গাটা যাতে ঝাড়া দিয়ে আমরা উঠি, আমরা যাতে এই বিষয়টাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি এবং মানুষকে বোঝাতে পারি যে মায়ের দুধ বা শিশুর জন্য কতটা প্রয়োজনীয়। এবং এই প্রত্যেক বছর একটা করে যে নতুন নতুন স্লোগান, নতুন থিম নিয়ে আসে, এবং এই নতুন থিমের সাথে আমরা এক একটা বিষয়ের দিকে, এক একটা দিকের দিকে আলোকপাত করি, ফলে সেটা আবার আমাদের খুব সাহায্য করে আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং সাধারণ মানুষের কাছে বিষয়টাকে নিয়ে যেতে। যেমন এবারের বিষয় হচ্ছে যে মাতৃদুগ্ধ পান হচ্ছে

0: নিরাপদ সুদৃঢ় জীবনের শুরুর জন্য খুব জরুরি, এবং যে কার্যকরী উদ্যোগগুলো আছে সেই কার্যকরী উদ্যোগগুলোকে আরও আমাদের শক্তিশালী করতে হবে।
1: ঠিক যে শব্দগুলো বললেন বা এবছরের যে স্লোগান, তার মধ্যেই বোধহয় কোথাও লুকিয়ে আছে যে নবজাতকের কাছে মাতৃদুগ্ধ কেন গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ, তা তো নিশ্চয়ই। কারণ হচ্ছে যে আমরা বলি যে মাতৃদুগ্ধ শুধু দুগ্ধ নয়, সে মাতৃদুগ্ধ হচ্ছে অমৃত, সে আমাদের মর্ত্যমানবে অমর করে, অন্তত অমর না করুক মৃত্যু থেকে যে রক্ষা করে এ নিয়ে কোনো সন্দেহ আমাদের আর নেই।
1: জন্মের পরই কি একটি শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত?
0: হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে 1 ঘন্টার মধ্যে অবশ্যই, কিন্তু জন্মের যত তাড়াতাড়ি সম্ভব, এটা সম্ভব। এবং আমাদের হাসপাতালগুলোতে আমাদের যারা ধাত্রীবিদ্যা বিশারদ আছেন তারা ওটি টেবিলেই মায়ের দুধ খাওয়ানো শুরু করাচ্ছেন এবং করতে পারেন এটা। ফলে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় ততই ভালো, ততই মঙ্গল।
1: আপনাদেরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা চলে আসবেন 2213-1341 এ। আপনারা শুনছেন আশার কথা। হ্যাঁ, আশার কথা তো বটেই। এই যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর চায় প্রত্যেকটি মানুষ সুস্থ থাকুন, কারণ পরিবার সুস্থ থাকলে সমাজ ভালো থাকবে, দেশ এগিয়ে চলবে। তাই তাদের এই প্রয়াসে আমাদেরও কিন্তু সচেতন হতে হবে, তাদের সঙ্গে আমাদের সহযোগিতার হাতটুকু প্রসারিত করতে হবে, এগিয়ে যেতে হবে। মাতৃদুগ্ধ পানের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু কেন মাতৃদুগ্ধ পান করালে শিশুর ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সুবিধা হবে?
0: প্রথমত, মাতৃদুগ্ধ হচ্ছে এমন একটা খাবার যে খাবারে ওই বাচ্চার জন্য যা যা, ওই শিশুর জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সব আছে। মানে এবং সেটা শুধু প্রত্যেক শিশুর জন্য একরকম মায়ের দুধ হয় না। যে শিশুটা সময়ের আগে জন্মেছে তার জন্য একরকম দুধ হয়, যে শিশুটা সময়ে জন্মেছে তার জন্য আরেক রকম মা দুধ তৈরি করেন, যে বাচ্চাটা একটুখানি দুর্বল তার জন্য মা আরেক রকম দুধ তৈরি করেন। ফলে এর মতন সুষম আহার পৃথিবীতে আর কোনো কেউ তৈরি করতে পারেনি আজ পর্যন্ত, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মায়ের দুধে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো নবজাতকের যে কোনো ধরনের শরীর খারাপ বা অসুখের প্রতিরোধ করতে পারে। এবং শুধু তাই নয়, নবজাতকের যে এবং প্রথম 1 বছর বা 2 বছরের মধ্যে আমাদের মস্তিষ্কের বিকাশটা প্রায় 70% পর্যন্ত হয়ে যায়, এবং এই মস্তিষ্কের বিকাশে মায়ের দুধের অসামান্য ভূমিকা আছে।
1: আচ্ছা, মানে আপনি সেক্ষেত্রে বলছেন এখন যে নানান চারিপাশে আমরা বিজ্ঞাপন দেখি পুষ্টির, বিভিন্ন ফুডের, সেসবের কোনো দরকার নেই?
0: না, আমাকে যদি এক কথায় উত্তর দিতে বলা হয় তাহলে আমি বলবো না, যদি না একান্ত আমরা বাধ্য হই, যদি না সেই শিশুটি এতটাই দুর্ভাগা হয় যে সে মায়ের দুধ পেতে পারে না, তাহলে না হলে আর কোনো দরকার প্রয়োজন পড়ে না। এবং যে বিজ্ঞাপনের কথা আপনি বলছেন সেই বিজ্ঞাপন তাদের সর্বোচ্চ মেধা, তাদের সর্বোচ্চ বিজ্ঞানী দিয়েও এই মায়ের দুধের কোনো পরিপূরক খাবার বা এর কোনো সমপরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার তৈরি করতে এখনো পারেনি।
1: বেশ, টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন। হ্যালো হ্যালো হ্যালো যিনি আসবেন তিনি রেডিও সেটের ভলিউমটা একবারে অফ করে দিন, তবেই আমরা আপনার কথা শুনতে পাবো। হ্যালো না, যারা আসছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা যখন কথা বলবেন তখন আপনার রেডিও সেটের ভলিউমটা অফ করে দেবেন। 2213-1341। হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ নমস্কার নমস্কার
2: ডাক্তারবাবু এবং দিদি, আমার নমস্কার নেবেন?
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার।
2: আমি সাগরদ্বীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
1: হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবু, আচ্ছা যখন সন্তান স্তন্যপান করেন, প্রথম যখন জন্মানো করেন, তখন কি প্রথম কি স্তন্যপান করলে প্রথম কি জল আসে? আর যদি ডাক্তার বলেন, আর আর একটা প্রশ্ন ডাক্তারবাবু, যে একবার কি একটা স্তন খাওয়াবে নাকি এখন দেখছি যে মারা একটা স্তন খাই আর একটা স্তন খাওয়াচ্ছি, সেটা কি ভালো নাকি একটা স্তন খাওয়াবে, যদি ডাক্তার বলেন।
1: বেশ।

0: আপনি শুনতে থাকুন উত্তর দিচ্ছেন।
1: আচ্ছা, প্রথম হচ্ছে যে জ্বর আসার কোনো সম্ভাবনা নেই, বুকের দুধ খাওয়ার সাথে জ্বরের কোনো সম্পর্ক নেই, এক। দুই নম্বর হচ্ছে যে একবারে একটা স্তন খাওয়াবে কি না, সেটা হচ্ছে মায়ের দুধে আমরা দুরকমের জিনিস পাই। প্রথম যে মায়ের দুধটা বেরোয় সেই দুধে বা শিশুর তৃষ্ণা মেটে, তেষ্টা মেটে, আর পরে
0: যাকে বলে শাল দুধ।
1: না না, শাল দুধ তো কলোস্ট্রাম।

0: তাতে তার তেষ্টা মেটে। তারপরে যে দুধটা বেরোয় সেটা ঘন দুধ, সেটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, সেটাতে তার খিদে মেটে। ফলে একটা স্তন একবার শেষ করার পরই তারপরেই অন্য স্তনে দেওয়া উচিত, না হলে শুধু তেষ্টা মিটবে, খিদেটা মিটবে না, এবং বাচ্চা একবার পেচ্ছাপ করার পরই তার পেট আবার খালি হবে এবং সে কান্নাকাটি করতে শুরু করবে, তখন মনে হবে যে বা মুখের দুধ বোধ হয় হচ্ছে না, তাতে বোধ হয় বাচ্চার পেট ভরছে না, এরকম একটা সমস্যা তৈরি হবে।
1: অর্থাৎ অনেক সময়ই দেখা যায় যে মায়েরা বুঝে উঠতে পারেন না যে কতবার দুধ খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই প্রসঙ্গে যদি সেই কথাটাও একটু জানিয়ে দেন।
0: আমরা সবসময় বলি যে এইটা হচ্ছে যে বাচ্চার খিদে পেয়েছে এটা বুঝতে হবে। বাচ্চার খিদে পেয়েছে কী করে বুঝবো? জেনারেলি সাধারণভাবে আমাদের ধারণা বাচ্চা যখন চেঁচামেচি করতে শুরু করে, কান্নাকাটি করতে শুরু করে, তখন খিদে পেয়েছে, কিন্তু তখন খিদে পাওয়ার একদম শেষ অবস্থা, তখন বাচ্চাকে ভোলানো খুব মুশকিল। বাচ্চা খিদে পায়, বাচ্চা বোঝা যায় কী করে, না বাচ্চা মুখটা একটু হাঁ করবে, বাচ্চা একটু জিভ বার করবে, বাচ্চার ঠোঁটের কোণা দিয়ে লালা গড়াবে, এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে বাচ্চার খিদে পেয়েছে। ফলে বাচ্চাকে তখনই মায়ের বুকে নিতে হবে, এবং বাচ্চা যতক্ষণ খেয়ে যাবে সেই বুকে ততক্ষণ পর্যন্ত সেই বুকে খাইয়ে যেতে হবে, এবং বাচ্চা একসময় যখন ওর খিদে তেষ্টা সব মিটে যাবে তখন বাচ্চা নিজের থেকেই বুকের দুধ ছেড়ে দেবেন এবং ঘুমিয়ে পড়বেন।
1: আচ্ছা, সেক্ষেত্রে মানে এই যে প্রশ্নগুলো বা বিভিন্ন আমাদের নানান দ্বিধা দ্বন্দ্ব থাকে, যেটা উনিও বললেন, এরকম অনেক ক্ষেত্রেই ধারণা থাকে যে ডান দিক বাঁ দিক ঠিক করবো কিনা, আগের বার ডান দিকেরটা খেয়েছে পরের বার বাঁ দিক, এইরকম কোনো নিয়ম মানার দরকারই নেই, এবং যতক্ষণ না বাচ্চা নিজে মুখ সরিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে স্তনপান করতে দেওয়া উচিত।
0: একদম।
1: আরেকজন টেলিফোনে বন্ধু আছেন, হ্যালো। হ্যালো,
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
2: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। ডাক্তার নমস্কার, দিদি ভাই নমস্কার।
1: নমস্কার।
2: কালকে একটা ঘটনা ঘটেছে, আমি আশাকর্মীকেও অনেক ধন্যবাদ দেবো বা উন্নিশ জানাবো, কারণ হচ্ছে তিন দিন আগে ভদ্রমহিলার বাচ্চা হয়েছে, তারপরেই প্রচুর রক্তক্ষরণ, সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেছি, মানে হসপিটালে, মানে পাঁচ মিনিটের মধ্যে হসপিটাল, হরিপাল ব্লক হসপিটাল নিয়ে গেছি, সেখানে দেখা ডাক্তারগুলা দেখে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করিল। পরে ডাক্তারের সঙ্গে আমি কথা বললাম, বললো যে এটা আর কি এক্লামশিয়া না কি একটা বললো, কিন্তু বাচ্চাটার বুক তো বুকের দুধ পাচ্ছে না। ওই আশাকর্মী করলেন কি একটা মহিলার, মানে সে আমাদের পরে পরিচয় দিয়েছিল যে আমি আর সেটা বলছি না, সেটা বুকের দুধ তাকে দিয়েছে। আমি এই আশাকর্মীদের একটা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর ডাক্তার, এই যে রক্তক্ষরণ হয়েছে কি ওটা এক্লামশিয়া না কি একটা বললেন, ওটা কি রোগ?
1: আপনি শুনতে থাকুন, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়, তবে হ্যাঁ খুব ভালো লাগার আপনি যে এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন, কারণ আমরা জানি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একেবারে একেবারে সেই গ্রাসরুট লেভেল থেকে যাকে বলে আশা দিদিরা আছেন, তারা আমাদের পরিষেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তবে এই প্রসঙ্গে আমরা আসবো এরকম একটা ঘটনার কথায়, তবে তার আগে আপনি যে কথা বলছিলেন যে স্তন্যপান তো শিশুর ক্ষেত্রে শুনছি এবং আপনি যেভাবে জোর দিয়ে বলেছেন যে কোনো বিকল্পই নেই, অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে আসে যে অর্থনৈতিকভাবে হয়তো যারা পিছিয়ে আছে তারা এরকম বিভিন্ন বিজ্ঞাপিত যে প্রোটিন সমৃদ্ধ দুধ সেগুলো খাবার দিতে পারছেন না, সেক্ষেত্রে তাদের এটা একদম নিরসনের চিন্তার জায়গা যে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করলেই বা বাচ্চার পুষ্টির দিক থেকে কোনো রকম কোনো ঘাটতি হবে না,
0: একদম হবে না।
1: আচ্ছা, বাচ্চার স্বাস্থ্য তো আছেই, সেই সঙ্গে বুকের দুধ পান করালে কি মায়ের স্বাস্থ্যেরও কোনো ভালো দিক বা সুবিধা এই এই বিষয়টা জড়িত?
0: একদম। তার আগে আমি একটা জিনিস বলতে চাই, শুধু যে বাচ্চার মায়ের মানে বুকের দুধ খাওয়ালে যে বাচ্চা ছোটবেলায় ভালো থাকবে তা নয়, যখন তার বয়স হবে, যখন সে 40 পেরোবে, তখন তার ডায়াবেটিস, হাইপারটেনশন, মোটা হয়ে যাওয়ার এই সব সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, বা তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ফলে মাতৃদুগ্ধ শুধু ওই ওই সময়টুকুর জন্য আমাদের কোনো সুবিধে দেয় না, সারা জীবন ধরে তার সুবিধে আমরা উপভোগ করি, ফলে সেইটা একটা ভাবার মতন বিষয়, এবং এইটা পৃথিবীর কোনো খাবার আজ পর্যন্ত দিতে মানে তার কারোর পক্ষে সম্ভব নয়।
1: এখনো পর্যন্ত এই জায়গায় বিজ্ঞান জয় করতে পারেনি,
0: না এখনো কোনোদিন পারবে বলে আমার ধারণাও নয়, এবং সেটা উচিতও নয় বোধহয়, কোথাও একটা সীমা থাকা উচিত। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে মায়ের স্বাস্থ্য, প্রথম বলি যে মায়েদের বিশেষ করে আমি অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যে কিছু কিছু মায়ের

0: একটা ধারণা থাকে যে বুকের দুধ খাওয়ালে তাদের শরীর স্বাস্থ্যের কিছু পরিবর্তন হবে, যেটা খুব কাঙ্ক্ষিত নয়। সবথেকে বড় যেটা মজার বিষয় আর কি ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বুকের দুধ যদি খাওয়ান তাহলে মায়ের ওই সময়ে যে অতিরিক্ত স্নেহজাতীয় জিনিস মায়ের শরীরে জমে গর্ভবতী সময়ে, সেই পুরো ব্যাপারটাই কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে কমে যায় এবং মা তার পুরনো শরীর ফিরে পায়। ব্লিডিং এর সম্ভাবনাটাও তত তাড়াতাড়ি কমবে, কারণ আমরা যখনই বুকের দুধ খাওয়াবো তখনই আমার মায়ের মস্তিষ্ক থেকে একটা হরমোন বেরোবে, সেই হরমোনটা ওই ইউটেরাস বা জরায়ুটাকে ছোট করতে সাহায্য করে, ফলে ব্লিডিং এর সম্ভাবনা কমে যাবে। এবং মায়ের স্বাস্থ্যের দিক দিয়ে আরও অনেকগুলো, মায়ের সব থেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই বনটা যত ভালো হবে, যত মা খাওয়াবেন তাতে এমন একটা হরমোন বেরোয় যেটাকে আমরা হ্যাপি হরমোন বলতে পারি, এবং মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, ফলে এটা মায়ের জন্য, বাচ্চার জন্য, সমাজের জন্য, সবাইকার জন্য খুব জরুরি।
1: হ্যাঁ, এই এই প্রসঙ্গে আমার মনে হচ্ছিল যে আজকাল তো আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে নানান বিষয়ে চর্চা শুরু হয়েছে আগে থেকে, ধরুন আগে থেকে মানসিক স্বাস্থ্য, সেক্ষেত্রে এই যে মাতৃদুগ্ধ পান করানো, তার মধ্যে বন্ডিং যেটাকে আমরা বলছি, অর্থাৎ সন্তানের সঙ্গে মায়ের যে চিরন্তন বন্ধনের সম্পর্ক, সেই বন্ধনটাও কোথাও সুদৃঢ় হচ্ছে।
0: একদম একদম, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, এবং যত যত যত তাড়াতাড়ি মা বুকের দুধ খাওয়াতে শুরু করবেন, যত বেশিবার খাওয়াবেন, যত মায়ের কাছে থাকবে বাচ্চা, তত মায়ের সাথে বন্ধন আরো আরো আরো আরো আরো বাড়বে।
1: আপনি যেটা বলছিলেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আজকাল বিশেষ করে, ধরুন কর্মরতা মায়েদের সংখ্যা তো বাড়ছে, তাদের একটা ছুটির, সব ক্ষেত্রে সবাই ছুটি সমান পান না, সেক্ষেত্রে তাহলে মা বুকের দুধ বাচ্চাকে কিভাবে দেবেন?
0: এটা এটা এটারও সমাধান আছে। অ্যাকচুয়ালি মা বাইরে কাজ করেন, তাই তো? কতক্ষণ কাজ করেন? 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করেন। এবার মা যতক্ষণ বাড়িতে থাকছেন সকাল পর্যন্ত, যতটা সময় যখন তিনি বেরোবেন, সেটা তার বেরোনোর সময়টা বিভিন্ন হতে পারে, ততক্ষণ পর্যন্ত তিনি বুকের দুধ খাওয়াবেন, এবং বুকের দুধ খাওয়ানো এবং বাড়িতে বেরিয়ে যাওয়ার আগে মা তার বুকের দুধ গেলে একটা পাত্রে, পরিষ্কার পাত্রে রেখে দিয়ে যাবেন।
1: আচ্ছা,
0: এবং মা যদি কর্ম এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে একটা প্রাইভেসি, ছোট একটা জায়গা তিনি ব্যবস্থা করতে পারবেন, যে যেখানে তিনি বুকের দুধটা গেলে রাখতে পারবেন, তাহলে সেখানেও একটা ছোট ছোট টিফিন কৌটো নিয়ে যেয়ে সেখানেও বুকের দুধটা গেলে উনি রেখে দিতে পারেন। যদি রেফ্রিজারেটর থাকে তাহলে তো 24 ঘন্টা থাকবে, এবং ইভেন যদি রেফ্রিজারেটর নাও থাকে তাহলে সাধারণ ঘরের তাপমাত্রায়, আমাদের দেশের যা তাপমাত্রা, তাতে 6 ঘন্টা তো অবশ্যই থাকবে বুকের দুধ। এবার এই যে ছোট ছোট কৌটোগুলো হলো, এই কৌটোগুলো কিন্তু এই যে সময়টা উনি থাকবেন না, এই সময়টাই যে বাড়িতে যিনি ওনা ওই বাচ্চাটা কি দেখবে, তিনি কিন্তু ওখান থেকে চামচ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। ফলে এবং যতটা সময় উনি বাড়িতে থাকবেন ততবার কি ততক্ষণ কিন্তু বারবার বারবার ওনাকে খাওয়াতে হবে, যেহেতু তিনি অনেকটা সময় খাওয়াচ্ছেন না, সেই কারণে তার বুকের দুধের পরিমাণ যাতে না কমে যায়, সেজন্য যে সময়টুকু উনি থাকবেন সেই সময়টুকু বাচ্চাটিকে কাছে নিয়ে থাকতে হবে এবং বারবার বুকের দুধ খাওয়াতে হবে।
1: এবার ধরুন অনেক ক্ষেত্রে হয় না যে যেখানে তিনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, বাড়ি থেকে অনেকটা দূর, যাতায়াতের একটা সময় থাকে, অনেক ক্ষেত্রে বাচ্চার ঘুমের যে সাইকেলটা থাকে, সেক্ষেত্রে কি মা বাচ্চাটিকে জাগিয়ে, হয়তো বাচ্চাটি খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে, তখন কি মা তাকে সেভাবেই অভ্যেস করাবেন যে প্রত্যেক দিন ওই নির্দিষ্ট সময়ে বাচ্চাটিকে তুলে?
0: নির্দিষ্ট সময়ের কোনো গল্প নেই এর ভেতরে, বাচ্চার খাওয়ার ভেতরে কোনো নির্দিষ্ট
1: না, সকালবেলা যখন যাচ্ছেন,
0: সকালবেলায় যখন যাচ্ছেন তখন বাচ্চাকে, বাচ্চা যদি জেগে থাকে বাচ্চা খাবে, বাচ্চা যদি একদম ঘুমিয়ে থাকে, বাচ্চা শুধু বাচ্চা যদি খিদে পায় বাচ্চা তো ঘুমিয়ে থাকবে না, ফলে বাচ্চাকে যতবার খাওয়ানো হবে বাচ্চা আর মায়ের কাছে নিয়ে গেলে বাচ্চা জেগে যায়, ওটা নিয়ে খুব সমস্যা কিছু হয় না।
1: আরও একটা কথা, অনেক সময় বুকের দুধ অনেকের যে কোনো সময় অনেক সময় ভিজে যায় জামা কাপড়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়, এটা কেন হয়?
0: হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা খুব প্রথম দিকেই হয়, এটা বরের দিকে হয় না, 2 মাস 2.5 মাস পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে যখন একদিকের বুক কে মা খাওয়ান, তখন আরেক দিকের বুক থেকে অটোমেটিক্যালি দুধ পড়তে থাকে। এটা আমাদের শারীরবৃত্তীয় এই যে হরমোনের কথা বলছিলাম, সেই হরমোনের জন্যই এটা ঘটতে থাকে। এবং তখনও পর্যন্ত মায়ের শরীর এটা বুঝতে পারেন না যে ঠিক কতটা দুধ হলে বাচ্চার যতটা চাহিদা সব ততটা পূরণ হবে, সেজন্য সে অতিরিক্ত দুধ তৈরি করে।

0: এইটা আস্তে আস্তে দু আড়াই মাস গেলে শরীর বুঝে যায় যে আমার ওর বাচ্চার জন্য, মানে মায়ের বাচ্চা, মানে মায়ের যে বাচ্চাটি সেই বাচ্চাটির জন্য কতটা দুধ লাগবে, শরীর সেইটুকুই তৈরি করে, তার বাড়তি তৈরি করে না, ফলে তখন আর ভিজে যাওয়ার প্রশ্নটা নেই। প্রথম দিকে এই সমস্যাটা হতে পারে, একটু বেশি বাড়তি দুধ তৈরি হয়, ফলে সেই কারণে এটা হতে পারে।
1: আচ্ছা, আর ওই দুধটাকে কি সংরক্ষণ করা দরকার আছে? না, দরকার নেই।
0: তখন তো মানে প্রথম দু তিন মাস তখন মায়ের দুধের মানে পর্যাপ্ত থাকে আর কি, যতটা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ মা বুকের দুধ তৈরি করেন, ফলে
1: দরকার হয় না সেই মুহূর্তে। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
0: নমস্কার
2: নমস্কার, আমরা মাতৃ দূষণই হচ্ছে। তা আমি প্রথম কথা, যারা মাতৃ প্রথম যে বা প্রথম যখন ঘনিষ্ঠ হয় তখন তো সব সব মায়েরাই তো সরকারি হসপিটালেই থাকে, তা সেই মাতৃদূষ পান করার দায়িত্ব তো নার্সদের থাকে যারা থাকে, তারপর তো মা বাড়িয়েছে তাহলে উনি নিয়ম অনুযায়ী করবে, সেই অ্যাওয়ারনেসটা ওদেরকে দেওয়া হয় কি, আমি এইটাই জানতে চাইছি।
1: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
0: আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রাম চলে, তার মধ্যে একটা হচ্ছে মাদার্স অ্যাবসোলিউট অ্যাফেকশন, মা বলে একটা প্রোগ্রাম চলে। সেই প্রোগ্রামের ভেতরে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা জন্মের এক ঘন্টার ভেতরেই মায়ের দুধ খাওয়ানো শুরু করতে পারেন। তো এক ঘন্টা মানে 59 মিনিটে নয়, মানে যত তাড়াতাড়ি সম্ভব। ফলে এটা এখন সরকারি হাসপাতালগুলোতে বেশিরভাগ জায়গাতেই এই পরিকল্পনাগুলো চালু আছে।
1: অর্থাৎ এই নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই, সবাই ঠিক মতো প্রশিক্ষণপ্রাপ্ত আছেন বলেই আমাদের এই সমাজ ব্যবস্থা এবং এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। নানান অসুবিধা সুবিধা থাকে, কিন্তু তার মধ্যেও এত যে সুষ্ঠুভাবে একটা এগিয়ে চলেছি আমরা, সেটা কিন্তু তারা অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত বলেই এগিয়ে চলেছি। আচ্ছা ডাক্তারবাবু, মা যখন স্তনপান করাচ্ছেন তখন কি তার কোনো সাবধানতা অবলম্বন করার দরকার আছে বা কোনো বিশেষ বিষয় কিছু খেয়াল রাখার দরকার আছে?
0: না, একদমই নয়। মা এটা এটা খুব স্বাভাবিক প্রসেস আর কি, মানে আমাদের, আমি মাঝে মাঝে খুব মজা করে বলি যে সুন্দরবনের বাঘকে কে বুকের দুধ খাওয়ানো শেখাতে যায়, তো কেউ তো শেখাতে যায় না। এটা মানে আমাদের যে নেচারের মানে প্রকৃতির একটা অদ্ভুত একটা বিষয় যে এটা মানুষ বোধহয় শিখেই আসে, আমরা আসলে ভুলে যাচ্ছি এখন এই সভ্যতার সাথে সাথে অন্য কিছু শিখতে গিয়ে আমাদের যেগুলো মানবিক ব্যাপার সেগুলো ভুলে যাচ্ছি, সেই জন্য আমাদের এই মাতৃদুগ্ধ পান নিয়ে আলোচনা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এগুলো হচ্ছে। কোনো সাবধানতার কিছু নেই, মা বাচ্চাকে ধরে ঠিকমতোভাবে ধরবেন, পুরো পুরোটা যাতে মা পুরো বাচ্চাটাকে যেন সাপোর্ট দেওয়া যায় সেরকমভাবে ধরবেন, বাচ্চা যতটা শরীরের কাছে আনা যায় ততটা শরীরের কাছে আনবেন এবং মুখটা যেন তার নিপিলের উল্টো দিকে থাকে সেটা খেয়াল রাখবেন, ব্যাস এই এই কটা বিষয়। এবং এটা সব মারা জানেন অলমোস্ট, এবং যারা জানেন না তাদের মা ঠাকুমারা জানেন, বলে এটা নিয়ে খুব সমস্যা নেই কিছু।
1: অর্থাৎ আজকে যিনি আমাদের আছেন, যিনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলোচনা করছেন, অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, তিনি এত সুন্দর করে বলছেন এবং এমন একটা কনফিডেন্স যে খুব স্বাভাবিক ব্যাপার, আবার একই সঙ্গে বেশ অস্বাভাবিক যে কথাটা উনি বললেন যে 26 দাঁড়িয়েও আমাদের এত এত প্রশ্ন, এত এত বিষয় মানুষকে জানাতে হচ্ছে, কোথাও বোধহয় মাতৃত্বে অনীহা দেখা দিচ্ছে কিংবা নানান ব্যস্ততার কারণে মায়ের থেকে শিশু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম নানান ঘটনা নিশ্চয়ই ঘটছে বা কোথাও ঘটছে, তাই হয়তো আমাদের এত এত সচেতনতার প্রয়োজন হচ্ছে। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো নমস্কার
2: নমস্কার জি ভাই, আপনাকে নমস্কার, আমাদের ডাক্তারবাবুকে নমস্কার। আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপুর থানার সমাজগ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম। বলছি যে আপনাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা আমাদের এই সমাজগ্রাম গ্রামের আমরা সকলে এই অনুষ্ঠানটা শুনছি এবং এই অনুষ্ঠানটা শুনে আমাদের অনেক উপকার লাগছে এবং বেশ ভালো লাগছে, আমি এইটুকু জানার জন্য আমি ফোনটা করেছিলাম।
1: বেশ, আমাদেরও এটা খুব ভালো লাগে যে আপনারা প্রত্যেক বুধবার এই যে 8টা থেকে 8:30 অপেক্ষা করেন এবং রেডিও শোনেন, তার চেয়েও বড় কথা বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক যারা আসেন তাদের কথায় আপনারা উপকৃত হন, এটুকুই তো আমাদের লক্ষ্য। বলুন আমরা আর কী পারি, এই যে প্রচেষ্টা, আপনারা সবাই সচেতন হলে হাতে হাত ধরে আমরা সবাই মিলে এগিয়ে যাব। অনেক সময় এমন তো হয় যে ঘটনাটার কথা যেমন এক্ষেত্রে

0: শুনলাম যে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কোনো শারীরিক হয়তো অবস্থার অবনতি হয়েছে, সেক্ষেত্রে কি হবে তার ওই, বা এমন কোনো বিষয় কি আছে যে এই এই রোগে আক্রান্ত হলে মায়ের বুকের দুধ শিশুকে দেওয়া যাবে না?
1: হ্যাঁ, সেটা খুব খুব খুব খুব বিরল। যেমন ধরুন মা যদি ক্যান্সারে আক্রান্ত হন, মা যদি ক্যান্সারের কোনো চিকিৎসা নিতে থাকেন, মা যদি এমন কোনো ওষুধ খান যে ওষুধ শিশুর শারীরিক প্রতিক্রিয়া তৈরি করবে, তো এই কতগুলো বিরল কারণ ছাড়া মায়ের দুধ না খাওয়ার কোনো কারণ নেই। এবার হচ্ছে যে কিছু ক্ষেত্রে মা অসুস্থ হয়ে অন্য জায়গায় ভর্তি হয়ে পড়েন, দু তিন দিন থাকেন, এইটা আমাদের সবার কাছে একটা বেশ বড় চ্যালেঞ্জ। যে প্রথম যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই সময় শিশু কি খাবে। তো কোথাও কোথাও ওয়েট নার্সিং, ধাত্রী মায়ের কথা বলা হয়, কিন্তু সেটা আজকের দিনে অনেক কিছু নিয়ম মেনে এগুলো দেখতে হয় যে যে যিনি মা খাওয়াবেন তাঁর কি এই রোগগুলো আছে কিনা সেটা দেখে নিতে হবে, বাচ্চা যে বাচ্চাটি জন্মেছে তার মায়ের কি কি রোগ আছে সেগুলো দেখে নিতে হবে। ফলে এটার ভেদ পিছনে অনেকগুলো আইনগত জটিলতা আছে, ফলে সেক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা মিল্কের উপরে অনেক সময় নির্ভর করতে হয়, দুর্ভাগ্যের হলেও। কিছু ক্ষেত্রে মা যদি খানিকটা কনসাস থাকেন সেক্ষেত্রে মায়ের দুধ গেলে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে, কিন্তু যেহেতু মা বাচ্চাকে কোলে নেননি, বাচ্চাকে দেখেননি, বাচ্চার গন্ধ পাননি, ফলে মায়ের দুধ তৈরি হওয়াটাও নিয়ে একটা সমস্যা হয়। এটা গেল ওই সময়ের সমস্যা। কিন্তু মা যখন ওখান থেকে বেরিয়ে আসবেন তখন তো মায়ের যে দুধ তৈরি হওয়ার যে যে শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া সেটা তো খানিকটা ব্যাহত হয়ে যায়, ফলে সেই সময়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। মায়ের ভেতরে যে মায়ের যে একটা কনফিডেন্স সেটাকে তৈরি করতে হয়, মায়েরকে মাকে বারবার বলতে হয় যে তুমি পারবে, তুমিই পারবে একমাত্র,
0: এবং বাচ্চাকে বারবার আশা দিদিদের ভূমিকা,
1: আশা দিদি সমস্ত স্বাস্থ্যকর্মীদের এখানে ভূমিকা আছে, যে মাকে বোঝাতে হবে যে মাই একমাত্র পারেন মা বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে, আর কেউ পারে না পৃথিবীতে। ফলে এইটা বারবার বুকের দুধ খাওয়ালে যে বাকি মা বাচ্চা যতবার বুকের দুধ টানবে তত বুকের দুধ তৈরি হওয়ার প্রবণতা বাড়বে, তত বুকের দুধ তৈরি হবে, ফলে এটাও সম্ভব। এবং এমনও হয়েছে যে দু তিন মাস মা বুকের দুধ খাওয়াননি, তারপরেও সেই মা বুকের দুধ খাওয়াতে শুরু করতে পেরেছেন, এটাকে আমরা বলি আমাদের ভাষায় বলি রিল্যাক্টেশন, এটাও সম্ভব। ফলে এগুলো সম্ভব, এখন আজকের দিনে এগুলো কোনোটাই অসম্ভব নয়, কিন্তু এগুলোর জন্য আমাদের স্বাস্থ্যকর্মীদের দিক থেকে একটুখানি বাড়তি উদ্যোগ লাগবে।
0: এই যে চিরন্তন বন্ধন, বারবার বলছেন উনি যে কোনো বিকল্প নেই, কেউ তৈরি করতে পারে না, এই চিরন্তন বন্ধন আরও সুদৃঢ় হোক, এবং এই আশা নিয়েই আমাদের অনুষ্ঠান একদম শেষ, বলা যায় শেষ মুহূর্তে আপনাকে যদি বলা হয় একটা কি দুটো লাইন মায়েদের জন্য, আমার শ্রোতা বন্ধুদের জন্য বলবেন, তাহলে আপনি কি বলবেন?
1: একটাই কথা বলবো যে মায়ের দুধের কোনো বিকল্প নেই, এবং একমাত্র মাই পারেন বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে, ফলে সেটা চালু রাখতে হবে।
0: সবাই ভালো থাকুন, মা ভালো থাকুক, প্রতিটি শিশু ভালো থাকুক। এতক্ষণ আপনারা শুনছিলেন আশার কথা। আজকে অতিথি হয়ে যিনি উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, কলেজ অব মেডিসিন সাগর দত্ত হাসপাতালে জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হলো আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শ্রোতা বন্ধুদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, কথা হবে আগামীতেও।
1: নমস্কার,
0: আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।

0: শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন

0: শুনবেন অনুষ্ঠান আইনি কথা। পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা।
2: স্বাগত জানাই শ্রোতা বন্ধুদের আইনি কথা এই অনুষ্ঠানে। আপনারা জানেন, গত পর্বে আমরা কথা বলেছিলাম পরিবেশ সুরক্ষায় আইনি ব্যবস্থা এ বিষয়ে, এবং এই বিষয়টি এতটাই বড়, এতটা বৃহৎ তার ব্যাপ্তি, যে একটি অনুষ্ঠানের একটি পর্বে সত্যি তাকে ধরা সম্ভব হয় না। তাই বাকি রয়ে যাওয়া আরও অনেকগুলি বিষয় নিয়ে আজকের আবারও শুরু করলাম এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্য।
3: নমস্কার।
2: আমরা আগের দিন পরিবেশ সুরক্ষায় কি কি আইন রয়েছে ভারতবর্ষে এবং আরও নানান বিষয়ে আলোচনা করলাম। বাকি রয়ে যাওয়া কথাগুলির একদম শুরুতেই আসব পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে অন্যতম বড় কারণটায়, প্লাস্টিক। প্লাস্টিকের ব্যবহার বা প্লাস্টিক বর্জ্য পরিবেশের মধ্যে মিশিয়ে দেওয়া, এক্ষেত্রে যেমন আলাদা করে শিল্প প্রতিষ্ঠানগুলির কথা বলতেই হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির কথা বলতেই হয়, কিন্তু প্রতিটি মানুষ হিসেবে, ইন্ডিভিজুয়ালি, একক ব্যক্তি হিসেবে আমাদেরও কিন্তু দায় রয়ে যায় অনেকটা এই প্লাস্টিকের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আইন কি বলছে? আইন করে, কারণ মানুষ যখন সচেতন হচ্ছে না তখন তো আইন করে সচেতন করতেই হবে। প্লাস্টিক দূষণ রোধের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন কি বলছে ভারতে?
3: এখন সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে প্লাস্টিকের ইউজেজ কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে প্লাস্টিক আমরা দেখেছি একদম খালি চোখে দেখা যায়, যে আপনার বাড়ির নর্দমার মুখে যদি একটা প্লাস্টিক আটকে যায় সেখান থেকে আর জল নির্গত হতে পারে না, স্বভাবতই সেখানে আরও ময়লা জমা হতে থাকে এবং জায়গাটাকে আপনার দূষিত করে দেয়। তো প্লাস্টিক খালি চোখেই এমন একটা দ্রব্য যেটা থেকে আপনি বুঝতে পারবেন এটা দূষণ করে। এখন প্লাস্টিক নিয়ে ধরুন এই আমাদের পৌর নিগম, পৌর এলাকাগুলোতে পৌর নিগম বলুন অথবা পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত বলুন, অনেক সচেতনমূলক প্রচার করেছে, দীর্ঘদিন ধরে করে এসছে, কিন্তু তাতে খুব একটা বিশেষ লাভ হয়নি। তার ফলে যেটা হয়েছে যে প্লাস্টিক দূষণ মাত্রাতিরিক্ত ভাবে ছড়িয়ে গেছে। আমরা দেখেছি কিভাবে ধাপার কাছে প্লাস্টিকে একেবারে ঢিপি জমা হয়ে গেছে এবং এই প্লাস্টিককে যদি আপনি জ্বালিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন তাহলেও সেক্ষেত্রে একটা হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে এবং হয়েই থাকে। এবার তার ফলে হচ্ছে কি, আমাদের বিশেষ করে রাজ্য সরকারকে পরবর্তীকালে একটা আইন বলুন বা রুলস বলুন, এক্ষেত্রে রুলস তৈরি করেছে, যেটা হচ্ছে সাধারণত ওই বায়ু দূষণ এবং শব্দ দূষণ যেই আইন তার অধীনেই, বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট তার অধীনে একটা রুলস নিয়ে আসা হয়। সেটা হচ্ছে গিয়ে প্লাস্টিক কন্ট্রোল, ইউজেজের কন্ট্রোলস রুলস 2016 সালে। সেক্ষেত্রে কিছু প্লাস্টিকের ইউজেজের ওপর কিছু নিয়ন্ত্রণ আনা হয়েছে। যেমন ধরুন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেগুলো আমরা দেখতে পারি ওই কোথাও গেলাম, ধরুন কিছু একটা কিনলাম রাস্তা থেকে, কোনো খাবার কিনলাম, ফল কিনলাম বা কোনো দ্রব্যাদি কিনলাম, তার একটা আমাদের একদম একটা প্লাস্টিক দেওয়া হয় যেই প্লাস্টিকটা করে আমি বাড়ি নিয়ে আসছি, সেই প্লাস্টিকগুলো হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক আদতে হচ্ছে কি ইউজ করা যাবে না, একেবারে সরাসরিভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে এবং এই প্লাস্টিকের ওপর ব্যান আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাই যে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং যারা এই প্লাস্টিক ব্যবহার করছেন তাদেরকে জরিমানার প্রভিশন বলা আছে। এক্ষেত্রে ধরুন বলা আছে যে যদি প্লাস্টিক ইউজেজের মাধ্যমে হচ্ছে কি আপনার কোনো এলাকায় নর্দমা আটকে যায় বা কোনো রকম নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, তার দায় সেই ক্ষতিটার কিন্তু দায় সেই মানুষকে নিতে হবে যদি নির্ধারণ করা যায় সেই ব্যক্তি করেছে। কিন্তু এছাড়া আপনি যদি বলেন যে কঠোর শাস্তি নিয়ে আসতে হবে, কঠোর শাস্তি আপনি চিহ্নিত করতে আপনার সমস্যা হবে, তার কারণ এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক লেভেলে এই প্লাস্টিকের ইউজেজটা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা আইন এনেছি ঠিকই, আমরা রুলস তৈরি করেছি, বেশি পুরনো হয়, 2016 সালে এই রুলসটা তৈরি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের মানুষের মধ্যে এই সচেতনতা কিছুটা বৃদ্ধি পেলেও এখনও সেইভাবে পৌঁছায়নি, তার ফলে এখনও আমরা প্লাস্টিকের নিয়ন্ত্রণ কিন্তু সেভাবে করতে পারছি না। জরিমানার কথা বলা আছে, প্লাস্টিক ইউজেজে যারা বিক্রি করছেন তাদেরও জরিমানার কথা বলা আছে, এবং যারা ব্যবহার করছেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক তাদেরও জরিমানার কথা বলা আছে, 5,000 টাকা অবধি জরিমানার কথা বলা আছে। কিন্তু আমার মনে হয় না শুধুমাত্র

0: ফলে এই ধরনের হচ্ছে গিয়ে পদক্ষেপকে নিয়ন্ত্রণ করা যাবে। এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আরও বড় বড় মাপের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মানুষকে জানতে হবে। আরও বেশি করে আমি সমাজের সর্বোচ্চ স্তরের মানুষের মধ্যে যদি এই প্রচারটা রাখতে পারি যে প্লাস্টিকের ব্যবহার কমান, এবং প্লাস্টিকের যেই অল্টারনেটিভগুলো আছে, যে সাবস্টিটিউটগুলো আছে, সেগুলোর ব্যবহার,
1: বিকল্প
0: যেগুলো আছে সেই বিকল্পগুলোর ব্যবহার যদি প্রশাসনিক স্তরে আরও বাড়তে শুরু করে, তাহলে আমার মনে হয় প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হবে। এবং শাস্তির বিধান দিয়েই যে সবটা নিয়ন্ত্রণ করা যায় সেটা তারাও বুঝতে পেরেছেন যে হচ্ছে না। সেই জন্যই এরকমভাবে করা কোনো আইন সেইভাবে তৈরি, মানে আইন করার করার বিষয়ও নয় এটা। তা আপনি চিহ্নিত করবেন কীভাবে
1: সেই
0: গোড়াটা কোথায়?
1: অর্থাৎ সত্যি বিকল্প আমাদের বস্তুর ব্যবহারের দিকে এগোতেই হবে, এবং একই সঙ্গে যদি আমরা না পাই তাহলে আর ব্যবহার করতে পারবো না। সুতরাং ওই জায়গাটাতে তো মানুষের কিছু করার নেই, ওই জায়গাটা অর্থাৎ সাধারণ মানুষের কিছু করার নেই, এই জায়গাটা একেবারেই সরকারের প্রশাসনের জায়গা, যে একেবারে সমূলে উৎপাটন করা যাকে বলে, তৈরি হতে দেওয়া যাবে না পরিবেশ দূষণকে, সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলিকে, সেই জায়গাটাকে যদি আটকানো যায়, বিকল্পের যদি একটা বড় আমরা দরজা খুলে দিতে পারি, তাহলে হয়তো প্লাস্টিকের ব্যবহার ক্রমশ কমবে।
0: সাধারণ মানুষের ভূমিকা একদম নেই আমি বলবো না, আছে, তাদের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি হলে সরকারের মধ্যেও সেই কাজটা করার ইচ্ছাটা বাড়বে যে আমি এটাকে বন্ধ করি। সাধারণ মানুষের মধ্যে যদি এগুলো নিয়ে কথা না হয়, ধরুন আজকে পরিবেশ নিয়ে কথা হচ্ছে কিছুটা, আজ থেকে 15-20 বছর আগে হয়নি, কিন্তু আজ থেকে 3 দশক আগে মানুষ তো এটা ফিল করেছিল যে এই ধরনের পরিবেশ নিয়ে আলোচনা হওয়ার দরকার। তার কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রশ্নে, ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্নে আমরা কি তৈরি করে যাচ্ছি, কি উদাহরণ তৈরি করে যাচ্ছি, সেই প্রশ্নটা মানুষের মনে জেগেছে বলে হয়েছে। আরও যত বাড়বে হবে প্লাস্টিকের ব্যবহারও কমবে
1: নিশ্চয়ই। আমরা প্লাস্টিকের নিয়ন্ত্রণ থেকে একটু চলে আসি এবারে বায়ু দূষণে। এই যে বললেন যে প্লাস্টিককে আমরা যদি পুড়িয়েও ফেলি, প্রবল বায়ু দূষণ হবে সেখানে, এবং শুধুমাত্র প্লাস্টিক নয়, বায়ু দূষণ আরও নানানভাবে হচ্ছে, কলকারখানা থেকে হচ্ছেই, আমাদের প্রত্যেক দিনের যে গাড়ি ব্যবহার, কারো 4 চাকা কারো 2 চাকা, এবং এত যানবাহন, সব কিছু থেকে আমরা নিত্যদিন বায়ু দূষণ করে চলেছি। বায়ু দূষণের ক্ষেত্রে তাকে প্রোটেকশনের জন্য, বায়ুর সুরক্ষার জন্য কি আইন রয়েছে?
0: দেখুন, হিসাব মতো তো আপনি যদি দেখেন, ধরুন বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন আছে, এবং বায়ু দূষণ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যেমন ধরুন আপনি বললেন যে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল এমিশন থেকে হয়, আর যেটা হয় ভেহিকুলার এমিশন, যানবাহনের ক্ষেত্রে প্রচুর ধোঁয়া নির্গত হচ্ছে, এবং সেটা অনিয়ন্ত্রিত ধোঁয়ার ফলে হচ্ছে কি এই ধরনের দূষণ ঘটে থাকে। এবার আপনি যদি বলেন ভেহিকুলার এমিশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে একেবারেই হচ্ছে মোটর ভেহিকলস অ্যাক্টেই আছে এই বিধান, মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী সেই গাড়িকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেই অনুযায়ী সেই গাড়ির সার্টিফিকেট তৈরি হবে। অর্থাৎ যে কোনো গাড়ি যদি ধরুন প্রডিউস হচ্ছে, সেই গাড়ি প্রডিউস কারখানায় প্রডিউস হওয়ার পর, তৈরি হওয়ার পর সেই গাড়িকে কিছু সার্টিফিকেশনের মাধ্যমে আসতে হয় যে এই গাড়িটি এই নির্দিষ্ট সংখ্যার দূষণকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, তবেই এই গাড়ি কিন্তু বাজারে আসছে। এবং টাইম টু টাইম যিনি ক্রেতা, যিনি ব্যবহার করছেন, যিনি উপভোগ করছেন, যিনি উপভোক্তা, তারও কিছু দায়িত্ব থাকে যে প্রত্যেক বছর হচ্ছে গিয়ে সেই দূষণ নিয়ন্ত্রণের টেস্টটা করা,
1: পলিউশন চেকের
0: টেস্টটা করা। এবং আপনি হয়তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমাদের প্রত্যেকেই আছে যে আমাদের পলিউশন আনটাল কন্ট্রোল একটা সার্টিফিকেট লাগে গাড়ি ইউজের ক্ষেত্রে, এবং সেই সার্টিফিকেট না থাকলে কিন্তু আমাদেরকে জরিমানা দিতে হয়, এবং এই জরিমানা অন্তত 1 থেকে 10 হাজার টাকার অবধি আছে, যে একবার করলে 1,000 টাকা, এবং যদি আপনি দেখা যায় যে বারবার আপনি একই ভুল করছেন তাহলে কিন্তু আপনার 10,000 টাকা অবধি জরিমানা হতে পারে এই পলিউশন। এবং এইটা পুলিশের হাতে এই ক্ষমতা দেওয়া আছে, কারণ যেহেতু ট্রাফিক নিয়ন্ত্রণ করে পুলিশ, এবং এটা ট্রাফিকের একটা বড় অংশ, পুলিশের হাতে ভেহিকুলার ট্রাফিকের নিয়ন্ত্রণের প্রশ্নটা দেওয়া আছে কিছুটা ক্ষেত্রে। আর যদি আপনি বলেন যে ইন্ডাস্ট্রিয়াল এমিশন, অর্থাৎ হচ্ছে গিয়ে কারখানাজাত হচ্ছে যা ধোঁয়া তৈরি হচ্ছে, যেগুলো হচ্ছে পরিবেশের সরাসরি ক্ষতি করছে, সেই ইন্ডাস্ট্রিয়াল এমিশনের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আছে, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডও আছে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ক্ষমতা আছে, যদি তার কাছে সেই অভিযোগ জমা পড়ে, এবং সেই অভিযোগ কোনো প্রশাসনিক স্তরেও জমা পড়তে পারে, অথবা সাধারণ মানুষ সরাসরি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকে জানাতে পারেন যে আমার অঞ্চলে একটি কারখানা আছে, যেই কারখানার থেকে এমন কিছু ধোঁয়া বেরোচ্ছে যা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে একেবারে সরাসরি সমস্যা করছে। আমি প্র্যাকটিক্যালটা বলছি, যেমন একটা ইন্ডিভিজুয়ালের কী সমস্যা হতে পারে, এটাই হতে পারে।

0: বা তিনি দেখছেন তার এলাকা পুরো একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, পশু পাখির ক্ষতি হচ্ছে, জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে, গাছপালার ধরন অন্যরকম হয়ে যাচ্ছে, সেইভাবে সরাসরি কিন্তু তিনি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে এটি জানাতে পারেন। এবং ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ক্ষমতা আছে স্পট ইন্সপেকশন করা, তাদের আধিকারিকরা সেই জায়গায় সরাসরি ঢুকে দেখতে পারেন কারখানায় এসে যে এই ধরনের কোনো রকম ঘটনা ঘটছে কি না, এবং তারা যদি দেখেন যে এটা অনিয়ন্ত্রিত হচ্ছে তাহলে আমি এর আগেও বলেছি যে প্রতিষ্ঠানের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে এবং তার ব্যবসা করার লাইসেন্স অবধি কিন্তু ক্যান্সেল হতে পারে। জরিমানা তো আছেই, কারাদণ্ড তো আছেই, তার সাথে কিন্তু ওই প্রতিষ্ঠান আর জীবনেও ব্যবসা করতে পারবেন না, সেই প্রভিশনও ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল অ্যাক্ট, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট বা বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনের দ্বারা কিন্তু এই ধরনের আইন প্রয়োগ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, কেন্দ্রীয় যেই দূষণ নিয়ন্ত্রণ সংস্থা, তারা এটা করতে পারে, এইটুকু ক্ষমতা তাদেরকে দেওয়া আছে।
1: বেশ, এবারে আমরা শব্দ দূষণের ক্ষেত্রে আসি। শব্দ দূষণ বিষয়টি এমন যে ভুক্তভোগী হিসেবে এক একজন মানুষ, এক একটি পরিবারই প্রায়শই ভুগতে থাকে, এবং সেক্ষেত্রে মূলত যেটা হয়, পাড়ার কোনো ক্লাব বা কেউ এত জোরে হয়তো গান বাজাচ্ছে যে গিয়ে বললেও কথা তারা শুনছে না, এরকমটা প্রায়শই হয়ে থাকে। বা একটু আগে আপনিও বললেন যে বায়ু দূষণের ক্ষেত্রে এলাকায় কোনো একটি কারখানা হয়েছে, সেখান থেকে নির্গমন হচ্ছে খুব বেশি ধোঁয়া। আমরা সাধারণ মানুষ হিসেবে এই শব্দ দূষণ, বায়ু দূষণ বা জল দূষণ যা দেখতে পাচ্ছি, সেগুলোর জন্য আমি একা হয়তো দেখতে পেলাম, আমি সাধারণ মানুষ হিসেবে কোথায় যাব অভিযোগটা করতে?
0: প্র্যাকটিক্যাল একটা বড় সমস্যা সত্যি শব্দ দূষণ। শব্দ দূষণ চোখে দেখা যায় না, শুনে ফিল করতে হয়,
1: ঠিক,
0: এবং মানুষের একটা বিরক্তির কারণ, মানুষ মানে দৈনন্দিন জীবনে সরাসরিভাবে যদি সবচেয়ে বেশি এফেক্টেড হয়ে থাকে সেটা হচ্ছে শব্দ দূষণের দ্বারা, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অথবা বয়স্ক মানুষের ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টেড হয়।
1: এবং গাড়ির হর্ন,
0: গাড়ির হর্ন, সাইরেন
1: সমস্যা
0: আপনারা দেখতে পারি, অ্যাম্বুলেন্সের নাম করে প্রচুর হচ্ছে সাধারণ গাড়ি এরকম সাইরেন বাজাতে বাজাতে চলে যায়,
1: ঠিক,
0: এবং সেই ক্ষেত্রে ধরুন ভেহিকুলার যদি নয়েজ পলিউশন হয় সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের ক্ষমতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার, যে আপনি এই ধরনের আওয়াজ কিন্তু করতে পারেন না। অথবা যদি দেখেন যে হসপিটালের সামনে অযথা হংকিং, স্কুলগুলোর সামনে অযথা হংকিং, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশের হাতেই ক্ষমতা আছে সেটাকে নিয়ন্ত্রণ করার এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এবং আপনি যদি বলে থাকেন ধরুন মাইক, অযাচিতভাবে মাইকের ব্যবহার, সেটার ক্ষেত্রে পুলিশের হাতে সেই ক্ষমতা দেওয়া আছে। আমরা সরাসরি থানার কাছে অভিযোগ জানাতে পারি যে যেই নির্ধারিত যেই শব্দর যেই লিমিট, তাই সেই লিমিট অর্থাৎ 90 ডেসিবেল, কিছু কিছু ক্ষেত্রে 120 ডেসিবেল থাকে, সেই সংখ্যার বেশি যদি হচ্ছে কি আমাদের আওয়াজ আমাদের কানে এসে পৌঁছায়, সেক্ষেত্রে আমরা সরাসরি থানায় এসে অভিযোগ করতে পারি।
1: আচ্ছা,
0: থানা কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে 3 বছর অবধি কিন্তু কারাদণ্ড এবং ফাইন পর্যন্ত হতে পারে, সেই ক্ষমতা কিন্তু পুলিশের হাতেই সরাসরিভাবে দেওয়া আছে।
1: আচ্ছা, এই ক্ষেত্রে যদি আমি এই অভিযোগটা নিয়ে থানায় যাই তাহলে কি FIR আমার নামেই হবে, অর্থাৎ আমি করছি, নাকি সেটা স্বতঃপ্রণোদিত হয়ে পুলিশ করতে পারে?
0: পুলিশের ক্ষমতা আছে স্বতঃপ্রণোদিতভাবে করার। যেমন ধরুন আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ, প্রত্যেকেই জানেন ধরুন কালীপূজার সময় বা দিওয়ালির সময় আমরা দেখি
1: শব্দবাজির
0: দাপটে আমাদের কান ঝালাপালা হয়ে যায়। বয়স্ক মানুষদের বিশেষ করে এবং বাড়ির যে গৃহপালিত পশু কুকুর বিড়াল এদেরও কিন্তু খুব ক্ষতি হয় এবং তার ফলে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। সেক্ষেত্রে আমরা সরাসরি থানায় জানাতে পারি এবং থানা সেটার প্রেক্ষিতে যদি FIR রেজিস্টার করে আপনার নামে করতে পারে, অথবা থানা সেই জায়গাটা থেকে কোনো পুলিশ ধরুন যাচ্ছেন বা ধরুন যে RT মোবাইল ডিউটি যারা করছেন সেখানে কুইক রেসপন্স টিমও থাকতে পারে, যারা এই ধরনের অনুষ্ঠানগুলোতে আর কি ঘুরে ঘুরে দেখেন যে শব্দবাজি কীভাবে হচ্ছে কিনা, সেখানে কিন্তু পুলিশেরও ক্ষমতা আছে স্বতঃপ্রণোদিতভাবে হচ্ছে মামলা রুজু করার এবং সেই ব্যক্তিকে আইনের আয়তায় নিয়ে আসার।
1: বেশ, এবারে আসি থানা থেকে বেরিয়ে আর কি করা যায়, অর্থাৎ ধরা যাক কোনো কারণে পুলিশ মনে করছে না যে এক্ষেত্রে এগোনো যাবে বা এক্ষেত্রে তারা কেস নেবেন। কখনো এমনও হতে পারে যে কোনো মানুষ, তিনি অত্যন্ত সচেতন পরিবেশ কর্মী হিসেবে, তার মনে হয়েছে সরাসরি আমি আদালতে যাব, আমি আদালতে মামলা করব এদের বিরুদ্ধে বা এরকম কোনো কলকারখানা কোনো কিছু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

0: সেক্ষেত্রে আদালতে গিয়ে আমায় যদি পৌঁছতে হয় পরিবেশ সুরক্ষা আইনের আওতায় আসার জন্য, সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে?
1: দেখুন, আপনি এই আগেও আমি বললাম, যদি কেউ অভিযোগ করেন এবং সেই অভিযোগ যদি গৃহীত না হয়, তাহলে আপনার কাছে আদালতের দরজা খোলা আছে। ধরুন আমি যদি দেখি শব্দ দূষণের ক্ষেত্রে যেই ফৌজদারি বিধি আছে, সেই ফৌজদারি বিধিতে আপনি যদি দেখেন যে এরকম কোনো ঘটনা ঘটেছে, তাহলে আপনার কাছে আপনার নিকটবর্তী যে জেলা আদালত, সেখানে আপনি সরাসরি এফআইআর না নেওয়ার জন্য, পুলিশ এফআইআর নিচ্ছে না এই মর্মে আপনি সরাসরি মামলা করতে পারেন, সেই ক্ষমতা আছে। এছাড়াও যদি আমি ব্রডার অ্যাসপেক্টে দেখি, ধরুন দীর্ঘদিন ধরে এই ধরনের আওয়াজ, কোথাও একটা কোনো আওয়াজ হয়ে আসছে বা আনকন্ট্রোলড একটা নয়েজ পলিউশন হচ্ছে, যেখানে মানুষের প্রাণ উষ্ঠাগত হয়ে যাচ্ছে, আপনার কাছে ধরুন যেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আছে, সেই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে কিন্তু আপনি সরাসরি সেই অভিযোগ করতে পারেন এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রত্যেককে শোনার সুযোগ দিয়ে তার বিচার করবে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটার উপর নিয়ন্ত্রণ নিয়ে আসে।
0: একটু তাহলে এবারে গ্রিন ট্রাইব্যুনালের কথায় আসি। আমরা অনেকেই শুনেছি বহুদিন ধরে গ্রিন ট্রাইব্যুনাল, যেখানে এই পরিবেশ সংক্রান্ত নানা কিছুর মীমাংসা হয়, নানা ধরনের সমস্যার মীমাংসা হয়, এটি কোথায় আছে? অর্থাৎ প্রত্যেক রাজ্যে কি এর নিজস্ব কোনো ব্রাঞ্চ আছে নাকি এটা সেন্ট্রালি রয়েছে, যদি একটু জানান।
1: হ্যাঁ, এবার হচ্ছে যে এনজিটি বিষয়টা কোথা থেকে উৎপত্তি হলো এটা আমাদের সবার আগে জানার প্রয়োজন আছে। যখন আমরা দেখলাম এই, আমি আইনজীবী এমসি মেহতার কথা উল্লেখ করলাম, তিনি বারবার হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা পিআইএল হিসাবে, যেটা আমরা জানি পিআইএল এর মাধ্যমে,
0: জনস্বার্থ মামলা যাকে বলে,
1: যেটাকে বলে, তার মাধ্যমে সুপ্রিম কোর্টে যান এবং প্রত্যেকবার তিনি আদালতের কাছে দাবি করেন যে এই এই বিষয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনা উচিত। এবার আদালত আস্তে আস্তে সময় সাপেক্ষে বুঝতে পারেন যে সর্বসাধারণের পক্ষে বারবার সুপ্রিম কোর্টে এসে আইনের সাহায্য চাওয়া সম্ভব হয় না। তখন থেকেই 2002-03 সাল নাগাদ সারা পৃথিবীর এই স্টকহোম কনফারেন্স বললাম, যে রিও দি জেনেরোতেও একটা কনফারেন্স হয়, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটি দেশকেই বলা হয় যে এমন একটা আদালত তৈরি করা হোক যার হচ্ছে গিয়ে সেই পার্টিকুলার বিষয়টার ওপর এক্সপার্টাইজ নলেজ থাকবে এবং সেই আদালত দ্রুত নিষ্পত্তি করবে। সেখান থেকে 2002-03 সাল থেকে আলোচনা শুরু হলো আমাদের দেশে এবং 2010 সালে এসে এনজিটি আইন পাস হলো, অর্থাৎ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 পার্লামেন্ট এনঅ্যাক্ট করলো এবং এনজিটি তৈরি হলো। মূলত প্রথম এনজিটি তৈরি হলো হচ্ছে আপনার দিল্লিতে, যেটা আর কি প্রিন্সিপাল বেঞ্চ। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা জোন, অর্থাৎ আমাদের দেশের বাকি চারটে জোন, ধরুন পশ্চিম পাড়ে, পূর্ব পাড়ে, উত্তর দিকে এবং দক্ষিণ দিক মিলিয়ে আরও চারখানা বেঞ্চ তৈরি করা হলো। এই পাঁচটা বেঞ্চ, আপনারা যদি ভেবে থাকেন যে প্রত্যেকটি রাজ্যে এনজিটি আছে, তাহলে দুর্ভাগ্যবশত এখনও সেই পরিস্থিতি হয়নি।
0: জোন ওয়াইজ
1: ভাগ করা আছে, যেটা একটা হয়তো বলতেও পারে এটা এনজিটি পৌঁছানোর ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে এটা আলোচনায় পড়ে আসছি। সেই এনজিটি তৈরি হলো এবং সেই অঞ্চলের মানুষ যিনি এই এফেক্টেড হয়েছেন, ধরুন আজকে যদি পূর্ব ভারতের কেউ এফেক্টেড হন কোনো পরিবেশ সংক্রান্ত বিষয়, তাহলে তিনি হচ্ছে আমাদের কলকাতার যে এনজিটি আছে, যে এনজিটির বেঞ্চ আছে, সেই বেঞ্চের কাছে যেতে পারেন এবং তার অভিযোগটি তুলে ধরতে পারেন এবং তার রিলিফ তিনি বা তিনি যা প্রার্থনা করছেন সেই প্রার্থনা চাইতে পারেন। এটা হচ্ছে কি আমাদের এই মুহূর্তে এনজিটির ফরমেশন। এবার এনজিটি হচ্ছে একজন থাকেন জুডিশিয়াল মেম্বার, যিনি আইনি দিকটা দেখেন, আর একজন থাকেন এক্সপার্ট মেম্বার, যিনি পরিবেশের ওপর যার নলেজ আছে, স্পেশাল নলেজ আছে, বিশেষ তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এই বিষয়ের ওপর। এই দুজন মূলত থাকেন এনজিটিতে, এনজিটি এইভাবে বিচার করে।
0: আচ্ছা, এবারে বলবো এনজিটিতে আমরা পৌঁছাবো কী করে, অর্থাৎ এই যে গ্রিন ট্রাইব্যুনাল তৈরি হলো, সেখানে যদি আমি কোনো কিছু অ্যাপিল করতে চাই, আমি সেই আবেদনটা কি অনলাইনে করতে পারি নাকি আমাকে সেখানে সশরীরে গিয়ে আমাকে করতে হবে?
1: না, একটা সময় অবধি ছিল অনলাইনেই করতেই, সশরীরেই করতে হতো, কিন্তু আস্তে আস্তে আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারপর সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে গিয়ে এই বিচার ব্যবস্থাকে ডিজিটাইজেশন করা হয়েছে, তার ফলে আপনার এনজিটিতে আপনি আপাতত অনলাইনেই আসতে পারবেন এবং আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে এনজিটিতে আপনার মামলা বা আপনার যেই কেস সেটাকে আপনি প্লেস করতে পারবেন। আপনি ব্যক্তিগতভাবেও করতে পারেন অথবা আপনার আইনজীবীর মাধ্যমেও আপনি আপনার কেস

0: ইংরেজিতে তুলে ধরতে পারেন। এবং ভার্চুয়ালি ভার্চুয়াল মাধ্যম সম্বন্ধে হয়তো আমরা সবাই ওয়াকিবহল, যে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গাতেই বসেই আপনার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনি এনজিটির যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যেই লিঙ্ক, সেখানে যৎসাহেব বসে থাকবেন, আপনি দেখতে পাবেন এবং আপনার কেস আপনি প্লেস করতে পারেন। কিছু বিশেষ বিশেষ পরিস্থিতিতে, কিছু বিশেষ বিশেষ পরিস্থিতিতে আপনাকে সশরীরে কিন্তু যেতে হয়, কারণ অনেক কিছু বিষয় থাকে যেগুলো হয়তো অনলাইনে আমাদের কোর্টের কাছে তুলে ধরা বা যে এনজিটি আছে, যে বেঞ্চ আছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তার সামনে তুলে ধরা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি বা আপনাকে সশরীরে এনজিটিতে উপস্থিত থাকতে হবে। আপনি যদি পূর্ব ভারতের লোক হন তাহলে আপনাকে পূর্ব ভারতের যে এনজিটি আছে সেখানে যেতে হবে, আপনি যদি মধ্য ভারতের হন তাহলে আপনাকে মধ্য ভারতে যেতে হবে, আপনি যদি ধরুন উত্তর ভারতে যেটি আছে সেই উত্তর ভারতের বেঞ্চে যেতে হবে, এরমভাবে ভাগ করা আছে। মানে সেটা কিছুটা সুবিধা হওয়ার পরেও কিছুটা অসুবিধা তো থেকেই যাচ্ছে আমি বলবো, কারণ সব রাজ্যে নেই।
1: ঠিক, আমরা যদি গ্রিন ট্রাইব্যুনালে পৌঁছই অথবা যদি আমি আমার এলাকাতেই যে কোর্ট রয়েছে সেখানে আমি কোনো মামলা করতে চাই পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যেহেতু এক্ষেত্রে শুধুমাত্র আমার প্রফিট বা আমার লাভ জড়িত নয়, পরিবেশ সুরক্ষার মামলা করা মানে সার্বিকভাবে পরিবেশের, সমাজের একটা সুরক্ষা, এক্ষেত্রে মামলা করতে যাওয়ার পরে যখন মামলা লড়া হবে নিশ্চয়ই কোনো আইনজীবী দাঁড়াবেন, এক্ষেত্রে আর্থিক যে সহায়তা সেটা কি সাধারণ মানুষ পেতে পারেন সরকারের কাছ থেকে?
0: হ্যাঁ, সেই আইন আমাদের আছে, সেটা হচ্ছে লিগাল এড সার্ভিস অথরিটি আছে আমাদের দেশে, প্রত্যেকটি স্তরে আছে, জেলা স্তরে আছে, রাজ্য স্তরে আছে এবং কেন্দ্রীয় স্তরেও আছে। তা আপনি যদি দেখাতে পারেন যে আপনার পক্ষে মামলা করা আর্থিকভাবে সক্ষম আপনি নন, বা আপনি দেখাতে যদি পারেন যে আপনার যেই মামলার যেই বিষয় সেই বিষয়টা হচ্ছে গিয়ে একটা সামাজিক গুরুত্ব আছে বা একটা পাবলিক অ্যাট লার্জ একটা পার্সপেক্টিভ আছে, মানে সাধারণ মানুষের লাভের জন্য আপনি এই ধরনের মামলা করছেন এবং আপনি আর্থিকভাবে সক্ষম নন, তাহলে আপনি লিগাল এড সার্ভিস অথরিটিতে যেতে পারেন। এছাড়া মহিলারা যদি করেন তাহলে তো মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে কোনোভাবেই কোনো প্রশ্ন করা হবে। এছাড়াও যদি আপনি সাধারণ ক্যাটাগরি থেকে না হয়ে যদি আপনি তপশিলি জাতি হয়ে থাকেন বা তপশিলি গ্রুপের থেকে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি বিনামূল্যে আপনি আইনি পরিষেবা যে কোনো আইনি প্রতিষ্ঠান ভারতবর্ষে, শুধুমাত্র এনজিটিতে এটা জানার জন্য বলে রাখি, যে কোনো আইনি প্রতিষ্ঠানেই আপনি বিনামূল্যে কিন্তু আইনি পরিষেবা পেতে পারেন
1: লিগাল এড থেকে। অর্থাৎ যে আইনি সহায়তা কেন্দ্র আদালত চত্বরে থাকে সেখানে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আবেদন করার মাধ্যমে কিন্তু আপনি যদি মহিলা হন এবং যদি সাধারণ শ্রেণী ছাড়া অন্য যে কোনো অনগ্রসর শ্রেণীর মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই লিগাল এডের তরফ থেকে যে সহায়তা সম্পূর্ণ বিনামূল্যে আপনি তা পাবেন এবং আইনি লড়াই লড়তে পারবেন, তাই তো?
0: একদম।
1: আমরা আলোচনার একদম শেষে এসে গিয়েছি অর্কবাবু, এই যে আমাদেরকে সাধারণ মানুষ হিসেবে আমাদের কি মানতে হবে, আমাদের কি অধিকার বা শাস্তি রয়েছে, শিল্প সংস্থার ক্ষেত্রে কি কি অধিকার বা শাস্তি সবটাই শুনলাম, কিন্তু প্রশাসন হিসেবে অর্থাৎ পুরসভা, গ্রাম পঞ্চায়েত, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, প্রশাসন হিসেবে তাদের প্রত্যেকটি স্তরে নিজস্ব দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব যদি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে তারা পালন না করেন সেক্ষেত্রে আইন কি বলছে?
0: পূর্ববর্তী আলোচনাগুলোতেও আমি বললাম, ধরুন সাধারণ মানুষের সুবিধার জন্য কিছু সংস্থার কথা, এই পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু সংস্থা তৈরি করা হয়েছে একটা সমন্বয়, মূলত অ্যাকচুয়ালি সংস্থাগুলো তৈরি করার অন্যতম কারণ হচ্ছে কি, প্রশাসনিক স্তরে একটা সমন্বয় বজায় রাখার জন্য, কারণ প্রশাসনে একটা স্তর আছে। এবং যদি পরিবেশ দিকটা বাদ দেন তাহলে আমরা দেখতে পাবো প্রশাসনিক কর্তারা কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে সেই কাজগুলো পালন করেন, কিন্তু পরিবেশ সম্বন্ধে যেহেতু তাদের নলেজটা কম বা তাদের জ্ঞানটা হতেই পারে সাধারণ মানুষেরও, আমরা সাধারণ মানুষ সবাই যে সব জানবেন এমনটাও নয়, যেহেতু এক্সপার্টাইজ নেই সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিক স্তরে এটাকে কাজে লাগানোর জন্য কিছু সমস্যা তৈরি হয়। এবং সেখান থেকেই আমি বললাম ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের জন্ম, অথবা পরবর্তীকালে বিচার দেওয়ার ক্ষেত্রে এনজিটির জন্ম, এবং এনজিটির জন্ম অন্যতম কারণ হচ্ছে গিয়ে যে এই যে প্রশাসনিক গাফিলতি বা এই যে প্রশাসনিক অদক্ষতা, এইটাকে যাতে ব্যালেন্স করা যায়, এই সমন্বয়টাকে তৈরি করা যায়, সেই জন্যই মূলত এই এনজিটির একটা অন্যতম একটা দায়িত্ব।

0: এইবার আপনি যদি বলেন, আমি একটু আগে বললাম যদি পুলিশ আপনার অভিযোগ না নেয়, তাহলে তো সেটা সেটাও তো প্রশাসনিক গাফিলতির অংশ। তাহলে আপনার কাছে যে আইনি পরিষেবা আছে সেখানে আপনি যেতে পারেন। এখন প্রশাসন কতটা পদক্ষেপ নেবেন কোনো একটা অভিযোগ পাওয়ার পর, সেটা নির্ভর করছে প্রশাসনে কতটা কাজ করার ইচ্ছা শক্তি আছে এইটার উপর। তার কারণ তিনি যদি মনে করেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই দূষণ নিয়ন্ত্রণ এটা করতেই পারেন, এটা মানে সেই নির্দিষ্ট প্রশাসনের পলিসি ডিসিশনের পার্ট, তার হয়তো মনে হতেই পারে যে আজকে এই কাজটা না করে আমি অন্য কাজে গুরুত্ব দিই, তাহলে তিনি মনে করতে পারেন যে এইটার গুরুত্ব কম, এইটার গুরুত্ব বেশি তিনি নেবেন না। আর তিনি যদি মনে করেন, সেই প্রশাসন যদি মনে করে যে না, পরিবেশ রক্ষা শুধুমাত্র আমার এই বর্তমান প্রজন্মের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে পরিবেশ রক্ষাকে একটা প্রায়োরিটি দিতে হবে, তাহলে সেই প্রশাসন এই ধরনের কাজ সবার আগে করবে। আমরা তো এটাই এক্সপেক্ট করি প্রশাসনের ক্ষেত্রে। আর যদি না করি, আমরা সাধারণ মানুষ হিসাবে এটুকু বলতে পারি, আমরা কেউ আদালতে যেতে চাই না, আমরা কেউ কোনো বিচার বিভাগীয় কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা বিচার বিভাগীয় কোনো সংস্থার কাছে আমরা যেতে চাই না, আমাদেরকে বাধ্য হয়ে যেতে হয়। আমরা শেষ অপশান, যখন আমাদের কাছে প্রশাসন আমাদের সাহায্য করে না তখন আমরা বাধ্য হই। নাহলে আমরা প্রশাসনের কাছে কেন এটা ভাববো যে প্রশাসন যদি না করে, আমরা তো ভাববো এটা যে প্রশাসন এটা করবে।
1: আসলে এটাই শেষ কথা হয়ে দাঁড়ালো যে সচেতনতা এবং সদিচ্ছা, ব্যক্তি ক্ষেত্রেও যেমন একইভাবে কোনো প্রতিষ্ঠান, যারা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কোনো শিল্প আনতে চলেছেন তাদের ক্ষেত্রেও যেমন, আবার প্রশাসনে যারা বসে রয়েছেন বিভিন্ন স্তরের তাদের ক্ষেত্রেও তেমনই। কিন্তু প্রতিটা স্তরের প্রতিটি জায়গায় মানুষের সচেতনতা দরকার, তাহলে আইন আছে, আইনের হাত ধরে আমরা কিন্তু পরিবেশকে বাঁচাতে পারবো। অনেক ধন্যবাদ অর্কবাবু, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, দুটি পর্ব ধরে অনেকটা বুঝালেন আপনি আমাদের পরিবেশ সুরক্ষা আইন সম্পর্কে।
0: ধন্যবাদ,
1: নমস্কার। এতক্ষণ পরিবেশ সুরক্ষায় আইনি ব্যবস্থা এই বিষয়ে আমরা আলোচনা করলাম আইনি কথা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্য। আইন জানলাম বটে, কিন্তু তারই সঙ্গে ভারী সুন্দর করে অর্কবাবু আমাদেরকে যে সচেতনতার পাঠটা পড়িয়ে গেলেন, আসুন সেটা একটু আমরা মনে রাখি। সদিচ্ছা, সচেতনতা, সবটাকে একসঙ্গে নিয়ে একটা সুস্থ পরিবেশ গড়ে তুলি। ভালো থাকুন সকলে, নমস্কার।

0: শুনলেন অনুষ্ঠান আইনি কথা। পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যর সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদী।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
2: জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান, ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের। বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনবেন গিটার শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়, রাগ শ্যাম কল্যাণ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন গিটার শিল্পী সৌমাল্য মুখোপাধ্যায়, রাগ শ্যাম করলেন। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

অনুরোধের আসর। প্রথম গানটি অনুরোধ করেছেন আলাউল মল্লিক, আমতা হাওড়া থেকে তার পছন্দের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

পরের গানটির শিল্পী কুমার শানু এবং মোহাম্মদ আজিজ। গানটি অনুরোধ করেছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি এবং কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে।

পরের গানটি অনুরোধ করেছেন ধীরেন বসাক, অখিল বসাক, সনদ বসাক এবং কৃষ্ণ প্রামাণিক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। তাদের পছন্দের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনছেন অনুরোধের আসর, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। গানটি অনুরোধ করেছেন রবীন মান্না, পাঁচলা, হাওড়া থেকে।

এবারের শিল্পী রানু মুখোপাধ্যায়, গানটি অনুরোধ করেছেন মিতা মল্লিক এবং রাধিকানাথ মল্লিক, সঙ্গে মিঠু ও মীরা, তারা কলকাতার বড়বাজার এবং নৈহাটি থেকে গানটি অনুরোধ করেছেন।

দর যায়, রোজ রোজ রাগ করে ছুটে ছুটে যায়, ঠিক ঠিক করে ওঠে চোখ দুটো তার, সকল শোনায় তাকে চাচা বাই বাই। খুশি বল, খুশি বল, তুমি যে আমার খুশি বল, খুশি বল, আমিও।

মোটরের চাকায় সে দিল প্রাণ তাই কুচ কুচে।

0: গোসিবার এ শহরে ছিল একটাই।
1: পরের গানটি অনুরোধ করেছেন শিশির দাস, দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে, শিল্পী জগন্ময় মিত্র।
2: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায় প্রথম।

শুনলেন অনুরোধের আসর, বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

একটি বিশেষ ঘোষণা। পরবর্তী 2 থেকে 3 ঘন্টার মধ্যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায়। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ছায়াছবির গান, ছবির নাম ওপেন টি বায়োস্কোপ, প্রথম শিল্পী প্রসেন।

শুনলেন বাংলা ছায়াছবির গান, প্রথমে ওপেনটি বায়োস্কোপ, পরে বুনো হাঁস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

শুনলেন আধুনিক গান শিল্পী শিখা বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি শিল্পী সন্ধ্যা বসু।

শুনলেন লোকগীতি, শিল্পী সন্ধ্যা বসু। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন ঠুমরি এবং দাদরা, শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। প্রথমে মাঝখামবাজ ঠুমরি, এরপর তিলাং ঠুমরি, পরে মিশ্র পেলু দাদরা এবং সবশেষে খামবাজ ঠুমরি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সোমনাথ বর্ধন।

0: admissible, valid and legally enforceable as evidence. Union Finance Minister Nirmala Sitharaman moved the bill when the House reassembled after the first adjournment at 2 p.m. CEO of Meta, the parent company of several of the world's largest social media networks and communication tools, Mark Zuckerberg yesterday sent his apologies to the government of India for the child sexual abuse material, related content, deepfake content and errors in operating the platform. Sources said Meta admitted that a lot of money was paid for boosting certain type of content. August 5, 2026 marked 7 years since the historic abrogation of Articles 370 and 35A. On this day in 2019, a landmark decision marked the beginning of a new chapter in the journey of Jammu and Kashmir and Ladakh. Prime Minister Narendra Modi, in his message on the occasion, said constitutional changes made in 2019 ushered in development and empowerment in the two union territories. In a social media post, Mr. Modi highlighted that infrastructure has expanded, opportunities in areas such as education, healthcare, entrepreneurship and sports have grown in both Jammu and Kashmir and Ladakh. On the 7th anniversary of the abrogation of Article 370, Union Law and Justice Minister Arjun Ram Meghwal, while talking to the media, said the historic step accelerated development in Jammu and Kashmir.
1: Article 370 and Article 35A were discriminatory and unjust provisions which were abolished by Prime Minister Narendra Modi in 2019. Since then, the pace of development in Jammu and Kashmir has accelerated. Both heritage and development have received a boost. Employment opportunities have increased and people have witnessed unprecedented infrastructure growth. The people there are happy.
0: In Jammu and Kashmir, two army personnel were injured in a landmine explosion near the line of control, LOC, in the Poonch district yesterday. The soldiers were trying to defuse the landmine at Kanga Gali in Mendhar district sector when it went off. They said the injured soldiers were immediately rushed to an army hospital for treatment. The landmine was noticed by an army patrolling party and subsequently the experts were summoned to defuse the explosive device. The device, believed to be a hand grenade, was noticed by some labourers engaged in road construction work in the area. India enjoyed a mixed day at the Korea Masters Badminton Tournament in Asan, with seven players advancing to the second round of women's singles, while all six men's singles players crashed out in the opening round. And that is the end of this news bulletin.
2: Akashvani Kolkata. Anushthan Shunchen, Gitanjali Prochar Toronge. Ekhon Shunben. 6 August 2026 অর্থাৎ বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন শুনবেন সকাল 6টায় সুভাষিত মহাভারত থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05। আজকের চাষবাস 6:30 শুনবেন কৃষি সুপারিশ, বলবেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য 6:40, স্বাস্থ্যের উপর বিকিরণের ক্ষতিকর প্রভাব, এই কথিকাটি বলেছেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। প্রাত্যহিকী 6:45, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় এবং সম্মান দাস। রবীন্দ্রসঙ্গীত 7:45, শিল্পী মানুষ ভুল। 8টায় জানা অজানা, আর নয় হিরোশিমা, এই বিষয়ে বলেছেন মোহিত রায়। 8:05 নজরুল গীতি, শিল্পী নবনীতা বসু। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুজন বসুর সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ভ্রমন্তী সরকার। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10টায় গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11টায় যুববাণীর অনুষ্ঠান, বেরিয়ে পড়ি, উপস্থাপনায় কিংসু ঘোষ এবং অন্বেষা চট্টোপাধ্যায়। অতুল প্রসাদের গান বেলা 12টায়, শিল্পী সমিতা মুখোপাধ্যায়। লোকগীতি 12:15, শিল্পী অদীপা সাহা। 12:33 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান পশ্চিম বর্ধমানের রূপনগর থেকে জীবনের জলছবি অনুষ্ঠানটি রেকর্ড করে নিয়েছেন তুহিন চট্টোপাধ্যায়। একটাই নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত 1:45 মহিলা মহল শুনবেন ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় রীনা গড়াই দত্ত। 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় শুনবেন।

করে এনেছেন সঞ্জয় হাজরা, উপস্থাপনায় বিতান্দে। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় দশম শ্রেণীর ইতিহাস, আলোচনায় বেলতলা গার্লস হাই স্কুলের শিক্ষিকা রুমা অধিকারী, সঙ্গে দুজন শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 শুনবেন লোকগীতি, শিল্পী চন্দ্র মুর্মু এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সমাজে মদ্যপান এবং বর্তমান পরিস্থিতি এ বিষয়ে সুরতান মান্ডির সাক্ষাৎকার, এদিন দ্বিতীয় পর্ব। পরে লোকগীতি, শিল্পী নীলমণি টুডু, অঞ্জলি সোরেন, সঙ্গে সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর 6:40 ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এ বিষয়ে মণিদীপ্ত সাহার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। রামায়ণ গান 7:10 পরিবেশনায় গোপাল চন্দ্র পাল, সঙ্গে সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, হিরোশিমা নাগাসাকির শিক্ষা, এ বিষয়ে কথিকা বলেছেন শ্যামল চক্রবর্তী। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী ভ্রমন্তী সরকার। 9:30 নাটক অনাদির পত্নী লাভ, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সুভাষ দাস। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, মারাঠি ভাবগীতি পরিবেশনায় ভৈরবী কালের, এটি আকাশবাণী নাগপুরের অবদান। পরে পাঞ্জাবি লোকগীতি পরিবেশনায় সুখবিন্দর সিং, এটি আকাশবাণী জলন্ধরের অবদান। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শরৎ পরিবেশন করবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। রবীন্দ্রসঙ্গীত 6:25 শিল্পী মানস ভুল, 6:35 রামচরিত মানস পর্ব 194, 6:45 ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 নজরুলগীতি শিল্পী দেবযানী লাহিড়ি, 8:45 রজনীকান্তের গান শিল্পী সমিতা মুখোপাধ্যায়, 9:00 লোকগীতি শিল্পী অদীপা সাহা, 9:10 রাজধারা উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রজ্ঞা শ্রী ভৌমিক, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মানস ভুল, উর্বশী 5:20 উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশন, 7:10 ভজন শিল্পী মন্দিরা লাহিড়ি, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনায় উজমা জাহাঙ্গের, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 6 আগস্ট 2026 অর্থাৎ বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন শুনবেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98%, সর্বনিম্ন 87%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 64.9 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আপ হওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:17 হয়ে 59 সেকেন্ড। জয় হিন্দ।